107 মেগাহার্টজ FM রেইনবোয়ে শুনছেন রবীন্দ্রনাথের গান আনন্দধ্বনি। এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি। তবে সময় একদম শেষের দিকে, তাই আজকের বিদায় নিতেই হবে আজকের অনুষ্ঠান থেকে। যেতে যেতে আজকে গান শুনব, শেষ গানটি আজকের আনন্দধ্বনি শুনব মনোময় ভট্টাচার্যের কণ্ঠে।

শুরু হল আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটার অর্থাৎ 594 কিলোহার্টজে। আজ 25শে মে সোমবার। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 36 সেকেন্ড ও বাংলাদেশ সময় সকাল 6:32 হয়ে 27 সেকেন্ড।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যে সমস্ত মৎস্যজীবী বন্ধুরা নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যান, তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কোনো আগাম সতর্কবার্তা নেই।

আমি এবং আমার শরীর এ দুইকে পৃথক করিয়া বুঝিলে পরকালের প্রমাণ সহজই হয়। আমি আমার শরীর হইতে ভিন্ন, আমি যখন দূরবীক্ষণ সহকারী গ্রহ উপগ্রহের গতিবিধি নিরূপণ করি তখন সে দূরবীক্ষণ আমি নহি এবং আমার চক্ষু আমি নহি, আমার মস্তিষ্ক আমি নহি, আমার হৃদয়ও আমি নহি। অন্ন পানে শরীরের পুষ্টি হইতেছে, রোগ দ্বারা শরীর ক্ষয় হইতেছে এবং কয়েক বৎসরের মধ্যে তাহার প্রত্যেক পরমাণু একেবারে পরিবর্তিত হইয়া যাইতেছে, কিন্তু আমি যে একই সে একই রহিয়াছি। বিষয় আর বিষয়ী, অন্ধকার আর আলোকের ন্যায় পরস্পর ভিন্ন স্বভাব। যাহারা ইহাদের মধ্যে সমুদ্র

প্রভেদ বিলীন করিতে চাহেন, তাহারা সহস্র সহস্র যুক্তিতেও তাহা অতি সামান্য লোককেও বুঝাইতে পারেন না। বিষয় আর বিষয়ী ইহাদের মধ্যে কিছুতেই ঐক্য নাই, এ দুয়ের মধ্যে কোনো এক গুণও সমান নহে। আকৃতি বিস্তৃতি বিষয়ের গুণ আর স্মরণ তুলনা অনুমান প্রীতি দয়া শ্রদ্ধা কৃতজ্ঞতা এ বিষয়ীর গুণ, ইহার মধ্যে কিছুতেই সাদৃশ্য নাই। একজন দ্রষ্টা স্রষ্টা জ্ঞাতা মন্তা বোদ্ধা কর্তা, অপর আমাদের প্রত্যক্ষের বিষয়। আকাশ নাই আর জড় বস্তু আছে এ আমরা মনেই করিতে পারি না, কিন্তু আকাশ বিষয়ীর অবলম্বন নহে। যখন শরীর আত্মা এত পৃথক, তখন মৃত্যুর পরেই আত্মার কি প্রকারে বিনাশ হইতে পারে? আমরা কোনো বস্তুরই বিনাশ কল্পনা করিতে পারি না। যাহার সৃজন শক্তিতে এ সমুদায় সৃষ্ট হইয়াছে, তাহারই সংহার শক্তিতে এ সমুদায় ধ্বংস হইতে পারে। ঈশ্বরের পালন ইচ্ছার বিরাম ব্যতীত সৃষ্টির কণামাত্র ধ্বংস হইতে পারে না। কিন্তু ঈশ্বরের সেই ইচ্ছার বিরাম হইয়াছে কিনা এ প্রশ্নের উত্তর আমরা জড়বস্তু হইতেই প্রাপ্ত হইতেছি। জড়বস্তুর মধ্যে কোনো বস্তুরই বিনাশ হইতেছে না। জল বাষ্পরূপে উত্থিত হইয়া শুষ্ক হইয়া যাইতেছে, কিন্তু সেই বাষ্প আবার জলমূর্তি ধারণ করিতেছে। শুষ্ক বৃক্ষপত্র সকল ভূমিতলে পতিত হইয়া অদৃশ্য হইতেছে, কিন্তু তাহাই আবার বাষ্পীয় পদার্থ বিশেষে পরিণত হইয়া উদ্ভিজ্জের বৃদ্ধি বিষয়ে সাহায্য করিতেছে। মৃত দেহের প্রত্যেক অঙ্গ প্রত্যেক অস্থি প্রত্যেক পরমাণু বিচ্ছিন্ন হইতেছে, কিন্তু তার কিছুই বিনষ্ট হইতেছে না। অতএব কোন উপমিতির দ্বারা ইহা সপ্রমাণ হয় যে মৃত্যুর পরে আত্মারই বিনাশ হইবে? যখন একটি জড়ীয় পরমাণু বিনষ্ট হইতে পারে না, তখন কি আত্মারই বিনাশ ইচ্ছা করিবেন?

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আজ শুনলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ আহির ভৈরব ও জৌনপুরী রাগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত নারায়ণ রাও যোশী।

এতক্ষণ আহির ভৈরব ও জৌনপুরীর আগে খেয়াল শুনলেন পণ্ডিত নারায়ণ রাও যোশীর কণ্ঠে। প্রথম আলো অনুষ্ঠানটি আজ এই পর্যন্তই। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন বাংলা সংবাদ।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক নতুন উচ্চতায় গিয়ে পৌঁছেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জন কৃতি মানুষকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জনজাতি সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় রাখা হবে না। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থীর রেকর্ড ব্যবধানে জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আইপিএল ক্রিকেটের লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লী ক্যাপিটালসের কাছে 40 রানে পরাজিত হয়েছে। প্লে অফ পর্ব আগামীকাল থেকে শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও গতকাল নতুন

0: দিল্লিতে বৈঠকে মিলিত হন। উভয় নেতা ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বৃদ্ধির বিষয়ে কথা বলেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সুসংহত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব বর্তমান, যার মূল ভিত্তি হল পারস্পরিক সহযোগিতা। দুদেশের সম্পর্ক গোটা বিশ্বের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত বাণিজ্য চুক্তির দ্রুত সম্পন্ন করার প্রয়োজনীয়তার উপরও জোর দেন ডক্টর জয়শঙ্কর।
1: Secretary and I therefore welcome the expansion in our energy trade in recent months. Diversified supplies are at the heart of energy security for India. We devoted some time to nuclear energy cooperation as well. The passage of the Shanti Act has opened up new possibilities.
0: ডক্টর জয়শঙ্কর দুদেশের জনগণের সুস্থায়ী সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা যাতে বিনা বাধায় উভয় দেশে যাতায়াত করতে পারেন তা সুনিশ্চিত করা জরুরি। ইরানের সংঘাতের বিষয়ে বিদেশমন্ত্রী বলেন, ভারত সর্বদাই আলোচনা ও কূটনীতির পথে সমস্যা সমাধানে বিশ্বাসী। বিশ্বব্যাপী জ্বালানি মূল্য হ্রাস এবং অবাধ বাণিজ্য ব্যবস্থা সুনিশ্চিত করার ক্ষেত্রে ভারত ও আমেরিকা একই মনোভাব নিয়ে চলে বলেও তিনি জানান। মার্কিন যুক্তরাষ্ট্র সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিও বলেন, ভারত সেদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। উভয় দেশই সন্ত্রাসবাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে একজোট রয়েছে বলেও তিনি জানান।
2: A strategic partnership is something very different. It's something much broader than that. And you work together strategically to solve those problems. And the list of issues that we work together with India on, the breadth and scope of them, is what highlights the fact that India is one of our most important strategic partners in the world. It begins with the fact of our shared values. We are the two largest democracies in the world.
0: নতুন দিল্লি ভারত মন্ডপে আমেরিকার স্বাধীনতার 250 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিওকে ফোন করেন। মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে অভিহিত করে বলেন যে দুদেশের সম্পর্ক এর আগে কখনোই এত ঘনিষ্ঠ ছিল না। তিনি নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন বড় ভক্ত বলে উল্লেখ করেন। শ্রী ট্রাম্প বলেন, ভারত তার উপর শতভাগ ভরসা রাখতে পারে। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময় এলো যখন শ্রী রুবিও 4 দিনের সফরে ভারতে রয়েছেন। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। এরপর গতকাল ভারতীয় বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি তার প্রতিনিধিদের ইরান সম্পর্কিত কোনো চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বর্তমানে চলতে থাকা আলোচনার 7 দিনের জন্য যুদ্ধবিরতি বৃদ্ধি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনার বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের সঙ্গে প্রস্তাবিত এই চুক্তি আমেরিকায় রিপাবলিকানদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। তাদের কেউ কেউ প্রকাশ্যে যুক্তি দিচ্ছেন যে চুক্তি শর্তগুলো ইরানের প্রতি অতিরিক্ত নমনীয়। সেনেটর ট্রেস ক্রুজ বলেছেন যে এই চুক্তি স্বাক্ষরিত হলে এটি হবে বড় রকমের ভুল সিদ্ধান্ত। অন্যদিকে মার্কিন সেনেটর সশস্ত্র বাহিনী বিষয় কমিটির চেয়ারম্যান রজার উইকার বলেছেন, 7 দিনে যুদ্ধবিরতি অর্থ দাঁড়াবে অপারেশন এপিক ফিউরির মাধ্যমে এ পর্যন্ত যা কিছু অর্জিত হয়েছে তা সবকিছুই বৃথা। তবে বিদেশ বিষয় কমিটির সদস্য মাইক ললার বলেছেন, প্রশাসন শেষ পর্যন্ত এই শাসক গোষ্ঠীর অবশিষ্ট অংশকে আলোচনার টেবিলে বসাতে বাধ্য করতে সক্ষম হয়েছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের উপর ব্যাপক হামলা চালায়। এর ফলে সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। ইরান ও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রগুলির উপর পাল্টা হামলা চালায়। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভার্লিয়েন গতকাল পশ্চিম এশিয়ায় চলতি সংঘাতের স্থায়ী ও পূর্ণাঙ্গ সমাধানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে হওয়া আলোচনার অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 2026 সালের অসামরিক সম্মান প্রদান অনুষ্ঠানে 66 জন কৃতী মানুষকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

0: এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি আজ দুজনকে পদ্মবিভূষণ, ছজনকে পদ্মভূষণ এবং 58 জনকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। 2026 সালের জন্য মোট 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। অবশিষ্ট পদ্ম পুরস্কার প্রাপকদের পরবর্তী সময়ে দ্বিতীয় পর্বে পুরস্কৃত করা হবে। উল্লেখ্য, প্রতিবছর সাধারণতন্ত্র দিবস উপলক্ষে পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। অত্যন্ত মর্যাদাপূর্ণ এই অসামরিক সম্মান শিল্পকলা, সমাজসেবা, জনসেবা, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য, শিল্প, চিকিৎসা, সাহিত্য, শিক্ষা, ক্রীড়া, অসামরিক পরিষেবা বিভিন্ন ক্ষেত্রে প্রদান করা হয়। অসাধারণ ও বিশিষ্ট সেবার স্বীকৃতিস্বরূপ পদ্মবিভূষণ, উচ্চমানের বিশিষ্ট সেবার জন্য পদ্মভূষণ এবং যে কোনো ক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সমস্ত জনজাতি সম্প্রদায়কে অভিন্ন দিয়ানিবিধির আওতায় রাখা হবে না, এর ফলে তাদের অধিকার সুরক্ষিত থাকবে। নতুন দিল্লিতে আয়োজিত জনজাতি সাংস্কৃতিক সমাগমে শ্রী শাহ বলেন, ইউসিসির কারণে জনজাতিদের কোনো অধিকার ক্ষুণ্ণ করা হবে না। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তার প্রাপ্ত ভোট 149,666। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী সমুনাথ কুর্মীকে 109,000-এর বেশি ভোটে তিনি পরাজিত করেছেন। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় বিজেপি প্রার্থীর রেকর্ড ব্যবধানে জয়ের জন্য রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি লিখেছেন, এই দেশ জনাদেশে গণতন্ত্রের জয় হয়েছে, পরাজিত হয়েছে ভয় ভীতি ও হুমকি। রাজ্যের উন্নতির জন্য পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির প্রতি যে অটল বিশ্বাস রেখেছেন তারই প্রতিফলন ফলতায় বিপুল ব্যবধানে জয়। রাজ্যের উন্নয়নের লক্ষ্যে দল কাজ করে যাবে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন। পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। 2024-এর 31শে ডিসেম্বরের পর যারা অবৈধভাবে কাঁটা তার পেরিয়ে দেশে ঢুকেছে তাদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। কলকাতার ইডেন উডানে গতকাল আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের কাছে 40 রানে পরাজিত হয়েছে। টসে জিতে কেকেআর দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠায়। দিল্লি 20 ওভারে 5 উইকেটে 203 রান তোলে। কেএল রাহুল 60, অধিনায়ক অক্ষর প্যাটেল 39 রান করেন। সৌরভ দুবে 2টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে কেকেআর 18 ওভার 4 বলে 163 রানে অল আউট হয়ে যায়। অধিনায়ক অজিঙ্ক আরাহানে 63 রান করেন। দিল্লির হয়ে লুঙ্গি এন গিডে ও কিলদীপ যাদব 3টি করে উইকেট নিয়েছেন। কুলদীপ ম্যাচে সেরা হয়েছেন। 14 ম্যাচে 13 পয়েন্ট সংগ্রহ করে সপ্তম স্থানে এবারের আইপিএল শেষ করল কলকাতা নাইট রাইডার্স। সমসংখ্যক ম্যাচ খেলে 14 পয়েন্ট সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস ষষ্ঠ স্থানে রয়েছে। প্লে অফ পর্ব আগামীকাল শুরু হচ্ছে। ধর্মশালায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। বুধবার নিউ চণ্ডীগড়ের এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ শুক্রবার একই ম্যাচে অনুষ্ঠিত হবে। ফাইনাল রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক নতুন উচ্চতায় গিয়ে পৌঁছেছে। খবর শেষ হল এরপরেই জাতীয় সংবাদ 7:25।
1: আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন। আজ শুনবেন রাসবিহারী বসুর জীবন কথা।
2: বিপ্লবী রাসবিহারী বসু ভারতের স্বাধীনতা অর্জনের ইতিহাসে এক নায়কোচিত নাম। জন্ম 1886-এর 25শে মে। শৈশবে মাতৃহারা রাসবিহারী ছিলেন বিমাতার পরম স্নেহের রাশি। বঙ্কিমচন্দ্রের কালজয়ী উপন্যাস আনন্দমঠ, স্বামী বিবেকানন্দ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখের পরাধীন ভারতবাসীর উদ্দেশ্যে তেজোদ্দীপ্ত ভাষণ, শিক্ষক চারুচন্দ্রের বৈপ্লবিক চেতনার সংসর্গ, সবটুকু নিয়েই তাঁর বড় হয়ে ওঠা। বঙ্গভঙ্গের প্রতিবাদে বিপ্লবী দল যুগান

অন্তরে যোগ দেন। বোমা তৈরিতে সিদ্ধহস্ত ছিলেন রাসবিহারী। ক্ষুদিরাম প্রফুল্ল চাকিরা যে বোমাটি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে মারবার জন্য ছুঁড়েছিলেন সেটি ছিল রাসবিহারীরই হাতে তৈরি। উদ্দেশ্য সফল হল না। রাসবিহারী ছদ্মবেশে বাংলা থেকে পালালেন পাঞ্জাবে। তাঁর ছদ্মবেশ ধারণের ক্ষমতা এতটাই প্রখর ছিল যে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীন

0: প্রদেশের বিপ্লবীদের সঙ্গে সম্যক যোগসূত্র স্থাপন করেন রাসবিহারী। ইংরাজি ভাষায় দক্ষতা অর্জন করেন। ১৯১২তে রাসবিহারীর মাথায় এল ভারতের ব্রিটিশ ভাইসরয় লর্ড হার্ডিঞ্জকে বোমা মেরে শেষ করে দিতে হবে। কিন্তু ভাগ্যচক্রে লর্ড হার্ডিঞ্জ বেঁচে গেলেন। কিন্তু এই ঘটনা ব্রিটিশ শাসনের শিকড়কে নাড়িয়ে দিয়েছিল সন্দেহ নেই। তবু নেপথ্যের নায়ককে ধরা গেল না। এরপর গদর পার্টির সক্রিয় সদস্য হয়ে তিন বছর নানা রকম পরিকল্পনা করতে লাগলেন রাসবিহারী। ১৯১৫-র ২১শে ফেব্রুয়ারি রাসবিহারী ব্রিটিশ অফিসারদের বিরুদ্ধে একটা সশস্ত্র বিপ্লবের জন্য সব দিক দিয়ে প্রস্তুত হয়েছিলেন। দুর্ভাগ্যবশত তার সমস্ত পরিকল্পনা ফাঁস হয়ে যায়। এবার রাসবিহারী পাড়ি দিলেন সুদূর জাপানে। জাপানে তখন উগ্র চরমপন্থী দল ব্ল্যাক ড্রাগন সোসাইটির প্রবল প্রতাপ। তাঁরই প্রধান হলেন রাসবিহারী। ১৯৪২-এর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগে সিদ্ধান্ত হল সুভাষচন্দ্রকে এই লীগে আমন্ত্রণ জানানো হবে। এই সময় গান্ধী সুভাষ মানেই দুটি পৃথক সম্প্রদায়। রাসবিহারী আজাদ হিন্দ ফৌজের পতাকা তুলে দিলেন সুভাষের হাতে। রাসবিহারীর হাতে তৈরি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ ছিল আজাদ হিন্দ ফৌজের ভিত্তিভূমি। ১৯৪৫ সালের ২১শে জানুয়ারি স্বজন বিয়োগে জর্জরিত রাসবিহারী প্রয়াত হলেন। অনেকেই তাঁকে সুভাষের চেয়ে বড় আখ্যা দিয়েছেন। একথা যেমন সত্যি, ইতিহাস এই মহানায়ককে উপঢৌকন হিসেবে বিশেষ কিছু দেয়নি, একথা তেমনই সত্যি। পৃথিবীর যে কোনো প্রান্তে যে নামটি সবচেয়ে উপদ্রবের, সেটি রাসবিহারী, ইংরেজি নটোরিয়াস রাসবিহারী। ব্রিটিশ রাজ তাকে নিশ্চিহ্ন করতে চেয়েছে বারবার, আর সেখানেই রাসবিহারী রেখে গিয়েছেন তার মৃত্যুঞ্জয়ী স্মারক চিহ্ন। তাঁর প্রয়াণের প্রায় এক দশক পর কয়েকজন বিশিষ্ট জাপানি চন্দননগরে রাসবিহারীর পিতৃভবন পরিদর্শনে এসেছিলেন। তাঁদের মধ্যে ডক্টর আশোয়া অশ্রুরুদ্ধ কণ্ঠে বলেছিলেন, তোমরা জানো না, রাসবিহারী সুভাষ অপেক্ষাও বড়। দরিদ্র রাসবিহারী, সহায় সম্পদহীন রাসবিহারীর প্রতিদিনের সাধনায় ছিল দেশমুক্তি। রাসবিহারীর ভাববিলাস ছিল না, তিনি ছিলেন নীরব কর্মবীর।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন রাসবিহারী বসুর জীবন কথা আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী। এখন বাংলাদেশ প্রেস রিভিউ। ডেইলি স্টারের প্রতিবেদনে প্রকাশ, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের অবসান ঘটাতে বহুল আলোচিত চুক্তি চূড়ান্ত করতে চায়। ডোনাল্ড ট্রাম্প অবরুদ্ধ হরমুজ প্রণালীকে খোলার প্রস্তাবসহ একটি চুক্তিকে প্রায় চূড়ান্ত বলে উল্লেখ করার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ আনুষ্ঠানিকভাবে বন্ধ করতে রবিবার একটি চুক্তিতে উপনীত হওয়ার চেষ্টা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। তবে মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন যে চুক্তিটি এখনও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, প্রাথমিক সমঝোতা হওয়ার পরই ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত জটিল বিষয়গুলি নিয়ে দুপক্ষ বিস্তারিত আলোচনা করবে। দহগ্রাম সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনার পর বৈঠকে বসে বিজিবি ও বিএসএফ। বিজনেস স্ট্যান্ডার্ড এই খবর জানিয়েছে, পাটগ্রাম উপজেলার দহগ্রাম 3 বিঘা করিডোর সীমান্তে সীমান্তরেখার খুব কাছেই বিএসএফের বেড়া নির্মাণের প্রচেষ্টাকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার জেরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার স্তরের বৈঠক হয়েছে। শনিবার আন্তর্জাতিক সীমান্তের সন্নিকটে ভারতীয় ভূখণ্ডের ভেতরে এই বৈঠকটি হয়। বাংলাদেশ ব্যাংক ৬০০ বিলিয়ন টাকার বড় ধরনের পুনরায় অর্থায়ন তহবিল চালু করেছে। ফিনান্সিয়াল এক্সপ্রেস এই খবর জানিয়েছে, বাংলাদেশের ধীর গতির বেসরকারি খাতের অর্থনীতিকে প্রাণবন্ত ব্যবসায়িক কার্যকলাপের মাধ্যমে পুনরুজ্জীবিত করতে ৬০০ বিলিয়ন টাকার বড় ধরনের পুনরায় অর্থায়ন ও সহায়তা তহবিল

চালু করা হয়েছে। নতুন সরকারের অর্থনৈতিক কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ব্যাংক বিবির শনিবার চালু করা উৎসাহ প্যাকেজের মূল লক্ষ্যগুলির মধ্যে অন্যতম লক্ষ্য হল 2.5 মিলিয়নেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। ঈদকে সামনে রেখে বাংলাদেশের রাজধানী ঢাকাতে জমে উঠেছে গবাদি পশুর হাটের প্রস্তুতি, নিউ এজ এই খবর জানিয়েছে। ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গবাদি পশুর হাটের প্রস্তুতি চলছে পুরোদমে। বাংলাদেশে আগামী 28 মে ঈদ উল আজহা উদযাপিত হবে। এই উপলক্ষে বাংলাদেশের ঢাকার 2 সিটি কর্পোরেশন ইতোমধ্যে 22টি স্থায়ী ও অস্থায়ী গবাদি পশুর হাটের ইজারা দিয়েছে। প্রথম আলো ইউনিসেফের উদ্ধৃতি দিয়ে বলেছে, শিশুদের বিরুদ্ধে নৃশংসতা অবশ্যই বন্ধ করতে হবে। বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, শিশুদের বিরুদ্ধে নৃশংসতা অবশ্যই বন্ধ করতে হবে। শুক্রবার জারি করা এক বিবৃতিতে ইউনিসেফ বলেছে, তারা বাংলাদেশ জুড়ে শিশুদের বিরুদ্ধে সাম্প্রতিক নৃশংস হিংসায় গভীরভাবে হতবাক ও দুঃখিত। এমনকি বাংলাদেশে তথাকথিত বিভিন্ন নিরাপদ স্থানেও শিশুদের ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে। ডেইলি অবজারভারের প্রতিবেদনে প্রকাশ, হামের কারণে বাংলাদেশে আরও 13টি শিশুর মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা 500 ছাড়িয়েছে। বাংলাদেশ জুড়ে হামের প্রাদুর্ভাব আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত 24 ঘন্টায় হাম ও হামের মতো উপসর্গে আরও 13টি শিশুর মৃত্যু হয়েছে। এর সঙ্গেই বাংলাদেশে হামে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 512 জনে। বাংলাদেশের স্বাস্থ্য দপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুসারে এ পর্যন্ত মোট 512 জনের মধ্যে হামের সংক্রমণে প্রাণ হারিয়েছে 86টি শিশু। হামের মতো উপসর্গে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও 426টি শিশু। ঢাকা থেকে প্রসারভারতীর বিশেষ সংবাদদাতা নভলসং পারমার এই প্রতিবেদন পাঠিয়েছেন 24 মে 2026 তারিখে। বাংলাদেশ প্রেস রিভিউ এই পর্যন্তই।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন রিয়া চট্টোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
2: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন ডাল শস্যের ব্যবহার, প্রক্রিয়াকরণ ও মূল্য সংযোজন। এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রাজীব নাথ।
3: ডাল শস্যের ব্যবহার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি কৃষক বন্ধুদের আমরা ডাল শস্যের উৎপাদন করার মাধ্যমে যদি ওনারা সঠিক মূল্য পেতে চান, তাহলে তার প্রক্রিয়াকরণ এবং মূল্য সংযোজন আমাদের করতে হবে। এই প্রসঙ্গে বলে রাখি যে ডাল শস্যের ক্ষেত্রে মনে পড়লে আমাদের কিন্তু খাদ্য এবং পুষ্টিকতাই মনে পড়ে, এবং আমাদের মতো দেশে এটা আমরা বলি যে গরিবের মাংস এবং ভেষজ প্রোটিন, যা কিনা ভেষজ প্রোটিন এবং আমিষ জাতীয় খাদ্যকে আমাদের কিছুটা হলেও সাপ্লিমেন্ট করে। ভারতে ডাল শস্যের যে উৎপাদন তার চাহিদা তুলনায় অনেকটাই কম হয় এবং প্রক্রিয়াকরণের সমস্যা এবং উপযুক্ত পরিকাঠামোর অভাব আছে। তো প্রচলিত পদ্ধতিতে মিলিং করলে যেটা দেখা যাচ্ছে যে ভোজ্য অংশে প্রায় 10-15% নষ্ট হয়ে যায়। উন্নত প্রযুক্তির সহায়তায় এই বিশাল ক্ষতির পরিমাণকে অনেকটাই কিন্তু কমানো সম্ভব। ডাল শস্য এবং তন্দু জাতীয় শস্যকে মিশিয়ে অধিক গ্রহণযোগ্য ও সব প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ খাদ্য তৈরি করা যায়, এবং যার ফলে কিন্তু যেটা যে খাদ্যটা তৈরি হয় সেটা খাদ্যগুণ প্রাণীজ প্রোটিনের সমমানের মতোই হয়। এছাড়া ডাল শস্যের ক্ষেত্রে কিছু পুষ্টিবিরোধী উপাদান থাকে, যেমন ট্রিপসিন ইনহিবিটার, হিমাগ্লুটানিন ও কিছু ফেনলজাতীয় পদার্থ এবং পেট ফাঁপার সহায়তা করে এমন কিছু পদার্থ ডালে পাওয়া যায়, যেটা কিনা প্রক্রিয়াকরণের কারণে পুষ্টিবিরোধী উপাদান নষ্ট হয়ে যায়। প্রধানত ডাল শস্যের ক্ষেত্রে যেটা আমরা দেখি যে অড়হর ডাল খাদ্য হিসেবে ইউজ হয় ডাল হিসেবে, এছাড়া অড়হরের কচি শিম সবজি হিসেবে ব্যবহার করা হয়। ছোলা বা চানা কাঁচা ও সিদ্ধ করে আমরা মশলা মাখিয়ে খেতে পারি, সবজি হিসেবেও রান্না করা যায়।

0: পরিণত দানা গোটা ব্যবহার করা হয়, অথবা দুভাগ করে ছোলার ডাল, ছোলার ময়দা ব্যবহার করা হয় এবং ছোলার ময়দা থেকে বেসন, লাড্ডু, সন্দেশ, পাকোড়া এবং ঢোকলা এবং তাতে মূল্য সংযোজন হয়। এছাড়া কলাইয়ের ডাল থেকে আমরা কলাই ময়দা থেকে পাঁপড়, বড়ি ইত্যাদি করা সম্ভব এবং জলে মিশিয়ে ভিজিয়ে পিষে কোহলের মাধ্যমে ফার্মেন্টেশন যেটা বলি আমরা ধোসা, ইডলি, দই বড়া করা সম্ভব। মুগের গোটা দানা অথবা দুটুকরো দানা রান্না করে খাওয়া সম্ভব। শুকনো বা অঙ্কুরিত বীজ বিভিন্ন খাদ্য তৈরিতে ব্যবহার করা হয়। মুগের ময়দা থেকে লাড্ডু, হালুয়া, সন্দেশ তৈরি করা যায়, যার মাধ্যমে যেটা আমরা মূল্য সংযোজন করতে পারি এবং কৃষক বাড়তি একটা উপার্জন খুলে যায় এর মাধ্যমে। এছাড়া মসুর ডাল আমরা বহুল ব্যবহৃত মসুর ডাল হিসেবে মসুর ডাল খাই। ডাল ভিজিয়ে বেটে ডালের বড়া বা পাকোড়া করা যায়। মটরশুঁটি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল, যেটা কচি মটরশুঁটি ক্যানিং করে রাখা সম্ভব এবং সবজি রান্না করা হয়। শুঁটির বীজ শুকিয়ে এবং হিমায়িত করে সংরক্ষণ করা সম্ভব। এছাড়া বরবটি আছে, কচি অবস্থায় আমরা সবজি হিসেবে খেতে পারি, বীজ শুকিয়ে রান্না করা যায়, ভিজিয়ে অঙ্কুরিত করে খাওয়া হয়। এবং ফ্রেঞ্চ বিন, কচি বিন সবজি হিসেবে ব্যবহৃত হয় অথবা রাজমা ডাল সবজি হিসেবে রান্না করা সম্ভব। এছাড়া যে প্রক্রিয়াকরণগুলো আমরা সাধারণত ডাল শস্যের ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে বীজ পরিষ্কার করা, বাছাইকরণ, শুষ্ককরণ, সংরক্ষণ, মিলিং, প্যাকিং। আমরা দেখেছি যে মোট উৎপাদনের প্রায় 75% ডাল হিসেবে ব্যবহার করা হয়। যেগুলো আমরা যে বিষয়গুলোকে আমরা প্রক্রিয়াকরণের মাধ্যমে পেতে পারি সেটা হচ্ছে অঙ্কুরিত করা। অঙ্কুরিতের ফলে ডাল শস্যের খাদ্যগুণ বৃদ্ধি পায়। এছাড়া ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি এর পরিমাণ বাড়ে এবং বিভিন্ন ডাল শস্যকে অঙ্কুরিত অবস্থায় স্যালাড ও সবজি হিসেবে ব্যবহার করা সম্ভব। খোসা চারানো ও ভাঙ্গা বীজের খাদ্যগুণ আংশিক কম হলেও ডাল হিসেবে ব্যবহার করতে হলে দুভাগ করে বীজই ব্যবহৃত হয়। রান্না করার ফলে পুষ্টিবিরোধী গুণাবলী নষ্ট হয় এবং সুস্বাস্থ্য জনক খাদ্য তৈরি করা যায়। কোহল সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে ক্ষতিকারক পদার্থ নষ্ট করা হয় এবং কোহল সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে ডাল শস্য থেকে প্রচুর জনপ্রিয় ও সুস্বাদু খাবার তৈরি হয়, যেমন ইডলি, ধোসা, ধোকলা। কোহল সন্ধানের ফলে অতি প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড মানব দেহে গ্রহণযোগ্যতা বাড়ে। এছাড়া মল্টিং ডাল বীজের অঙ্কুরোদ্গমের একটি নিয়ন্ত্রিত পদ্ধতি যা কিছু উৎসেচকের সাহায্যে ঘটে থাকে। শ্বাস প্রক্রিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে ডাল শস্যের গুণ অনেকটাই বাড়ানো সম্ভব। মল্টের দানা খুব সহজে হজম হয় এবং এর থেকে অনেক ধরনের পানীয়, শিশু খাদ্য ও অন্যান্য স্বাস্থ্যকর খাদ্য প্রস্তুত করা সম্ভব। এছাড়া ক্যানিং এই পদ্ধতিতে তাপ প্রয়োগ করে শস্য দানা ও কাঁচা শস্যকে টিনজাত ও বদজাত করা হয়, যেমন ক্যান মটরশুঁটি, ছোলা, শিম ইত্যাদি। এছাড়া শেষ আমরা যেটা বলতে চাই, এক্সট্রুডেড পালস, এই পদ্ধতিতে ডাল শস্য দানার গুঁড়ো অথবা ময়দা ও নির্দিষ্ট পরিমাণ জলে খুব উচ্চ তাপে অল্প সময়ে রেখে অনেক ধরনের মুখরোচক ও পুষ্টিগুণ সম্পন্ন খাবার প্রস্তুত করা হয়। এছাড়া ডাল শস্য ব্যবহার করে এর সাথে আরও বিভিন্ন রকম উপকরণ যোগ করে পাঁপড়, লাড্ডু, নানাবিধ মিষ্টি দ্রব্য, ভাজাভুজি, বেকারিতে তৈরি বিস্কুট, কেক, পাউরুটি ইত্যাদি তৈরি করা সম্ভব।
1: এতক্ষণ শুনলেন ডাল শস্যের ব্যবহার, প্রক্রিয়াকরণ ও মূল্য সংযোজন, এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রাজীব নাথ।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা, আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। এখন আপনাদের জানিয়ে দেব আজ 25 মে সোমবার আকাশবাণী মৈত্রীর সারাদিনের বাকি অনুষ্ঠানগুলি সম্পর্কে। ভারতীয় সময় সকাল 7:05 শুনবেন লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, আজকের গন্তব্য কন্যাকুমারী তামিলনাড়ু, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। 7:35 সকালের আড্ডা, ভারতীয় সময় সকাল 8:30 অনুষ্ঠান অতিথি জীবনানন্দ অনুসন্ধান, এ বিষয়ে গৌতম মিত্রের সাক্ষাৎকার গ্রহণে থাকবেন ডক্টর মানস প্রতিম দাস, আজ শুনবেন দ্বিতীয় পর্ব, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে জৌনপুরী রাগে খেয়াল পরিবেশন করে শোনাবেন মধুমিতা চট্টোপাধ্যায়, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন পিনাকি চক্রবর্তী এবং হারমোনিয়ামে থাকবেন সোমনাথ বর্ধন। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় পৃথা কুণ্ডু। 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন রাগ প্রধান গান সুনন্দা মুখোপাধ্যায়ের কণ্ঠে, তারপর আধুনিক গান পরিবেশন করবেন সুস্মিতা দাস সরকার। বেলা 11:00 প্রামাণ্য অনুষ্ঠান আকাশবাণীর সংগ্রহশালা থেকে সঙ্গীতানুষ্ঠান, 11:15 নজরুল গীতি, শিল্পী সোহিনী বসু। 11:30 রম্যগীতি, দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় থাকবেন প্রিয়াশা চক্রবর্তী। 12:30 লোকসঙ্গীত।

সঙ্গীত দুপুর একটায় বেতার নাটক অমরাবতী, রচনা সাগরিকা রায়, প্রযোজনা সৌমেন বসু। 1:40 বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান এবং দুপুর 2:30 আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় বিকেল 3:30। 3:35 প্রতিদিনের মতোই অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, উপস্থাপনায় ব্রততী দাস, 4:35 বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় শাগনিকা চৌধুরী ও দুর্বা দে, 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় সুদীপ্তা ব্রহ্ম, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার, 6:20 ক্ষেত খামারের কথা, পশ্চিমবঙ্গে সুগন্ধি ও ঔষধি গাছপালা চাষের সুযোগ ও সম্ভাবনা বিষয়ে ডক্টর সুশীল কুমার কোঠারির সাক্ষাৎকার গ্রহণে থাকবেন স্বাগতা মণ্ডল মল্লিক, 6:50 আপনার স্বাস্থ্য, জলবাহিত রোগ থেকে সাবধান এ বিষয়ে কথিকা শুনবেন ডাক্তার তুষার কান্তি সাহার কাছ থেকে, আজ দ্বিতীয় পর্ব। ভারতীয় সময় সন্ধ্যা 7:00 বেতার নাটক অমরাবতীর পুনঃসম্প্রচার হবে। 7:45 নজরুল জয়ন্তী উপলক্ষে আকাশবাণী কলকাতার বিশেষ নিবেদন শুনতে পাবেন। 9:00 কথায় গানে, উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, হিমালয়ের খনিজ সংবাদ নিয়ে অধ্যাপক বিমলেন্দু ভট্টাচার্যের সাক্ষাৎকার শুনবেন, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে কেদার রাগে খেয়াল পরিবেশন করবেন মধুমিতা চট্টোপাধ্যায়, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন পিনাকী চক্রবর্তী এবং হারমোনিয়ামে থাকবেন সোমনাথ বর্ধন। 10:45 উপমহাদেশের খবর, 11:00 প্রতিদিনের মতোই হারানো দিনের গান, আজ উপস্থাপনায় থাকবেন অনন্যা গঙ্গোপাধ্যায়। ভারতীয় সময় 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আজ অর্থাৎ 25 মে 2026 সোমবার আকাশবাণী মৈত্রীর সারাদিনের বাকি অনুষ্ঠানগুলি সম্পর্কে।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন লোকগীতি। আজকের প্রথম শিল্পী উৎপলেন্দু চৌধুরী।

লোকগীতির অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আজ শুনলেন উৎপলেন্দু চৌধুরী ও উষা দস্তিদারের কণ্ঠে লোকগীতি আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আজ আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে, আপনাদের মানস ভ্রমণে নিয়ে যাব আরব মহাসাগর, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের মিলনস্থলে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি বলছি দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র কন্যাকুমারীর কথা। আজকের গন্তব্য হোক তবে কন্যাকুমারী। প্রথমেই বলে দিই সেই গন্তব্যে পৌঁছানোর উপায়। স্থানের নামেই যে যান আছে, স্বাভাবিকভাবেই সেই কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস কন্যাকুমারী পৌঁছানোর প্রথম পছন্দ হবে তা বলাই বাহুল্য। এই ট্রেন প্রতি সোমবার হাওড়া থেকে বিকেল চারটে ছাড়ে আর যাত্রীরা বুধবার সকাল 9:45 নাগাদ পৌঁছে যান কন্যাকুমারী স্টেশনে। এছাড়াও প্রতি বুধবার শালিমার স্টেশন থেকে রাত্রে গুরুদেব সুপারফাস্ট এক্সপ্রেস ছাড়ে, তবে সেটা সরাসরি কন্যাকুমারী স্টেশন পর্যন্ত যায় না। কন্যাকুমারী পৌঁছানোর জন্য বেছে নিতে পারেন বিবেক সুপারফাস্ট এক্সপ্রেসকেও। তাছাড়া আমরা যে কথায় কথায় বলি কাশ্মীর থেকে কন্যাকুমারী, সে তো এমনি নয়। NH-44 বা 44 নম্বর জাতীয় সড়ক কাশ্মীরের শ্রীনগর থেকে শুরু করে জম্মু ও কাশ্মীর

পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক হয়ে তামিলনাড়ু রাজ্যের এই কন্যাকুমারীতে এসেই শেষ হয়েছে। সুতরাং দেশের বিভিন্ন জায়গা থেকেই সড়ক পথে খুব সহজেই কন্যাকুমারী পৌঁছানো যায়। কন্যাকুমারী স্টেশনের কাছাকাছি এবং বিচের কাছে থাকার জন্য অনেক হোটেলই আছে, তবে বিচের ধারের হোটেলগুলোর ঘর ভাড়া তুলনামূলকভাবে একটু বেশি। কিভাবে যাবেন, কোথায় থাকবেন জানিয়ে দেওয়ার পর এবার বলবো কন্যাকুমারীর দর্শনীয় স্থানগুলো সম্পর্কে। প্রথমেই বলি কন্যাকুমারীর মূল আকর্ষণ বিবেকানন্দ রক মেমোরিয়াল সম্পর্কে। প্রাচীন তামিল লোককথা অনুসারে হিন্দু দেবী পার্বতী কন্যাকুমারী দেবী রূপে এক পায়ে তপস্যা করেছিলেন একটি পাথরের উপর দাঁড়িয়ে, তাই তাঁর পদধূলি ধন্য সেই পাথর শ্রীপদ পারাই নামে বিখ্যাত ছিল। সেই পাথরের উপরেই জনপ্রিয় পর্যটন কেন্দ্র বিবেকানন্দ রক মেমোরিয়াল নির্মিত হয়েছে। 1892 সালের 24শে ডিসেম্বর স্বামী বিবেকানন্দ কন্যাকুমারীতে পৌঁছেছিলেন এবং পরবর্তী তিন দিন অর্থাৎ 25, 26 এবং 27শে ডিসেম্বর শ্রীপদ পারাই নামের পাথরের ওপর বসেই ধ্যান করেছিলেন। স্বামীজির স্মৃতির উদ্দেশ্যে 1970 সালে তৈরি হয়েছে এই বিবেকানন্দ রক মেমোরিয়াল। এই স্মৃতিসৌধের আঙ্গিকে ভারতের বিভিন্ন অঞ্চলের স্থাপত্যরীতির মিশেল ঘটেছে। তবে বিবেকানন্দ রক মেমোরিয়াল কিন্তু স্থলভাগে অবস্থিত নয়, কন্যাকুমারীর বাবা তুরাইয়ের কাছে স্থলভাগ থেকে 500 মিটার দূরে সমুদ্রের বুকে অবস্থিত। তাই কন্যাকুমারীর ফেরিঘাট থেকে লঞ্চে করে বিবেকানন্দ রক মেমোরিয়ালে পৌঁছতে হয়। সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে গিয়ে লঞ্চ ধরে বিবেকানন্দ রক মেমোরিয়ালে পৌঁছে সেখানে 2-3 ঘন্টা সুন্দর সময় কাটিয়ে দুপুরবেলা ফিরে লাঞ্চ সেরে নেওয়া যায়। খাবার প্রসঙ্গে বলে রাখি, তামিলনাড়ুতে দক্ষিণ ভারতীয় খাবার দাবার তো পাবেনই, তাছাড়া একটু খোঁজ করলেই বাঙালি খাবারও পাওয়া যায়। বিবেকানন্দ মেমোরিয়ালের ঠিক পাশেই সমুদ্রের বুকে রয়েছে এক বিখ্যাত শিলামূর্তি, যাতায়াতের পথে সেটা লঞ্চ থেকেই দেখা যায়। 95 ফুটের দীর্ঘ মূর্তিটি সাধু ও দার্শনিক তামিল কবি তিরুবল্লুবারের, ভারতীয় ভাস্কর ভি গণপতি তৈরি করেছিলেন এই মূর্তি। আরব মহাসাগর, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের মিলনস্থলে যে সমুদ্র উপকূল অবস্থিত, এবারে বলি সেই কন্যাকুমারী বিচ সম্পর্কে। সমুদ্র তীরে বেড়াতে গিয়ে পর্যটকরা সমুদ্রে স্নান করবেন না তা তো হয় না, তাই সমুদ্রে স্নান করার পর পোশাক পরিবর্তনের জায়গা আছে কন্যাকুমারী বিচে। তাছাড়া আরও যেটা আছে সেটা হলো 16 পিলার মণ্ডপম, অর্থাৎ 16টা পিলারের মণ্ডপ, পর্যটকদের বিশ্রাম নেওয়ার জন্যই জায়গাটা তৈরি। তবে ঘোরাঘুরি করে বিচে সময় কাটানোর জন্য বিকেলবেলাটাই আদর্শ, আলোও থাকে আবার খুব গরমও থাকে না। বিকেলের পড়ন্ত রোদের নরম আলোয় চারপাশের সৌন্দর্য উপভোগ করাই বলুন আর কিছু কেনাকাটা করাই বলুন, সবটাই ভালো হয় বিকেলবেলায়। কেনাকাটার কথা যখন উঠলই সেই প্রসঙ্গে জানিয়ে দিই, কন্যাকুমারী বিচে বিভিন্ন রকমের প্রচুর দোকানপাট আছে। সেই সব দোকান থেকে কিনতে পারেন ঝিনুকের তৈরি বিভিন্ন জিনিসপত্র, তা হার, কানের দুল, ব্রেসলেট, মাথার ক্লিপের মতো কোনো জিনিস হোক অথবা ঘর সাজানোর জিনিস, দুই পাবেন। ঝিনুকের ছাড়াও হাতে তৈরি বিভিন্ন শিল্প সামগ্রীর পাশাপাশি ড্রাই ফ্রুটসও কেনা যায়। ঘুরতে ঘুরতে বা কেনাকাটা করতে গিয়ে রাত হয়ে গেলে অন্ধকারে কিন্তু একটু সাবধানে চলাফেরা করবেন বন্ধুরা, এবং তখন সমুদ্রের কাছে না যাওয়াই ভালো, যাতে রাতের অন্ধকারে কোনো বিপদ না ঘটে, কারণ এই বিচ পাথরে পরিপূর্ণ। তবে রাতের অন্ধকারে কন্যাকুমারী বিচ থেকে সমুদ্রের মাঝে আলোকিত বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখতে কিন্তু দারুণ লাগবে। কন্যাকুমারী বিচের সানরাইজ ও
সানসেট ভিউ পয়েন্ট থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখাটা একদম মিস করবেন না। কিন্তু সমুদ্রের বুক চিরে সরু একটা পাথরের রাস্তা তৈরি করা আছে, সেটাই সানরাইজ ভিউ পয়েন্ট। ভোরবেলা সূর্যদেবের দর্শন পাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থেকে সমুদ্রের ঠান্ডা হাওয়ার শিরশিরানিতে এক কাপ গরম চা পান করার ভালো লাগার আবেশে মাঝ সমুদ্রে জেলেদের ফিরতি মাছ ধরার নৌকো ও ট্রলারের দৃশ্য দেখতে আপনার মনে হতে পারে আপনি যেন কোনো শিল্পীর আঁকা ছবির অংশ হয়ে গেছেন। কিন্তু তাই বলে আপনি তো আর সত্যি সত্যি ছবি নন, তাই সূর্যোদয় দেখে যখন ফিরবেন তখনই দেখতে পাবেন ট্রলারগুলোর মাছ ধরে পাড়ে ফিরে এসেছে সেই দৃশ্য। চাক্ষুষ করতে পারবেন জেলেদের কিছুটা কর্মকাণ্ড। তাছাড়া কন্যাকুমারী দেবী মন্দিরে নিশ্চয়ই পুজো দিতে চাইবেন। কন্যাকুমারী বিচের পাশেই কন্যাকুমারী দেবীর মন্দির আছে, যা পরিচিত ভগবতী অম্লান টেম্পল হিসেবে। এছাড়াও দর্শনীয় স্থান হিসেবে রয়েছে মহাত্মা গান্ধী মণ্ডপম। গান্ধীজির মৃত্যুর পর তার অস্থি কন্যাকুমারীর জলে ভাসানোর আগে এই স্থানে এনে রাখা হয়েছিল। পরবর্তীকালে তার স্মৃতির উদ্দেশ্যেই নির্মিত হয় মহাত্মা গান্ধী মণ্ডপম। এছাড়াও সাইট সিংয়ে যেতে পারেন কন্যাকুমারী গভর্নমেন্ট মিউজিয়াম, আওয়ার লেডি অফ র্যানসাম চার্চ এবং মায়াপুরী ওয়ান্ডার ওয়ার্কস মিউজিয়ামেও। নাম শুনেই বুঝতে পারছেন বন্ধুরা, মায়াপুরী ওয়ান্ডার ওয়ার্কস মিউজিয়াম হলো মোমের তৈরি মূর্তির মিউজিয়াম। মহাত্মা গান্ধী, মাদার টেরেজা, অ্যালবার্ট আইনস্টাইন, অমিতাভ বচ্চন, মাইকেল জ্যাকসন, শাহরুখ খানের মতো পৃথিবী বিখ্যাত কিছু ব্যক্তিদের মোমের মূর্তি আছে এই ওয়াক্স মিউজিয়ামে। আর অবশ্যই আছে তাঁর মূর্তি, যার মূর্তি ছাড়া কোনো ওয়াক্স মিউজিয়ামই বোধহয় নির্মিত হবে না। তিনি আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, কবিগুরুর মোমের মূর্তিও রয়েছে কন্যাকুমারীর মায়াপুরী ওয়ান্ডার ওয়ার্কস মিউজিয়ামে। ত্রিবেণী সঙ্গম কন্যাকুমারী ভৌগোলিক অবস্থান, ইতিহাস ও সংস্কৃতির মিশেল সব দিক থেকেই ভারতের অন্যতম দর্শনীয় স্থান। এমন স্থানে জীবনে একবার যাওয়ার বাসনা সকলেরই হয়। প্রাথমিক কিছু ধারণা দিয়ে আপনাদের সেই বাসনাকে বাড়িয়ে তোলাই আজকের আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল। সঙ্গে ছিলাম আমি মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। কেমন লাগলো আমাদের জানাবেন মেইল করে। আজ তাহলে এই পর্যন্তই থাক, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারত মার্কিন একযোগে কাজ করবে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক অন্য মাত্রা লাভ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জন কৃতী মানুষকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থীর রেকর্ড ব্যবধানে জয় রাজ্যের মানুষের বিজেপির প্রতি অটল আস্থার প্রতিফলন। পশ্চিম এশিয়ার উত্তেজনার মাঝে 5 দিন ব্যাপী হজ তীর্থযাত্রা আজ শুরু হচ্ছে। আইপিএল ক্রিকেটে প্লে অফ পর্ব আগামীকাল থেকে শুরু হবে। লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গতকাল দিল্লি ক্যাপিটালসের কাছে 40 রানে পরাজিত হয়েছে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপামে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বদা অটল থাকতে হবে। তিনি এই কারণেই সন্ত্রাসবাদ দমনে তাদের পারস্পরিক সহযোগিতা এত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

0: তিনি আরো বলেন যে বিশ্ব অর্থনীতিকে ঝুঁকিহীন করা এবং বিশ্বের সামনে আরো অধিক বিকল্পের সুযোগ উন্মুক্ত করে দেওয়ার ক্ষেত্রে উভয় দেশেরই অভিন্ন স্বার্থ রয়েছে।
1: President Trump set out a pathway for the further development of our enduring partnership. Their goal was to advance the aspirations of our people for a bright and prosperous future while also serving global good.
0: মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের কথা উল্লেখ করে ডক্টর জয়শঙ্কর বলেন, এই সফর বর্তমান প্রেক্ষাপটে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরে। তিনি আরো বলেন, ঠিক এক বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশের এই দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের আরও উন্নয়নের লক্ষ্যে এটি রূপরেখা কর্মপন্থা নির্ধারণ করে দিয়েছিলেন। বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও নতুন দিল্লিতে গতকাল বৈঠকে মিলিত হন। উভয় নেতা ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কথা বলেন। নতুন দিল্লি ভারত মণ্ডপামে আমেরিকার স্বাধীনতার 250 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওকে টেলিফোন করেন। মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে অভিহিত করে বলেন যে দুদেশের সম্পর্ক এর আগে কখনোই এত ঘনিষ্ঠ ছিল না। তিনি নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন বড় ভক্ত বলে উল্লেখ করেন। শ্রী ট্রাম্প বলেন, ভারত তার শতভাগ ভরসা রাখতে পারে। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময় এলো যখন শ্রী রুবিও 4 দিনের সফরে ভারতে রয়েছেন। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন মার্কো রুবিও। এরপর গতকাল তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি তার প্রতিনিধিদের ইরান সম্পর্কিত কোনো চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বর্তমানে চলতে থাকা আলোচনার 60 দিনের জন্য যুদ্ধবিরতি বৃদ্ধি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনার বিষয়গুলিকে অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের সঙ্গে প্রস্তাবিত এই চুক্তি আমেরিকায় রিপাবলিকানদের মধ্যে মতবিভেদ সৃষ্টি করেছে। তাদের কেউ কেউ প্রকাশ্যে যুক্তি দিচ্ছেন যে চুক্তির শর্তগুলো ইরানের প্রতি অতিরিক্ত নমনীয়। সেনেটর টেজ ক্রুজ মন্তব্য করেছেন যে এটি চুক্তি স্বাক্ষরিত হলে এটি হবে বড় রকমের ভুল সিদ্ধান্ত। অন্যদিকে মার্কিন সেনেটর সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির চেয়ারম্যান রজার উইকার বলেছেন, 60 দিনের যুদ্ধবিরতির অর্থ দাঁড়াবে অপারেশন এপিক ফিউরির মাধ্যমে এ পর্যন্ত যা কিছু অর্জিত হয়েছে তা সবকিছুই বৃথা। তবে বিদেশ বিষয়ক কমিটির সদস্য মাইক ললার বলেছেন, প্রশাসন শেষ পর্যন্ত এই শাসক গোষ্ঠীর অবশিষ্ট অংশকে আলোচনার টেবিলে বসাতে বাধ্য করতে সক্ষম হয়েছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের উপর ব্যাপক হামলা চালায়। এর ফলে সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। ইরান ও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্রগুলোর উপর পাল্টা হামলা চালায়। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন পশ্চিম এশিয়ায় চলতি সংঘাতের স্থায়ী ও পূর্ণাঙ্গ সমাধানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া আলোচনার অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 2026 সালের প্রথম অসামরিক সম্মান প্রদান অনুষ্ঠানে 66 জন কৃতী মানুষকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি আজ 2 জনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জনকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। 2026 সালের জন্য মোট 5 জন পদ্ম বিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। অবশিষ্ট পদ্ম পুরস্কার প্রাপকদের পরবর্তী সময়ে দ্বিতীয় পর্বে পুরস্কৃত করা হবে।

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় রেকর্ড ব্যবধানে জয়ের জন্য অগণিত বিজেপির কার্যকর্তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি লেখেন, এই জনাদেশ গণতন্ত্রের জয় হয়েছে, পরাজিত হয়েছে ভয় ভীতি ও হুমকি। রাজ্যের উন্নতির জন্য পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির প্রতি যে অটল বিশ্বাস রেখেছেন তারই প্রতিফলন ফলতায় বিপুল ব্যবধানে জয়। রাজ্যের উন্নয়নের লক্ষ্যে দল কাজ করে

0: তার প্রাপ্ত ভোট 1,49,666, নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কর্মীকে 1,09,000 বেশি ভোটে তিনি পরাজিত করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জনজাতি সম্প্রদায়কে অভিন্ন দেয়ানিবিধির আওতায় রাখা হবে না, এর ফলে তাদের অধিকার সুরক্ষিত থাকবে। নতুন দিল্লিতে আয়োজিত জনজাতির সাংস্কৃতিক সমাগমে শ্রী শাহ বলেন, ইউসিসির কারণে জনজাতিদের কোনো অধিকার ক্ষুণ্ণ হচ্ছে না। স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের জমি ও বনের অধিকার আদিবাসীদের মালিকানা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে বর্তমানে জনজাতি কল্যাণ বাজেট 28,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 1,50,000 কোটি টাকা করা হয়েছে। পশ্চিম এশিয়ায় উত্তেজনার মধ্যেই 5-দিনব্যাপী বার্ষিক হজ তীর্থযাত্রা আজ থেকে শুরু হচ্ছে। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 6,00,000-এরও বেশি ইসলাম ধর্মাবলম্বী মক্কা থেকে তাদের যাত্রা শুরু করে সৌদি আরবের তাবু শহর মিনায় সমবেত হয়েছেন। তারা সেখানে রাত্রি যাপন করবেন এবং আগামীকাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হজের মূল অনুষ্ঠান অর্থাৎ প্রার্থনা নিবেদনের উদ্দেশ্যে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন। এবারের হজ তীর্থযাত্রায় ভারত থেকে প্রায় 1,75,000 পুণ্যার্থী অংশগ্রহণ করছেন। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্ট অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত বাংলাদেশ সম্পর্ককে জোরদার করার ক্ষেত্রে অবদানের জন্য শ্রী ভার্মাকে ধন্যবাদ জানান এবং তার পরবর্তী কর্মজীবনের জন্য শুভকামনা জানান। কলকাতা ইডেন উদ্যানে গতকাল আইপিএলে লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের কাছে 40 রানে পরাজিত হয়েছে। প্লে অফ পর্ব আগামীকাল শুরু হচ্ছে। ধর্মশালায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে 7:30। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারত মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও সঙ্গে বাণিজ্য জ্বালানি আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক অন্য মাত্রা লাভ করেছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ এর পরেই।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে সকালের আড্ডা।

আকাশবাণী মৈত্রীর সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজকের সকালের আড্ডায়। গান গল্পের এই আসরে আজকের দিনে পালিত হওয়া দুটি বিশেষ দিবসের উল্লেখ তো করবই, তার সঙ্গে শোনাব ম্যাগডেবার্গ ওয়াটার ব্রিজ সম্পর্কে, প্যাঁচার বিশেষত্ব সম্পর্কে, এবং বলবো ওয়ান পিবি মানে ঠিক কতখানি স্পেস। আর তার সঙ্গে রোজ যেমন থাকে দৃষ্টিকোণ, জানা অজানা আবহাওয়ার খবর আর সুন্দর সুন্দর গান, সেসব তো থাকছেই। আর সঙ্গে থাকছি আমি আপনাদের মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। তবে প্রথমেই বেশি কথা না বলে আড্ডার আমেজটা আরেকটু বেশি চাঙ্গা করে নিই রূপঙ্কর বাগচির কণ্ঠে একটি গান শুনে।

আমরা জানি স্বাস্থ্যই সম্পদ। শরীর স্বাস্থ্য ঠিক না থাকলে মন মেজাজও যেমন ঠিক থাকে না, তেমনি আমাদের কর্মক্ষমতাও থাকে না। তাই আজকের দিনে যখন স্বাস্থ্য সংক্রান্ত একটি বিশেষ দিবস সারা পৃথিবীতে পালিত হচ্ছে, তখন সকালের আড্ডায় তার উল্লেখ না করলে কি চলে? প্রতি বছর আজকের দিনে অর্থাৎ 25শে মে তারিখে বিশ্ব থাইরয়েড দিবস পালিত হয়। থাইরয়েড গ্রন্থির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং থাইরয়েডজনিত বিভিন্ন রোগ, তার লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে মানুষকে জানানোর জন্যই সারা পৃথিবীতেই গুরুত্ব সহকারে আজকের দিনটি পালন করা হয়। চিকিৎসক না হলেও মোটের উপর বলা যায়, থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের তারতম্যের কারণে শারীরিক ও মানসিক নানা সমস্যা দেখা দিতে পারে। আর থাইরয়েড মূলত দুপ্রকারের, হাইপোথাইরয়েডিজম বা হরমোন কম তৈরি হলে অতিরিক্ত ক্লান্তি, ওজন বৃদ্ধি, কোষ্ঠকাঠিন্য, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, শীত লাগা এবং মহিলাদের ঋতুচক্রের সমস্যা দেখা দেয়। আর হাইপারথাইরয়েডিজম অর্থাৎ হরমোন বেশি নিঃসরণ হলে হঠাৎ ওজন কমে যায়, অতিরিক্ত ঘাম হয়, হাত কাঁপে, হৃদস্পন্দন বৃদ্ধি পায় এবং মেজাজ খিটখিটে হয়ে যায়। এই রকম কোনো উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, তার কথা মতো টেস্ট করাতে তো হবেই। তাছাড়া সুষম খাবার খেলে, নিয়মিত সঠিক ব্যায়াম করলে থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণে থাকে। আর থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা ঠিক রাখতে আয়োডিনযুক্ত খাবার খাওয়াও কিন্তু অবশ্যই দরকার। তাহলে সবার আগে শরীরটা গড়তে হবে, তবে তো অন্য কিছু বলুন। সে কথাই বরং শুনে নেওয়া যাক গানে গানেও।

তোর বিবাহার বনদ হলে কিসের জারি জুড়ি, খক্ক খক্ক কাশো যদি বেদম হাতের টানে, আর দাওয়াই ঢালার পিতে হয়ে

বাল্মীকি ব্যাস ছিলেন যেন দিব্যি পাকা আমটি। ওসব মহাকাব্য লিখতে নইলে হতো খামতি। আর নারদ ঠাকুর ভরত মুনি ছিলেন না তো শুধু গুণী, হাতের পায়ের গুলকি ছিল মাপ যদি কেউ রাখত, জামা গোবর ভেপা চাকা হাঁ হয়েছি থাকত। ফুলের ঘায়ে মূর্ছা গেলে কালিদাসের কাব্য, দুটি হাজার বছর ধরে।

স্যান্ড হব স্যান্ড হব এই প্রকাণ্ড বুকের ছাতি খানা, আর শ্যামাকান্ত হয়ে দেব বাঘের ডেরায় হানা। এই শ্যামকান্তি হারকে উনিশকে যে উনিশকে বাবি, আর বিশ্ব কিংবা পবন পুত্র কে কারতে বাড়া। বোঝা কঠিন তবু বলি তোর।

0: গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো। কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন, যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।

0: হ্যাঁ, সেতু তো সংযোগ স্থাপনই করে, কিন্তু এখন আপনাদের যে সেতু বা ব্রিজের কথা বলতে যাচ্ছি বন্ধুরা, সেটা কিন্তু আর পাঁচটা ব্রিজের মতো নয়, একটু আলাদা। সাধারণত নদীর ওপর ব্রিজ হয়, কিন্তু নদীর জন্য যে ব্রিজ হয় সে কথাই বলবো এবার। জার্মানির বার্লিন শহরের কাছে অবস্থিত ম্যাগডেবর্গ ওয়াটার ব্রিজ বা জলসেতু পৃথিবীর সবচেয়ে বড় জলপথ ব্রিজ, যেটা পূর্ব ও পশ্চিম জার্মানির সীমান্তে এলবা নদীর ওপর অবস্থিত। এটার মোট দৈর্ঘ্য 918 মিটার এবং প্রস্থ 34 মিটার, আর গড় গভীরতা হল 4.25 মিটারের মতো। এই ব্রিজ পূর্ব ও পশ্চিম জার্মানিকে এক করেছে এলবা হ্যাভেল ও মিটারল্যান্ড নামের দুটো ক্যানেল বা খালের মধ্যে সংযোগ স্থাপন করে। 24,000 মেট্রিক টন স্টিল আর 68,000 ঘন মিটার কংক্রিট দিয়ে তৈরি এই ব্রিজ কিন্তু কোনো স্থলযান চলাচলের জন্য তৈরি হয়নি। এই ব্রিজ দিয়ে যাতায়াত করে বাণিজ্যিক জাহাজ, স্টিমার বা লঞ্চ। এই ব্রিজ তৈরি হওয়ার ফলে বাণিজ্যিক জাহাজগুলো 12 কিলোমিটার কম পথ পেরিয়েই রাইন নদীতে বার্লিন বন্দরে সহজে পৌঁছতে পারে। বাণিজ্যিক গুরুত্বের পাশাপাশি পর্যটকদেরও আকর্ষণের কেন্দ্র এই ব্রিজ। তাছাড়া জলপথের পাশ দিয়ে একটা স্থলপথও রয়েছে এই ব্রিজে, সেখান দিয়ে পথচারী ও বাইক আরোহীরা জাহাজের ঠিক পাশ দিয়েই যাতায়াত করতে পারে।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
0: গান গল্পে ভরা সকালের আড্ডায় এবার আপনাদের শুনিয়ে দেব পরপর দুটি গান রাজীব করচৌধুরী ও হিমিকা খামুরাইয়ের কণ্ঠে।

সকালের আড্ডায় এখন শুনবেন দৃষ্টিকোণ, চির উন্নত মমশির বিদ্রোহী কবির প্রতি আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

একরাশ অভিমান, অফুরান ভালোবাসা, সমস্ত নির্যাতন, অন্যায়, অত্যাচার, অবিচার, শোষণের বিরুদ্ধে বুক চেরা গর্জন, জাতপাত অসাম্যের তীব্র প্রতিবাদ আর লাগাম ছাড়া অনুভবের সংমিশ্রণের মূর্ত প্রকাশটির নাম কাজী নজরুল ইসলাম।

0: চরম দারিদ্র, দুঃখ যন্ত্রণা, অবাধ প্রতিকূলতার মধ্যে ছোটবেলা কাটে। দুঃসহ সহন আর সব অন্যায়ের বিরুদ্ধে গুমরে গুমরে তার মধ্যে জেগে ওঠে এক বিদ্রোহী সত্তা।
1: আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। আমি স্রষ্টা সুদন শোক তাফানা, খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির।
0: তার লেখনী গর্জে ওঠে সব ধরনের শোষণের বিরুদ্ধে, পরাধীনতার শৃঙ্খল পাশের লজ্জা আর যন্ত্রণা থেকে মুক্ত হতে বারে বারে তিনি ডাক দেন কারা ভাঙার।

0: জাতপাতের বিরুদ্ধে এত সোজা সাপটা, অথচ কঠিন ভাষায় সোচ্চার হতে পারেন তিনি। সৃষ্টিকে ঘৃণা করে স্রষ্টাকে পূজার অর্থহীন পরিহাসে তিনি কষাঘাত হানেন সমগ্র জাতির বিবেকে।
1: জাতের নামে বৎ জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁয়ির ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নেই পারোয়া।
0: সমস্ত ধরনের অসাম্যের বিরুদ্ধেই তার লড়াই। তিনি বলেন, যা কিছু সুন্দর অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। তিনি মনে করান একই দেশমাতৃকার বুকে প্রস্ফুটিত দুটি কুসুমই হিন্দু মুসলমান। তার শানিত প্রশ্ন নাড়া দেয় সমগ্র মানব জাতিকে, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার। কবির সাম্যের গানে হিন্দু মুসলিম দুজনেই তাকে পর ভাবলেন হয়তোবা, নারী পুরুষ দুজনেই তাকে ভাবলেন বিদ্বেষী, অন্তত কবির তাই বক্তব্য। তবু শ্যাম শ্যামা বারবার জীবন্ত হয়েছেন তার বেহ।

দুই বাংলার অভিন্ন সম্পদ রবীন্দ্র নজরুল। আজও তাদের কথা সুরে তারা ভরিয়ে রেখেছেন অগণিত মানুষকে। এ নজরুলের এক দিক, অন্যদিকে তার গান কবিতা কখনো শিশুর সারল্যে ভরা, তাদেরই জন্য রচিত, কখনো বা অভিমানী অভিলাষী প্রেমিক।

হাস্যমোদী হিসেবেও খ্যাতি ছিল তার। জীবনে বহু যন্ত্রণা পেয়েছেন, হারিয়েছেন প্রিয় পুত্র আর পত্নীকে, ভেঙে পড়েছেন। বহু বছর আর বাকশক্তিই ছিল না তার। মৃত্যুর পরও দুই বাংলা তাদের উত্তরাধিকার ছাড়তে চায়নি কবিকে নিয়ে। সৃষ্টি সুখের উল্লাসে ছন্ন ছাড়া এক উদ্দাম কবি যে ঝড়ের মতো, কবিগুরু তাকে বর্ণনা করেন ধূমকেতু রূপে। তার চলে যাওয়ায় আধুনিক কবি লেখেন, নামটাই তার নজরুল, সে নয় মতে এক জনা, তার মধ্যে তিন শরিকের কোথায় বনি বনা, ফুল বলে যে বিলিয়ে সুবাস ফুটে থাকতে চাই, তুফান বলে সামনে যাপাই ভেঙে যাই, উল্কা বলে জ্বালিয়ে জ্বলে নিজেই হব ছাই। কবি নিজেই লিখেছিলেন, তোমাদের পানে চাহিয়া বন্ধু আরামে জাগিব না, কোলাহল করি সারাদিন মান কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকি গন্ধ বিধুর ধূপ। কানে তার শ্যামের বাঁশি, তবু বড় বিষ জ্বালা বুকে নিয়ে তিনি বাজালেন বিষের মাসি, একক দহনে তিনি দগ্ধ, কিন্তু তার মননের তার রচনার সৌরভে সুবাসিত আমোদিত দুই বাংলা।

0: ভাবছেন সকালের আড্ডায় হঠাৎ এই গানটা এখন কেন শোনালাম? আসলে যা গরম পড়েছে তাতে বেশ অনেকদিনই না ঘুমিয়ে প্যাঁচার মতো জেগে থাকছি আমি। আমার মতো আপনাদেরও কারো কারো হচ্ছে নাকি এমন? তবে কারণ না হলেই মঙ্গল, কারণ রাত্রিটা তো আমাদের ঘুমানোরই সময়। জেন জির অনেকেই মোবাইল নিয়ে সারা রাত্রির কাটিয়ে দেওয়ার বদভ্যাস তৈরি করে ফেললেও আমাদের, মানে আকাশবাণী মৈত্রীর বয়স্ক শ্রোতা বন্ধুরা কিন্তু অনেকেই চিঠি দিয়ে দুঃখ করে জানান যে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার জন্য আপনারা মৈত্রীর হারানো দিনের গান শুনতে পান না। হ্যাঁ, এটা একটু দুঃখজনক হলেও আসলে কিন্তু আপনারা বেশ সুখী মানুষ বলতেই হয়। কিন্তু রাতে যাদের ভালো ঘুম হয় না, যারা ইনসমনিক, সেই সব মানুষরা বা যাদের রাতে কাজ করতে হয় নাইট শিফটে, তারা কিন্তু অনেকেই বলে থাকেন আমি প্যাঁচার মতো নিশাচর। কিন্তু কি কি বৈশিষ্ট্য প্যাঁচাকে নিশাচর করেছে? এমন কি বিশেষত্ব আছে যা তাকে পক্ষীকুলের মধ্যে ব্যতিক্রমী করেছে? প্রথমত, আমরা জানি দিনের বেলায় যখন অন্যান্য সব পাখির কলতানে ভোর হয়, প্যাঁচা তখনই লুকিয়ে পড়ে। আর রাতের অন্ধকারে সমগ্র জীবগুলোর সঙ্গে বাকি সব পাখিরাও যখন ঘুমিয়ে পড়ে, প্যাঁচা তখন শিকারে বেরোয়। 270 ডিগ্রি পর্যন্ত মাথা ঘোরাতে পারে প্যাঁচা, এটা তার আর একটা বিশেষ ক্ষমতা। তাছাড়া আকাশে যখন বাতাস কেটে অন্য পাখিরা উড়ে বেড়ায়, তখন তাদের ওড়ার শব্দ পাওয়া যায়। কিন্তু প্যাঁচার বেলায় এক্ষেত্রেও ব্যতিক্রমী নিয়ম করেছে খেয়ালি প্রকৃতি। ডানার বিশেষ গঠনের জন্য প্যাঁচা নিঃশব্দে বাতাসে ভেসে বেড়াতে পারে। এর সঙ্গে নাইট ভিশন ক্যামেরার মতো তীব্র দৃষ্টিশক্তি আর প্যাঁচার সুতীক্ষ্ণ চিৎকার যেন তার শিকারদের জন্য মৃত্যু বার্তা ছড়িয়ে দেয় রাতের আকাশে বাতাসে।
1: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।
2: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
0: এবার আপনাদের জানিয়ে দেব আজকের আবহাওয়া সম্পর্কে ছোট্ট করে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ আজ কিছুটা মেঘলা থাকারই কথা। কিছু কিছু এলাকায় দুপুর বা বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘের উপস্থিতি টের পাওয়া যেতে পারে। আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকছে মোটামুটি

35 ডিগ্রি ও 30 ডিগ্রির আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ থাকছে সর্বোচ্চ 88% ও সর্বনিম্ন 65%। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা এখনো পর্যন্ত নেই। আজ প্রকৃতি কেমন থাকবে তা তো খানিকটা বোঝা গেল, কিন্তু আমাদের তো আপনাদের মন মেজাজও বুঝতে হয়, আপনাদের ভালো লাগা মন্দ লাগার কথা। তাই আজকের সকালের আড্ডা আপনাদের কেমন লাগছে আকাশবাণী মৈত্রীর ফেসবুক পেজে সংশ্লিষ্ট পোস্টের নিচে কমেন্ট করে জানাতে পারেন, এবং আকাশবাণী মৈত্রীর সব অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে তা কিন্তু জানাতে ভুলবেন না মেল করে। আজকের সকালের আড্ডা সম্পর্কেও মেল করতেই পারেন, আমাদের ইমেল আইডি তো আপনারা জানেন, তাও আর একবার মনে করিয়ে দিই, MAITREEBANDHU মৈত্রী বন্ধু 23@gmail.com। আর আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি, শ্রোতা বন্ধুরা আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ, কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখবেন। সকালের আড্ডায় আবার আসি খানিক গল্পগাছায়। না ঠিক গল্পগাছা নয়, এখন যে প্রসঙ্গে কথা বলবো সেটা ইতিহাস। চলে যাই সরাসরি সেই প্রসঙ্গেই। প্রায় 400 বছর ধরে আফ্রিকার মানুষ ক্রীতদাস প্রথার যন্ত্রণা সহ্য করেছিল। তারপর ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানির মতো ইউরোপীয় দেশগুলির ঔপনিবেশিক শাসনে জর্জরিত হয়েছিল আফ্রিকা মহাদেশ। শিকার হয়েছিল বর্ণবৈষম্যের, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ বর্ণবাদের কারণে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছিল দক্ষিণ আফ্রিকার মানুষ। তারপর অন্ধকার কেটে গিয়ে একটু একটু করে আলো ফুটেছিল আফ্রিকা মহাদেশে। 1957 সাল থেকে 1975 সালের মধ্যে আফ্রিকার বেশিরভাগ দেশ ইউরোপীয় শক্তির কবল থেকে মুক্ত হয়। 1960 সালে আফ্রিকার 17টি দেশ একসঙ্গে স্বাধীনতা লাভ করে। বর্ণবাদের অবসান ঘটার পর 1994 সালে নেলসন ম্যান্ডেলা যখন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হন, তখনই আফ্রিকা মহাদেশ সম্পূর্ণ স্বাধীন হয় একথা বলা যেতে পারে। কিন্তু এসব কথা এখন সকালের আড্ডায় আজ কেন বলছি? বলছি তার কারণ আজ আফ্রিকা ডে। আফ্রিকার মানুষের মুক্তির আকাঙ্ক্ষা ও স্বাধীনতার লড়াইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার পাশাপাশি গোটা মহাদেশটির জাগরণের মধ্যে ঐক্যের বন্ধন এবং তাদের সাংস্কৃতিক বৈচিত্র্যকেই উদযাপন করা হয় আফ্রিকা ডে বা আফ্রিকা দিবস পালনের মাধ্যমে। কিন্তু সেটা আজকের দিনেই কেন? কারণ আফ্রিকার প্রথম স্বাধীন দেশগুলির নেতারা ইথিওপিয়ায় আদ্দিস আবাবায় একত্রিত হয়ে অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি অর্থাৎ OAU গঠন করেছিলেন 1963 সালের 25শে মে অর্থাৎ আজকের তারিখেই। পরবর্তীকালে নাম বদলে সেই সংগঠনের নাম হয়েছে আফ্রিকান ইউনিয়ন অর্থাৎ AU, তবে শুধু নামটাই বদলেছে আর কিছু নয়। তাই এই সংগঠনের প্রতিষ্ঠা দিবসকেই আফ্রিকা দিবস হিসেবে সারা পৃথিবীতে পালন করা হয়। আর যদি খুব ছোট্ট করেও আমরা ইতিহাসকে আরেকটু স্মরণ করি, তাহলে উল্লেখ করতে হয় আফ্রিকার সঙ্গে আমাদের দেশের সম্পর্ক কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ছিল। তার কারণ একটা নয়, বেশ কয়েকটা। প্রথমেই বলতে হয়, নেলসন ম্যান্ডেলা মহাত্মা গান্ধীর অহিংসবাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং তাঁর কারাবাসের সময়ও ভারত রাজনৈতিক এবং আদর্শগত দিক থেকে সহায়তা করেছিল তাকে। নেলসন ম্যান্ডেলা ভারতেও এসেছেন একাধিকবার। 1990 সালে তিনি যখন প্রথম ভারতে আসেন, তখন তাকে আমাদের এই আকাশবাণী ভবনে লাগোয়া ইডেন গার্ডেন স্টেডিয়ামেই লক্ষাধিক মানুষের সামনে সম্বর্ধনা দেওয়া হয়। কলকাতায় তার নামে তৈরি হয় নেলসন ম্যান্ডেলা উদ্যান। তারপর 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নেলসন ম্যান্ডেলা আবারও যখন এদেশে আসেন, তখন দুদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় হয়েছিল। আসুন গানে গানেও শুনে নেওয়া যাক নেলসন ম্যান্ডেলা ও আফ্রিকার কথা অজিত পাণ্ডের কণ্ঠে।

0: জানা অজানায় শুনছেন মাইক্রোস্কোপের কথা। আজ দ্বিতীয় পর্ব, বলছেন ডক্টর রমেন্দ্রলাল মুখোপাধ্যায়।
1: মাইক্রোস্কোপে কিছু দেখা মানে যে স্লাইড দিয়ে দেখতে হবে, এটা আমরা সবাই জানি। মাইক্রোস্কোপ যত ভালো হোক না কেন, স্লাইড যদি ভালো না হয় কিংবা বানানোর পদ্ধতি যদি ঠিক না হয় বা কোনো ত্রুটি থেকে যায়, তাহলে আমরা ঠিক মতন দেখতে পাব না। কথাটার মানে দাঁড়ালো, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ভালো স্লাইড বানানো। সব স্লাইড একরকম নয়, কাজের ধরন অনুযায়ী মাইক্রোস্কোপের স্লাইড তিন ধরনের: টেম্পোরারি স্লাইড, সেমি পার্মানেন্ট স্লাইড, পার্মানেন্ট স্লাইড। যখন কোনো স্লাইড বিশেষ একটা কাজের জন্য বানানো হয়, অর্থাৎ ওই কাজটুকুর জন্যই সেটার প্রয়োজন, তখন সেটা অস্থায়ী বা টেম্পোরারি। পুকুরের জল নিয়ে পরীক্ষা করার জন্য তৈরি হবে যে স্লাইড, সেটার কাজ মিটে গেলে পরিষ্কার করে রেখে দিতে হবে যাতে ফের ব্যবহার করা যায়। এটি বানানো খুবই সহজ, দরকার হবে খালি স্লাইড আর কভার স্লিপ। নমুনা অর্থাৎ যেটাকে দেখব সেটা তো লাগবেই। কোনো কোনো ক্ষেত্রে স্বচ্ছ মাধ্যম যেমন জল, গ্লিসারিন ইত্যাদির ব্যবহার করা যেতে পারে। কোনো স্লাইড বানানোর পরে সেটিকে যদি বেশ কয়েকদিন রেখে দিতে পারি, তাহলে সেটা আধা স্থায়ী বা সেমি পার্মানেন্ট। যেমন ধরুন, মশার ডানা দিয়ে একটা স্লাইড বানানো হলো এবং বেশ কিছুদিন পর আবার স্লাইডটিকে পুনরায় অন্য কাজে ব্যবহার করা গেল। এই ধরনের স্লাইড বানানো তুলনামূলক একটু জটিল। এক্ষেত্রে পরিষ্কার স্লাইডের ওপর নমুনাকে রেখে তার ওপরে কভার স্লিপ বসিয়ে চারদিক দিয়ে ঘিরে দেওয়া হয় সেলোটেপ জাতীয় কোনো টেপ দিয়ে, যাতে অবজেক্ট বা নমুনা অক্ষত অবস্থায় থাকে এবং পুনরায় ব্যবহার করার সময় সেলোটেপ ধীরে ধীরে খুলে স্লাইডটিকে পরিষ্কার করে নেওয়া যায়। এভাবে পরবর্তী কাজে সেটিকে ব্যবহার করা যেতে পারে। এই পদ্ধতিতে স্লাইড বানানোর সময় ভেতরে জল দেওয়া হয় না। এবার আসা যাক স্থায়ী বা পার্মানেন্ট স্লাইডে। বানানোর পরে বেশ কয়েক বছর যদি সুরক্ষিত অবস্থায় রেখে দেওয়া যায়, তাহলে সেই স্লাইডটিকে আমরা পার্মানেন্ট স্লাইড বলে থাকি। এর জন্য প্রথমেই কিছু উপকরণ হাতের কাছে রেখে দিতে হবে: খালি স্লাইড, কভার স্লিপ, নমুনা রাখার ওয়াচ গ্লাস, এসব তো থাকবেই। এর সঙ্গে পরিষ্কার রুমাল, ড্রপার, চিমটে, সুচ, আতস কাচ, সাদা কাগজ ইত্যাদিও থাকবে। এর পাশাপাশি কিছু টিস্যু পেপার, এলইডি ল্যাম্প, সাবান জল রাখতে হবে। প্রথমে একটা সাদা কাগজের ওপর পরিষ্কার স্লাইডগুলোকে পরপর রেখে দিতে হবে। এক ফোঁটা করে এমন রাসায়নিক দিতে হবে যা কাচের সঙ্গে নমুনাকে আটকে রাখবে। চিমটের সাহায্যে খুব সাবধানে নমুনাকে রাখতে হবে। এরপর ম্যাগনিফাইং গ্লাস মানে আতস কাচ দিয়ে পরীক্ষা করে দেখে নিতে হবে যে কোনোরকম হাওয়ার বুদবুদ নমুনার সঙ্গে লেগে রয়েছে কিনা। থাকলে সেটিকে সুচ দিয়ে খুব সাবধানে বের করে দিতে হবে। নমুনা রাখাটা ঠিক হলো কি না সেটিকেও লেজ দিয়ে পরিষ্কার করে দেখে নিতে হবে। নমুনা কতটা মোটা তার উপর নির্ভর করবে আঠালো পদার্থের পরিমাণ। একদম কম হলেও চলবে না, আবার বেশি হলেও কাজ হবে না। কাজ করার সময় যথেষ্ট আলোর যেন সঙ্গে থাকে। অন্ধকার ঘরে এলইডি বাল্ব জ্বালিয়ে করলে কাজটি ভালো হয়। এরপর ধীরে ধীরে কভার স্লিপটি সুচ দিয়ে স্লাইডের উপর বসাতে হবে। চাপ দিয়ে আঠালো রাসায়নিক বেশি বেরিয়ে আসবে কিছুটা, সেটা টিস্যু পেপার দিয়ে শুষে নিতে হবে। সব কিছু ঠিক থাকলে রোদের মধ্যে দু তিন মিনিট রাখতে হবে। এরপর প্রথমে থিনারের সাহায্যে এবং পরে সাবান জল দিয়ে স্লাইডটিকে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে পার্মানেন্ট স্লাইড বানালে বহু বছর পরেও এটি ব্যবহার করা যাবে।
0: মাইক্রোস্কোপের কথা দ্বিতীয় পর্ব শুনলেন জানা অজানায়, বললেন ডক্টর রমেন্দ্রলাল মুখোপাধ্যায়।
2: শুনলেন বিজ্ঞানের কথিকা জানা অজানা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর যুগে দাঁড়িয়ে উঠতে বসতে চলতে ফিরতে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি ডিজিটাল অভ্যাসে, আর সমস্ত ডিজিটাল কার্যকলাপের জন্যই মোবাইলে, ডেস্কটপে বা ল্যাপটপে হোক কিংবা ক্লাউড স্টোরেজে স্পেস আমাদের প্রয়োজন, অর্থাৎ আমাদের ডিজিটাল স্পেস প্রয়োজন, সে কথা বলতে চাইছি। কেবি অর্থাৎ কিলোবাইট, জিবি অর্থাৎ গিগাবাইট, টিবি অর্থাৎ টেরাবাইট, এই শব্দগুলোর সঙ্গে আমরা এখন কম বেশি পরিচিত। কিন্তু তুলনামূলকভাবে পিবি অর্থাৎ পেটাবাইট শব্দটি আমাদের একটু কম শোনা, তাই তো বন্ধুরা? হ্যাঁ, কম শোনা, তার কারণ অতটা স্পেস আমাদের মানে সাধারণ মানুষদের সচরাচর লাগে না বলেই বোধ হয় কম শোনা। কিন্তু আমরা মোটামুটি এটা জানি যে এক জিবি মানে 1024 MB, একই রকমভাবে এক টিবি মানে যেমন 1024 GB, ঠিক তেমনই 1024 TB অর্থাৎ টেরাবাইট মানে 1 পেটাবাইট বা 1 PB স্পেস। আর এই 1 পেটাবাইট জায়গা মানে ঠিক কতখানি স্পেস জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। 1 PB স্পেসের একটা হার্ড ড্রাইভ 13.3 বছরের HD ভিডিও স্টোর করে রাখতে পারে, আর 50 PB-র একটা হার্ড ড্রাইভে মানব সভ্যতার সব ভাষার, হ্যাঁ আবারও বলছি, সব ভাষার যাবতীয় রিটেন ওয়ার্কস বা লিখিত কীর্তিকে সংরক্ষণ করে রাখা সম্ভব। আমরা ডিজিটাল অভ্যাসে অভ্যস্ত হওয়ায় আমাদের পৃথিবী এখন চন্দ্রবিন্দু ব্যান্ডের ভাষায় যথার্থই dunia.com হয়ে গেছে। সেই গান শোনাতে শোনাতেই আজকের সকালের আড্ডা থেকে আমি আপনাদের মৈত্রী বন্ধু বলছি আজকের মতো বিদায় বন্ধু।

0: শেষ হলো সকালের আড্ডা। উপস্থাপনায় ছিলেন শ্রাবণী মুখোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান অতিথি।
1: আকাশবাণী মৈত্রী অতিথি। কবি ও সাহিত্যিক জীবনানন্দ দাশের জীবন ও অবদান নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন গৌতম মিত্র। আজ তিনি অতিথি। তার সঙ্গে কথা বলেছেন ডক্টর মানস প্রতিম দাস। আজ শুনবেন দ্বিতীয় শেষ পর্ব।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই অতিথি অনুষ্ঠানে। আমাদের অতিথি গৌতম মিত্র, জীবনানন্দ দাশ, আমাদের সবার অতি প্রিয় কবি। তার জীবনের খুঁটিনাটি খুঁজে বের করছেন যিনি, আমাদের সামনে আনছেন যিনি, সেই অনুসন্ধানকারী, সেই ইতিহাসকার গৌতম মিত্র। আমরা আগের একটা পর্বে তার কাজের সঙ্গে কিছুটা পরিচিত হয়েছি এবং সেই সূত্রে জেনেছি জীবনানন্দ দাশের জীবনের অনেক না জানা কাহিনী। আজকে জানব আর একটু। আমরা গৌতমবাবুকে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: আমরা দেখেছি জীবনানন্দ দাশ, তার যে খ্যাতি, সে খ্যাতির জায়গাটায় পৌঁছেছেন আরেকজন মানুষের হাত ধরে, তার সমসাময়িক বুদ্ধদেব বসু।
1: ঠিক,
0: বুদ্ধদেব বসু, তাকে নিয়ে বলতে গেলে তো আমাদের আরও অনেকগুলো পর্ব লেগে যাবে, কিন্তু আমরা যেটা বলতে চাইব, বুদ্ধদেব বসু, তার পরিবার অর্থাৎ তার স্ত্রী প্রতিভা বসু, তার কন্যাদের কথাও আসতে পারে, এবং জীবনানন্দ দাশের সঙ্গে তাদের সম্পর্ক শুরু করতে চাই এইভাবে। এই যে যোগাযোগটা, ঢাকা থেকে বুদ্ধদেব বসুর এখানে চলে আসা, জীবনানন্দ দাশের

0: তাই সঞ্জয় ভট্টাচার্যের কথা পরবর্তীকালে আসবে, তাছাড়া প্রেমেন্দ্র মিত্রের কথা আছে, খুব বেশি নেই, খুব বেশি নাম পাই না আমরা। কিন্তু একটি নাম ঘুরে ফিরে আসে ডায়েরিতে প্রায় একটা পর্বে, প্রায় প্রতি পৃষ্ঠায় সেই মানুষটির কথা উনি লিখে রাখেন, নানা রকম তার সম্পর্কে তার মতামত, মানে নানান মন্তব্য সে। এবং জীবনদাসের ডায়েরি, একটা কথা এখানে বলা দরকার যে জীবনদাসের ডায়েরি কিন্তু খুব মানে টানা কোনো লেখা নয়, মানে কোনো গল্প বলা নয় বা কোনো, খুব সাংকেতিকভাবে মানে সাংকেতিক ইয়েতে মানে কিছু একটা এন্ট্রি করলেন উনি, হয়তো ছটা শব্দ দিয়ে একটা এন্ট্রি করলেন, তারপরেই কিন্তু একদম অন্য বিষয়ে চলে গেলেন আর কি। তার থেকে হয়তো 180 ডিগ্রি বা 360 ডিগ্রি ঘুরে একটা এমন একটা বিষয়ে চলে গেলেন, একটা অকল্পনীয় আর কি। মানে কেউ যদি ডায়েরি পড়ে যদি কোনো গল্প খোঁজার চেষ্টা করে সেটা খুব অসুবিধার ব্যাপার আর কি। তো সেখানে বুদ্ধদেব বসুর নাম বারবার করে আসছে, কীভাবে আসছে? বুদ্ধদেব বসু একজন সফল মানুষ, এভাবেই উনি দেখছেন। দেখুন, জীবনদাসের দেখাটা কিন্তু একটা কথা পরিষ্কার করে এখানে বলে নিতে চাই, যখন আমরা শোভনার ইন্টারভিউ নিয়ে যখন আমরা নামছি নিচে, তখন শোভনার ছেলে বেশ বয়স, তখন অনেকটাই বয়স তার, তো সে আমাদেরকে একটা কথা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। উনি তো কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন যে আমরা কেন এসেছি, কী নিয়ে কথা বলছি। উনি এক কথা বলেছিলেন যে দেখুন, মিলু মামা ডায়েরিতে যে লিখছেন সেটা কিন্তু মিলু মামা লিখছেন, মানে মিলু মামার বক্তব্য। আমি সাদাকে যদি আমি কালো দেখি ডায়েরিতে যদি লিখে রাখি, তার অর্থ এটা না যে সেটা রংটা পাল্টে যাচ্ছে, মানে আমার কথাতে তার রং পাল্টে যাচ্ছে। সত্যিটা তো সত্যিই ছিল, কিন্তু আমি ডায়েরিতে লিখছি মানে আমি দেখছি এইভাবে, মানে শোভনাকে দেখছেন জীবনানন্দ দাস কী চোখে, সেটা জীবনানন্দ দাসের কথা, সেটা তো শোভনার কাউন্টার, শোভনা তো সেটা এগ্রি করছেন না বা শোভনা কিছু লিখছেন না কিছু। বা মালবনে আমরা যেই জীবনানন্দ দাসকে পাই সেখানে উৎপলা, যে কখনোই কিন্তু মানে লাবণ্য নয় কিন্তু, কেননা সেই উৎপলা কিন্তু জীবনানন্দ দাস নিজেই, সেই উৎপলার দায় কিন্তু কখনোই কিন্তু লাবণ্য নেবেন না। বুদ্ধদেব বসু সম্পর্কে যেটা উনি লিখছেন সেটা কিন্তু একান্তই জীবনানন্দ দাসের দৃষ্টিভঙ্গিতে দেখা, জীবনানন্দ দাসের ভেতরের যে অন্তর্দ্বন্দ্ব, তার যে নানা রকম যে লেখার যে তার যে প্রক্রিয়া, সেই তারই একটা অংশ। এবং উনি সমস্ত চরিত্রকেই উনি কিন্তু তার লেখার বিষয় করেন, নিজেকে নিজে বিষয় হিসেবে উনি নির্বাচন করেছেন, মানে লেখার মধ্যে উনি বারবার করে নিজে উপস্থিত থেকেছেন উনি, সেই হিসাবে উনি বুদ্ধদেব বসুকে মানে ব্যবহার করেছেন তার লেখার মধ্যে, সেগুলো উনি ডায়েরিতেও লিখে রেখেছেন। তো সেখানে একটা খুব অম্লমধুর একটা মানে ওই সুধা মিশে একটা ব্যাপার ছিল, মানে সুধা বিষ একসঙ্গে একটা ব্যাপার ছিল, একদিকে প্রবল একটা আকর্ষণ সেটা আমরা টের পাই ডায়েরি পড়লে, এবং একদিকে এক বিদ্বেষ একটা ছিল। কী ধরনের বিদ্বেষ না, সেই সময় সেই বয়সে বুদ্ধদেব বসু আমরা জানি যে জীবনদাস থেকে ছোটো ছিলেন, তো সেই বয়সে উনি যথেষ্ট নাম ডাক্তার হয়েছে, বেশ কিছু উপন্যাস বেরিয়েছে, কবিতার বই বেরিয়েছে, নাটক মঞ্চস্থ হচ্ছে বা নাটক নিয়ে লিখছেন, এবং বিভিন্ন মহলে উনি যাতায়াত করছেন, বিশেষ করে রবীন্দ্রনাথ তোনার সম্পর্কে মন্তব্য করছেন বা চিঠি লিখছেন ইত্যাদি ব্যাপার, এগুলো সব ঘটছে। কিন্তু জীবনদাসের ক্ষেত্রে উনি যদি সফলতা চাইতেন উনি রবীন্দ্রনাথের কাছে যেতে পারতেন, কেননা ওনার যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড তার যে ছিল সেখান থেকে উনি সহজেই যেতে পারতেন। উনি রমানন্দের কাছে ওর মা থেকে পড়াশোনা করেছেন ইত্যাদি ব্যাপার নানা রকম ছিল, মানে ফলে উনি যেতে পারতেন, সেই সুযোগটা উনি নেননি, উনি একাই থাকতে পছন্দ করতেন। কিন্তু একটা ভেতরে একটা অসম্ভব রকম একটা দ্বন্দ্ব কাজ করতো, একটা যে সব করে ফেলছে আমি কিছুই করতে পারছি না, এবং এটা নিয়ে একটা সফলতা নিষ্ফলতা নামে একটা উপন্যাস লিখে ফেললেন। সেই উপন্যাসটা পড়লে আমরা দেখতে পাবো যে বুদ্ধদেব বসুকে কীভাবে মানে হেনস্থা করা হচ্ছে, এবং এটা নিয়ে পরবর্তীকালে কৃতিকৃষ্ণের ডাইশন আপনারা জানেন, একটা দীর্ঘ উপন্যাস একটা লিখেছেন একটা, তার জন্য আনন্দ পুরস্কারও পেয়েছিলেন উনি, বুদ্ধদেব বসুকে আক্রমণ করা হলো কেন আর কি, এটার বিরুদ্ধে তিসিডোর বলে একটা উপন্যাস লিখেছিলেন, এটা একটা দিক। আমি বলবো যে জীবনানন্দ দাস তৈরি হয়েছেন কিছু কিছু মানুষের জন্য, তার মধ্যে বুদ্ধদেব বসু একজন। এটা আমি দুই অর্থেই বলছি, একটা হচ্ছে যে মানে নেতিবাচকের দিক থেকে, একটা ইতিবাচকের দিক থেকে। মানে জীবনানন্দ দাসের যা কিছু কবিতা প্রকাশিত হয়েছে জীবৎকালে, তার বেশিরভাগটাই কিন্তু কবিতা পত্রিকাতে, এবং একসঙ্গে 7-8টা কবিতাও ছাপা হয়েছে একটা সংখ্যাতে। এবং রবীন্দ্রনাথ জীবনানন্দ দাসের কবিতা বাদ দিয়েছিল যখন, মানে বাদ দিয়েছিল বলতে মানে বেশ লাইন কেটে ছাপিয়েছিল, তখন প্রতিবাদ করেছিলেন বুদ্ধদেব বসু। এবং আমরা জানি যে ধূসর পাণ্ডুলিপি প্রকাশ করার জন্য প্রকাশকের ঘরে ঘরে বুদ্ধদেব বসু ঘুরেছেন আর কি, বুদ্ধদেব বসু লিখছেন যে মানে সারাদিন ক্লান্ত হয়ে ফিরে এসে বলতো যে না আজকেও কিছু হলো না, মানে এমন চেষ্টা করেছেন, এইভাবে চেষ্টা করেছেন আর কি। এবং প্রথম দিকে বুদ্ধদেব বসু মানে প্রশংসা করে অসংখ্য প্রবন্ধ লিখেছেন, পরবর্তীকালে গিয়ে তার সঙ্গে একটা বিরোধ হয় বা তার চিন্তাভাবনার সঙ্গে একটু অমিল হয়, তখন উনি অন্য কথা বলেছিলেন। বলতে চাইছি যে বুদ্ধদেব বসু না থাকলে আমরা জীবনানন্দকে পেতাম না, এটা খুবই সত্যি কথা। এবং পরবর্তীকালে সঞ্জয় ভট্টাচার্য, এই দুজন মানুষ জীবনানন্দের একদম মূল জায়গা। আমার কাছে মনে হয়েছে যে এই দুজনের উপরেই ওনার যাবতীয় লেখালেখির।
1: জীবনানন্দ মারা যাওয়ার পরেও আরও 2 দশক বেঁচে ছিলেন বুদ্ধদেব বসু।
0: হ্যাঁ,
1: এবার পিছনে ফিরে তাকিয়ে বুদ্ধদেব বসু সেই সময়টাকে কি অন্যভাবে দেখেছেন? পরে
0: কবিতা পত্রিকার একটা সংখ্যা বেরিয়েছিল মারা যাওয়ার পরপরে জীবনানন্দ দাসকে নিয়ে, সেটা ঠিক আছে, কিন্তু তেমন আমরা কিছু পাইনি, মানে কোনো লেখা বা সেইভাবে কিছু আমরা কিন্তু পরবর্তীকালে সেইভাবে পাইনি।
1: এই যে জীবনানন্দ দাস নিয়মিতভাবে যেতেন দক্ষিণ কলকাতার বাড়িতে, হ্যাঁ, বুদ্ধদেব বসু
0: বাড়িতে, হ্যাঁ, এবং অনেক সময় উনি হতাশ হয়ে ফিরে আসতেন আর কি, বা অনেক সময় একটু ভালো লাগতো

0: এই সব কথা ডায়েরিতে আমরা পাই এবং উপন্যাসের মধ্যে আমরা পাই আমরা আর কি, যে মানে বসে আছেন, বসেই আছেন, বুদ্ধদেব বসু আসছেন না, উনি বসে বসে বই উল্টাচ্ছেন, এরকম এরকম জায়গাও আছে। আবার কিছু জায়গায় আছে যে নানা রকমভাবে উনি নিজের মধ্যেই দ্বন্দ্ব, আসলে এগুলো নিজেরই দ্বন্দ্ব, ভেতরের দ্বন্দ্বগুলিকে উনি প্রকাশ করছেন সেইভাবে, যে আজকে ঠিকমতো কথা বললো না, আজকে ঠিকমতো করে আড্ডা দিল না, এগুলো উনি মনে কষ্ট পাচ্ছেন উনি আর কি।
1: কিন্তু একই সঙ্গে প্রতিভা বসু, বুদ্ধদেব বসু স্ত্রীর সঙ্গে তার কথা চলতো নানা রকম,
0: হ্যাঁ
1: সেটাও আমরা জীবনের জল ছবিতে পাই
0: পাই। হ্যাঁ ঠিকই ঠিকই বলেছেন আপনি। এবং উনি প্রতিভা বসুর কাছে গিয়ে হাজির হতেন, গিয়ে মধ্যে মধ্যে গিয়ে হুট করে, তখন বুদ্ধদেব বসু ছিলেন না কলকাতাতে, উনি বাইরে ছিলেন, বিদেশে ছিলেন, তো গিয়ে প্রশ্ন করতেন যে এরকম আপনার বই বিক্রি হয়, তো বলে যে কীভাবে লেখে কী করে। আমরা জানি যে তখন কিন্তু জীবন দাস কিন্তু অনেকগুলো উপন্যাস লিখে ফেলেছেন অলরেডি, কারু বসার মতো উপন্যাস বা আরও অনেক উপন্যাস লিখেছেন উনি, মালবান লেখা হয়ে গেছে 48-এ। তখন উনি গিয়ে প্রশ্ন করছেন যে কীভাবে লিখলে পপুলার, প্রেমেন্দ্র মিত্রকে বলছেন যে কীভাবে মানে আমি ইয়ের জন্য গান লিখবো, সিনেমার জন্য গান লিখবো। যখন প্রেমেন্দ্র মিত্রকে চেপে ধরতো যে কী হলো গান লেখা হলো, তখন উনি পালিয়ে যেতেন আর কি। আমার মনে হচ্ছে যে এটা খুব পরিকল্পিতভাবে উনি একটা প্রজেক্ট করছেন, যে খ্রিস্টীয় দুটো পথ আছে খুব গুরুত্বপূর্ণ জিনিস, একটা হচ্ছে গ্রহণ এবং একটা হচ্ছে বর্জনের পথে ঈপ্সিত লক্ষ্যে পৌঁছানোর। জীবন দাস ধরেই নিয়েছিলেন যে আমি ওই বর্জনের পথে যাব, আমি মানে নিষ্ফলতার পথে যাব আমি।
1: এই প্রসঙ্গে আমাদের একটা জিনিস মনে পড়ে, এবং তার সম্পর্কে যেহেতু এখন নানাজনে কাজ করছেন, নানাভাবে করছেন, তার চিঠির সংকলন আমরা পাই এবং সেখান থেকেও জানতে পারি যখন বেশ হতাশ, এমনকি নিজের আয় কিছুই হচ্ছে না, সেই সময় তিনি অল ইন্ডিয়া রেডিওতেও চাকরি করতে চেয়েছিলেন।
0: হ্যাঁ একদম তাই, একদম ঠিক বলেছেন, ঠিক বলেছেন, এটা আমি দেখেছি, অল ইন্ডিয়া রেডিও তো আছেই, এছাড়াও উনি বিভিন্ন জায়গায় উনি, কিন্তু কেউ যদি মনে করুন যে ব্যাংকে নিয়ে গেছেন সঞ্জয় ভট্টাচার্য, তখন ছিল কুমিল্লা ব্যাংক যেটা আর কি, সেটা পরবর্তীতে ইউনিয়ন ব্যাংক হয়েছে, সেই ইউনিয়ন ব্যাংকে ওনাকে নিয়ে গেছে, এবং ওনার যে ডিরেক্টর ছিলেন তার খুব বিশেষ পরিচিত আর কি সঞ্জয় ভট্টাচার্য। জীবন দাসকে নিয়ে গিয়ে উনি বলছেন যে যেটা আপনার পছন্দ চেয়ার আর কি, ম্যানেজার থেকে আরম্ভ করে যে কোনো পোস্ট ঘুরে দেখুন, একটু ঘুরে দেখে বলুন যে কোন চেয়ারটা আপনার পছন্দ, সেখানে আপনি বসে পড়ুন, মানে আপনি চাকরি। হ্যাঁ এটা বলেছিলেন, এটা আছে। তখন জীবন দাস অনেকক্ষণ ঘোরাঘুরি করে বলছে যে না আমি করবো না চাকরি, মানে এই ধরনের ব্যবস্থা। মানে জীবন দাসের মধ্যে একটা খুব একটা দ্বন্দ্ব কাজ করতো, মানে যেমন মনে করুন যে একটা খুব মানে মজার ঘটনা, উত্তর কুমার বসুর সিনেমা দেখতে গেছেন শিয়ালদহ অঞ্চলের কোনো একটা হলে, সেখানে দেখছেন যে পাইচারি করছেন, তো কি বলছে যে কি ব্যাপার জীবনানন্দ বাবু, আপনি কি সিনেমা দেখবেন? বলছে ভাবছি সিনেমা দেখবো কি না, এরকম বলছেন, এবার পাইচারি করছেন। তারপরে ওনারা তো সিনেমা চলে গেলেন, গিয়ে টিয়ে যখন ওই ব্রেকে ওনারা বাইরে এসে দেখছেন জীবনানন্দ পাইচারি করছেন, বলছে কী হল আপনি সিনেমা দেখছেন না, ভাবছি সিনেমা দেখবো কিনা। মানে এই মানুষটা এরকমই ছিল আর কি, মানে এই যে বুদ্ধদেব বসুর সঙ্গে কথা বললাম এবং প্রচণ্ড একটা আকর্ষণ ছিল সেটা আমরা টের পাই। আবার একটা প্রচণ্ড একরকমের মানে তার একটা হিংসে বলবে যাইবে না কেন, মানে তার একটা অসম্ভব রকম তার এক ক্ষোভের জায়গা ছিল। এবং একটা কথা এক জায়গায় লিখছেন যে প্রেমে না তো মানে লিখবে কখন, ও তো সবসময় মানে এর পিছনের পিছন ঘুরে বেড়ায় আর কি, সভা সমিতি করে বেড়ায়, বা কারোর সঙ্গে দেখা করতে গেছেন দেখছেন যে ভেতরে মানে বেশ জমিয়ে আড্ডা হচ্ছে, উনি ওখান থেকে আর ঢুকেননি মানে বাইরে বেরিয়ে সত্যশত বসুর বাড়িতে, তো উনি ওখান থেকে বেরিয়ে চলে এসছেন আর কি। তো মানুষ এরকমই ছিলেন, এবং মনে করুন যে বুদ্ধদেব বসু আসছেন এক ফুটপাথ দিয়ে, উনি ওই ফুটপাথেই আসছেন, যে উনি ওই ফুটপাথ পাল্টে অন্য ফুটপাথে চলে গেলেন এবং মাথা নিচু করে গটগট করে হেঁটে, অথচ এই বুদ্ধদেব বসুর কাছে কতটা ঋণী আপনি ভাবুন। আপনি
1: শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি অতিথি অনুষ্ঠানে, আমাদের সঙ্গে আজকে রয়েছেন গৌতম মিত্র, কবি জীবনানন্দ দাশের জীবন নিয়ে, কাজ নিয়ে, যিনি নিরন্তর গবেষণা করে চলেছেন, নিরলস কাজ করে চলেছেন, তিনি শোনাচ্ছেন তার কাজের কথা। আমরা শুনতে শুনতে অনেক কাহিনীতে ঢুকে যাচ্ছি, গল্পে ঢুকে যাচ্ছি, অবশ্যই বাস্তব সবগুলোই, কোনোটাই কল্পিত নয়। কিন্তু একই সঙ্গে আমাদের জানতে ইচ্ছে করে, এই যে ডায়েরির কথা বারবার ফিরে ফিরে আসছে, এই যে ডায়েরি, এই ডায়েরি সংগ্রহের পিছনে কাহিনীটা কীরকম, মানে কেমন ডায়েরি আপনারা পেলেন কীভাবে একটু যদি বলেন।
0: জীবনানন্দ দাস প্রত্যেকটা ডায়েরির মধ্যে নম্বর দিয়ে ভেবে সাজিয়ে রেখেছিলেন। এবং দেখুন একটা কথা ভাবুন আপনি, 1946-এ যখন দেশভাগের আগে চলে এলেন কলকাতায়, উনি অনেক কিছু ফেলে আসতে হয়েছিল, বাড়ি তো ফেলে এসেছেন। এই ডায়েরি বলি বা কবিতার পাণ্ডুলিপি বলি বা গল্প উপন্যাসের পাণ্ডুলিপি বলি, তার সংখ্যা তো নিচক কম না, 19টা উপন্যাস, 127টা গল্প, 4000 পৃষ্ঠার ডায়েরি বা প্রবন্ধ, যাবতীয় কিছু উনি কিন্তু বুকে আগলে একটা ট্রাঙ্কের মধ্যে নিয়ে এসেছিলেন আর কি। ডায়েরি বলছেন না উনি, উনি লিখছেন লিটারেরি নোটস, এই নামটা উনি পেয়েছিলেন হার্ডির কাছে। টমাস হার্ডি লিটারেরি নোটস নামে বেশ কিছু এই ধরনের লেখা লিখেছিলেন, কিন্তু টমাস হার্ডির সঙ্গে জীবন দাসের অনেক তফাতও ছিল। জীবন দাস মূলত যে ডায়েরির যে জায়গাটা, সেটা কাফকা ডায়েরির সঙ্গেও মেলে না, বোদলারের জার্নালের সঙ্গে মেলে না, বা কামুর যে নোটবুক তার সঙ্গেও মেলে না, বা আমাদের বাংলাতে যারা লিখেছেন মনে করেন যে মানিক বন্দ্যোপাধ্যায় বা বিভূতিভূষণ যে ডায়েরি লিখেছেন তার সঙ্গেও মেলে না। জীবন দাসের ডায়েরি হচ্ছে খুব সাংকেতিক, এই যে একটা ড্যাশ দিয়ে লিখছেন যে মানে বাবা বললো যাও কলকাতায় গিয়ে কিছু করো, এই লাইনটাই লিখছেন একটা জায়গায়। পরবর্তীকালে আমরা দেখছি

0: একটা উপন্যাস শুরুই হচ্ছে এইভাবে যে বাবা বললো যাও কলকাতায় যাও কিছু করো, একদম ওই লাইনটাই, ডায়েরি লাইনটাকেই উনি ওখান থেকে উপন্যাসের মধ্যে ব্যবহার করছেন। তারপরের লাইনটাই হতে এটা অন্য একটা লাইন, একটা মানে একদম তার থেকে মানে সম্পূর্ণ একটা ভিন্ন একটা এন্ট্রি একটা আর কি, ড্যাশ দিয়ে দিয়ে এক একটা করে এন্ট্রি উনি লিখতেন। কিন্তু এগুলো যদি এমনিতে যদি ছাপানো হয় তাহলে কিন্তু কেউ ভাবে যে মানে কিছু এক্স ওয়াই জেড এরকম নামের কিছু সমষ্টি কিছু,
1: যেটা বলে কোড
0: কোড, হ্যাঁ হ্যাঁ কোড, ডিকোড করে এক একটা শব্দ, মনে করুন যে ডি ডি কে, এখন ডি তো অনেক কিছুই হতে পারে, মানে আসলে ডি হচ্ছে মানে ডগা বলে একজন কাকা ছিলেন ওদের, সেই ডগা কাকাকে উনি সংক্ষেপে বলছেন ডি, হ্যাঁ অনেক সময় বলছেন ডগাও বলছেন অনেক সময়। তো এই যে ডি এরকম প্রত্যেকটা শব্দের এক একটা করে তার একটা জার্নি আছে, বা মনে করেন যে কারোর নাম ডাক নাম সেগুলো তো এই সময় এতদিন পরে সেগুলো জানা সম্ভব নয় আমাদের পক্ষে, সেগুলোকে খুঁজে বের করে। যেমন মনে করেন অপর্ণাসেনের যে মা সুপ্রিয়া দেবী, তার নাম ছিল দুধন, সেই নামটা আমরা খুঁজে বের করি পরবর্তীকালে। তো তার সঙ্গে অনেক কথাবার্তা হয়েছে, মানে খুবই ছোট মানে বাচ্চা মেয়ে, রসিকতা করতে জীবনানন্দ দাস তার সঙ্গে।
1: আপনাদের আলোচনায় বা আপনাদের কাজে এই ডায়েরির সঙ্গে কবিতা বলি বা কবিতার থেকে বেশি গদ্য বলি, তার করেসপন্ডেন্সটা খুব বেশি দেখা যাচ্ছে, মানে ডায়েরি থেকে কিছু কিছু জিনিস সরাসরি উঠে আসছে,
0: একদম সরাসরি উঠে আসছে, একদম একদম।
1: মাল্যবাণী এরকম কতটা,
0: মাল্যবাণীর ব্যাপারটা কি হচ্ছে জানেন তো, মাল্যবাণী কিন্তু সেইভাবে নেই অনুসঙ্গ, কেননা যেই ডায়েরির কথা আমি বলছি সেই ডায়েরিটা উনি কিন্তু মূলত লিখেছেন 1929 থেকে ওই 34-35-36 অবধি লিখেছেন, তারপরে চার বছরের ডায়েরি পাই না, ওর মেয়ে হারিয়ে ফেলেছিল কিছু কাগজ কিছু খাতা, মঞ্জুশ্রী যার কথা বলছিলাম একটু আগে, 48 পরে যে ডায়েরিগুলো সেগুলো কিন্তু একদমই মানে খুব কেজো আর কি, ধোবার দোকানে কটা কাপড় দিয়েছেন বা সংসার খরচের জন্য লাবণ্যকে কত টাকা দিয়েছেন বা ওনার পকেট মানি কত, এই সমস্ত হিসাবপত্র বিভিন্ন রকম জায়গায় অ্যাপ্লিকেশন করছেন তার একটা কপি উনি রেখে দিতেন, বা কিছু চিঠিপত্র ছোট লেখা কিছু কবিতা কিছু এরকমভাবে।
1: এখানে একটা কথা খুব মনে পড়ে যাচ্ছে আমাদের সবারই মনে পড়বে বোধ হয়, প্রশান্ত কুমার পালের রবিজীবনী যখন পড়া শুরু করলাম তখন দেখলাম যে রবীন্দ্রনাথের জীবনীকারের কথা তিনি কিছু কিছু জায়গায় মানে সেখানে আপত্তি জানাচ্ছেন এবং নিজের বক্তব্যের সমর্থনে কথা তুলে আনছেন কোথা থেকে, ঠাকুর বাড়ির ক্যাশ বই থেকে, জমা খরচের হিসেব থেকে সেখান থেকে তুলে আনছেন। তো জীবনানন্দের ক্ষেত্রে তার ডায়েরি কি এইরকম ভূমিকা পালন করেছে?
0: দেখুন আমি একটা কথা বলছি, আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো প্রশ্ন করেছেন এটা একটা, জীবনানন্দের জন্ম 1919 আপনারা জানেন, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে যে জীবনানন্দ দাশ বাংলা ভাষার সঙ্গে বেড়ে উঠছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1914 খুব সম্ভবত 14 বা 16 বোধহয় বাংলা ভাষার স্বীকৃতি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে জীবনানন্দ দাশও কিন্তু তার লেখা ধূসর পাণ্ডুলিপি আমরা পড়ছি, আমরা সেইভাবে তৈরি হচ্ছে, সময়টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। যদি এক কথা আমাকে যদি বলেন যে প্রশ্ন করেন যে কেন জীবনানন্দ দাশ চর্চা করছেন বা কারণটা কি, আমি একটা কথা উত্তর দেবো যে আমি কিন্তু আসলে সময়টাকে আমি জানতে চাইছি, সেই জন্যই আমি জীবনানন্দ দাশ চর্চা করছি। মালবন দাশগুপ্ত বলে একটা উপন্যাস লিখেছি, সেখানে আমি জীবনদাসের ডায়েরি ব্যবহার করেছি, সেখানে ডায়েরিগুলো ধরে ধরে আমি কাজটা করেছি। আমি সেখানে আমি তন্নতন্ন করে দেখেছি যে 1931 কিন্তু অনেক ঘটনাবহুল, কিন্তু মানে কলকাতাতে অনেকগুলো ঘটনা ঘটে যায়, যেমন বিনয় বদল দীনেশের কথা আছে, সুভাষচন্দ্র বসুর সভা নিষিদ্ধ করা হচ্ছে, অনেক বইকে নিষিদ্ধ করা হচ্ছে সেই সময়টাতে 1931। আমি একদম ডেট বাই ডেট আমি ধরে ধরে ডায়েরি মিলিয়ে দেখেছি, কোনো কিছুর কোনো উল্লেখ নেই সেই ডায়েরির মধ্যে, কিন্তু এটা আমাকে অবাক করেছে আর কি। কারণটা কি, মানে একটা মানুষ এতটা সচেতন, এতটা সমাজ সচেতন মানুষ, তার কোনো চিহ্ন নেই কেন? পরে আমার মনে হয়েছে যে জীবনানন্দ দাশ এমন একজন মানুষ, দেখুন যদি এই সময়ের মধ্যে আপনি যদি শেষ হয়ে যান, যদি এই আজকে যে ঘটছে ফেসবুক, আমরা জানি, আমরা ফেসবুকের কথা আমরা জানি, যে আপনি যদি ফেসবুক যদি শুধু ফলো করে যান যদি, তাহলে দেখবেন আপনি যে প্রত্যেক দিন নতুন নতুন একটা ইস্যু হচ্ছে, প্রত্যেক দিন একটা একটা করে ঘটনা ঘটছে, এবং আপনি যদি তার পিছনে আপনি যদি মানে মনোনিবেশ করে থাকেন তাহলে কিন্তু আপনার নিজের ভাবনা আপনি ভাবতে পারবেন না। জীবনানন্দ দাশ, বিভূতিভূষণ এরা এমন মানুষ ছিলেন যারা বড় সময়ের কথা ভেবেছেন, এবং আরেকটা ভয় ছিল ডায়েরি থেকেই পাই আমরা, যে জীবনানন্দ দাশ ভাবতেন যে ওনার পিছনে কিছু মানুষ ঘুরে বেড়াচ্ছে। সেই সময় কলকাতায় এটা হতো 1932-33 এই সময়টায় অনেক ফেউ, যাকে আমরা বলি পুলিশের লোক কিছু, গোয়েন্দা কিছু, তারা ঘুরে বেড়াতো এবং সন্দেহজনক কিছু দেখলে তারা তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যেত। এই সময়
1: সেরকম কোনো যোগ কখনো ছিল জীবনানন্দের?
0: না, জীবনানন্দ ছিল, জীবনানন্দ ভাবতেন, বললাম না একতরফা, জীবনানন্দ ভাবনাটা তো একতরফা ভাবনা, উনি ভাবতেন যে ওনাকে কেউ ফলো করছে, এবং উনি যদি উনি ভাবতেন যে যদি আমি এগুলো লিখে রাখি, এই সমস্ত মানে সশস্ত্র বিপ্লবী যারা তাদের কথা যদি লিখে রাখি এবং সেই ডায়েরিগুলো যদি কারো হাতে যায় তাহলে ওনার লেখালেখিটা বন্ধ যাবে, ওনার সেই লেখার স্বার্থে। তা বলে কি এই সময়ের কথা নেই? অবশ্যই আছে, আমি একদম প্রত্যেকটা কবিতা ধরে ধরে আমি দেখাতে পারি যে কীভাবে তার সমসাময়িক, তার ঘটনাবলী, তার ইয়ে মানে রাজনীতি বলি, অর্থনীতি বলি, তার সমস্ত কিছু। এবং রূপসী বাংলার কথা সবাই বলে যে প্রকৃতির কবিতা, আমি বলবো যে রূপসী বাংলার মধ্যে খরা দুর্ভিক্ষ এমনভাবে এসছে সেটা মানে ভাবা যায় না, মানে জাস্ট উনি নাম রেখেছিলেন বাংলা ত্রস্ত নীলিমা, সেটাকে পরবর্তীকালে ডিকে ওটা নাম পাল্টে দিয়েছেন, রূপসী বাংলা করেছেন উনি। প্রত্যেকটা কবিতার মধ্যে এই অনুষঙ্গগুলো আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব অসম্ভব রকমভাবে আছে, প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব তার কবি

0: দশমভাবে আছে, কিন্তু উনি সরাসরি প্রত্যেক দিনকার ঘটনা উনি এইভাবে তুলে আনেননি তার কবিতার মধ্যে, তার লেখার মধ্যে এবং ডায়েরির মধ্যে।
1: সেটাকেই বড় সময় বলছেন?
0: হ্যাঁ, সেটা উনি বড় সময় যেন অপেক্ষা করছেন যে আমি উনি যদি শেষই হয়ে যান, এবং বলছেন যে নজরুলের কবিতা আমার ভালো লাগে না, মানে নজরুল বড্ড বেশি মানে ছোটো সময় বা এই উনি কোনো বড় সময় নিয়ে কথা ভাবেন না, এই কথাটা উনি বলছেন, লিখছেন উনি এবং প্রবন্ধ লিখছেন নজরুলের বিরুদ্ধে, মানে এরকম লাইন লিখে তার জন্য চাকরি চলে যায়, এই যে ব্যাপারগুলো ঘটে, তা আমার মনে হয় এটা খুব সচেতনভাবেই উনি করেছেন আর কি, কিন্তু সময়টাকে টের পাওয়া যায়, এটাই আমার উদ্দেশ্য যে সময়টাকে খুঁজে বের করা, এই যেটা হারিয়ে যাওয়ার সময়, এবং খুব গুরুত্ব বাংলার জীবনে যে বাংলা ভাষা তৈরি হচ্ছে সেই সময়টা, সেই সময়টা কিন্তু জীবনদাস লেখার মধ্যে পাওয়া যায়।
1: আমরা এই আলোচনার শেষের দিকে একটু রবীন্দ্রনাথ ঠাকুর এবং জীবনানন্দ দাশের কথা আনি। রবীন্দ্রনাথের প্রতি ভালোবাসা ততটা ভালোবাসা নয়, সে বুদ্ধদেব বসু শিবিরের ছিল, তরুণ বয়সে তারা সেটা নিয়ে খুব জোর গলায় বলতেন, পরবর্তীকালে দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেল। রবি ঠাকুর মারা যাওয়ার পর বিদেশে তার সম্পর্কে বলার জন্য প্রধান বক্তা হয়ে উঠলেন বুদ্ধদেব বসু, এগুলো আমরা জানি। তো সেই শিবিরেরই তো মানুষ জীবনানন্দ দাস, শিবির শব্দটা কোট আনকোট রাখাই ভালো, ওই অর্থে আমরা বলছি না, যাই হোক মানে একটা গোষ্ঠী একটা সময়ের মানুষজন তারা। জীবনানন্দ দাস যেভাবে রবীন্দ্রনাথকে দেখেছেন, রবীন্দ্রনাথের কবিতা সম্পর্কে আলোচনা করেছেন, কিছু কিছু আমরা জানি, আপনি আপনার কাজের মধ্যে দিয়ে কীভাবে জেনেছেন দেখেছেন?
0: আধুনিক কবি যারা ছিলেন সেই সময়, সঞ্জয় ভট্টাচার্য, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাস, প্রেমেন্দ্র মিত্র, এরা যারা ছিলেন আর কি, একমাত্র জীবনানন্দ দাসকে রবীন্দ্রনাথ দুটি মাত্র চিঠি লিখেছিলেন, এবং সেটা প্রায় দু তিন লাইনের চিঠি, তোমার দেখিবার শক্তি আছে, এইসব লাইন লিখেছিলেন, এবং তার ইয়েতে জীবনানন্দ দাস দীর্ঘ চিঠি লিখেছিলেন, তার কোনো উত্তর পায়নি। অথচ বুদ্ধদেব বসু বলি, অমিয় চক্রবর্তীকে তো অসংখ্য চিঠি লিখেছেন, আমরা জানি যে অমিয় চক্রবর্তীকে সঙ্গে নিয়ে উনি ঘুরেছেন, সুধীন দত্তের বই উনি এডিট করেছেন এবং বুদ্ধদেব বসুকে নিয়ে প্রবন্ধ লিখেছেন বা নানা জায়গায় বলেছেন বা নানারকমভাবে যোগাযোগ হয়েছে পরবর্তীকালে, যেটা আপনি বললেন যে পরবর্তীকালে বুদ্ধদেব বসু শান্তিনিকেতনে গিয়েছিলেন, জীবনানন্দ দাসকে শান্তিনিকেতনে যেতে পারতেন না, নিশ্চয়ই যেতে পারতেন, অনেকবার বলেওছিলেন সুরজিৎ দাশগুপ্ত যাওয়ার জন্য, কিন্তু যাননি উনি, ওনার ধাতই ছিল না, সেই ধাতের উনি মানুষ ছিলেন না। এই জায়গাটা থেকে যে আমি বলি যে দুজন জীবনানন্দ দাসকে আমরা পাই, একজন জীবনানন্দ দাস হচ্ছেন যে যিনি রবীন্দ্রনাথকে নিয়ে আটটা বা নটা কবিতা লিখেছেন, তিনটি প্রবন্ধ লিখেছেন এবং স্তুতি এবং প্রবন্ধের মধ্যে প্রশংসাই করেছেন উনি, কিন্তু আরেকজন জীবনানন্দ দাসকে আমরা পাই যে মনে মনে এই যে রবীন্দ্রনাথের খ্যাতি এবং রবীন্দ্রনাথের যে যেটা আমি বলেছিলাম যে নিয়ে সফলতা আর কি, সেটাকে উনি কিন্তু উনি ভাবতেন যে সফলতা হচ্ছে একজন লেখকের ধ্বংস হয়ে যাওয়ার কারণ, এবং মৃত্যুনাথ এটা নিয়েও টের পেয়েছিলেন যে আমি অনেক বেশি লিখছি আর কি, আমার লেখা এত উচিত হচ্ছে না, এটা উনি বলেছিলেন একটা জায়গায়, তো সেটা একটা জায়গা আছে, এবং লিখছেন যে মানে গোল্ডেন বুক বেরোবে, ওনাকে মানে মহিলারা ওনাকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াবে, এই সমস্ত কথা সফলতার মধ্যে আছে, অনেক ব্যঙ্গ বিদ্রুপ করেছেন রবীন্দ্রনাথকে নিয়ে, অসংখ্যবার ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, অসংখ্য জায়গায় করেছেন আর কি, এটা একটা দিক আর কি, সেখানেও সে একই রকম বুদ্ধদেব বসুর মতোই বলছি যে মানে একদিকে প্রচণ্ড আকর্ষণ আর একদিকে রবীন্দ্রনাথ মনে তো তখন একটা ঘটনা মানে একটা ইয়ে, সেটাকে উনি প্রতিবন্ধকতা বলে উনি ভাবতেন, এটা আমার মনে হয়েছে যে সেই জন্য উনি রবীন্দ্রনাথকে ঠিক অনেক জায়গায় উনি নিতে পারছেন না বা সহ্য করতে পারছেন না বা লিখতে পারছেন, এবং ইয়ের মধ্যে ডায়েরির মধ্যে সেটা আমরা পাই, অনেক জায়গাতে পাই যে রবীন্দ্রনাথ সম্পর্কে বিরূপ মন্তব্য করছেন আর কি, অনেক লেখা পছন্দ হচ্ছে না সেই কথা লিখছেন উনি আর কি।
1: একটা জিনিস জানা বাকি রয়ে গেল, যখন আপনি এই কাজ করছেন তখন সেই কাজগুলো বাংলায় যেমন প্রকাশিত হচ্ছে, সম্ভবত বাংলা জানা বিদেশিরা বা হয়তো অনুবাদও হচ্ছে সেটা আমরা জানি না, তারা কি চোখে দেখছেন? আবারও আমরা কখনো ভাবতে চাইছি না যে গোটা সাহিত্যিক মহল ইউরোপ থেকে এসে আপনার কাজ পড়ার চেষ্টা করছে, কখনো সেটা হয় না, কোনো দিনও হয় না, রবি ঠাকুরের ক্ষেত্রেও তা সবসময় হয়নি। জীবনানন্দ দাসের মতো একজন মানুষকে নিয়ে যখন আপনি এই চর্চা করছেন, এই অনুসন্ধানকে একটা রূপ দিচ্ছেন, লিখিত রূপ দিচ্ছেন, তখন কেমন প্রতিক্রিয়া দেখছেন বিদেশ থেকে?
0: বিদেশ থেকে সরাসরি হিসেবে আমার কারোর সঙ্গে যোগাযোগ হয়নি, জাপানের একজন ভদ্রলোক উনি এসেছিলেন অনেকদিন আগে অবশ্য, সেই উনি একটা উপর একটা ডকুমেন্টারি আমি কিছু কথা বলেছিলাম, এটা উনিছিলেন না, আমার তখন আমি কলকাতায় ছিলাম না, আমি তখন দিল্লি ছিলাম, তো সেইভাবে আমি জানি না সেই ছবিটা হয়েছে কি না, আমি ওনাকে বেশ কিছু কথা বলেছিলাম, অনেকভাবে নানাভাবে সাহায্য করেছিলাম। এছাড়া একটা কাজ হয়েছে, সেটা আমি একটা প্রবন্ধ লিখেছিলাম যে আমার মনে ছিল যে মাল্যবানের সঙ্গে ইউলিসিসের অনেক মিল আছে এই জায়গাটা, এটা আমার মনে হয়েছিল, কেননা ইউলিসিসের কথা জীবনদাসের ডায়েরিতে পাই আমরা, এবং একটা জায়গায় উনি মলিব্লুমের সঙ্গে লাবণ্যকে তুলনা করে একটা নোট করছেন, নোট লিখছেন ইয়েতে ডায়েরিতে, এটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছিল যে মানে উনি মানে উৎপলার যে চরিত্র মানে গেতে, আর ওটা একই রকম কাছাকাছি, মানে একরকম না হলেও মানে অনেকটাই কাছাকাছি, স্বাধীন চেতা তারা

0: তার গণ্ডির বাইরে বেরিয়েছে। আরও অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে। ইলিসিসের প্রত্যেকটা এন্ট্রি, প্রত্যেকটা শব্দ কিন্তু এক একটা বলা যেতে পারে যে তার একটা ভাস্ট একটা তার একটা জায়গা, মানে উড়ান আছে যেটাকে আমরা বলি আর কি। যে জীবনদশের কিন্তু তাই, যেমন জীবনদশের মাল্যবানের মধ্যে একটা জায়গা আমরা এগুলোকে এড়িয়ে যাই, জায়গাগুলোকে। একটা জায়গা আছে যে মাল্যবানের খাওয়া হয়ে গেছে, মাল্যবান বসে আছে একটু থালা, তো সেখানে উনি আঁকিবুকি কাটছেন, সেখানে উনি চেঙ্গিস খান আঁকছেন। চেঙ্গিস খানের কিন্তু একটা বিরাট একটা ইতিহাস আছে, কিন্তু আমরা জানি যে চেঙ্গিস খান এবং তার সঙ্গে হাসিস বদলের সমস্ত জড়িত, কিন্তু এগুলো খুব সহজ নয়। এই যে চেঙ্গিস খানের, উনি কেন চেঙ্গিস খান আছেন, উনি তো স্বাভাবিক কি, উনি তো মানে লতা পাতা ফুল পাখি, যেটা আমরা ছোটোবেলা আমরাও করেছি, সেটা মা বকা দিতেন করিস না অসুখ হবে, তো সেটা জীবনদাস করছেন, চেঙ্গিস খানকে রাখছেন। এই যে সূত্রগুলো, আরও অনেক সূত্র আছে মালবনের মধ্যে, এরকম অজস্র সূত্র আছে যেটা কিনা মানে আমরা পাঠ করছি একটা লেখা, সেই পাঠের তার বাইরের অনেক পাঠ যেন তার থেকে তার মধ্যে উঠে আসে। ফ্রয়েডের কথা আসছে, বলছেন যেমন স্বপ্নের ফ্রয়েড কি জানেন, একটু ভয়ঙ্কর কথা। বা কিকেগার্ডের কথা বলছেন, যে কিকেগার্ড মানে অস্তিত্ববাদের, মানে আমরা সবাই জানি যে কিকেগার্ড সবাই বলেন যে ওখান থেকে শুরু হয়েছে, কিন্তু উনি মানছেন না সেটা। হ্যাঁ,
1: যে মানে যিনি যে কারণে প্রতিষ্ঠিত সেই কারণটাকে তিনি,
0: তারপরে বলছেন যে মানে ফ্রয়েড কি বুঝবেন, মানে ভিয়েনার ওই গরম কফিতে চুমুক দিয়ে উনি মানে মানুষ মানে ইয়ে সম্পর্কে কি বুঝবেন, উনি যদি চড়কের মেলাতে যেতেন তাহলে বুঝতে পারতেন। এই যে উনি কিন্তু সরে আসছেন, কিন্তু মানে ফ্রয়েড থেকে উনি কিন্তু ইউএন দিকে চলে যাচ্ছেন, কিন্তু এই যে কালেকটিভ আনকনসিয়াসনেস। হ্যাঁ, আজকে আমাদের শুধু মানে ব্যক্তির যে তার সমস্যা বা ব্যক্তির যে নানা রকম ব্যাপার নিয়ে যে ফ্রয়েড ডিল করেছেন সেটা শুধু নয়, তার বাইরেও একটা গোষ্ঠীর ব্যাপার থাকে, যেখানে হাজার হাজার মানুষ মানে একটা চড়কের মেলাতে সেখানে তারা রক্তাক্ত হচ্ছে, নিজেদের রক্তাক্ত করছেন বা একসঙ্গে সেভাবে উৎসব করছেন। তো এই জায়গাটা উনি বলছেন যে মানে ফ্রয়েড তো সত্যিই একটা সীমিত একটা ওই, এবং ওদের যে আমি, ওদের যে সেলফ মানে ওয়েস্টার্ন সেলফ, সেই তার সেলফের সঙ্গে কিন্তু আমাদের সেলফ মেলে না, কিন্তু আমাদের সেলফ মানে আলাদা করা যায় না, কিন্তু আমাদের আমাদের সেলফের সঙ্গে আমাদের মা বাবা আত্মীয় স্বজন সমস্ত বন্ধু বান্ধব সব কিছু জড়িয়ে আছে। ওদের সেলফ মানে একদম ওদের সেলফি, মানে সেই সেখানে শুধু সেলফি আছে। ফলে এই জায়গাটা কিন্তু জীবনদাস বলছেন যে সবটা ঠিক, কিন্তু এইভাবে অনেক জায়গা আছে। পরবর্তীকালে দেখলাম জার্মানি থেকে একটি ছেলে, সে বাঙালি ছেলে, সে ওখানকার ইউনিভার্সিটিতে সে গবেষণা করে ইলিসিস এবং মালবন নিয়ে, একটা তৃণমূলের একটা প্রবন্ধ একটা বইও বেরিয়েছে তার, এবং সেখানে সে আমার রেফারেন্স দিয়েছে যে আমার উনি সেটা উনি সৌজন্য করে সেটা বলেছেন। কিন্তু আমি বলছি যে এরকম কাজকর্ম যে হচ্ছে না তা না, অনেক খবর হয়তো আমরা জানি না, সেটাও হতে পারে, অনেক খবর হয়তো আমরা রাখি না, কিন্তু বাইরে থেকে তো ফোন টোন অনেকে আসে, অনেকেই বলে যে সেখানে নানারকমভাবে চর্চা হচ্ছে বা চিন্তাভাবনা হচ্ছে।
1: তাহলে এই যে আমাদের চর্চা, যেখানে আমরা স্বল্প সময়ের পরিসরে বোঝার চেষ্টা করছিলাম জীবনানন্দ দাস না, তার কবিতার অর্থ, তার কবিতার ব্যঞ্জনা বা এখানে বসে তার কবিতার বিশ্লেষণ নয়, একজন ইতিহাসকার কীভাবে কবিকে আবিষ্কার করার চেষ্টা করছেন, কবির জীবনের নানা খুঁটিনাটি তুলে আনার চেষ্টা করছেন, এই যে চর্চাটা আমরা শুরু করেছিলাম তা মোটামুটি একটা পরিণতি এখানে পেল। কিন্তু এটা হতেই পারে যারা শুনছেন তাদের মধ্যে একজন দুজন বা পাঁচজন হয়তো মনে করতে পারেন না না আপনারা সঠিক দিকে যাননি, এমন অনেকগুলো দিক আছে যেগুলো আপনারা ছুঁতেই পারেননি। হোক, এই রকম একটা চিঠি আমাদের দপ্তরে আসুক, আমরা অপেক্ষায় থাকব। আর আজকে আমাদের সঙ্গে এভাবে কথা বলার জন্য, আমাদের এই সময়টুকু দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাবো গৌতম মিত্রকে।
0: নমস্কার।
1: নমস্কার।

0: শুনলেন অতিথি। কবি ও সাহিত্যিক জীবনানন্দ দাশের জীবন ও অবদান নিয়ে গবেষণারত গৌতম মিত্রের সঙ্গে সাক্ষাৎকারের দ্বিতীয় শেষ পর্ব শুনলেন। সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস।
1: শেষ হল অনুষ্ঠান অতিথি। অনুষ্ঠানটি পুনঃসম্প্রচারিত হল আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয়।
3: ছুটি ছুটি ছুটি, ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতা শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘণ্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘণ্টায় বিশেষ আকর্ষণ নজরুল।

0: জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে। শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক সৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘন্টা, 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘন্টা।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribondhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com maitribondhu23@gmail.com।

আকাশবাণী মৈত্রী, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে জৌনপুরী রাগে খেয়াল পরিবেশন করবেন মধুমিতা চট্টোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন পিনাকী চক্রবর্তী এবং হারমোনিয়ামে থাকবেন সোমনাথ বর্ধন।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে জৌনপুরি রাগে খেয়াল পরিবেশন করে শোনালেন মধুমিতা চট্টোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন পিনাকি চক্রবর্তী এবং হারমোনিয়ামে ছিলেন সোমনাথ বর্ধন। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: দুই বাংলা শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন এখন সময়টা মনের মতো গানের। আপনারা মাঝে মধ্যেই আমাদের চিঠিতে জানিয়েছেন, জানাতে থাকেন যে আপনারা অনেকেই রাত্রিবেলা হারানো দিনের গান শুনতে পান না, সেই জন্যই আকাশবাণী মৈত্রীর এই নতুন প্রয়াস মনের মতো গান। কিন্তু অনুষ্ঠানের নাম মনের মতো গান হলেও কি হয়, এমন কিছু অনিবার্য পরিস্থিতি তৈরি হয় যখন মনের মতো সব কিছু হয় না। কিন্তু মনের মতো না হলেও কোনো কিছু তো থেমে থাকতে পারে না, পৃথিবীতে কারোর জন্য কিছু আটকায় না। তাই মনের মতো গান অনুষ্ঠানে আজ আমরা এমন কিছু গান শুনব যা আজীবনের, চিরকালের, সকলের মনের মতো গান। তেমনই এক চিরন্তন ভালো লাগার গান দিয়েই শুরু করছি আজকের হারানো দিনের গান, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই ভীষণ প্রিয় রবীন্দ্রসঙ্গীত রইল আপনাদের জন্য আজকের এই অনুষ্ঠানের শুরুতেই। আর আপনাদের সঙ্গে অনুষ্ঠান শুরু করলাম আমি, শ্রাবণী মুখোপাধ্যায়।

0: না, পুরনো দিনের কথা ভোলা যায় না, তাই স্মৃতির স্মরণীবে আমাদের নিত্য যাওয়া আসা। আমাদের স্মৃতি আমাদের ইতিহাস মনে করিয়ে দেয় এই মে মাস বাংলার অনেক মহান ব্যক্তির জন্মমাস। তার মধ্যে রবীন্দ্রনাথ তো আছেনই, অগ্নিস্বর সিনেমা থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রনাথের গান দিয়েই শুরু করলাম আজকের মনের মতো গান। আমরা আবারও রবীন্দ্রনাথেই থাকব, কিন্তু তার সঙ্গে আর এক শ্রেষ্ঠ বাঙালিকে জুড়ে নেব একসঙ্গে, তিনি সত্যজিৎ রায়। দোষটা মে সত্যজিৎ রায়ের জন্মদিন। সত্যজিৎ রায়ের ঘরে বাইরে ও চারুলতা সিনেমা থেকে পরপর দুটি গান এবার কিশোর কুমারের কণ্ঠে রইল আপনাদের জন্য।
1: বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমার

চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সইবে না সেই টান, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান।

কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান আমার।

রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায়ের কথার সূত্র ধরেই বলতে হয়, সত্যজিৎ রায় বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তো তার ছবি করেছেন, তো সেই থেকেই মনে পড়ে যাচ্ছে এই মে মাস কিন্তু বিদ্রোহেরও মাস। আমাদের মনে পড়ছে হীরক রাজার দেশে সিনেমার কথা। কেন বলছি এ কথা? তার কারণ হীরক রাজার অত্যাচারে যেভাবে প্রজাদেরকে নিগৃহীত করা হয়েছিল, তাদেরকে যেভাবে ঠকিয়ে তাদের উপর অত্যাচার চালানো হতো, শেষ পর্যন্ত কিন্তু সকলে বিদ্রোহ করেছিল গোপীবাঘার সহায়তায়। কিন্তু হীরক রাজার ওপর ওপর যে ভালো মানুষের চেহারা, সেটা কিন্তু এক বাউল ফকির তার রাজ্যে গান গাইতে এসে নিজের মনের আনন্দে বাউল গান গাইতে গাইতেই বলে ফেলেছিলেন। তিনিও রেহাই পাননি, হীরক রাজার মুখোশ খুলে গিয়েছিল। কোন গানের কথা বলছি মনে করতে পাচ্ছেন? গানটি শুনে দেখুন তো। আসলে হীরক রাজার সেই আপাত সুন্দর রাজ্যের আড়ালে আমাদের পৃথিবীর যে অনৈতিক আচরণ, সেই কথাগুলোই ফুটে উঠছে কিনা অমর পালের গাওয়া এই গানে, সত্যজিতের সৃষ্টিতে।

মন্দ দেশে সিংহাসনে চড়ে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে। মন্দ দেশে সিংহাসনে।

রবীন্দ্রনাথের পরেই যে নামটি বাঙালির সবার আগে মনে পড়ে, তিনি কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, তাকেই রবীন্দ্রনাথের পরে রাখা উচিত ছিল, কিন্তু ওই সিনেমার সূত্র ধরে সত্যজিৎ রায়তে আমরা পৌঁছে গিয়েছিলাম। কিন্তু তাতে কি যায় আসে? আমাদের মনের মধ্যে রবীন্দ্রনাথ, নজরুল, সত্যজিৎ রায় এরকম আরও অনেক কেউ এমনভাবে রয়েছেন যে তারা চিরকালীন। তাদের জন্মক্রম একটু এদিক ওদিক হলেও তারা সকলেই জন্মেছেন মে মাসেই। তাদের কথাই, তাদের সৃষ্টিই আজকের মনের মতো গানে টুকরো টুকরো করে উঠে আসবে। বলছিলাম নজরুল ইসলামের কথা, গতকালই তার জন্মদিন ছিল, আমরা এখনও নজরুল পক্ষেই রয়েছি। তাই পরের গানে চলে যাব, দেবদাস সিনেমার গান মান্না দের কণ্ঠে। আগে গানটা শোনাই, তারপর আসছি কিছু কথায়।

দেবদাস সিনেমা থেকে এই নজরুল গীতিটি শোনালাম মান্নাদের কণ্ঠে। মায়ের পরেই যেমন সপ্তকে পা আসে, তেমনি মে মাসে মান্নাদের পরেই আসে পুলক বন্দ্যোপাধ্যায়ের নাম। কারণ মে মাসের এক তারিখ ও দু তারিখ পরপর দুজনেরই জন্মদিন, আর মান্না পুলক জুটি আমাদের বাংলা সিনেমার, বাংলা সঙ্গীতের জগতে যে সম্ভার দিয়ে গেছে তা নিয়ে আর নতুন করে কি বলবো বলুন তো। বলার তো কত কিছু আছে, তাদের নিয়েই হয়ে যেতে পারে অনেক অনেক অনেক অনুষ্ঠান, কিন্তু না, আজকে আমরা অনেক কাউকে নিয়ে কথা বলবো। মে মাস অনেকের জন্মমাস, তাই পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা মান্নাদের, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা শেষ গান, খুব সম্ভবত শেষ গান মান্নাদের কণ্ঠে, সেই গানটিই রইল আপনাদের জন্য মনের মতো গান অনুষ্ঠানে পরের গান হিসেবে। শুনে দেখুন তো এই গানটা সত্যি সত্যি সকলের মনের মতো কিনা।

আবার একটু ফিরে আসি কাজী নজরুল ইসলামের কথায়। কাজী নজরুল ইসলাম হিন্দু মুসলমান সম্প্রীতির জন্য তিনি এমন এক গান রচনা করে গেছেন যা আজও আমাদের একই সঙ্গে হাসায় কাদায়। সে গানটি কোন গান নতুন করে আপনাদের বলে দিতে হয় না, কিন্তু গানটির প্রেক্ষাপটটি একটু আপনাদের সঙ্গে ভাগ করে নিই। হ্যাঁ, অবশ্যই মোরা একে বৃন্তে দুটি কুসুম বিখ্যাত এই গানটির কথাই বলছি। গানটি 1932 সালের জুলাই মাসে অর্থাৎ 1939 বঙ্গাব্দের আষাঢ় মাসে প্রকাশিত সুর সাকি গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে প্রথম ছাপা হয়। কিন্তু জানেন তো বন্ধুরা, এটি আসলে একটি নাট্যগীতি। আরও ভালো করে বলতে হয় হিন্দু মুসলমান সম্প্রীতির ওপর আধারিত শিশুদের জন্য রচিত একটা রেকর্ড নাটিকার গান হলো এই গানটি। নাটকটিতে খেদি নামের এক বালিকা যখন জিজ্ঞাসা করে তার বন্ধুকে হিন্দু মুসলমানের বিয়ে কী করে হতে পারে, সেই প্রসঙ্গেই সংলাপটি ছিল এরকম যে, আচ্ছা ভাই, মুসলমান পুতুলের সাথে তোর পুতুলের বিয়া হবে কী করে খ। তখন তার উত্তরে তার সেই বন্ধু মানে কমলি বলে আরেকজন বালিকা বলে, না ভাই, ও কথা বলিস নে, বাবা বলেছেন হিন্দু মুসলমান সব সমান, অন্য ধর্মের কাউকে ঘৃণা করলে ভগবান অসন্তুষ্ট হন। এই কথোপকথনের সূত্র ধরেই তারপরেই গানটি নাটিকাতে ব্যবহৃত হতো। রইল সেই কালজয়ী নজরুলগীতি আপনাদের জন্য।

শ্রোতা বন্ধুরা, মনের মতো গান অনুষ্ঠান নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। এই অনুষ্ঠানের পরবর্তী পর্যায় থেকে আকাশবাণী মৈত্রীর আজকের প্রথম অধিবেশনের শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে বাকি সময়টাতে থাকছেন মৈত্রী বন্ধু পৃথা কুণ্ডু।

নমস্কার শ্রোতা বন্ধুরা, মনের মতো গান অনুষ্ঠানে পরবর্তী পর্যায়ে আপনাদের সঙ্গে রয়েছি পৃথা কুণ্ডু। আজকের অনুষ্ঠানে আপনারা শুনছেন নানা স্বাদের মনের মতো গান, আপনাদের মনের মতো, আমাদেরও মনের মতো। বিষয় ছিল মে মাসে যেসব স্মরণীয় ব্যক্তিত্বের জন্মদিন, তাঁদের জীবন ও কর্মের অনুষঙ্গে গান। শুনেছেন কবিগুরু রবীন্দ্রনাথের গান, মে মাসেই জন্মদিন ছিল সত্যজিৎ রায়ের। শুনেছেন তাঁর চলচ্চিত্রে ব্যবহৃত গান। শুনেছেন কাজী নজরুল ইসলামের গান। নজরুল জয়ন্তীর আবহ কিন্তু এখনো শেষ হয়নি। এর আগেই যে গানটি আপনারা শুনলেন, সেই গানটি ছিল কবি কাজী নজরুলের বিখ্যাত হিন্দু মুসলিম সম্প্রীতির গান। কবি নজরুল ইসলাম নানা স্বাদের গান লিখে বাংলা গানের সংস্কৃতিকে শুধু সমৃদ্ধ করেছেন তাই নয়, আকাশবাণী কলকাতার সঙ্গে, অবশ্য তখন আকাশবাণী কলকাতা নাম ছিল না, নাম ছিল কলকাতা বেতার কেন্দ্র বা ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি, যাই হোক, আদি যুগের সেই কলকাতা বেতারের সঙ্গে কবি কাজী নজরুল ইসলামের সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ। আমাদের এই বেতার সম্ভারে রয়েছে পুরনো দিনের কিংবদন্তি শিল্পীদের গাওয়া তার দুর্লভ কিছু গান। সেই সম্ভার থেকে আপনাদের শোনাব একটি গান, শিল্পী আঙ্গুরবালা দেবী।

0: গানটি শুনলেন আঙ্গুরবালা দেবীর কণ্ঠে। শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই লক্ষ্য করেছেন রেকর্ডিংয়ের মান অনেক পুরনো, তো একটু কম শ্রুতিসুখকর, কিন্তু গানটি সত্যি একটি দুর্লভ রত্ন। আকাশবাণীর সম্ভার থেকে এই গানটি শোনালাম আপনাদের। কবি নজরুল যখন গান লিখতেন আর আঙ্গুরবালা দেবীকে সেই গান তুলিয়ে দিতেন, তখন তাঁদের মধ্যে সহজ হৃদ্যতার সম্পর্কে একটি রসিকতা চালু ছিল। নজরুলের কণ্ঠ আমরা এখন শুনতে পাই না, কিন্তু তার ঘনিষ্ঠ জনদের স্মৃতিচারণায় পাই। নজরুলের নিজের কণ্ঠস্বর ছিল একটু ভাঙা ভাঙা, ভারী। নজরুল তার গান আঙ্গুরবালা দেবীকে যখন তোলাচ্ছেন, তখন রসিকতা করে বলতেন, আমি তো সুরটা তুলিয়ে দিলাম, এবার তুমি আঙ্গুরের রস মিশিয়ে মিষ্টি করো। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এই রকমই সহজ আন্তরিকতার হৃদ্যতার সম্পর্ক ছিল আঙ্গুরবালা দেবীর সঙ্গে তার প্রিয় কাজীদার। আঙ্গুরবালা দেবীর পাশাপাশি নজরুলের গানে একটি বিশিষ্ট জায়গা অর্জন করেছিলেন সেই যুগের আর এক কিংবদন্তি মহিলা শিল্পী। কার কথা বলছি? হয়তো আপনারা বুঝতেই পারছেন, বলছি ইন্দুবালা দেবীর কথা। এবার শোনাব তার কণ্ঠে একটি নজরুল গীতি।
1: Thank you.

মনের মতো গান অনুষ্ঠানে নজরুল জয়ন্তীর আবহে শুনছেন কবি নজরুল ইসলামের নানা স্বাদের গান, সেই সঙ্গে শুনছেন পুরনো দিনের কিংবদন্তি কণ্ঠশিল্পীদের সঙ্গে তার হৃদ্যতার সম্পর্কের নানা গল্প। নজরুল শিল্পীদের কাছে পরিচিত ছিলেন কাজিদা নামে। সহজ সরল দিলখোলা এই মানুষটির সম্পর্কে কিংবদন্তি শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ লিখেছেন, কাজিদাকে দুখিলি পান খাইয়ে তাকে দিয়ে মনের মতো কত না গান লিখিয়ে নেওয়া যেত। সত্যি, একটু ভালোবাসা, একটু আন্তরিকতা ছাড়া আপন ভোলা এই কবি শিল্পী আর কিছুই চাইতেন না। আব্বাসউদ্দিন আহমেদ, যাকে আমরা মূলত লোকসঙ্গীতের এক কিংবদন্তি শিল্পী হিসেবেই জানি, তিনি কিন্তু তার সঙ্গীত জীবনের প্রথম দিকে আধুনিক গান এবং কাজী নজরুল ইসলামের গান গেয়ে পরিচিতি পেয়েছিলেন। আব্বাসউদ্দিনের সঙ্গে তার কাজিদার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। তার কণ্ঠে একটি নজরুল গীতি শোনাই আপনাদের।

শুনলেন একটি ইসলামী গান, নজরুলের কথা ও সুরে, শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ। এ প্রসঙ্গে আমরা ভাবতে পারি, নজরুল যেমন ইসলামী গান লিখেছেন, তেমনি লিখেছেন কীর্তনাঙ্গের গান, লিখেছেন শ্যামাসঙ্গীত। তার কীর্তনাঙ্গের একটি বিখ্যাত গান শোনাব যার কণ্ঠে তিনি আধুনিক যুগের মীরাবাঈ নামে অনেকের কাছেই পরিচিত। শিল্পীর নাম যুথিকা রায়, আর গানটি খুব পরিচিত গান, কীর্তন অঙ্গের গান, কৃষ্ণপ্রেমের গান। শ্রোতাবন্ধুরা অনেকেই হয়তো আন্দাজ করতে পারছেন, আগে গানটি শোনায়।

ওরে নীল যমুনার জল। গানটির একটি দুর্লভ রেকর্ডিং শুনলেন যুথিকা রায়ের কণ্ঠে। শুনছি কবি কাজী নজরুল ইসলামের লেখা গান এবং তার সম্পর্কে নানা কাহিনী, নানা গল্পকথা। নজরুল নানা স্বাদের গান লিখেছেন, তার মধ্যে গজল আঙ্গিকের গান যেমন রয়েছে, রয়েছে ভক্তিগীতি, রয়েছে লোকসুরের আদর্শে অনুপ্রাণিত একগুচ্ছ গান, সেই সঙ্গে রয়েছে বিদেশি সুরের আধিপত্যে, বিদেশি সুরের আধারে রচিত একাধিক গান। নজরুলের আগে অবশ্যই কবি দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ এবং তারও আগে রবীন্দ্রনাথ বিদেশি সুরের দ্বারা অনুপ্রাণিত হয়ে বাংলায় গান লিখেছেন, কিন্তু নজরুল বাংলা গানে নিয়ে এলেন মধ্যপ্রাচ্যের বিদেশি সুরের এক অনাস্বাদিত আনন্দ। ঠিক এই ধরনের বিদেশি সুর বাংলা গানে এর আগে কোনো গীতিকার সুরকার নিয়ে আসেননি। সরাসরি ইংল্যান্ড, আমেরিকা, স্কটল্যান্ড বা রাশিয়ার সুর নয়, মধ্যপ্রাচ্যের অথবা দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জের অশ্রুতপূর্ব সুর নজরুল নিয়ে এলেন বাংলা গানের জগতে। দূর দ্বীপবাসিনী তার বহু পরিচিত একটি গান, কিন্তু এ গানটি রচিত কিউবার, কোনো কোনো মতে সিংহলি দ্বীপপুঞ্জের সুরের আদলে। গানটি শোনাই শিল্পী ফিরোজা বেগম।

শুনলেন বিদেশি সুরে রচিত নজরুল গীতি। এরকম অসংখ্য গান রয়েছে যেগুলি বিদেশি সুরের প্রাধান্যে, বিদেশি সুরের আধারে নজরুল রচনা করেছেন। মমের পুতুল, মমির দেশের মেয়ে গানটি মিশরীয় সুরের আদলে রচিত। শুকনো পাতার নূপুর পায়ে গানটি আমরা পাই আরবি সঙ্গীতের আধারে। সময় প্রায় শেষ, গানটি হয়তো সম্পূর্ণ শোনাতে পারবো না আপনাদের, তবু মনের মতো গান অনুষ্ঠানের শেষে এই পরিচিত অথচ আমার আপনার সকলের মনের মতো গানটির সুরের রেশ নিয়ে না হয় আমরা শেষ করি। এই গানটিও শোনাবো ফিরোজা বেগমের কণ্ঠে, শুকনো পাতার নূপুর পায়ে।

নজরুল জয়ন্তীর আবহে নজরুলের নানা স্বাদের গান নিয়ে শেষ হল মনের মতো গান অনুষ্ঠানটি আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অনুষ্ঠান রামধনু। প্রথমেই রাগ প্রধান গান, শিল্পী সুনন্দা মুখোপাধ্যায়।

রামধনু অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রাগ প্রধান গান, শিল্পী সুনন্দা মুখোপাধ্যায়। এখন শুনবেন আধুনিক, শিল্পী সুস্মিতা দাস নস্কর।

শুনলেন আধুনিক গান সুস্মিতা দাস নস্করের কণ্ঠে। রামধনু অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন প্রামাণ্য অনুষ্ঠান, আকাশবাণী সংগ্রহশালা থেকে সঙ্গীতানুষ্ঠান। প্রথমেই শুনবেন ধনঞ্জয় ভট্টাচার্য।

শুনছেন সঙ্গীতানুষ্ঠান আকাশবাণী সংগ্রহশালা থেকে। পরের গানটি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, কথা শ্যামল গুপ্ত, সুর অনল চট্টোপাধ্যায়।

পরের গান, কথা অনল চট্টোপাধ্যায়, সুর অলোকনাথ দে, শিল্পী বনশ্রী সেনগুপ্ত।

এতক্ষণ শুনলেন আকাশবাণী সংগ্রহশালা থেকে সঙ্গীতানুষ্ঠান আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন নজরুল গীতি।

আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত সঙ্গীতান।

যু প্রদানের নাহি অবসান, মনে পড়ে যায় যদি হারানো দিলের গান, মনে পড়ে যায় যদি হারানো দিল।

শুনছেন রম্যগীতি। পরের গানটি সমবেত কণ্ঠে পরিবেশনায় সুরেন চক্রবর্তী ও সম্প্রদায়।

0: আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত সঙ্গীতানুষ্ঠান রম্যগীতে আজ এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594

কবি কাজী নজরুল ইসলামের যখন আমরা বিদ্রোহী কবিতা বা ধরো স্বাধীনতা সংগ্রামের যে কোনো কবিতা পড়ি, তাতে একটা দুটো লাইন সবসময় আমাদের মনে গেঁথে যায়। মানে যে কবিতাগুলো বা যে লাইনগুলো সবসময় আমার তোমার ভীষণ পছন্দের, তেমনই একটা লাইন হচ্ছে, কারারই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট। এই যে কারারই লৌহ কপাট ভেঙে কত মানুষ যে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন, তা বোধহয় আজ এতগুলো দিন পর বসে, এতগুলো বছর পর বসে আমরা যখন মনে করি, আমাদের যখন মনে পড়ে, আমাদের কোথাও না কোথাও গিয়ে একটা রোমাঞ্চ হয়ই, তার সঙ্গে বড় অদ্ভুত লাগে। এত কঠিন ছিল সে লড়াইগুলো, দেশ স্বাধীনের এতগুলো বছর পর আজ তো সবটুকুই ছবির মতোই মনে হয়, বলো। আর এই ছবির মতো দিনগুলোর জন্য যারা তাদের সম্পূর্ণ জীবন উৎসর্গ করেছিলেন, আজ তাদের মধ্যেই অন্যতম একজন বিপ্লবী রাসবিহারী বসুর জন্মদিন। তাই তার জন্মদিনে আজকের অল্প অল্প গল্প কথা, তিনি ছক ভেবে ভাবতে শিখিয়েছিলেন এবং ভেবেও ছিলেন, এবং বলা ভালো, শুধুমাত্র দেশের মাটিতে নয়, সুদূর বিদেশের মাটিতে দাঁড়িয়েও ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন। আসলে একটা কথা সবসময় সত্যি, যে বাংলাকে দেখতে হলে, জানতে হলে বারবার আমাদের এমন কিছু সত্যির মুখোমুখি হতে হয় যার শেষ খুঁজে পাওয়া কঠিন। আর এই কঠিনের মধ্যে থেকে বরাবর সহজ করে যা কিছু নতুন, যা কিছু সুন্দর, তা আমাদের সামনে হাজির হয়। আর সেইভাবেই এমনই সহজভাবে আমরা কিছু অগ্নিবীর মানুষদের আমাদের সঙ্গে পেয়েছি, জানে লড়াইটা কঠিন কিন্তু তারা সহজ হয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছেন। তেমনি রাসবিহারী বসুর জন্মদিনে তাকে নিয়েই আজকের অল্প অল্প গল্প কথা, যেমনটা তোমায় বললাম। সঙ্গে রয়েছি আমি তোমার যুববাণীর বন্ধু প্রিয়াশা। বিপ্লবী রাসবিহারী বসু, জাপানিরা যাকে চিনতেন নাকামুরাওয়া নো বোস নামে, তার একটা অবশ্য কারণ ছিল, সে কারণে আমি পরে আসছি কেন এমন নাম। এবং তার আগে বলি যে রাসবিহারী বসুর একদম ছোটবেলাটা, মানে কোথায় বেড়ে ওঠা আর কি, মোটামুটি 1886 সালের 25শে মে, অর্থাৎ আজকের দিনেই তিনি জন্মগ্রহণ করেন বর্ধমানের সুবলদহ গ্রামে। এবং তার এই জন্মভিটে নিয়ে কিছু কিছু মানে হয় না মতভেদ থাকে, কেউ কেউ বলেন সুবলদহ গ্রামে, আবার কেউ কেউ বলেন সে বিঘাটি গ্রামে। তো তার মামা বাড়িতে তার জন্ম হয়, এবং তারপরে তিনি ছোটবেলা থেকে কিন্তু ছিলেন ভীষণ দোষী এবং একরোখা স্বভাবের, মানে যেটা করবেন ভাবছেন সেটাই করবেন এমন ধরনের আর কি। আর ছোটবেলা থেকেই এই যে বললাম না, ভিন্ন ভীষণ দোষী ছিলেন বলতে, ছোটবেলায় তিনি লাঠি খেলা শিখেছিলেন সুবলদহ গ্রামের সুরিপুকুর ডাঙায়, এবং সেই গ্রামেই তার ঠাকুরদা কালীচরণ বসু এবং তার শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন জাতীয়তাবাদী গল্প শুনে এই যে বিপ্লবী আন্দোলনে নাম লেখালেন, তার অনুপ্রেরণাটা ওই ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে তিনি দেখছেন কিভাবে ইংরেজরা মানে আমাদের দেশবাসীদের ওপর অত্যাচার করছেন, সেই গল্পগুলো শুনে তিনি বড় হচ্ছেন। এবং তিনি ছিলেন গ্রামবাসীদের ওই যে বলেন না নয়নের মণি, মানে যার যখন যেমনভাবে প্রয়োজন হতো তিনি কিন্তু ঠিক পৌঁছে যেতেন। শোনা যায় যে খেলার সময় আমরা যেমন খেলনা বাটি খেলি, তো তিনি না মাটি দিয়ে ইংরেজদের মূর্তি তৈরি করতেন এবং সেগুলো লাঠি দিয়ে ভেঙে ফেলতেন বিভিন্ন কৌশলে, ওই যখন লাঠি খেলা খেলতেন তখন। এবং আরও

একটা খেলার কথা বলি, সেটা হচ্ছে ডাঙ্গুলি। আমরা হয়তো সবাই কম বেশি ছোটোবেলায় খেলেছি, তো ডাঙ্গুলি খেলতেও তিনি ভীষণ ভালোবাসতেন। ছোটোবেলায় এই যে সুবলদহ গ্রামের কথা বললাম, এই যে বর্ধমানে বেড়ে ওঠা, তো এখানে মোটামুটি 12 থেকে 14 বছর পর্যন্ত তিনি ছিলেন আর কি, সেখানেই পাঠশালায় পড়াশুনো করতেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তার পড়াশুনো করতে কোনোদিনই খুব একটা ভালো লাগতো না, তিনি চাইতেন না পড়াশুনো করতে, জোর করে তাকে পড়াশুনো করানো হতো আর কি। পরবর্তীতে তিনি চলে আসেন চন্দননগর, এবং চন্দননগরে বাকি বেড়ে ওঠা, এই যে স্বদেশী আন্দোলনে জড়িয়ে পড়া, বিভিন্ন মানুষদের সঙ্গে পরিচয় হওয়া, সমস্তটাই কিন্তু চন্দননগর থেকে। চন্দননগরে দুপ্লো স্কুলে পড়াশোনা করা। তবে এই যে ছোটোবেলার 12 থেকে 14 বছর, মানে একদম ছোটোবেলাটা তিনি এখানে কাটালেন, তারপরে তিনি কিন্তু পরবর্তীকালে এই সুবলদহ গ্রামে আবার ফিরে এসেছিলেন। কখন জানো তো? যখন ব্রিটিশরা তাকে খুঁজে বেড়াচ্ছেন, সে সময় ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে তিনি এই গ্রামে এসেই আত্মগোপন করেন বলে শোনা যায়। তো এই যেমনটা বললাম যে পড়াশোনায় তার একেবারে মন বসত না, আসলে তিনি ছিলেন সবসময় না, মানে স্বপ্ন দেখতেন যে দেশের জন্য কিছু করতে হবে। খুব স্বাভাবিকভাবে ক্লাসে বই পড়ার থেকে লাঠি খেলা শেখা, বন্দুক চালানো, ফরাসি বিপ্লবের ইতিহাস পড়া, এবং মানে সাহেবরা কী করে প্যারেড করছেন, কীভাবে কী করছেন, এগুলো দেখাতে তার ভীষণ আগ্রহ ছিল। এবং তখন তো চন্দননগর এবং তথা সারা দেশ আর কি, সে সময় তো মানে ব্রিটিশ শাসনাধীন, তো সেই কারণে সেই সময় না ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন গোপন ঘাঁটি গড়ে ওঠে, যে গোপন ডেরাগুলো থেকে ব্রিটিশরা দেশ স্বাধীনের কাজ ক্রমাগত করেছেন। তো সেই গোপন ঘাঁটিরই মতিলাল রায়, শ্রীশচন্দ্র ঘোষ, তাঁদের সঙ্গে মিলে রাসবিহারী বসুও কিন্তু জড়িয়ে পড়েন দেশের কাজে। এবার এই যে যখন দেশের কাজে তিনি জড়িয়ে পড়ছেন, এই যে যখন একদম এই গানটা কোথাও না কোথাও গিয়ে সত্যি হয়েই যাচ্ছে, যে কারারই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাত, ঠিক সে সময় তার বাবা ভেবেছিলেন যে না, তাকে হয়তো পড়াশোনা করতে হবে এবং সঠিক রাস্তায় আনতে হবে। তারপরে এই যে রাসবিহারী বসুর এরকম গল্পটা বলছি, সেই গল্পের মোড়টা ঘুরে যায়, আসবো সে গল্পে। তবে তার আগে এই গানটা তো তোমার জন্য রাখতেই হয়, যে গান দিয়ে, যে গানের কথা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করেছি। ফিরে আসছি গানের পর।

ফিরে এলাম গানের পর, আজ শুনছো অল্প অল্প গল্প কথা। তোমার সঙ্গে রয়েছে আমি তোমার যুববাণীর বন্ধু প্রিয়াশা। আর আজ আমরা কথা বলছি বিপ্লবী রাসবিহারী বসুকে নিয়ে, কারণ আজ তার জন্মদিন। যে কথা বলছিলাম যে যখন তিনি এই বিপ্লবী আন্দোলনে জড়িয়ে পড়ছেন, মানে এই মতিলাল রায় বা শীর্ষচন্দ্র ঘোষ, তাঁদের সঙ্গে তার দেখা হলো, তাঁদের সঙ্গে কাজ করতে শুরু করলেন, তখন খুব স্বাভাবিকভাবে তাঁর বাবা ভেবেছিলেন যে না, তাঁকে তো সঠিক পথ তার দেখানোটা খুব জরুরি। তো সেই কারণে তিনি দেরাদুনের বন গবেষণা ইনস্টিটিউটে এক বলতে পারো যে কেরানির চাকরিতেই তাঁকে জোর করেই বলেন যে চাকরিটা করতে আর কি। এবার এখান থেকে রাসবিহারী বসুকে আমরা নতুন করে খুঁজে পাই। দুটো ব্যাপার রয়েছে। এক নম্বর হচ্ছে যে ব্রিটিশদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো মানে আমাদের দেশের মানুষরা করেছিলেন, সেগুলো ছিল আদতে নিজেদের বাঁচানোর জন্য। এবং দু নম্বর কথা হচ্ছে যে তারা এই যে কাজগুলো করতেন তাদের বিরুদ্ধে, তো সেই কাজগুলোর জন্য তাদের বিভিন্ন গোপন ডেরার যেমন দরকার পড়তো, তেমন তার সঙ্গে দরকার পড়তো ঠান্ডা মাথার একজন মানুষকে, যিনি সমস্তটা পরিচালনা করবেন কিন্তু কাউকে জানানো যাবে না বা কেউ জানতে পারবেন না ঘুণাক্ষরেও। তো সালটা 1912, 23 ডিসেম্বর। সে সময় দিল্লির চাঁদনি চকে ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের রাজকীয় শোভাযাত্রা বেরিয়েছে সেদিন, এবং হাতির পিঠে বসে ভাইসরয় বেরিয়েছেন। তো সেই ভিড়ের মধ্যে লুকিয়েছিলেন 16 বছরের একজন বালক আর কি, নাম বসন্ত বিশ্বাস। বসন্ত বিশ্বাস মানে বসন্ত বিশ্বাসকে বলা ভালো ট্রেন করেছিলেন রাসবিহারী বসু যে কীভাবে ওই ভাইসরয়কে, মানে ভাইসরয়ের যে হাতিটার পিঠে তিনি চড়ছেন, তো সেখানে কীভাবে বোমা গিয়ে নিক্ষেপ করতে হবে। তো চন্দননগরে প্রথম এই যে মহড়াটা তিনি রাসবিহারী বসু চন্দননগরেই প্রথম দিয়েছিলেন যে কীভাবে কী হবে না হবে, মানে পুরো প্ল্যানিংটা আর কি করেছিলেন। এক কালী পুজোর রাতে চন্দননগরের বোরাই চণ্ডীতলায় বসে এই পুরো মহড়াটা দিয়েছিলেন এবং বসন্তকে দেখিয়ে দিয়েছিলেন যে কীভাবে কী হবে আর কি। তো সেই বোমাই গিয়ে পৌঁছেছে হার্ডিঞ্জের কাছে। তো যখন রাসবিহারী বসু দেরাদুনে পৌঁছলেন ওই চাকরিটা করতে, তখন বসন্তকে তিনি নিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন যে বসন্ত আমার মানে সঙ্গেই থাকে, আমার হেল্প করে দেয়, আমি যেমন হেল্পিং হ্যান্ডরা হন তেমনই, কিন্তু আসলে তা নয়, সেটা বলেছিলেন আর কি সে সময়। তো বিভিন্ন টিনে, তারপর ধরো যে তেলের বড় বড় টিন হয়, সেই টিনের মধ্যে পাথর ভরে মানে এরকম পরপর পরপর সাজানো হতো টিনগুলো, এবং একটা হাতের যতটা হাইট হতে পারে সেই হাইট পর্যন্ত সেই টিনগুলোকে বানানো হতো আর কি, যে এতটা হাইটে এভাবে অ্যাটাকটা করতে হবে। তো এভাবে মহড়া দেওয়া হতো। তো চাঁদনি চকে সেই ভিড়ে রাসবিহারী যেহেতু খুব ঠান্ডা মস্তিষ্কের মানুষ ছিলেন এবং সমস্ত কিছু না খুব শার্পলি অবজার্ভ করতেন, তো সেই দিন তিনি চট করে মানে ধরা পড়ে যে মানে যদি বসন্তকে মেয়ে সাজানো হয় তো মেয়েদের পোশাক পরে

অত উঁচুতে তিনি কী করে বোমাটা ছুড়বেন? তো তিনি মুহূর্তের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে সেই যে বসন্ত তাকে একদম মানে হয় না ফিটফাট করে রেডি করিয়ে দিলেন, এবং কয়েক মিনিটের মধ্যে একটা সুদর্শন বালক, একদম ছোট ছেলে যে রাস্তা দিয়ে যাচ্ছে এমনি রাতে দেখতে লাগে এমনটা করলেন আর কি। সেই সময় এই যে চারপাশে চরম উত্তেজনা, সেই সময় এই যে ছোট্ট চেঞ্জেস হয়ে গেল সেটা কিন্তু কেউ টেরও পাননি। এর পরেই সেই ঘটনা ঘটে এবং হাতির পিঠে আছড়ে পড়ে সেই বোমা আর কি। তো সেখানে মানে যে কারণে বোমাটা ছোড়া হয়েছিল, যে তৎকালীন ভাইসরয়কে মারতে হবে, সেটা তো হয়নি সম্পূর্ণ, কিন্তু চারিদিকে মোটামুটি হাহাকার পড়ে গেল এবং কোথাও না কোথাও গিয়ে যারা বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত তারা কিন্তু এইটুকু শিওর করতে পারলেন যে তারা কাজ করছেন এবং তারা কিন্তু বিরুদ্ধে গিয়ে কথা বলতে পারেন। এই যে কথা বলতে পারেন, এই কথা বলানোটাই শেখানো কিন্তু রাসবিহারী বসু বা বলো মতিলাল রায়ের কথা বলছিলাম, এই যে এনাদের হাত ধরে। তো ব্রিটিশ পুলিশ তখন হন্যে হয়ে খুঁজছে যে কাকে কে কিভাবে করেছে। সেই সময় রাসবিহারী বসু আবার রাতের ট্রেনে চুপচাপ দেরাদুন চলে যান, মানে ফিরে যান আর কি, এবং পরদিন থেকে যেমন অফিস যাওয়া তেমন অফিস যান, এমন হাবভাব করেন যে কিছুই জানেন না বা কিছুই হয়নি আর কি। কিন্তু রাসবিহারী বসুর যে মানে লক্ষ্যটা ছিল যে ভাইসরয়কে কোথাও না কোথাও গিয়ে সরিয়ে ফেলতে হবে, কারণ এত অকথ্য অত্যাচার করছে, সেইটা তো কোথাও না কোথাও গিয়ে পূর্ণ হলো না। তো সেই সময় তিনি কন্টিনিউয়াসলি প্ল্যান করতে থাকেন। তো 1914 নাগাদ আমেরিকা কানাডা থেকে যখন সেই 4000 বিপ্লবী ভারতে এলেন, সেই বিপ্লবীদের কিন্তু একমাত্র নেতা ছিলেন রাসবিহারী। এবং 1915-র 21 ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারি মাসটার ওই 20 তারিখের পর থেকেই আর কি, সারা ভারত জুড়ে তিনি এক বিশাল সেনা অভ্যুত্থানের দিন ঠিক করলেন। কিন্তু মানে যেমনটা সবসময় করা হয় তেমনটা তো হয় না, সেখানে মাঝে মধ্যে হয় না এমন কিছু ঘটনা ঘটে যেটা ওই যে সুন্দর পরিকল্পনাটা সেটা জল ঢেলে দেয়। তো তেমনই হলো আর কি। সেই সময় ওই যে এক দেশদ্রোহী ছিলেন ওই দলের মধ্যে, তার বিশ্বাসঘাতকতায় পুরো প্ল্যানটা কোথাও না কোথাও গিয়ে ব্রিটিশদের কাছে চলে যায়। খুব স্বাভাবিক, ব্রিটিশরা সেই দলের কয়েকজনকে ধরেও ফেলেন এবং কয়েকজনের ফাঁসিও হয়ে যায়। তো সেই সময় রাসবিহারী বসু বুঝতে পারেন যে না, হেরে গিয়ে তো হবে না, কোথাও না কোথাও গিয়ে লড়াইটা করতেই হবে, এবং লড়াই করার জন্য যা যা করা দরকার তা তাও করতে হবে। তার কারণ একটাই লক্ষ্য প্রত্যেকের, আমাদের ভারতবর্ষকে মানে আমাদের দেশকে স্বাধীন করা। তো সেই সময় তিনি তখন তার মনে হলো যে না, এই দেশের বাইরে যদি চলে যাওয়া যায় তাহলে হয়তো লড়াইটাকে বাঁচিয়ে রাখা কোথাও না কোথাও গিয়ে সম্ভব হবে। এবং এরপরে তার ওই জাপান যাওয়া, এবং তোমায় একদম শুরুতেই একটা নাম বলেছিলাম, নাকামুয়ারা নোবোস, সেই নামের যে পরিচয়, সেই পরিচয় ফিরে পাওয়া, আমরা আসবো সে গল্পে। তার আগে স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে একটা গান রইল তোমার জন্য।

যে কথাই ছিলাম যে রাসবিহারী বসু কিভাবে বিদেশের মাটিতে পা রাখলেন এবং বিদেশে থেকেও কিভাবে দেশের প্রতি বা এই যে স্বাধীনতা সংগ্রামের প্রতি একইভাবে কাজ করে গেলেন সে গল্পেই এবার আসার পালা। আজ রাসবিহারী বসুর জন্মদিনে তাকে নিয়েই আমরা কথা বলছি অল্প অল্প গল্প কথায়। তোমার সঙ্গে রয়েছি আমি তোমার যুববাণীর বন্ধু প্রিয়াশা। তো এই এত কিছুর পরে যে কথা আমি বলছিলাম যে ব্রিটিশ পুলিশ তখন ভারতের বিভিন্ন কোণায় রাসবিহারী বসুর ছবি নিয়ে ঘুরছেন যে তাকে খুঁজে বার করতে হবে, সে সময় রাসবিহারী নিজেই কলকাতায় পুলিশ কমিশনের দপ্তরে এসে হাজির হলেন কিন্তু ছদ্মবেশে। এবং সেই ছদ্মবেশটা এতটাই প্রকট ছিল যে ছদ্মবেশে তিনি নিজের পরিচয় দেন রবীন্দ্রনাথ ঠাকুরের সহযোগী এবং সচিব রাজা পি এন ঠাকুর হিসেবে। এবং পুলিশও কোনোভাবেই কিছু টের না পেয়ে তাকে বিদেশ যাত্রার অনুমতি দিয়ে দেন, বিদেশ যাত্রা বলতে জাপানে যাত্রার অনুমতি দিয়ে দেন। সেদিন কলকাতা বন্দর থেকে জাহাজে ওঠেন তিনি, তবে আর কোনোদিনও তার এই নিজের প্রিয় মাতৃভূমিতে ফেরা হয়নি। জাপানে তো পৌঁছলেন কিন্তু শান্তি তো ছিল না, তার কারণ প্রথম বিশ্বযুদ্ধে জাপান ছিল ব্রিটিশদের মিত্র। তো ব্রিটিশ সরকার ক্রমাগত চাপ দিতে লাগলো যে রাসবিহারীকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য, কারণ খুব স্বাভাবিকভাবে জাপানে পৌঁছানোর পর তিনি তো মানে রাসবিহারী বসু সেটা কোথাও না কোথাও গিয়ে মানুষজন বুঝতে পেরে যান। তো 1915 থেকে 1918 এই যে তিনটে বছর তিনি প্রায় পলাতকের মতো জীবন কাটিয়েছেন, 17 বার নিজের বাসস্থান বদলেছেন এবং শেষমেশ জাপানের জাতীয়তাবাদী নেতা এবং মানে কিছু মানুষের কিছু পরিবারের সহায়তায় আর কি তিনি কোথাও না কোথাও কি রাজনৈতিক সুরক্ষা পান এবং সেখানেই তিনি বিয়েও করেন আর কি। তো সেখান থেকে শুধু বিয়ে করেন না, তার সঙ্গে সঙ্গে জাপানি ভাষা শিখেছিলেন তিনি, সেখানে তিনি সাংবাদিকের কাজ করেন এবং ভারতের স্বাধীনতার পক্ষে তিনি জনমত তৈরি করেছিলেন। জনমত তৈরি করে জাপানি ভাষায় 5-5টা বইও লিখে ফেলেন। তুমি ভাবো একজন মানুষ বিদেশের মাটিতে বসে তার দেশের জন্য কতটা করতে পারে, তার প্রমাণ আমরা এর থেকে আর কিভাবে বেশি পাবো। তো জাপানের মানে জাপানে ভারতীয় কারি বা ভারতীয় যে পোশাক সেটা তিনি জনপ্রিয় করে তুলেছিলেন আর এই জনপ্রিয় করার ফলে সেখান থেকেই তার নাম হয় নাকামুরা নোবস। নাকামুরা শব্দটার অর্থ কারিকুরি বা সাজসজ্জা যেমন হয় সেটাকেই বলে আর কি। এরপর হলো 1942-এর পরপর মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর, তখন রাসবিহারী বসু তাঁর ব্যক্তিগত প্রভাব খাটিয়ে জাপান সরকারের কাছ থেকে 45,000 ভারতীয় সেনাকে নিজের কাছে চেয়ে নিলেন এবং তার সঙ্গে ক্যাপ্টেন মোহন সিং ও প্রীতম সিংয়ের সহায়তায় গড়ে তুললেন সেই ঐতিহাসিক বাহিনী, সেই ঐতিহাসিক নাম আজাদ হিন্দ ফৌজ।

তারপর 1943 সালের 2রা জুলাই জার্মান থেকে সাবমেরিনে চেপে জাপানে এসে পৌঁছলেন এক সিংহ শিশু, আমাদের আরও এক বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু। এবং রাসবিহারী বসু সেদিন যেন তার নিজের যোগ্য উত্তরসূরিকে খুঁজে পেয়েছিলেন। এক মুহূর্ত দ্বিধা না করে তিনি আজাদ হিন্দ ফৌজের সর্বময় দায়িত্ব তুলে দিয়েছিলেন সুভাষচন্দ্র বসুর হাতে। এবং তিনি থেকে গিয়েছিলেন অভিভাবক হিসেবে সবসময়, যেমনভাবে পর্দার আড়াল থেকে সবসময় সহায়তা করা যায়, সাহায্য করা যায়, অনুপ্রাণিত করা যায়, ঠিক ততটা তিনি করেছেন তার শেষ দিন পর্যন্ত। এমনকি বাংলায় যখন মন্বন্তর চলছে সেই সময় দেশবাসীর জন্য চাল পাঠানো থেকে শুরু করে বিভিন্ন ছোটোখাটো খুঁটিনাটির নজর কিন্তু তিনি রেখেছিলেন। সেজন্যই আজ যা কিছু তাঁদের মতো মানুষদের জন্যই, তার জন্যই। সেজন্যই আজ হয়তো আমি তোমার সঙ্গে বসে রাসবিহারী বসুর মতো মানুষকে নিয়ে কথা বলতে পারছি। তো শেষে একটা একদম ছোট্ট কথা শেয়ার করি, সেটা হচ্ছে জাপান সরকার তাকে একজন বিদেশিকে দেওয়া যে সর্বোচ্চ উপাধি তাদের দ্য সেকেন্ড অর্ডার অফ মেরিট অফ দ্য রাইজিং সান দিয়ে সম্মানিতও করেছিলেন। তবে আজ সময় বলছে যে আমাদের গল্প শেষ করতে হবে, কিন্তু এই মানুষগুলোর গল্প তো শেষ করা সম্ভব নয় এবং এত কম সময়ে পুরোটা বলে ফেলাও সম্ভব নয়। তাও যতটা সম্ভব হলো আজ তার জন্মদিনে তাকে প্রণাম জানিয়ে আমাদের অল্প অল্প গল্প কথা শেষ করি। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম তোমার যুববাণীর বন্ধু, আমি প্রিয়াশা। আর যেতে যেতে অবশ্যই এই গানটা রইল, মানে যে গানটা না রাখলে হয়তো আজকে অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যাবে। সকলে ভীষণ ভালো থেকো আর অবশ্যই শুনতে থেকো যুববাণী।

এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা। উপস্থাপনায় ছিলেন প্রিয়াশা চক্রবর্তী। আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন লোকসঙ্গীতের অনুষ্ঠান। দুই বাংলার বিচিত্র ধারার লোকসঙ্গীতে আমরা শুনি প্রাণীর সুর, মাটির সুর, প্রকৃতির সুর। লোকশিল্পী যে সুরে শ্রোতাদের মন প্রাণ ছুঁয়ে যান, তা আসলে সঙ্গীতেরই ভাষা, তা গানের ভাষা। এই গান বা সুর নিয়ে লোকশিল্পীরা গান বেঁধেছেন কিভাবে, অর্থাৎ গানের কথায়, গানের ভাবে গান বা সুরের বিষয়টি কিভাবে উঠে এসেছে, আজ সে কথাই আমরা বুঝব লোকসঙ্গীতের সুরে। প্রথম গানটি তপন রায়ের কণ্ঠে।

লোকসঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনছি গানের গান, অর্থাৎ যে সব গানের কথায় ভাবে রয়েছে গানেরই ভাষা, গানেরই সুর, গানেরই ভাববস্তু। গানের বিচিত্র ধারায় লোকসঙ্গীত সমৃদ্ধ হয়েছে বাংলার দুই প্রান্তে। সারি, জারি, বাউল, ঝুমুর বিচিত্রতার ধারা। একটি বিশেষ আঞ্চলিক ধারা ঝুমুর গান, সেই গানের সুরে কি জাদু আছে এই কথাই বলতে চেয়েছেন লোকশিল্পী ঝুমুর গানে। কি জাদু ঝুমুর গানে, গানটি শোনাব সুনীল পালের কণ্ঠে।

কি জাদু ঝুমুর গানে, এই গানেতেই মিটবে মনের আশা। ঝুমুর গানের পর এবার বাউল গানের কথা শুনবেন বাবন চক্রবর্তীর কণ্ঠে।

শুনছেন লোকসঙ্গীতের সুরে গানেরই কথা, ঝুমুর, বাউল, এরপর একটু ভিন্ন স্বাদের গান, শিল্পী শাশ্বতী দাস।

গান গাইতে গাইতে পথ চলেন বাংলার লোকশিল্পী। পথে চলতে চলতে গেয়ে যান পথের গান, সেই গান কখনো গ্রাম ছাড়া ওই রাঙামাটির সুরে, সেই গান কখনো ওই রাঙামাটির পথে লোর সুরে।

গান কখনো, পথ চলার গান গেয়ে চলি এই ভাষায়। গানের ভাষা, গানের কথা, গানের আঙ্গিক যাই হোক না কেন, লোকশিল্পীর উদার হৃদয়ে পথ চলার গান বেজে চলে নিরন্তর। আর সেই পথ চলার গানেই তার সঙ্গে আকাশ, বাতাস, মাটি, প্রকৃতি ও গ্রাম বাংলার মানুষের হৃদ্যতার আন্তরিক সম্পর্ক। পথে চলার গান, শিল্পী অর্জুন খেপা।

0: লোকসঙ্গীতের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন নাটক অমরাবতী।
1: নাটক অমরাবতী। রচনা সাগরিকা রায়, প্রযোজনা সৌমেন বসু। নাটক অমরাবতী।
2: আদিগন্ত শুয়ে থাকি চন্দনে।

0: খাটে, জ্বেলেছে শিয়রে কেউ দীর্ঘ ধূপ, চন্দনের ধূপ। আমার আকাশে ওড়ে শঙ্খ চিল, সাদা নীল ঘুড়ি।
1: সোহম দীর্ঘ
0: রাখো, দীর্ঘ নিদ্রা শেষে এই সব দেখি একা একা।
1: কি লিখছো?
0: কবিতা। কেমন হয়েছে শোনো তো?
1: বলো।
0: দীর্ঘ নিদ্রা শেষে এই সব দেখি একা একা। দাঁড়ো একটু, তারপর পাশ ফিরি একদিন অতি ধীর শীতের বিকেলে। কবিতা ছাড়া কবির জীবনে আর কি আছে বলতো বৌদি?
1: কি হবে বলতো এই কবিতা কবিতা করে?
0: আমাকে স্তোক দিও না, বরং আমায় তুমি উত্তাপ দিও। কিছু ওম, কিছু উষ্ণ আলোর কণিকা আঁচলে জড়িও, বরং আমায় তুমি স্বপ্ন কিছু দিও।
1: বুঝেছি, কিন্তু সোহম যাই দিই না কেন, ওম উষ্ণ আলোর কণিকা সব ঠিক আছে, কিন্তু সময় মতো খাবারটা দিতে না পারলে কি কবিতা বের হবে? আমি যাই, আমার এখন রান্না করতে হবে, তুমি তোমার ওই কবিতা নিয়ে বসে থাকো।
0: যাও নারী, তুমি কি বুঝিবে কবির বেদনা?
2: সোহম
0: বাবা, বলো বাবা।
2: তোমাকে আর নতুন করে কি বলবো, তুমি আজ আমার অফিসে আসছো, মনে আছে?
0: হ্যাঁ মনে আছে, কিন্তু
2: কোনো কিন্তু নেই। তুমি বেলা ১১টার মধ্যে আসছো, মেহেরবাবু আজ আসবেন।
1: বাবা আপনার চা। সোহম আজ মেহেরবাবুর সঙ্গে দেখা করবে বাবা?
2: হ্যাঁ বলেছি তো, এখন তোমার দেওর রত্নটি কতদূর কি করবে কে জানে, কিছুই আর ভালো লাগে না। সত্যম আমার বড় ছেলে, সে সঠিক পথে পা রেখেছে, এই ছেলেটার একটা কিছু হলে আমি মুক্তি পাই। চাকরি করতে যে এত অনীহা কেন?
0: বাবার ফাঁদে পড়ে যাচ্ছিলাম আর কি, কোথাকার কোন মেহেরবাবু, তার সঙ্গে দেখা করার জন্য এখন ছোট তিন মাইল দূর, পাগল নাকি? কিন্তু এই ফাঁদ থেকে আমাকে কে বাঁচাবে? হে কবি, তুমি মৃত্যুমুখী, এই সমাজ সংসার তোমাকে গিলে খেতে আসছে, তোমার কলম এখন থেকে কবিতা নয়, হিসেব কষবে দশটা পাঁচটার যন্ত্রে। তুমি পালাও কবি।
3: সোহম, এই সোহম।
0: কে দিবাকর? এই দিবাকর, তোর এই বদসুরত আমার এই মুহূর্তে যে কি ভালো লাগছে না, চল তোর সঙ্গে আড্ডা দেবো সারাদিন।
3: আড্ডা? আমার কি আর সে উপায় আছে ভাই?
0: কেন, কি হলো, অসুখ বিসুখ নাকি?
3: আমার সবচেয়ে বড় পরিচয়টাই আমার অসুস্থতা।
0: মানে?
3: আরে ঝেড়ে কাশো হে, আর বলিস না, পাঁচখানা অ্যাপ্লিকেশন করেছি, একটাও লাগলো না। বেকার মানুষের আবার আড্ডা দেবার মতো বিলাসিতা পোষায় নাকি?
0: আরে দেখ, আড্ডা তো বেকারদের জন্য, চল চল তোর বাড়িতে চল।
3: শোন তাহলে বরং ক্লাবের বারান্দাতে বসি, চল।
0: কেন?
3: আরে তোর কি মাথা খারাপ? এই সময় ঝাঁঝা রোদে ভরা বেলা ১০:৩০ আমি চাকরির জন্য হন্যে হয়ে না ঘুরে ঘরে বসে তোর সঙ্গে আড্ডা দিলে কাকিমা কি হাল করবে তা জানিস?
0: তাও তো কথা। একটা কথা বলি, তুই চাকরি করবি চা বাগানে?
3: ই আর কি করছিস?
0: না না একদম নয়, এই ঠিকানাটা দিচ্ছি, লিখে নে, এর সঙ্গে দেখা কর।
3: দেখা করব, তারপর চাকরিটা হবে বলছিস?
0: হবে বলেই মনে হচ্ছে, বেশি দূর তো নয়, লেক টাউনে বাড়ি, চলে যা আজি। হ্যাঁ আমার বাবার কথা বলবি তাহলেই।
3: সোহম সোম সোম, তোকে যে আমি কি বলে,
0: আরে বাবা আগে হোক, তারপর একদিন না হয় পেট পুরে তুই আমাকে বাঁচা, কবিকে প্রাণ দে।

0: কি আশ্চর্য, এমন তো হয় না কখনো। কাজের ছেলেটি কি বাড়িতে নেই নাকি?
1: কাকে চান?
0: আমি মানে সতীনাথ।
1: ও হ্যাঁ, আসুন আসুন, দাদা বাড়িতেই আছেন। দাদা।
2: হ্যাঁ। আরে শোভন, যে কি সমাচার, আছো কেমন, অনেকদিন আসনি।
0: আপনি ভালো আছেন? আপনিও তো আমাদের ওদিকে অনেকদিন যাননি।
2: আরে এসো এসো, ভেতরে এসো,
0: চলুন
2: বসো এখানে। আর বলো না ভাই, এই অফিসে ট্যুর চলছে বুঝলে, সময়ই পাচ্ছি না। অমরা, এই চা করতো চট জলদি। হ্যাঁ, ওহ আলাপ করিয়ে দি, এই আমার বোন অমরাবতী, এবার বিয়ে ফাইনাল দিয়েছে, থাকে জলপাইগুড়িতে। আর অমরা, একে চিনে রাখ, সোহম আমার অনুজ প্রতিম বলতে পারিস, বিখ্যাত কবি হবার সব সম্ভাবনাই এর মধ্যে রয়েছে।
1: বসুন, আমি একটা চা আনছি।
0: সতীনাথা, আপনার যে বোন রয়েছে তা
2: জানতে না? আর এবার তো জানলে। হ্যাঁ ভালো কথা, তা চাকরি বাকরির চেষ্টা করছো না?
0: চাকরি
2: মানে কি আবার, আর এখনই তো হলো সময়, সময়টাকে চলে যেতে দিও না, আটকে রাখো।
1: আপনার চা।
2: কি হলো, আরে চুপচাপ হয়ে গেলে যে, চা পছন্দ হয়নি বুঝি?
0: না না না, দারুণ চা, খুব ভালো চা। আজ তাহলে আসি।
2: যাচ্ছ? এসো আমার। অমরা বল।
1: হ্যাঁ আসবেন প্লিজ।
0: হ্যাঁ হ্যাঁ আসবো, অবশ্যই আসবো।
3: বৌমা
4: যাই।
1: বলুন বাবা।
3: সোহম কোথায়? আমার মুখ রাখলো না ও। ছি ছি ছি ছি, মিহিরবাবু অফিসে এসেছিলেন, অথচ আমি, মিথ্যে বলতে হলো যে ও একটা বিশেষ কাজে।
1: ছি ছি ছি ছি বাবা, আপনার চা এনে দি।
3: না, আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, এক গ্লাস জল দাও তো।
0: যে ছুরিটা মেরেছ ঠিক বুকের মধ্যে, সেই ছুরিটাই আমার কাছে স্মারক চিহ্ন। আয়নার সামনে আমার আমি, কি বলে আমাকে? ওহে সোহম, এবার যে জাগতে হয়, ওঠো জাগো, তোমার আর বসে থাকবার মতো অবস্থা নেই, পরিপূর্ণ উদ্যোগ নিয়ে ঝাঁপিয়ে পড়ো।
1: সোহম, বাবা তোমায় খুঁজছিলেন।
0: চিন্তা করো না, আমি যাব, না হলে কি করে স্বপ্ন হাতের মুঠোয় ধরা দেবে বৌদি?
1: স্বপ্ন? স্বপ্ন সেটা আবার কি জিনিস?
0: সে এক আশ্চর্য স্বপ্ন বৌদি, মেঘলোকে তার অবস্থান, সে এক আশ্চর্য অপূর্ব জগৎ, ইন্দ্রের রাজসভা, সেখানে ক্ষীর নদীর কূল থেকে চন্দন গন্ধা এক তন্নি, সোনা নূপুর পরে হাতে পারিজাতের মালা নিয়ে আসছে, তার নূপুর হতে ঝুনঝুন ঝুনঝুন শব্দ।
1: বলি বলি, তন্নিটি কে?
0: সে আছে একজন।
1: আচ্ছা, সে আছে তাহলে? তাহলে তার নামটা শুনি একবার।
0: হবে হবে, তার আগে এক কাপ চা।
1: চা নয়, আগে মিহিরবাবু, যাও, বাবা তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছেন।
0: মিহিরবাবু? ও চাকরি? যাচ্ছি। কি আশ্চর্য না, এমন একটা কথা আমি ভুলে গেছি, সর্বনাশে থালা সাজি আমি কি না? দিবাকরকে মিহিরবাবু ঠিকানা দিয়েছি, যদি ওর, মিহিরবাবু যদি ওকে চাকরিটা, সর্বনাশ, এমনটা হবে কে জানতো। বাবা বাবা, আমি আজই মিহিরবাবুর কাছে যাব।
3: বাহ, মতি ফিরেছে দেখছি।
0: তুমি মিহিরবাবুর বাড়ির ফোন নাম্বারটা দাও, তোমার ডায়েরিতে আছে, তাড়াতাড়ি দাও। হ্যালো।

0: হ্যালো, মিহিরবাবু আছেন? নেই, ডুয়ার্সে গেছেন। কবে ফিরবেন? হ্যালো, কবে ফিরবেন? আগামী পরশু? আচ্ছা, ঠিক আছে। উফ, মাঝে গেল, পরশু আসছেন। তার মানে দিবাকরের আগেই আমি যোগাযোগ করে নেব। অমরাবতী, তুমি কোথায়? কেন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিলে?
1: সোহম, সোহম, এই দেখ তো ভাই, অ্যাপ্লিকেশনটা ঠিক ঠিক হলো কিনা
0: দেখি। দারুণ,
1: চা খাবি তো?
0: চা? কাকিমা প্রহার করতে আসবেন না তো? থাক, বাইরে যাব, চল। সিনেমা যাবি?
1: এ না, ব্যাপারটা কি রে?
0: কেন?
1: খুব খুশি খুশি?
0: না না, আচ্ছা আচ্ছা, ওই যে রিক্সার মধ্যে দুজন, তুই বেছে নে কাকে নিবি, পিঙ্ক না অরেঞ্জ?
1: আমি ভাই বরাবর অল্প বয়সের পক্ষে,
0: তাই
1: ওই পিঙ্ক সালোয়ার কুর্তাটাই আমার।
0: বেশ বেশ বেশ, আমি তবে কমলা, ভালো, একটু ঝুনোই ভালো। হ্যাঁ, আমায় তুমি বিদ্ধ করো ভালোবাসায়, আমায় তুমি সিক্ত করো চোখের জলে, তোমার জন্য বুকের কপাট রাখবো খোলা, বিজন পথে রাখবো প্রেমের প্রদীপ জেলে।
1: এই যে কবিরা, আমরা এখন কোথায় যাচ্ছি?
0: চা খেতে।
1: কোথায়?
0: অমরাবতীতে।
1: ইয়াকি করবি না, ইয়াকি করবি না। বেটা, আজকে যাত্রা কোম্পানি খুলেছো না?
0: ও, বিশ্বাস হচ্ছে না না, চল তোকে আজ অমরাবতীতে নিয়ে যাই। সতীনাথ আছেন?
2: কে? খুলছি। সোহমজি, এসো এসো এসো, বসো। হ্যাঁ, তারপর তোমার চাকরির খবরটা কত দূরে গেল?
0: এ হলো আমার বন্ধু দিবাকর।
2: আচ্ছা,
0: ছবি আঁকে, দারুণ। সর্বনাশ করেছিল এক্ষুনি, কিন্তু কই অমরাবতী তো এলো না এখনো।
2: বিয়েটা করবে তো চাকরিটা হলেই, অমরাবতীর জন্য ছেলে খুঁজছি, বুঝলে।
0: আপনি অফিসে যাচ্ছেন নাকি?
2: অফিসে? এই এখন
0: না, আমরা পরে আসবো, কেমন? আজ চলি, চল চল চল দিবাকর, চল।
2: যা বাবা।
1: সোহম, সোহম, আরে এত জোরে জোরে হাঁটছিস কেন রে?
0: আরে বাবা, হাঁটছি কোথায়,
1: তবে কি উঠছে? এই
0: অমরাবতী কে রে? মেঘ ছুঁতে চাইলেই পারি, যা খুশি তাই পারি আমি। চা বাগানের নিঝুম সন্ধ্যায় কেরোসিনের বাতি লালচে আলোকে কবিতা লিখব, নূপুরের ধ্বনিতে তাঁতের শাড়ির খসখস শব্দে সে আসবে, চাঁদ তারা আমার এই ডান পকেটে, বুঝলে দিবাকর?
3: সোহম, এই সোহম, আরে ওঠো না, কুম্ভকর্ণ কোথাকা, আরে তোমার বন্ধু এসেছে।
0: নামটা কি, দেখতে কেমন?
3: ইয়ার কি হচ্ছে না, আরে সেই যে লম্বা লম্বা রোগা শ্যামলা।
0: ও ও, দিবাকর, দিবাকর,
3: সেই এসেছে বোধ হয়।
0: এই দিবাকর, আরে এ ঘরে চলে আয়।
1: এই সোহম, সোহম, সোহম, একটা দারুণ খবর আছে জানিস,
0: তাই নাকি?
1: হ্যাঁ, তাই তো সকাল সকাল দৌড়ে এলাম।
0: বলে ফেল, বলে ফেল, আর সাসপেন্স তৈরি করিস না।
1: শোন, ওই মিহিরবাবুর সঙ্গে দেখা করেছিলাম, বুঝলি, তোর কথা দিয়ে আলাপ হলো, দারুণ ভদ্রলোক। আর তোর কথা বললেন, বললেন ছেলেটাকে অনেকদিন ধরে বলছি, চাকরিতে রাজি হচ্ছে না।
0: মিহিরবাবু, কোথায় দেখা হলো? মিহিরবাবুর তো আগামীকাল ফেরার কথা।
1: হ্যাঁ, উনি তো ডুয়ার্সের চা বাগানে গিয়েছিলেন। আরে আমিও তো গতকাল গিয়েছিলাম, ওকে পাইনি, তাই আজ আবার গেলাম। লাকটা খুব ভালো, বুঝলি, আমিও গেছি আর উনিও ঠিক সেই সময় ফিরেছেন। হাতে হাতে অ্যাপ্লিকেশনটা দিয়ে দিলাম, কাকার ফোন নাম্বারটাও দিয়ে এসেছি। এই ভালো করিনি?
0: তা তো ঠিকই।
1: শোন, আমি এখন যাই। হ্যাঁ, অনেক কাজ আছে।
0: আচ্ছা।

0: পাচ্ছি, সব বুঝতে পারছি।
1: এখন আমি কি করব বলে দাও। কি করব আমি?
0: আমাকে ছুঁতে পারবে না তুমি সহ, আমি অনেক দূরে চলে যাচ্ছি, অনেক অনেক মেঘের আড়ালে।
1: না না, তুমি যেতে পারো না, কিছুতেই না। তুমি কি জানো, রক্ত জমাট বেঁধে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে মানুষ মরে যায়? তাহলে তাহলে এখনো কেন বেঁচে আছি আমি?
0: সব হারাতে বসেছ কেন দিবাকরকে তুমি সুখ দিতে চেয়েছিলে? আর এখন কেড়ে নেবে সুখ?
1: সুখ কেড়ে নেব? ঠিক ঠিক বলেছ, যা দিয়েছি তা কেড়ে নেব।
0: কিভাবে
1: জানি না, শুধু একটি কথা জানি, অমরাবতী। এছাড়া অন্য আর একটি কথাও জানবার প্রয়োজন নেই আমার, কিচ্ছু জানতে চাই না
0: আমি। আমি চলে যাচ্ছি সহ, যদি পারো আমাকে ছুঁতে চেষ্টা করো। আমি মেঘের আড়ালে থাকব, চন্দনের সুবাসে থাকব, নূপুরের ধ্বনিতে।
1: অমরাবতী, অমরাবতী, অমরাবতী! আজ এখনই মিহিবাবুকে চাই আমার, যেভাবেই হোক দিবাকরকে আটকাতে হবে। চাকরিটা আমার চাই, দিবাকরের নয়।
0: কি ঘর অন্ধকার করে শুয়ে রয়েছ কেন? কি হয়েছে, শরীর খারাপ?
1: আমার সব কিছু শেষ হয়ে গেল বোধ।
0: ও কথা বলছো কেন, কি হয়েছে, কি হয়েছে আমাকে সব কথা খুলে বলো সোহম।
1: না কিছু বলবার নেই, আমি শেষ হয়ে গেছি।
0: মানে মিহিরবাবু, মিহিরবাবু কিছু বলেছেন বুঝি? ওই ওই চাকরিটা হবে না।
1: মিহিরবাবু কলকাতা চলে গেছেন, 7 দিন পর ফিরবেন।
0: ওহ, এত ছেলে মানুষ তুমি, উনি আসুন তারপর কথা বলো। দেখা হয়নি তো, কি হয়েছে রাতে?
1: উনি লোক পেয়েছেন, আমাকে ওর আর প্রয়োজন নেই।
0: লোক পেয়ে গেছেন?
1: হ্যাঁ, না পাপার তো কথা নয় বৌদি, চাকরির জন্য লোকে হন্যে হয়ে ঘুরে। নেহাত বাবার সঙ্গে পরিচয়ের সূত্র ধরে উনি আমাকে ডেকেছিলেন। আমি নিজের ভাগ্য নিজে নষ্ট করে দিলাম।
0: ছি ছি ছি ছি ছি ছি, এত সহজে ভাগ্যের কাছে হেরে যাবে সোহম?
1: ঠিক বলেছ, ভাগ্যের কাছে হারবো না, এত সহজে কেন হারবো? কিন্তু জিততে হবে কোন পথে, কেউ নেই, কেউ নেই আমার পাশে।
0: আমি আছি সোহম।
1: কে তুমি? অমরাবতী এসেছ, মায়া নও তো।
0: কি চাও তুমি সোহম?
1: তোমাকে।
0: তাহলে পথ পেয়েছ?
1: পাইনি, পাইনি, ভাবছি, ইচ্ছে করলেই পারি।
0: দিবাকরের সঙ্গে তুমিও অ্যাপ্লিকেশন করো, চাকরিটা তো তোমারও হতে পারে সোহম।
1: আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে চাকরি দিতে চেয়েছিলেন মিহির বাবু, আর আমি কিনা অ্যাপ্লিকেশন করব, তাও আবার দিবাকরের সঙ্গে।
0: কেন, অসুবিধে কোথায়?
1: আমি ওকে চাকরি দিতে পারি, কিন্তু ওর সঙ্গে প্রতিযোগিতা।
0: তবে অন্য কিছু ভাবো, সোজা পথ ভাবছ না যখন, তখন বাঁকা পথ ভাবো।
1: বাঁকা পথ? অমরাবতী, আমি কি নিচ হয়ে যাচ্ছি?
0: তা কেন, যুদ্ধে প্রেমে কৌশল নেওয়া চলে। তুমি একটা যুদ্ধ

0: মাঠে দাঁড়াবো, ফোনের কাছে যাব। বেশ, এবার দিবাকরের কাকার ফোনের নাম্বারটা ডায়াল করব। ওপাশে রিং হচ্ছে, এখন
1: বাবু, বাবু শুভম, এখন কে বলে এগিয়ে চলা শুভম?
0: হ্যালো, না আমি শুভম নই, এখন এখন আমি মিহির বাবু।
1: মিহির বাবুর কণ্ঠস্বর কি তোমারই মতো?
0: না না, খুব ভারী। ও, একতলা কাগজ মুখে পড়ে নি। হ্যালো, কে কে? দিবাকর আছে?
1: টেলিফোন কে তুলেছে?
2: দিবাকরের কাকিমা।
0: হ্যালো, ওকে দিন প্লিজ।
2: অমরাবতী, কণ্ঠস্বরটা কি অন্যরকম লাগছে? দিবাকরের কাকিমা চিনতে পারলেন না আমাকে?
1: অন্যরকম লাগছে শুভম, মুখের ভিতরে কাগজ পুড়ে নিয়েছ, অন্যরকম তো লাগবেই। কি বলবে, কি বলবে দিবাকরকে তুমি?
2: বলবো আমি মিহির বাবু, ওকে আর দরকার নেই, আমি লোক পেয়ে গেছি, তবে পরে ওর জন্য নিশ্চয়ই চেষ্টা করব।
1: বেশ, দেখো এবার ও কি বলে।
2: দিবাকর আসছে না, ব্যাটার ছেলে ঘুমোচ্ছে বোধহয়,
0: জানে না যে আমি ওর ফাঁসির আদেশ শোনাতে বসে আছি।
1: ও যদি মিহির বাবুর কাছে যায়?
2: আরে যাবে না, যাবে না,
0: মিহির বাবু কলকাতা থেকে 7 দিন পর ফিরবেন। দিবাকর তা জানে না নিশ্চয়ই, ও ফোন পেয়ে আমার কাছে আসবে, আমি তখন যা করার করব। হ্যালো।
3: হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো,
0: দিবাকর, আমি মিহির বাবু, একটা কথা বলবো বলে।
1: শোন, ভয় পাচ্ছ? নার্ভাস?
0: ছি, ভয় পাবো কেন?
1: তাহলে চিন্তা কি, বলো বলো না, দিবাকর যে অপেক্ষা করছে, সোহম যা বলবার ওকে বলে দাও।
0: সত্যি তো, চিন্তা কি আছে?
1: তাহলে ভয়?
0: ভয় করে কোন শালা, একটু থমকে গেছি। না আর চিন্তা নেই।
1: সোহম, মুখ থেকে কাগজের তলাটা যে বের করে ফেললে, এখন কি হবে?
0: যা হবার ছিল তাই হবে, বুঝলে? হ্যালো, দিবাকর না কে রে? আমি সোহম, তখন তোকে অভিনন্দন জানাতে ভুলে গিয়েছিলাম, চাকরিটা হোক এই প্রার্থনাই করি।
1: কি করলে তুমি আমার কথা ভুলে গেলে?
0: তোমার কথা না, ভুলিনি, আমি কিচ্ছু ভুলিনি, কিন্তু তুমি বোধহয় একটা কথা ভুলে গেছো।
1: কি কথা সহ?
0: আমি যে কবি সে কথা তুমি ভুলে গেছো। একজন কবির কাছে শত শত অমরাবতী তুচ্ছ।
1: তুচ্ছ অমরাবতীও?
0: একজন কবি পারে অমরাবতীকে তুচ্ছ জ্ঞান করতে। তুমি তুমি চলে যাচ্ছ অমরাবতী?
1: না সহ, অমরাবতী যাচ্ছে না, কি কিছু বুঝতে পারছো না?
0: না, দেখতে পাচ্ছি না কেন, চন্দন ধূপের গন্ধ পাচ্ছি, বৌদি পুজো করছে বুঝি, নুপুথনি কোথায়?

অমরাবতী, অমরাবতী, অমরাবতী! আমায় তুমি বিবিধ করো ভালোবাসায়, আমায় তুমি সিক্ত করো চোখের জলে, তোমার জন্য বুকের কপাট রাখবো খোলা, বিজন পথে রাখবো প্রেমের প্রদীপ জেলে, বিজন পথে রাখবো প্রেমের প্রদীপ জেলে, বিজন পথে।

অমরাবতী নাটকটি শেষ হল। রচনা সাগরিকা রায়, অভিনয় করেছেন সোহমের বাবা প্রমোদ মুখোপাধ্যায়, সোহমের বৌদি জয়শ্রী সেন, সতীনাথ অম্লান চৌধুরী, দিবাকর গৌতম বন্দ্যোপাধ্যায়, সোহম দেবাশিস রায়চৌধুরী, আর অমরাবতীর ভূমিকায় রীতা দত্ত চক্রবর্তী। সম্পাদনা রফি উদ্দিন, প্রযোজনা সৌমেন বসু।

0: এতক্ষণ শুনলেন নাটক অমরাবতী, আকাশবাণী মৈত্রী। একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।
1: জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।

আকাশবাণী খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখে চলতে হবে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।

0: কাল নতুন দিল্লিতে কোয়াড বিদেশ মন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি তার প্রতিনিধিদের ইরানের সঙ্গে কোনো চুক্তিতে তাড়াহুড়ো করতে বারণ করেছেন। আদিবাসী সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় আনা হবে না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 66 জনকে পদ্ম পুরস্কার দেবেন। ঈদ উল আজহার পরিবর্তিত ছুটির দিন ঘোষণার কারণে 28 মের এনটিএর বিশ্ববিদ্যালয়ের ভর্তির অভিন্ন পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। উত্তর ভারতের বিস্তৃত এলাকায় তাপপ্রবাহের কমলা সতর্কতা। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আজ সে বিস্তারিত খবরে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বদা অটল থাকতে হবে। ঠিক এই কারণেই সন্ত্রাসবাদ দমনে তাদের পারস্পরিক সহযোগিতা এত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন বিশ্ব অর্থনীতিকে ঝুঁকিহীন করা এবং বিশ্বের সামনে আরও অধিক বিকল্পের সুযোগ উন্মুক্ত করে দেওয়ার ক্ষেত্রে উভয় দেশেরই অভিন্ন স্বার্থ রয়েছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের কথা উল্লেখ করে ডক্টর জয়শঙ্কর বলেন এই সফর বর্তমান প্রেক্ষাপটে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের গুরুত্বকেই বিশেষভাবে তুলে ধরে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনিয়ং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করা হবে। এছাড়াও অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করবেন সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রীরা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারত মার্কিন সম্পর্ক এক অন্য মাত্রা লাভ করেছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নতুন দিল্লির ভারত মণ্ডপমে আমেরিকার স্বাধীনতার 250 পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওকে ফোন করেন। তিনি বলেন দুই দেশের সম্পর্ক এর আগে কখনোই এত ঘনিষ্ঠ ছিল না। তিনি নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন বড় ভক্ত বলে উল্লেখ করেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি তার প্রতিনিধিদের তড়িঘড়ি করে ইরানের সঙ্গে কোনো চুক্তি করতে মানা করেছেন, কারণ তার প্রশাসন 3 মাসের পুরনো উপসাগরীয় যুদ্ধে এখনই অবসান হওয়ার ব্যাপারে আশাবাদী নন। ট্রাম্প আরও বলেছেন তার প্রশাসনের সঙ্গে ইরানের ভবিষ্যৎ কোনো চুক্তিতে কোনো আর্থিক ছাড় দেওয়া হবে না এবং ওবামার সময় যে চুক্তি হয়েছিল মূলগতভাবে তা পৃথক হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন সব আদিবাসী সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় রাখা হবে না, এর ফলে তাদের অধিকার সুরক্ষিত থাকবে। নতুন দিল্লিতে আয়োজিত জনজাতি সাংস্কৃতিক সমাগমে শ্রী শাহ বলেন ইউসিসির কারণে আদিবাসীদের কোনো অধিকার ক্ষুণ্ণ হবে না। স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন নিজেদের জমি ও বনের ওপর আদিবাসীদের মালিকানা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এও বলেন বর্তমানে আদিবাসী কল্যাণ বাজেট 28,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 1,50,000 কোটি টাকা করা হয়েছে।
1: नरेंद्र मोदी सरकार के गृह मंत्री के नाते स्पष्ट कर देना चाहता हूँ यूसीसी की कोई पाबंदी वनवासी जगत पर वनवासी व्यक्ति पर लगने वाली नहीं। यूसीसी से कोई वनवासी अधिकारों का अतिक्रमण नहीं होने वाला है।
0: অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। 2024-31 ডিসেম্বরের পরে যারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকেছে তাদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। পাশাপাশি একই অভিযোগে আটক ব্যক্তিরা যাদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে তাদেরও সেখানে রাখা যাবে। রাজ্য সরকারের স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে এ সংক্রান্ত একটি নির্দেশিকা সব জেলাশাসক পুলিশ সুপারদের পাঠানো হয়েছে। অবিলম্বে এই সেন্টারগুলি গড়ে তোলার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় উদ্যোগ নেবারও নির্দেশ দেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জন কৃতী মানুষকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি আজ 2 জনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জনকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। 2026 সালের মোট 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং

13 জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। অবশিষ্ট পদ্ম পুরস্কার প্রাপকদের পরবর্তী সময়ে দ্বিতীয় পর্বে পুরস্কৃত করা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রস্তাবিত সিকিম সফরকালে নাথুলা যাওয়ার রাস্তায় যাত্রী চলাচল নিয়ন্ত্রিত করা হবে। আগামীকাল থেকে 28 তারিখ পর্যন্ত রাষ্ট্রপতি সিকিম সফরের কথা, ছাঙ্গুলেকে যাওয়ার জন্য 26 থেকে 28 মে পর্যন্ত কোনো ভ্রমণ পাস ইস্যু করা হবে না।

0: প্রার্থনা নিবেদনের উদ্দেশ্যে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন। এবারের হজ তীর্থযাত্রায় ভারত থেকে প্রায় 1,75,000 পুণ্যার্থী অংশগ্রহণ করেছেন। পেট্রোলের দাম লিটার প্রতি 2.61 টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে 2.71 টাকা বৃদ্ধি করা হয়েছে। গত সপ্তাহে এটি চতুর্থবারের মতো মূল্যবৃদ্ধি। এর ফলে দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়াবে লিটার প্রতি 102.12 টাকা এবং ডিজেলের দাম হবে প্রতি লিটারে 95.20 টাকা। তুরস্কের একটি আদালত সেদেশের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির নেতা আজগুর ওজেলকে পদচ্যুত করায় তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। পুলিশ সিএইচপির একটি অস্থায়ী ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ করলে তুমুল সংঘর্ষ শুরু হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার তুরস্কের একটি আদালত অনিয়মের অভিযোগে 2023 সালের দলীয় নির্বাচনের ফল বাতিল করে সিএইচপি নেতা আজগুর ওজেলকে পদচ্যুত করে। নিট পরীক্ষায় কর্তৃপক্ষের গাফিলতির খবরে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করে বলেছে, আগেকার প্রশ্ন ফাঁস বিতর্ক থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি কোনো শিক্ষাই নেয়নি। বিচারপতি পি এস নরসিমহা এবং অলোক আরাধের বেঞ্চ এনটিএর পরিবর্তে এই পরীক্ষা পরিচালনার জন্য অন্য একটি সংস্থার দাবিতে কেন্দ্র এনটিএ এবং সিবিআই এর কাছ থেকে উত্তর চেয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আগামী 28 মে তারিখে নির্ধারিত কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রাজুয়েট সিইউইটি ইউজি 2026 পরীক্ষা স্থগিত করেছে। এনটিএ জানিয়েছে, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ঈদুজ্জোহার ছুটির তারিখ পরিবর্তনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থা আরও জানিয়েছে, পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। এনটিএ পরীক্ষার্থীদের নিয়মিত nta.ac.in ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবের কিছু অংশে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। এছাড়াও রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং তেলেঙ্গানায় বিভিন্ন অংশেও আজ তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও আবহাওয়া দপ্তর আজ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশ, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, কেরল, মাহে, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। জম্মু ও কাশ্মীর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অসম, মেঘালয়, বিহার, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং লক্ষদ্বীপের বিভিন্ন স্থানে আজ বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এশিয়ান অনূর্ধ্ব 23 কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগিররা 1টি সোনা, 2টি রূপ এবং 3টি ব্রোঞ্জ পদক জয় করেছেন। ভিয়েতনামের দানাংয়ে পুরুষদের গ্রেকো রোমান বিভাগে সুমিত দালাল 63 কেজি ওজনের ফাইনাল ম্যাচে উজবেকিস্তানের ওজোদবেক খালিম মোবায়েককে 12-2 ব্যবধানে হারিয়ে সোনা জয় করেন। 55 কেজি বিভাগে নিরাজ প্যাটেল ব্রোঞ্জ পদক ম্যাচে কাজাকিস্তানের রাউওয়ান বেকিমোভকে 8-0 ব্যবধানে হারিয়ে দেন। অন্যদিকে 87 কেজি বিভাগে রোহিত বোরা কিরগিজস্তানের খেলোয়াড়কে 9-0 ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখে চলতে হবে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। আগামীকাল নতুন দিল্লিতে কোয়াড বিদেশমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তার প্রতিনিধিদের ইরানের সঙ্গে কোনো চুক্তিতে তাড়াহুড়ো করতে বারণ করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। আমাদের মনে অনেক সময় ইচ্ছে জাগে, মনে হয় এটা করি ওটা করি, ভালো লাগে অনেক কিছু করতে। হয়তো বাস্তবে সেই ইচ্ছে পূর্ণতা পায় না সব সময়, কিন্তু ভালো লাগতে ইচ্ছে করতে তো বাধা নেই। এই ভালো লাগা বা ইচ্ছে করার নানা ভাব নিয়ে আজকের বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। প্রথম গানটি পরিবেশনায় ব্যান্ড

প্রচলিত একটি লোকসঙ্গীত, ইচ্ছা করে পরান্ডারে গামছা দিয়া বান্ধি। নতুন যন্ত্রানুষঙ্গে, নতুন আঙ্গিকে শুনলাম ব্যান্ডের সুরে, ক্রস উইন্ডস ব্যান্ডের পরিবেশনায়। পরের গান পরিবেশনায় ব্যান্ড পরশ পাথর, ইচ্ছে ডানার গান শুনিয়েছে পরশ পাথর।

শুনছিলাম ইচ্ছের গান, ইচ্ছে ডানার গান। অনুষ্ঠানের নির্ধারিত সময় প্রায় শেষের দিকে, বিদায়ের আগে শোনাব ইচ্ছের সঙ্গে জড়িয়ে থাকা ইচ্ছা মতির গান। পরিবেশনায় ব্যান্ড আনিজবান।

আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হলো। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:30 এবং বাংলাদেশ সময় বিকেল 4:00। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 2:30 হয়ে 18 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 3:05।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 16 সেকেন্ড এবং বাংলাদেশ সময় বিকেল 4:04। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় সাধারণত মেঘলা আকাশ। সন্ধ্যের দিকে কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুতের সঞ্চার ঘটতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি সেলসিয়াস এবং 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 88%।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন মৈত্রী প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, উপস্থাপনায় ব্রততি দাস, 4:35 বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় শাগনিকা চৌধুরী ও দুর্বাদে, 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় সুদীপ্তা ব্রহ্ম, 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার, ক্ষেত খামারের কথা শুনবেন 6:20। এই অনুষ্ঠানের বিষয় পশ্চিমবঙ্গে সুগন্ধি ও ঔষধি গাছপালা চাষের সুযোগ ও সম্ভাবনা। ডক্টর সুশীল কুমার কোঠারির সাক্ষাৎকার গ্রহণ করেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে জলবাহিত রোগ থেকে সাবধান শুনবেন দ্বিতীয় পর্ব, কথিকাটি বলবেন ডাক্তার তুষার কান্তি সাহা। 7:00 শুনবেন বেতার নাটক অমরাবতী, রচনা সাগরিকা রায়, প্রযোজনা সৌমেন বসু। 7:45 নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, আকাশবাণী কলকাতার নিবেদন। রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 শুনবেন জ্ঞান বিজ্ঞানের আসর। হিমালয়ের খনিজ সম্পদ নিয়ে অধ্যাপক বিমলেন্দু ভট্টাচার্যের সাক্ষাৎকার। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশন করবেন মধুমিতা চট্টোপাধ্যায়, রাগ কেদার, তবলায় পিনাকী চক্রবর্তী, হারমোনিয়ামে সহযোগিতা করবেন সোমনাথ বর্ধন। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়, রাত 12:00 মৈত্রী প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনে।

আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুরোধের আসর। দুই বাংলা শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজকের মৈত্রীর অনুরোধের আসরে। আপনাদের পাঠানো অনুরোধে গানের সাজানো এই আসরে আমি থাকব সুদীপ্তা আপনাদের সঙ্গে, শোনাবো আপনাদের পছন্দের গান। আর এই হাঁকুপাকু গরমে আজকের অনুরোধের গানের লিস্টে বৃষ্টিকে আহ্বান করার গানই বেশি। যাই হোক, শুরু করা যাক আজকের অনুরোধের আসর। চলে যাচ্ছি প্রথম অনুরোধেই, শুনে দেব প্রথম গান।

শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের অমর কণ্ঠে যে মিষ্টি গানটি শুনে নিলাম, গানটি শুনতে চেয়েছেন পবিত্র সাহা, রুহি সাহা, দু নম্বর গেট, এয়ারপোর্ট দু নম্বর গেট থেকে, দমদম থেকে। এরপরেই চলে যাব পরের অনুরোধের গানে, কণ্ঠে আব্বাসউদ্দিন আহমেদ। অনুরোধ করেছেন সত্যদর্শন দত্ত, গোলাঘাট বর্ধমান থেকে।

চলে যাই পরের অনুরোধে। অনুরোধ করেছেন ধীরেন বসাক, অখিল বসাক, সনদ বসাক, কৃষ্ণ প্রামাণিক, ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে। শুনতে চেয়েছেন শিল্পী চন্দ্রাণী মুখোপাধ্যায়ের কণ্ঠে আয় বৃষ্টি আয় রে, মন যে তোকে চায় রে, আবার ও বৃষ্টির গান। শুনে নেই তাহলে।

না, এবার একটু স্বাদ বদলাই। কণ্ঠে ভূপেন হাজারিকা, অনুরোধ করেছেন অসীম মণ্ডল, প্রমীলা মণ্ডল, প্রকাশ বিশ্বাস, সুচিত্রা বিশ্বাস, ভক্তনগর, কৃষ্ণনগর, নদিয়া থেকে। শুনে নেব বন্ধুদের পছন্দের এই গান।

আবারও একটু বৃষ্টিকে হাঁক ডাক করে দেখি যদি আমাদের কাছে আসে। চলে যাব পরের অনুরোধে। অনুরোধ করেছেন সঞ্জিত পাল গৌরীপুর হাওড়া থেকে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে আয় বৃষ্টি ঝেঁপে। শুনে নিই।

পরের গানের অনুরোধ এসেছে শোষণা থেকে। মহার্ঘ দত্ত শুনতে চেয়েছে একটা মজার গান, মেলার গান, শুনে নিই।

বন্ধুর পছন্দের গান শুনতে শুনতে ভুলেই গেছি যে সময় আজকে আর নেই, তাই যেতে যেতে লোপামুদ্রার কণ্ঠে বলে যাব আবার আসিব ফিরে। গানটি শুনতে চেয়েছেন বন্ধু নিমাই দাস, চুমকি দাস, কৃষ্ণ দাস, রিয়া দাস, মাড়গ্রাম, সন্ন্যাসীতলা, মুর্শিদাবাদ থেকে। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, শুনতে থাকবেন আকাশবাণী মৈত্রী।

নমস্কার বন্ধু, সঙ্গে রয়েছি ব্রততী, মহিলাদের আসর নিয়ে। মাসটা জ্যৈষ্ঠ, আবার মাসটা কিন্তু মে মাসও বটে। জ্যৈষ্ঠ অর্থাৎ জ্যৈষ্ঠের ঝড়ের জন্মবার্ষিকী পালিত হচ্ছে। জ্যৈষ্ঠের ঝড় অর্থাৎ কাজী নজরুল ইসলামের। চারিদিকে আমাদের এখন নজরুলের আবহাওয়া। তাঁর সম্বন্ধে বলতে হলে তাঁর কথাতেই বলতে হয়, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতূর্য। যেভাবে তিনি দেশপ্রেমিক, ঠিক সেইভাবেই প্রেমিক দুখুমিয়া। আবার যেভাবে তিনি শিশু প্রেমিক, তেমনি হাস্যরসের আধার। এমন এক সর্বব্যাপী কবিকে এইটুকু সময়ে ধরা তো যায় না, তাই তাঁর গানেই আজকের অনুষ্ঠানে শ্রদ্ধা জানিয়ে তাঁর গান দিয়েই আজকের অনুষ্ঠান শুরু করব। শুনে নি আজকে প্রথমেই নজরুল গীতি।

0: আজ আমাদের মহিলাদের আসরে ছবিঘর অনুষ্ঠান। ছবিঘর অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছেন শিল্পী অভিনেত্রী শম্ভশ্রী সিনহা মিত্র। আসলে ছবিঘর অনুষ্ঠানে আমরা সেই সমস্ত শিল্পীদের সঙ্গে কথা বলি যারা রূপালী পর্দার সঙ্গে, অভিনয়ের সঙ্গে জড়িয়ে রয়েছেন যে কোনোভাবে। সেই কারণেই আজকে শম্ভশ্রীর সঙ্গে কথা বলবো। নমস্কার শম্ভশ্রী, আজকে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
1: আমি অনেকদিন পর কাজ করছি, কারণ মাঝখানে কটা মাস প্রায় এক বছরের কাছাকাছি কোনো কাজ করছিলাম না। তো কাল অব্দি যেহেতু খুবই ভিগরেস কাজ অব্দি শুটিং চলছিল, সকালবেলা উঠে গলাটার অবস্থা খুবই খারাপ।
0: ঠিক আছে, এটা আমাদের কাছে ভীষণভাবেই গ্রহণযোগ্য যে আপনাকে আমরা পেয়েছি। আমাদের কাছে আপনার উপস্থিতিটুকুই ভীষণ ভালো লাগার জায়গা। কাজের কথায় যখন আপনি নিজেই বললেন, তখন এটাই বলি, এই যে ধরুন বললেন প্রায় এক বছর কাজ ছিল না, এই সময়টা কিভাবে নিজেকে চালিত করেন সেটা দিয়ে একটু শুরু করি।
1: ভালো ছবি দেখি এবং আমাদের কাজের ক্ষেত্রে, কারণ আমরা তো চাকরি করি না, আমরা তো প্রথম থেকেই জানি, এবং আমরা এইভাবেই কন্ডিশন। হ্যাঁ, মাঝে মাঝে খুবই ডিমোরালাইজ লাগে, কাজ নেই, অনেকে নিজেরাই ব্রেক নেন, কিন্তু আমার ব্রেকটা নিজেদের নিজের থেকে নেওয়া না, আমার অন্যান্য কারণে ভীষণ অনেকগুলো অনেক অন্যান্য কারণে আমার কাছে কোনো কাজ ছিল না। কাজেই এখন আবার নতুন করে কাজ শুরু করেছি। যখন কাজ থাকে না তখন বাড়ির অনেক কাজ থাকে, যেরকম আমার তো একটা ফুলফ্লেজিড, আমার সন্তান নেই, কিন্তু আমার ফুলফ্লেজিড সংসার আছে। আমার চোখে বসে আছেন, তার 90 বছর বয়স, আমার হাজবেন্ড আছে, তো প্রত্যেক প্রত্যেক দিনের গাছ থাকে, কাজ তাদের, আমার গাছের পরিচর্যা করতে হয়, আমার বাড়ির দেখাশোনা করা, আমার মা আছে, আমার মা মাঝে মাঝে আমাদের ঘুরতে আসেন, আমরা দুজনে খুবই মজা করি, বাকি বন্ধু বান্ধব

0: আজকে নিয়ে ভালোই সময় কেটে যায়। হ্যাঁ, মনে দুঃখ কাজ না থাকলে প্রত্যেক মুহূর্তে একটা ব্যাক অফ দ্য মাইন্ড, একটা টেনশন, একটা দুঃখ থাকে। এবং আমি ঈশ্বর মানি, যেহেতু আমার আমি সবসময় বিশ্বাস করি যে আমি যেটা দেখতে পাচ্ছি না ঠাকুর তো সেটা দেখতে পাচ্ছেন, হয়তো খুব ভালো কিছু আসছে। আর সত্যি তাই।
1: আচ্ছা, এই অভিনয়ের কথাতেই আছি আমরা, অভিনয় শুরু কবে থেকে, মানে কি দিয়ে শুরু করেছিলেন বা কেন অভিনয়টাকেই বেছে নেওয়া হলো?
0: ছোটবেলায় একবার আমার টিচার বলেছে তুমি কি হতে চাও, আমি হাত তুলে বলছিলাম সিনেমি হতে চাও। ওই সিনেমি কি করে এটা আমি বুঝতে পারছি না, কিন্তু যে জিনিসটাই করে সেটাই খুব মনোগ্রাফি।
1: আচ্ছা আচ্ছা, বেশ।
0: আমার বাড়িতে পয়সার দরকার ছিল, জায়গা থেকে আমার কাজ ছিল। তারপরে যখন আমি করতে শুরু করি, তারপরে একটা সময় আমি এক্সিকিউটিভ প্রডিউসার হই কাজে, সবের মিশে সব। তারপরে চাকরি করি, আমি রেডিও সঞ্চারিকা ছিলাম, মানে নন গভর্নমেন্ট রেডিও, দরকারের বিনিময়ে কাজ করে। কিন্তু আমার যিনি আমার হাজবেন্ড, ওনার সাথে যখন আমার দেখা হয়, তার আগে আমি ছবি করেছি, কারণ ছবিতে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। অ্যাক্টর সামহাও সেখানে আমি রাষ্ট্রপতি, তখন সেই সময় মানে সুপার হিট বলা ভুল হবে, মেগা হিট দিবস। সেই সময় ওনাকে অ্যাসিস্ট করার জন্য আমি যাই, মানে উনিও আমাকে ডাকেন এবং তার আগে থেকে ওনার সাথে কাজ করতে পারবেন। সেই সময় দেবলীনা দত্ত দিন আমি চেষ্টা করেছিল ছ সাত দিন আগে, ওর দেবলীনা দি বলেন যে আমি পারছি না করতে। তো সেই চরিত্রটাতে তো কাউকে একটা ফিটিং করতে হবে, একদম অপোজিট দেখতে কাউকে। দেবলীনা দি যেহেতু খুবই মানে লম্বা, খুবই রোগা টোগা ক্লিন যাকে বলে, আর আমি ঠিক অপোজিট। আমার খুব বেশি হাইট নয় এবং আমার মানে আমার চেহারাটা খুব স্থূল দেখতে, সেই জন্য আমাকে এই ক্যারেক্টারটার জন্য চুজ করা। কিন্তু সামহাও মানে আমি যাই না ভেতরে, কোথাও আমি তার আগে কোনো ট্রেনিং নেইনি, সামহাও মানুষের তো ওই চরিত্রটা আমাকে দেখতে খুব ভালো লাগে। এবং এখনো লোকজনের এত ভালো রিকল এই ছক্কার, আমি জানি না মানে এটা খুবই হাস্যকর বলবো বা মজাই লাগে ভাবতে, মানে যে অত বোধহয় বেনিফিটেড হয়নি বা পায়েল অত বোধহয় বেনিফিটেড হয়নি সিনেমাটা থেকে, ওরা তো নিজেরাও ভালো ভালো ছবি করেছে অনেক, আমি কিন্তু অত্যন্ত বেনিফিটেড হয়েছি সিনেমাটা থেকে। কিন্তু দেবলীনা দত্তর কাছে ওর রাষ্ট্রপতির সাথে খুবই কৃতজ্ঞ যে তার, আমি রাষ্ট্রপতির সাথে তারপরে খুবই কম কাজ করেছি, মানে আগেকাল আমাদের সিনিয়ররা মানে আমি যেই সময় এসেছি সেটা কমলিকা ব্যানার্জি হোক, দেবলীনা দত্তই হোক, বা আমি একটা অনেকের নাম নিতে ভুলে যাচ্ছি, মানে সর্বোপরি ঋতুপর্ণা সেনগুপ্ত, এদের মনে হিংসে কম এবং মায়া অনেক বেশি। আর এরা খুবই কনফিডেন্ট মহিলা, এরা প্রত্যেকেই নিজে নিজের পরিধিতে খুব কনফিডেন্ট মহিলা। যখন এরা অন্য লোকের,
1: এনারা কি আপনাকে অনুপ্রাণিত করে যখন ধরুন ওনাদের সঙ্গে কথা বলেন, ওনাদের কাজ দেখে?
0: মানে আমি এখনকার ওয়ার্ক অ্যাটমসফিয়ার দেখি এবং এখনো সিনিয়রদের, মানে আমি সিনিয়রদের দেখি আর অবাক হয়ে যাই যে একটা বাচ্চা 22 বছরের মেয়ের সাথে কম্পেয়ার করছে নিজেকে, নিজের সৌন্দর্যকে, নিজের মানে নিজের অভিনয়কে কম্পেয়ার করছে। হ্যাঁ, ভালো হলে কেন কম্পেয়ার করবো না, কিন্তু কম্পেয়ার কেন নেগেটিভ জায়গা না যায়। আমার অনেক খারাপ সিনিয়রের অভিজ্ঞতা আছে, মানে সেটা খুবই কম, কিন্তু ভালো অভিজ্ঞতা এত বেশি না যে খারাপটাকে সাপোর্ট করে দেয়।
1: এই যে মানে বড়দের প্রশ্রয় বা বড়দের মানে আদর, এগুলো কিন্তু আমাদেরকে অনেকটা প্রাণিত করে কাজ করার দিকে, একদম। আচ্ছা, অভিনয়ের কথা যখন হলো, আপনি বললেন যে আপনাকে হঠাৎ করেই লেছক্কাতে রাজ চক্রবর্তী সিলেক্ট করেন, তো নিজের অভিনয় করতে গিয়ে কি মনে হয়েছে যে এই গুণটা আপনার ভেতরে এতদিন পর্যন্ত লুকিয়ে ছিল এবং অভিনয় করতে এসে সেটা বুঝতে পারছেন যে এটাই আমার করা উচিত ছিল?
0: আমি না অনেক ভাবে ভেবে দেখেছি, অজানা মানুষ না একরকম, যারা অন্ধকারে থাকে তাদের একরকমের সত্যি আছে। আমার মা বলতেন যে গরু তো কম দুঃখ হয় কারণ গরু কম বোঝে, তো মানুষের জন্য কি তাই বোঝাও, মানে কোনো খারাপ কাজ করলেই আমার মা এই কথাটা বলবো। আমি সেই ক্ষেত্রে বলবো মানুষের না বোঝানো না এক সময় মানুষকে খুবই, আমরা যদি কম জানি আমরা না অনেকটা নিশ্চিন্ত হবো, অনেকটা আরাম এবং আনন্দে থাকি। এই না জানাটা না আমাকে অনেক সুখ দিয়েছিল একটা সময়। ওখানে এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা ছিলেন যে আমি ওদের সাথে অভিনয় করতে গেলে আজকে যদি যাই আরো দুটো কাপে, কারণ এখন একটু হলেও গ্রামার জানি আমি ভীষণই অল্প, কিন্তু তখন না হঠাৎ করে গেছি তো, এবং কাজটা করতে না দারুণ লাগছে। স্বরাজ মুখার্জি, সুপ্রিয়দা, দীপঙ্কর দে, দেবজানিকি, এদের সাথে আমি অভিনয় করছি, এবং আমার মধ্যে মানে রাবণী সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, যে যার জায়গায় অত্যন্ত মানে তার বিশাল গহিরূপ নাই। কি ভাবুন আমি বোকা যে ওদের সাথে অভিনয় করে ফেললাম। পদ্মদা,
1: হ্যাঁ
0: এবার আমি তো ঋত্বিকের কাছে অত্যন্ত গালছিলাম, কারণ আমার পূর্ব পরিচিত, আমরা একসাথে অনেক কাজ করেছি, তো আমি আমি ওর কাছে তো মানে ও আমাকে সবসময় হ্যাঁটা করতো, কিন্তু সেই হ্যাঁটা যে কতটা ভালোর জন্য করতো এই মুহূর্তে এসে বুঝতে পারি। কিন্তু এখন যখন আমি মানে শিখছি, এখন তো এখনো ওয়ার্কশপ করি, দামিনী বেনি বা খুবই আমার দৃষ্টতা নেই ওর সম্পর্কে বলার, যেহেতু সেটার কখনো করার সুযোগ পাইনি, সেভাবে আমার অপরচুনিটি হয়নি। তো আমি পরবর্তী সময় বেনিজির সঙ্গে আমার যোগাযোগ যখন হয়ও, তারপরে বেনিজি ট্রেনিং করাতে শুরু করেন। ওনার অনেক দিনের অনেক রকমের উনি থিয়েটার ট্রেনিং দিয়ে ওনার বাবা মা দুজনেই থিয়েটারের, ওনাদের কাছে থিয়েটার ট্রেনিং আছে। তার পরবর্তী সময়ের কাছে একজন বিশাল মাপের মানে মানুষের কাছে উনি ট্রেনিং নেন, এবং ও নিজের মতো করে ওটা আত্মস্থ করে, এবং একটা একটা নিজস্ব টেকনিক মানে ওর ওর নিজস্ব একটা কিন্তু এর সঙ্গে ইটস আ ভেরি লং অ্যান্ড ভেরি কমপ্লিকেটেড মানে কি বলবো জার্নি, ইটস নট ওনলি আ ট্রেনিং, ইটস আ হিউম্যান জার্নি ওই ক্লাসটা করে।
1: আচ্ছা, অভিনয় তো বিভিন্ন মাধ্যমে আপনি করেছেন, সিরিজে করেছেন, সিরিয়ালে করেছেন, সিনেমায় করেছেন, কোন মিডিয়ামে আপনার অভিনয় করতে বেশি ভালো লাগে? থিয়েটার এখনো করেননি বললেন, ভবিষ্যতে নিশ্চয়ই সুযোগ পেলে সেটাও করবেন, তো কোন মাধ্যমটা আপনার কাছে বেশি প্রিয়?
0: আমি জীবনে খুবই কম কাজ করেছি, আমি আমার মনে হয় এখনো আমি সেই পর্যায়ে বা সেই জায়গায় পৌঁছাইনি আপনার এই গভীর প্রশ্নটার উত্তর দেওয়ার মতো। আমি এখনো অতটা ভক্ত, আমার দেখুন বয়স্ক মানুষকে ভক্ত করে না, এক্সপিরিয়েন্স মানুষকে ভক্ত করে,
1: একদম এক্সপিরিয়েন্স।
0: আমার এখনো আপনার এই গভীর প্রশ্নটার উত্তর দেওয়ার মতো এবং সবকিছুর মধ্যে সেগ্রিগেট করার মতো একটু জ্ঞান আমার কাছে নেই, এখন আমি অতটা পোক্ত হইনি।
1: মানে এখন আপনি একটাই একটা জায়গাতেই আপনার লক্ষ্য যে আপনি কাজ করতে চান?
0: হ্যাঁ, আমি শুধু কাজ করতে চাই না, ভালো কাজ,
1: ভালো কাজ করতে চাই,
0: কাজ তো সবাই করে।
1: আচ্ছা, এই অভিনয়টা সঙ্গে সঙ্গে মানুষের তো কিছু আরো ভালো লাগা থাকে, হবিজ থাকে, তো কিছু হবিজ রয়েছে আপনার?
0: আমার হবি বলতে অনেক রকম জিনিস করতে আমার খুবই ভালো লাগে। প্রথমত আমি খুব একটা মানে অনেক দিনের ভ্রমণ পিপাসু নই, লোকে এখনই কবিটা শুনি আমার মা খাওয়ার সময় লোকের কাছে আমি অনেক দিনের জন্য ঘুরতে যেতে একদম ভালোবাসি না,
1: বেশ
0: আমি ঘুরতে যেতে ভালোবাসি, কিন্তু সেইটা খুবই মানে খুব বেশি দিনের জন্য নয়, ঠিক মানে হ্যাঁ যদি 7-10 দিনের হতে পারে, কিন্তু ওই যে অনন্তকাল লোক ঘুরতে যায় আমি জানি না খুব খারাপ, আমি আমি মেনে নিলাম মাথা নিচু করে, যে আর আমি না একটুখানি ওই ঘর কোনো প্রবলেম আছে আমার, তো আবার কলকাতায় ফিরে আসছি, আমি মালদার মেয়ে, কিন্তু আমি মনে করি যে আমি মোর অফ কলকাতার হয়ে গেছি এখন, আমার কলকাতায় ফিরে আসতে খুবই ভালো লাগে, আমি শহরটাকে খুবই পছন্দ করি, ভালোবাসি, খুবই পছন্দ করি, আমি ভালোবাসি শহরটাকে, আমি যদি জীবনে কলকাতা শহরটার জন্য কিছু করতে পারি আমার খুবই ভালো লাগবে, এটা আমার ব্যক্তিগত একটা ভালোবাসার জায়গা থেকে বলছি, কারণ আমি শহরের থেকে আমি অনেক কিছু পেয়েছি। দ্বিতীয় কথা হচ্ছে আমার বই পড়তে তো অসম্ভব ভালো লাগে, আর রান্না করতে খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে রান্না করতে, আমি খুব এক্সপেরিমেন্টাল রান্না করি, কারণ আমার কর্তা খেতে খুবই ভালোবাসে, এবং ওনার একটা বড় গুণ হলো উনি না দারুণ,
1: আচ্ছা
0: দারুণ ক্রিয়েটিভ, খুব ভালো, ও হচ্ছে যে আমার মা যদি আমার সত্তা হয়, আমার হাজবেন্ড হচ্ছে আমার আত্মা, আমি এবার
1: বাহ।

0: হ্যাঁ, হাজবেন্ড বলে বলছি না, মানে বন্ধু হিসেবে, মানুষ হিসেবে যদি ও আমার সাথে না থাকে, ইটসারি বলছি আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা না, ওর অনেকটা অবদান আর একটা স্টেক আছে।
1: হ্যাঁ, সবাই তো এই এই ভাগ্যটা নিয়ে আসে না, সবার ক্ষেত্রে এটা হয় না, অনেককে অনেকে পরিবারের মধ্যে অনেক যুদ্ধ করতে হয়, তো সেই জায়গাটা অন্তত নিশ্চিন্তা রয়েছে।
0: আমার আমার কি অনেক যুদ্ধ করতে হয়েছে, কিন্তু অনেক যুদ্ধ, অনেক না পাওয়া, আমার তো অনেক বাকি ছিল, আমার অনেক না পাওয়া চোট ছিল, আমি মনে করি সেইটা আমি মানে নিজে অবর করতে চেয়েছি আর কি।
1: বেশ বেশ, আচ্ছা ভবিষ্যতে কি লক্ষ্য আছে, এমন কোন চরিত্র আছে যেটা খুব ইচ্ছে করে করতে, সুযোগ পেলে সেটা করবেন, বা আর কি ভাবছেন নিজের ভবিষ্যৎ নিয়ে?
0: দেখুন, ভবিষ্যৎ নিয়ে আমি তো ভাবার কেউ না, আমাদের উপরে একটা কেউ আছেন, আমাদের ভবিষ্যৎটা ভেবেই রাখেন, আমি ভেবে কিছুই করতে পারবো না, এটাই বুঝে গেছি। এই আমার এই 40 বছর বয়সে এইটুকু জ্ঞানের মধ্যে আমার চলে এসেছে যে আমি আপনি ভাবার কেউ না, আপনি আপনার শো থেকে বেরিয়ে কোথায় যাবেন, আপনি হয়তো ভাবছেন আপনি কন্ট্রোল করছেন, কিন্তু আসলে আপনি কন্ট্রোল করছেন
1: না, একদমই না।
0: যদি এক্সট্রা হয় তাহলে আমি বলবো দিয়ার ইজ সাম পাওয়ার যেটা আমাদেরকে চালানো হবে, সেটা প্রকৃতি হোক, ঈশ্বর হোক, যে কোনো কিছু। প্রথমত আমি নিজের ভবিষ্যতে কিচ্ছু করি না, আমি চাই যে ভ্যারাইটি অফ ক্যারেক্টার আমি যেটা পারবো করতে, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস থাকে।
1: হ্যাঁ, একজন অভিনেতা চাইবেনই যে তিনি একটা এক ধরনের চরিত্রের জন্য না কাজ করে নানা রকম চরিত্রের দিক তার কাছে উন্মোচন হোক, সেটা তো নিশ্চয়ই, এবং দর্শক হিসেবে আমরাও কিন্তু সেটাই চাই, দর্শক হিসেবেও সেই চাহিদা থাকেই, এটা একদম সত্যি কথা।
0: হ্যাঁ, কারণ একই রকম ভাবে নিজেকে দেখতে দেখতে এক সময় মনে হয় যে আমি তো ওটাও পারি, ওই যে করতে,
1: হ্যাঁ
0: আমি ওটাও পারি,
1: ঠিক,
0: কিন্তু এবার সময়ের জন্য অপেক্ষা করতে হবে, কাজের জন্য অপেক্ষা করতে হবে, আমরা তো নিজের জন্য অপরচুনিটি অনেক সময় ক্রিয়েট করতে পারি না, সবার মধ্যে সেই সুযোগটা থাকে না। আমি এখন বলিউড বা হলিউড বা আমি বলবো বাংলাতেও এরকম কিছু কিছু হচ্ছে, পিপল আর মেকিং অপরচুনিটিস ফর দেমসেলভস, আই এম নট দ্যাট ক্যাপেবল ইয়েট, নট ক্যাপেবল ইয়েট, আমি যদি এখন আমার নিজের জন্য আমি অপরচুনিটি ক্রিয়েট করতে পারছি না, তার কাজে আমাকে লোক
1: বেশ, আমি চাইবো যে আপনার ভবিষ্যতে সেই আশাগুলো পূরণ হোক, আপনি যেরকম করতে চাইছেন সেটা নিশ্চয়ই, আমাদের আজকের অনুষ্ঠান থেকে আমরা সেই শুভকামনাটা আপনার জন্য রাখলাম। আজকে আকাশবাণীতে কথা বলতে পেরে কেমন লাগছে?
0: খুবই ভালো লাগছে, আকাশবাণী আমরা তো ছোট থেকে শুনে বড়ই হচ্ছি, এবং আকাশবাণীর সেই অপূর্ব একটা কথা আপনি শুনছেন, আকাশবাণী কলকাতা এটা আইকনিক ব্যাপার আছে।
1: ঠিক ঠিক,
0: আমি তো মানে আমি সত্যি খুবই আপনার সাথে কথা বলে আমার ভীষণই ভালো লাগছে, এবং আকাশবাণীর এমন একটা ব্যাপার আছে যেটা এত জায়গায়, এত ভাস্ট জায়গায় পৌঁছে দেয় আমাদেরকে, দর্শকের মধ্যে
1: অনেক প্রত্যন্ত জায়গাতে আকাশবাণী পৌঁছায়, এটা একদম সত্যি কথা,
0: প্রত্যন্ত জায়গাতে, যেখানে হয়তো অনেক কিছু পৌঁছায় না, যেখানে মোবাইলের নেটওয়ার্কও পৌঁছায় না, সেখানে আকাশবাণী আপনার পাশে ডেকে গেছে, আস্তে আস্তে সকাল থেকে চলতে থাকে সন্ধ্যে অব্দি, রাত অব্দি যখন কাজ করছেন, তখন যখন একা বসে আছেন, তখন যখন গল্প করছেন, মজা করছেন, তখনও নিজের মতো করে বেরিয়ে যাচ্ছে, এই জন্য রেডিও একটা অন্য আবেদন সারা জীবন মানুষের জীবনে থেকে যাবে।
1: খুব ভালো লাগলো আপনার সঙ্গে আজকে কথা বলে, আপনি যে এই সময়টুকু আমাদের দিলেন তার জন্য অশেষ ধন্যবাদ, আবারও নিশ্চয়ই কোনো একদিন কথা হবে আপনার সঙ্গে আমাদের এরকম কোনো অনুষ্ঠানে, ভালো থাকবেন।
0: অনেক ধন্যবাদ রিচ আউট করার জন্য,
1: একদম একদম ভালো থাকবেন নিশ্চয়ই, নমস্কার।
0: সকল দর্শককে আমার অনেক অভিনন্দন, এবং তাদেরকেও বলছি ভালো থাকবেন, নিজেকে সুস্থ রাখবেন, শারীরিকভাবে তো নিশ্চয়ই, মানসিকভাবে রাখবেন,
1: একদম একদম নিশ্চয়ই। আজকের মতো এখানেই তাহলে শেষ করলাম, ধন্যবাদ,
0: ধন্যবাদ।
1: কথা বলছিলাম অভিনেত্রী শিল্পী
2: শঙ্খশ্রী।

সিনহা মিত্রর সঙ্গে। তার জীবনের অনেক স্বপ্ন, আমরা চাইব তার সেই স্বপ্নগুলো পূরণ হোক। এখন আপনাদের জন্য একটি গান।

এখন কথা বলবো আপনাদের চিঠিপত্রের বিষয়। বিষয়গুলো জানিয়ে দিই, আপনারা তো চিঠি লিখতে ভালোবাসেন আর আমরা চিঠি পেতেও খুব ভালোবাসি। প্রথমে বলি এক কলমে দুই নারীর বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ার খেলা নাটকে শান্তা ও প্রমোদা চরিত্র, এই দুই নারী ঘিরে রাখে তাদের প্রিয় পুরুষকে, কিন্তু সেই পুরুষের মনের তল পেতে অপেক্ষা, বিরহ, ভুল বোঝা সব কিছুর মধ্যে দিয়েই চরিত্রগুলো পরিণতিতে পৌঁছয়। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করুন, মেল আইডি mahilamahol.aircolkata@gmail.com। আর চিঠি পাঠাতে চাইলে কাগজ কলম নিয়ে বসে পড়ুন, আমি ঠিকানা বলে দিই। এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রজাতনী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেইল পাঠানোর শেষ তারিখ কিন্তু 23 মে 2026।

এবার আসি এক কলমে দুই নারী, বলা হলো আমার কলমে। বিষয় কোলাহল পেরিয়ে মেয়েদের মনের অনেক ইচ্ছে ইচ্ছেই থেকে যায়, বাস্তবে রূপ পায় না। সমাজ বা পরিবারের কথা ভেবে সেরকমই একটা ইচ্ছের মধ্যে কখনো মনে হয় পালিয়ে যাই কয়েকদিনের জন্য, ঠিক নিজের মতন করে নিজে।

এর সঙ্গে ঘুরে আসি, যেখানে শব্দ কম কিন্তু অনুভূতি বেশি থাকবে, যেখানে ভালোবাসা অফুরান। নিজেদের সেই ছুটির ঠিকানার গল্প আমাদের জানাতে লিখে পাঠান কোলাহল পেরিয়ে শিরোনামে। 150 শব্দের মধ্যে, জানি যদিও এতটুকু শব্দের মধ্যে মনের সব কথা বলা যায় না, তবুও আমাদের কিছু নিয়ম মানতেই হয়। তাই বলব, শব্দ সংখ্যা মেনে তাড়াতাড়ি করে চিঠি লিখে ফেলুন, পাঠিয়ে দিন mahilamahol.aircolkata@gmail.com এই মেল আইডিতে, mahilamahol.aircolkata@gmail.com। আর চিঠি, তার জন্য ঠিকানা, আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এক্ষেত্রেও কিন্তু মেল পাঠাবার শেষ তারিখ 23 মে 2026। তাড়াতাড়ি আপনাদের চিঠি পাঠান, আর আমরা সেই চিঠি আমাদের দপ্তরে পাওয়ার অপেক্ষায় আছি এবং সেই চিঠি পাঠ করার অপেক্ষায় রয়েছি। ভীষণ ভালো লাগা এই কাজটা আমাদের।

বাইরে তো প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ, এই সময়ে একটু বৃষ্টিকে ডাকতে মন চাইছে, তাই আজ এই পরন্ত বিকেলে একটু বৃষ্টিকে ডাকতেই সবাই মিলে, যদি সে আসে আমাদের এই দাবদাহটা একটু কমে, দেখা যাক। পরের আপনাদের জন্য সেই জন্য এই গানটি আমি বেছে রেখেছি।

আজ মহিলাদের আসর শেষ করতেই হচ্ছে। বৃষ্টিকে ডেকেছি, যদি আসে তখন আবার আমরা বৃষ্টিতে ভিজব। আজ এই পর্যন্ত, সঙ্গে ছিলাম ব্রততী।

এতক্ষণ শুনছিলেন মহিলাদের আসর, উপস্থাপনায় ছিলেন ব্রততি দাস, আকাশ বাণী মৈত্রী। এখন শুনবেন বন্ধু তোমারই জন্য, উপস্থাপনা শাগনিকা চৌধুরী ও দুর্বাদে, সম্পাদনায় অঙ্কিতা দাস।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা,
1: নমস্কার।
0: আমরা আবার চলে এসেছি বন্ধু তোমারই জন্যের এক নতুন পর্বে, এবং আমার সঙ্গে আজ রয়েছেন আমাদের ভীষণ সুন্দরী এবং সুকণ্ঠী উপস্থাপিকা শাগনিকা চৌধুরী, এবং আমি আপনাদের সঙ্গে দুর্বা দে। তবে চিঠিপত্রের এই আসর শুরু করার আগে যে কাজটা আমরা প্রায়শই করে থাকি, সেই কাজটা প্রথমে সেরে ফেলি, কি বলেন? আমরা

আপনাদের প্রথমেই জানিয়ে দিই কিভাবে বন্ধু তোমারই জন্যের আসরে চিঠি লিখবেন, ডাকযোগে বা ইমেলের দ্বারা। ডাকযোগে চিঠি পাঠাতে হলে, বন্ধু তোমারই জন্যের এই আসরে চিঠি পাঠাতে হলে আপনারা চিঠি লিখবেন এই ঠিকানায়। ঠিকানাটা একবার বলে দিই বন্ধুদের আগে, আমাদের ঠিকানা বন্ধু তোমারই জন্য আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্রীয় অধিকর্তা, আকাশবাণী কলকাতা।

0: অর্থাৎ এম এ আই টি আর ই ই বি এ এন ডি এইচ ইউ 23@gmail.com। ঠিক আছে, এবার আমরা চলে যাব সরাসরি আমাদের চিঠির ঝাঁপি খুলে। এবারে আমাদের প্রথম চিঠিটি এসেছে ইমেলের মাধ্যমে। ইমেলে যিনি চিঠি পাঠিয়েছেন তার বক্তব্যটা আমরা এবার শুনে নেব। শাগ্নিকা তুমি পড়ো।
1: আমাদের প্রথম ইমেলটি লিখে পাঠিয়েছেন শক্তিশঙ্কর সামন্ত, ধারসা কাজীপাড়া, হাওড়া পশ্চিমবঙ্গ থেকে। প্রসঙ্গ গঠনমূলক সমালোচনা। 27 এপ্রিল সোমবারও শুনছিলাম বন্ধু তোমারই জন্য। আগে তেমন শোনা হতো না মৈত্রীর নানা বিভাগের অনুষ্ঠান, কিন্তু যখন থেকে প্রায় নিয়মিত শুনতে শুরু করেছি মনে হচ্ছে বোধহয় প্রেমে পড়ে যাচ্ছি মৈত্রীর বিভিন্ন অনুষ্ঠানের বৈশিষ্ট্য ও বৈচিত্র্যগুলো উপলব্ধি করে, আর তাই এই পত্রের অবতারণা। তবে চিঠিটি পাঠ করার পর ভুলেও ভেবে বসবেন না আমার এই বক্তব্য শুধু সমালোচনা নির্ভর। অনুগ্রহ করে মুক্ত মনে বিবেচনা করে দেখবেন বিষয়টি নিয়ে। সমালোচনার প্রসঙ্গই যখন উঠল সবিনয় বলি, বন্ধু তোমারই জন্য এবং অনেক অনুষ্ঠানেই মাঝে মাঝে সঞ্চালকের কণ্ঠে শোনা যায় শুধু প্রশংসা নয় গঠনমূলক সমালোচনাও চাইছি আমরা। কিন্তু বন্ধু, আমাদের অভিজ্ঞতা বলছে সাধারণ ক্ষেত্রে গঠনমূলক সমালোচনা বা সমালোচনা আহ্বান করা হয় রাজনৈতিক বিতর্কের মঞ্চগুলোতে, যেখানে ব্যক্তি আক্রমণ, কুৎসা, তর্জা ইত্যাদির পরিবেশ তৈরি থাকে। কিন্তু আমার ধারণা আপনারা বুকে হাত দিয়ে দাবি করতে পারবেন না বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে অনেকে চিঠি লিখেছেন ধ্বংসাত্মক বা ক্ষতিকর দৃষ্টিভঙ্গিতে। আমরা বরং দাবি করতেই পারি রেডিওর শ্রোতারা সবসময় সুস্থ রুচির পরিচায়ক। কোথায় কিভাবে সমালোচনার ভাষা ব্যবহার করতে হয় এ ব্যাপারে তারা সবসময় সচেতন, আর তাই আপনাদের তরফে এহেন আবেদন বোধহয় নিরর্থক যে আপনারা গঠনমূলক সমালোচনা করুন। প্রশ্ন জাগে, এহেন আবেদন কি যথার্থ? তার চেয়ে আসরটাকে বা আসরগুলোকে মুক্ত রাখা যায় না? শ্রোতারা মুক্ত মনে তাদের ভাবনা, প্রস্তাব, অভিযোগ, অনুযোগ, অভিমান ব্যক্ত করতে পারবেন। দেখবেন শ্রোতারা আরো স্বাধীনভাবে এগিয়ে আসছেন। এছাড়া সর্বোপরি রাশ আপনাদের হাতে। তথাকথিত নেতিবাচক ভাবনার ভাষায় কোনো লিখিত অভিযোগ বা অনুযোগ এলে সে চিঠি সরিয়ে রাখার সুযোগ তো থাকছে। তাহলে খুব কি ভুল লিখলাম ভেবে দেখতে অনুরোধ রইল। সকলে সুস্থ সুন্দর থাকতে ভুলবেন না কিন্তু। প্রতিদিনের ভালোবাসা ও শ্রদ্ধান্তে শক্তিশঙ্কর সামন্ত, ধারসা কাজীপাড়া, হাওড়া পশ্চিমবঙ্গ থেকে।
0: শক্তিবাবু, আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই যে আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিতভাবে শুনছেন, এবং আমাদের অনুষ্ঠান শুনছেন বলেই হয়তো আমরা যে বক্তব্যগুলো রাখছি সেই বিষয়ে আপনি অবগত থেকেই চিঠিগুলি লিখে পাঠাচ্ছেন, তা জেনে আমাদের ভীষণ ভালো লাগলো। এবং আপনি যে আমাদের অনুষ্ঠান শুনে আমাদের অনুষ্ঠানের প্রতি মোহিত হয়ে তার প্রেমে পড়ে যাচ্ছেন তা আমাদের যথেষ্ট উৎসাহ বর্ধন করছে। এবারে চিঠির প্রসঙ্গে আপনাকে বলি যে হ্যাঁ, অবশ্যই আপনি যে বিষয়টা জানিয়েছেন যে আমাদের কাছে যদি এরকম নেতিবাচক বা ব্যক্তি আক্রমণ করা কোনো কুৎসা ভরানো যদি চিঠি থাকে, আমরা তা আগে থেকেই সরিয়ে দিয়ে সে সম্পর্কে বন্ধু তোমারই জন্যের এই আসরে নাইবা সেই বক্তব্য রাখলাম। হ্যাঁ, আমরা সেটা করতেই পারি। আমাদের তো এর আগেও এরকম বহু চিঠি এসেছে, আমরা সেটাকে সরিয়ে রেখে একসময় আমরা ভেবেছিলাম যে এই বিষয়টাকে হয়তো গুরুত্ব না দিলে যারা লিখছেন তারা হয়তো নিরুদ্যোগী হয়ে যাবেন, তারা হয়তো আর পরের বারে এই রকম চিঠি না লিখে ভাষাকে সংযত করে, মার্জিত করে ভালোভাবে যা নিজের বক্তব্য তা রাখবেন, অভিযোগ জানাবেন। কিন্তু তা তো হলো না বন্ধু, হচ্ছে না বলেই বরঞ্চ উত্তরোত্তর সেই ভাষা ক্রমাগত অবনতি ঘটছে বলেই এই আবেদন করতে আমরা দ্বারস্থ হলাম। আর আপনার কি মনে হয় না যে নিশ্চয়ই আমাদের তরফেও যে সমস্ত উপস্থাপক উপস্থাপিকারা রয়েছেন তারা তো চেষ্টা করছেন ভালো অনুষ্ঠান করার, ত্রুটি বিচ্যুতি সবসময় রয়েছে আমাদের অনুষ্ঠানে। আমরা বলছি না আমাদের অনুষ্ঠান একেবারেই সঠিক পরিমাপে তৈরি হচ্ছে, তা একেবারেই যথাযথ, তার মধ্যে কোনো রকম পরিমার্জনের জায়গা নেই আমরা কখনোই বলছি না। আমরা তাই জন্যই তো আপনাদের কাছে আহ্বান করি চিঠিপত্রের, যার সম্পর্কে আমরা জানতে পারি যে কোথায় কোথায় আমরা সেখানে আরো আমাদের অনুষ্ঠানে শ্রীবৃদ্ধি করতে পারব। সেই শ্রীবৃদ্ধি করার মনোভাব নিয়েই তো বন্ধু তোমারই জন্যের এই আসরে আমাদের বসা। কিন্তু ঘটনাটা ঘটছে ঠিক উল্টো। বেশ কিছু শ্রোতা রয়েছেন যারা ভীষণ রকম

0: ভাবে বিশেষ কয়েকজনকেই একেবারে বলতে পারেন টার্গেট করে তাদের বিষয়ে চিঠি লিখে পাঠাচ্ছেন। প্রথম প্রথম আমরা ভাবতাম যে হয়তো সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি রয়েছে, আমরা সেগুলোকে দেখতাম, আমরা সেগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করতাম, কিন্তু ক্রমাগত একই মানুষের চিঠি যখন আসছে, একই উপস্থাপক বা উপস্থাপিকাকে ব্যক্তি আক্রমণ করা হচ্ছে বা কদর্য ভাষায় তাকে যখন গালাগালি করা হচ্ছে, সেখানে কোথাও না কোথাও দাঁড়িয়ে থেকে নীরব দর্শক হয়ে সে বিষয়টাকে হজম করা মনে হয় না খুব একটা সুস্থ সমাজের পরিচায়ক হয়ে উঠতে পারবো আমরা। দেখুন, নীরবতা ততক্ষণই ভালো লাগে যখন আমরা বুঝতে পারি যে এই বিষয়টাকে তুলে না ধরলে হয়তো তার গুরুত্ব কমে যাবে, সেটা হ্রাস পাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে বেশ কিছু পত্র লেখক এরকম রয়েছেন আমাদের আসরে, যারা নিয়মিতভাবে একাধিক চিঠি পাঠাচ্ছেন বিভিন্ন মাধ্যমে, যা আমাদের প্রতিবারের আসরে এসে পৌঁছচ্ছে, এবং সেখানে এই কুরুচিকর মন্তব্যগুলোকে ঠিক প্রশ্রয় দিতে আমাদের আর ইচ্ছে করছে না। তাই এই আবেদন আমরা আপনাদের সামনে রাখতে বাধ্য হয়েছি। আপনি দাবি করছেন যে রেডিও শ্রোতারা সবসময় সুস্থ রুচির পরিচায়ক, কোথাও কিভাবে সমালোচনার ভাষা ব্যবহার করতে হয় এ ব্যাপারে তারা সবসময় সচেতন। তাহলে এরা কারা যারা আমাদেরকে প্রতি সপ্তাহে চিঠি লিখে পাঠাচ্ছে? এরপরে এরাই থাকবেন যারা পরের চিঠিতে দাবি করবেন তাদের চিঠি আমরা পড়ছি না কেন, তাদেরকে আমরা কেন একঘরে করে দিয়েছি। এ বার্তা আসলে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, কারণ যিনি চিঠি লিখছেন তিনি অবশ্যই আশা করি আমাদের অনুষ্ঠান শুনছেন, অপেক্ষায় রয়েছেন কখন তার চিঠি আমরা পাঠ করব, তার উত্তরে আমরা কি বলবো। তাকেই তো এই বার্তাটা দেওয়া। আমরা যদি ক্রমাগত তার চিঠি সরিয়ে রাখতে থাকি, যেটা আমরা পূর্বে করেছি কিন্তু কোনো ফল পাইনি, তাই এবারে সরাসরি সেই মানুষজনকে, সেই কয়েকজন শ্রোতা বন্ধুদের একটা বার্তা দেওয়া যে দয়া করে এভাবে চিঠি না লিখে আলোচনা করুন। আলোচনার মাধ্যমেই আমরা সমস্ত কিছু, যা কিছু আমাদের সুবিধা অসুবিধা, তার একটা আমরা সুরাহা অবশ্যই করতে পারব। আর দেখুন, আপনাদের কথা ভেবেই আমরা অনুষ্ঠানের মধ্যে পরিবর্তন আনি, আমরা কিছু নতুন অনুষ্ঠান সংযোজন করি। কিছু অনুষ্ঠান, যে অনুষ্ঠানগুলো প্রায়শই পুনঃপ্রচারিত হয়ে চলেছে, সেই অনুষ্ঠানকে আমরা অনুষ্ঠান সূচি থেকে বাদ দিয়ে দিয়েছি, যাতে অনুষ্ঠান সূচির মধ্যে নিয়মিত রূপে নতুনত্বর কিছু থাকে আপনাদের মনোরঞ্জনের, আপনাদের কাছে নতুন খবর পৌঁছে দেওয়ার জন্য নতুন কিছু বক্তব্য যাতে আমরা রাখতে পারি। তাই জন্যই তো আমাদের এই অনুষ্ঠান সাজানো, সেটা করারই তো আমরা চেষ্টা চালাচ্ছি। এবং আমরা কখনোই চাই না কিছু শ্রোতার এই রকম চিঠিপত্র আমাদের কাজ করা থেকে বিরত করুক বা আমাদের কাজের মানকে কমিয়ে আনুক, কারণ ক্রমাগত একই মানুষকে একইভাবে যখন আপনি ছোট করতে থাকবেন, দেখবেন সে কিন্তু নিরুৎসাহই হয়ে উঠবে, সে একসময় হাল ছেড়ে দেবে। আমরা চাই না, আমরা চাই আমাদের উৎসাহের যেন কোনোদিন ভাটা না পড়ে। আমরা চাই আমাদের অনুষ্ঠান এমন হোক যে যখনই কেউ মৈত্রী চ্যানেল টিউন করবে সে যেন বাধ্য হয়, আমরা বলছি এই কথাটা জোর দিয়ে, সে যেন বাধ্য হয় পরের দিন আবার ওই সময় ওই অনুষ্ঠানটিকে শোনবার জন্য, যেন সে বাধ্য হয় নতুন আরো অনুষ্ঠান এই প্রচার তরঙ্গে কি উপস্থাপিত হচ্ছে তা শোনার জন্য উদগ্রীব হয়ে বসে থাকতে। আমাদের সেই চেষ্টা সবসময় রয়েছে। আমরা চাই আপনারা আমাদেরকে উৎসাহ দিন, গঠনমূলক আলোচনা হলে তবেই তো উৎসাহ পাব, কিন্তু এইভাবে বারবার ব্যক্তি আক্রমণ করে তার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করলে সে তো উৎসাহিত হবে না, সেইটাই আমরা বারবার তুলে ধরার চেষ্টা করেছি। আর এই বার্তাই সেই সব শ্রোতাদের কাছে দিচ্ছি, আপনারা চিঠি লিখুন, অভিযোগ জানান, কিন্তু ভাষার মার্জিত রাখুন, ঠিক আছে?
1: এরপরে আমরা চলে যাব আরো একটি ইমেইলে। পাঠিয়েছেন হীরামন শেখ, রবিন্দা, রেহানা শেখ, গ্রাম গোংরা, থানা চাপড়া, নদিয়া থেকে। বলছেন, আকাশবাণী মৈত্রী শুভ সন্ধ্যা, আকাশবাণী মৈত্রী থেকে প্রচারিত অতিথি অনুষ্ঠানে গৌতম মিত্রের সাক্ষাৎকার শুনলাম। এই অনুষ্ঠান থেকে কবি জীবনানন্দ দাস সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম, নাটক ওরা ভালো মানুষ শুনলাম, গীতা চরিত্র চমৎকার লাগল, আসুন বেরিয়ে যান ভারতে কালিম্পং জেলার অন্তর্গত ত্রিবেণী সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম, কিন্তু অনুষ্ঠানের উপস্থাপনা ভালো লাগল না, কিভাবে যাব তা জানানো হল।

0: ধন্যবাদ, ভালো থাকবেন।
1: ধন্যবাদ আপনাদের এই ইমেলের জন্য। অনেক অনুষ্ঠান আপনারা শুনে থাকেন, এই বিষয়ে অবগত হলাম। আপনারা অতিথি অনুষ্ঠান শুনেছেন, নাটক শুনেছেন এবং আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানটা বিষয়ে লিখেছেন। এ বিষয়ে যেটা আপনি জানিয়েছেন যে আসুন বেরিয়ে যান ভারতে কালিম্পং জেলার অন্তর্গত ত্রিবেণী সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে, যদিও উপস্থাপনায় কিছু ত্রুটি রয়ে গেছে এবং কিভাবে সেই স্থানে পৌঁছতে হবে তা ঠিক মতো ভাবে বলা হয়নি। অবশ্যই এর পরের বার থেকে আমরা এ বিষয়ে সচেতন থাকব যে যখন আমরা এই অনুষ্ঠান উপস্থাপনা করব তখন অবশ্যই বিভিন্ন মাধ্যমে সেই স্থানে কিভাবে পৌঁছতে হবে এবং সেই স্থানে পৌঁছানোর জন্য যানবাহনের কি কি পরিষেবা পাওয়া সম্ভব সে সম্পর্কে শ্রোতাদের জানানোটাও এই অনুষ্ঠানের একটা মাধ্যম। এই অনুষ্ঠানের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া অবশ্যই উচিত এবং আমরা খেয়াল রাখব যে পরবর্তীকালে এই অনুষ্ঠান সম্প্রচার করার সময় উপস্থাপনা করার ক্ষেত্রে যিনি থাকবেন তাদেরকে জানানো থাকবে যে সেই স্থানে পৌঁছানোর কি কি সুব্যবস্থা রয়েছে এবং কোন কোন মাধ্যমে তারা সেই স্থানে পৌঁছতে পারেন অত্যন্ত সহজে এবং সুলভে, তার খবরাখবরও যেন সেই অনুষ্ঠানের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, আমরা তার ব্যবস্থা করব। ধন্যবাদ আপনি আমাদেরকে জানালেন যে অনুষ্ঠানে আর কি কি উপাদান দিলে সেই অনুষ্ঠান আরও সুন্দর হয়ে উঠতে পারে সে সম্পর্কে আমাদের জানালেন। আমাদের জেনে ভীষণ ভালো লাগলো। ভালো থাকবেন সবাই এবং যেমন আপনি চিঠি লেখেন, ইমেল করেন, সেভাবেই আমাদের এই অনুষ্ঠানে ইমেল বা চিঠির মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। এবারে আমরা চলে যাব কিছু হাতে লেখা ডাকযোগে আসা চিঠিতে। আমাদের প্রথম যে চিঠিটি পাঠিয়েছেন তিনি বেশ কয়েকটি বিষয়ে লিখেছেন। আমাদের ইনলাইন লেটারে চিঠি লিখে পাঠিয়েছেন প্রসেনজিৎ পাত্র, গ্রাম ধরমপুর, পোস্ট ইন্দপুর, জেলা বাঁকুড়া থেকে। তিনি আমাদের জানিয়েছেন যে কবিকণ্ঠ অনুষ্ঠানে শিবাশিস মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার তার শুনে খুব ভালো লেগেছে, এক মাটি এক সুরে অনুষ্ঠানের সাক্ষাৎকারও তিনি ভীষণ পছন্দ করেছেন, এই মহাজীবন অনুষ্ঠান তিনি শুনেছেন 4 ফেব্রুয়ারি এবং আসুন বেরিয়ে যান ভারতে ভ্রমণ বর্ণনা শুনে তার অত্যন্ত ভালো লেগেছে। এছাড়া তিনি আদিত্য নারায়ণ সেনের প্রযোজনায় বৃষ্টির পরে নাটক শুনে পুলকিত হয়েছেন। আবার 10ই এপ্রিল তিনি প্রিয়াঙ্কা ভট্টাচার্যের উপস্থাপনায় আসুন বেরিয়ে যান ভারতে ঝাড়খণ্ড ধানবাদের ভাতিন্দা জলপ্রপাত নিয়ে ভ্রমণ বর্ণনা শুনে ভালোবেসেছেন। নিশীত সাধুর রচনা অবলম্বনে কল্যাণদের প্রযোজনায় নাটক শুনে তার খুব ভালো লেগেছে এবং 15ই এপ্রিল আজ সন্ধ্যায় অনুষ্ঠান হৈমন্তী রায়ের উপস্থাপনায় তিনি ভীষণ পছন্দ করেছেন। এছাড়া 15ই এপ্রিল নববর্ষের দিন ছিল, সেই উপলক্ষে সন্ধ্যে 7:45 যে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান ছিল তাও তিনি শুনেছেন এবং তার ভালো লেগেছে। প্রসেনজিৎ পাত্র বিভিন্ন দিনে বিভিন্ন অনুষ্ঠান শুনেছেন এবং সেই বিষয়ে তিনি এক বিস্তৃত পত্র লিখেছেন। প্রসেনজিৎ পাত্র এই চিঠি পাঠিয়েছেন গ্রাম ধরমপুর, পোস্ট ইন্দপুর, জেলা বাঁকুড়া থেকে। তিনি প্রতি সপ্তাহে আমাদেরকে চিঠি লিখে পাঠান এবং জানান তার ভালো লাগার বিষয়গুলো, যদিও তার যেহেতু চিঠিগুলি আসে ডাকযোগে তাই যেটা ঘটে থাকে ডাকযোগে আসা চিঠি অনেক সময় আমাদের কাছে বেশ কয়েক মাস দেরিতে বা বেশ কয়েকদিন বা কয়েক সপ্তাহ দেরিতে আসে, তাই দেরিতে এলো আমরা সবসময় চেষ্টা করি আমাদের বন্ধুরা যারা আমাদেরকে চিঠি লিখছেন বা ইমেল পাঠাচ্ছেন তাদের চিঠি যেন আমরা সবসময় আমাদের এই আসরে সামিল করতে পারি এবং তাদের বক্তব্য আমরা এই অনুষ্ঠানে পেশ করতে পারি, আমরা জানাতে পারি আমাদের অন্যান্য শ্রোতা বন্ধুদের যে তারা কি কি বিষয়ে তাদের পছন্দ হয়েছে। আপনারাও আপনাদের যদি কোনো বিষয়ে পছন্দ অপছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই জানাবেন। যদি দেখেন যে বিশেষ কোনো অনুষ্ঠান আপনার মনে হচ্ছে, যেমন এর আগের একটি ইমেলে আমরা জানতে পারলাম যে কোনো একটি সংযোজন হলে অনুষ্ঠানের মান উত্তীর্ণ হতে পারে, আমরা চেষ্টা করব অবশ্যই সেই খুঁটিনাটি বিষয়গুলিকে আমাদের অনুষ্ঠানের মধ্যে অন্তর্ভুক্ত করতে, সেই অনুষ্ঠানগুলোর মান উত্তীর্ণ করতে। এর পরের ইমেল আবার এসেছে আমাদের কাছে, সোমনাথ চট্টোপাধ্যায় গ্রাম ডিহা বাঁকুড়া থেকে লিখছেন, 2ই মে 2026 রাতের হারানো দিনের গানের অনুষ্ঠান।

0: বিষয় ছিল মহারাজা তোমারে সেলাম। এই অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন সুরূপা মুখোপাধ্যায়। খুবই সুন্দরভাবে তিনি এই অনুষ্ঠানটি পরিচালনা করছিলেন। তিনি বলছিলেন, আজকের এই স্মরণীয় দিনে অবিভক্ত ভারতবর্ষে এক কিংবদন্তি বাঙালি চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক এবং লেখক জন্মেছিলেন। মহান চিত্র পরিচালক সত্যজিৎ রায় মহাশয়ের 105তম জন্মদিবসে ওনাকে স্মরণ করে প্রণাম জানাই। বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে একজন হলেন এই সত্যজিৎ রায়। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। সত্যজিৎ রায়ের কর্মজীবন বাণিজ্যিক চিত্রকর হিসেবে শুরু হলেও প্রথমে কলকাতায় ফরাসি চলচ্চিত্র নির্মাতা জঁ রেনোয়ারের সাথে সাক্ষাৎ ও পরে লন্ডন সফরেরত অবস্থায় ইতালীয় নব্য বাস্তবতাবাদী চলচ্চিত্র দ্য বাইসাইকেল থিফ দেখার পর তিনি চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ হন। সত্যজিৎ রায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি লাভ করেছিলেন। 1992 সালে ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন সম্মাননা প্রদান করেন। সত্যজিৎ রায় ভারতরত্ন এবং পদ্মভূষণ সহ সকল মর্যাদাপূর্ণ ভারতীয় পুরস্কার লাভ করেছেন। অস্কারজয়ী এই মহান ব্যক্তিকে নিয়ে হারানো দিনের গানের এই অনুষ্ঠানে আবারও একবার স্মরণ করার জন্য আকাশবাণী মৈত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। লিখছেন সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, বাঁকুড়া থেকে।
1: সোমনাথবাবুর এই বিস্তৃত চিঠির জন্য আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই শ্রীরূপা এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত নেই, কিন্তু তাকে আমরা জানিয়ে দেব যে তার উপস্থাপনায় যে অনুষ্ঠানটি সেদিন সম্প্রচার হয়েছিল তা আমাদের এই শ্রোতা বন্ধুর কতখানি মন ছুঁয়ে গেছে। মন ছুঁয়ে গেছে বলেই হয়তো তিনি বিস্তৃতভাবে এই চিঠি লিখে আরো একবার সত্যজিৎ রায়, যিনি আমাদের অতি প্রিয় শুধু পরিচালক নন, শুধু লেখক নন, একজন বহুমুখী প্রতিভার অধিকারী ব্যক্তিত্ব, তার বহুমুখী প্রতিভার সামনে আমাদের মাথা বারবার নত হয়ে যায়। আমরা তাই কোনোভাবেই তাকে ছাড়া তার জন্মদিনে অনুষ্ঠান করার তো কোনো বিষয়ই থাকে না। আমাদের তো বারে বারে গুণী মনীষীদের মনে করেই তো পথ চলতে হয়। তাদের এই যে জয়যাত্রা আমাদেরকে গৌরবান্বিত করে, আমরা তাদের পথ ধরেই তো এগিয়ে চলি, তাদের পথ ধরেই আমরা চেষ্টা করি অনুষ্ঠানের নতুনত্ব ভাবনা আনতে। তাই অবশ্যই আমরা সবসময় চেষ্টা করি বিশেষ বিশেষ দিনে যে সকল শিল্পী বা ব্যক্তিত্বরা রয়েছেন তাদেরকে স্মরণ করে, যদি তাদের নির্মাণ করা কোনো গান, কবিতা বা প্রযোজনার কোনো বিষয় থাকে, সেই যাকে বলে না গঙ্গা জলেই গঙ্গা পুজো, আমরা তার মাধ্যমেই তাকে স্মরণ করি, তাকে শ্রদ্ধাঞ্জলি জানাই। আর সবসময় চেষ্টা করি আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে বারে বারে স্মরণ করতে, বারে বারে তাদের জানাতে আমাদের অন্তরের শ্রদ্ধা। আমরা সবসময় চেষ্টা করি আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে ফিরে পেতে, নতুনভাবে নতুন রূপে। তাদের অনেক জীবনের অজানা বিষয় রয়েছে যা এখনো সবকিছুই আমাদের কাছে ধরা দেয়নি। চেষ্টা করি সেই সব তুলে ধরতে, সেই মানুষদের কাছে পৌঁছে যেতে যারা এই ব্যক্তিত্বদের, এই মনীষীদের সান্নিধ্য পেয়েছেন, তাদের কাছে জেনে নিতে চেষ্টা করি তারা কিভাবে দেখেছেন, কিভাবে পেয়েছেন এই সব মানুষদের, তাদের অভিজ্ঞতার ঝুলি থেকে আমরা চেষ্টা করি আবারও এই মানুষদেরকে নতুন করে নতুন চোখে দেখতে। ভালো লাগলো আপনি আমাদের এই চিঠি লিখেছেন। শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, এমনকি শুধু আমাদের সেই দিনের হারানো দিনের গানেই নয়, আমরা তাকে বারে বারে স্মরণ করেছি সকালের আড্ডার অনুষ্ঠানে, আজ সন্ধ্যার অনুষ্ঠানে, মনের মতো গানের অনুষ্ঠানে। আমরা বারে বারে তার কাছে ফিরে যেতে চেয়েছি, যেতে চেয়েছি জানতে যে তিনি কিভাবে থেকেছেন, কিভাবে তার জীবনযাত্রা চলেছে, কিভাবে তিনি আবিষ্কার করেছেন তার এই পথ চলাকে, কিভাবে নতুন নতুন বিষয়কে তিনি তুলে ধরতে পেরেছেন আমাদের কাছে। আমরা জানতে চেয়েছি তার কাছে, আমরা পৌঁছে যেতে চেয়েছি তার কাছে। ভালো থাকবেন সোমনাথবাবু, এবং এভাবেই আমাদের চিঠি লিখে জানাবেন আরো কি কি বিষয় আপনি শুনতে চান, বা আরো কি বিষয়, কোন শিল্পীদের বা কোন মনীষীদের বিষয় আমাদের অনুষ্ঠান করা উচিত, সেই ব্যাপারেও আমাদের মতামত দেবেন। আমরা চেষ্টা করব আরো নতুন বিষয় তুলে ধরতে।

0: আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। এবারে আমাদের আসর তো গুটিয়ে নেওয়ার সময় প্রায় হতেই চলল, কিন্তু যেতে যেতে আর একটা চিঠি মনে হয় আমরা পড়তে পারবো। আমাদের কাছে চিঠি লিখে পাঠিয়েছেন মলয় কুমার বিশ্বাস ঘূর্ণি কৃষ্ণনগর নদিয়া থেকে। তিনি আমাদের ডাকযোগে চিঠি লিখে জানিয়েছেন যে, প্রথমেই জানাই আমার প্রাণ ভরা নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা, আপনারা ভালো থাকুন এই কামনা করি। আমার একটি আবেদন, কিছুদিন আগে প্রয়াত হলেন বিখ্যাত চিকিৎসক ডাক্তার মণি কুমার ছেত্রী। চিকিৎসা জগতে তার অনেক অবদান রয়েছে। আমাদের অনুরোধ, আপনারা যদি তার কোনো অমূল্য পরামর্শ বা সাক্ষাৎকারের কিছু রেকর্ডিং আপনাদের সংগ্রহশালায় থাকলে প্রচার করুন। তিনি জীবৎকালে অনেক কাজ করে গিয়েছেন, সেই সম্পর্কে অবশ্যই প্রচার করবেন, আমরা তার কাছে ঋণী হয়ে থাকব। যদিও পরিণত বয়সে প্রয়াত হয়েছেন, বয়স যদিও সংখ্যা মাত্র, আমি একজন প্রবীণ শ্রোতা, আমার ষাটার্ধ বয়স। এই চিঠিটি লিখে পাঠিয়েছেন মলয় কুমার বিশ্বাস ঘূর্ণি কৃষ্ণনগর নদিয়া থেকে। তিনি চিকিৎসক ডাক্তার মণি কুমার ছেত্রীর কোনো সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান যদি আমাদের কোনো সংগ্রহশালায় থেকে থাকে তা পুনঃপ্রচারের আবেদন জানিয়েছেন। আমরা এই চিঠি আমাদের স্বাস্থ্য বিভাগের কাছে অবশ্যই পৌঁছে দেব। তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, যদি তাদের সংগ্রহশালায় বা তাদের কাছে এইরূপ কোনো রেকর্ডিং থাকে, আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের প্রচার তরঙ্গে তা প্রচারিত করার। তবে এ বিষয়ে জানিয়ে রাখি যে অনেক সময়তেই আমাদের স্বাস্থ্য জিজ্ঞাসামূলক যে অনুষ্ঠানটি হয়ে থাকে, যেটা আপনারা অনেক সময় শুনে থেকেছেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, সেই অনুষ্ঠানটি যেহেতু লাইভ সম্প্রচারিত হয়, বেশিরভাগ লাইভ অনুষ্ঠানেরই যা সমস্যা তা হল যে তার কোনো রেকর্ডিং থাকে না। বেশিরভাগ লাইভ অনুষ্ঠানই সরাসরি সম্প্রচারিত হওয়ার কারণে তা কোনোভাবে রেকর্ড করা হয়ে থাকে না। যে অনুষ্ঠানগুলি রেকর্ডেড থাকে সেগুলোর সবকটাই যে সংগ্রহশালায় গিয়ে পৌঁছয় এমনও নয়, কারণ বেশিরভাগ রেকর্ডিংয়ের এত বিশাল আকারে আমাদের এখানে রেকর্ডিং হয়ে থাকে রোজ, মানে আমাদের এখানে বিভিন্ন বিভাগের এত বিশাল পরিমাণ রেকর্ডিং করে থাকি আমরা, যে সব কিছুই যে আমাদের তা পরিমার্জন করে সম্প্রচারিত হওয়ার পরেই যে সংগ্রহশালায় গিয়ে উপস্থিত হয় তাও নয়। কিন্তু যদি সেরকম কিছু আমাদের কাছে থাকে, অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের কাছে সম্প্রচার করার। আর আমরা তো সবসময় করেও থাকি আমাদের আরোগ্য নিকেতন অনুষ্ঠান বা স্বাস্থ্য বিষয়ক যে অনুষ্ঠান, যেমন আপনার স্বাস্থ্য, যা রোজ সম্প্রচারিত হচ্ছে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, সেখানে আমরা তুলে ধরার চেষ্টা করি বিভিন্ন রোগ বিষয় এবং সচেতনতা গড়ে তোলার চেষ্টা আমাদের সবসময়ই রয়েছে। আমরা চেষ্টা করি যে বিভিন্ন সময় বিভিন্ন ঋতুতে এবং বিশেষ বিশেষ দিনে যে সমস্ত রোগ ব্যাধি রয়েছে তা থেকে মুক্তি পাবার কি কি উপায় অবলম্বন করা যায়, সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি আমরা সবসময় সচেষ্ট থাকি আপনাদের কাছে বিভিন্ন বিষয়কে তুলে ধরতে, যাতে আপনারা সুস্থ থাকেন, রোগমুক্ত থাকেন। এবং এই অনুষ্ঠান আমাদের প্রতিনিয়ত প্রতিদিন প্রাত্যহিক রূপে আমাদের সম্প্রচারিত হয়। আপনারা সেই অনুষ্ঠানও নিয়মিত শুনে থেকেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে যেসব ডাক্তারবাবুরা রয়েছেন তারা তাদের কাজের মাধ্যমে বা তাদের বক্তব্যের মাধ্যমে আমাদের মধ্যে যে সচেতনতা গড়ে তুলছেন তার জন্য আমরা সবসময় তাদের কাছে আমরা কৃতজ্ঞ। এবং আমরা সবসময় চেষ্টা করি যে আপনাদের কাছেও সেই বার্তা পৌঁছে দিতে।
1: বন্ধু, তোমারই জন্য অনুষ্ঠান আজ এই পর্যন্তই। সঙ্গে ছিলেন দূরবাদে এবং আমি শাগনিকা চৌধুরী। যেতে যেতে আমরা জানিয়ে দেব বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে চিঠি লেখার ঠিকানা।
0: ডাকযোগে চিঠি পাঠাতে হলে, বন্ধু তোমারই জন্যের এই আসরে চিঠি পাঠাতে হলে, আপনারা চিঠি লিখবেন বন্ধু তোমারই জন্য আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্রীয় অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701, পশ্চিমবঙ্গ, ভারত। এবং যারা ইমেলের মাধ্যমে আমাদের এই আসরে চিঠি পাঠাতে চান তাদের জন্য জানিয়ে দিই, আমাদের ইমেল আইডি maitribondhu23@gmail.com, অর্থাৎ maitribandhu23@gmail.com। এই সঙ্গেই আজ বন্ধু তোমারই জন্য এই

0: আসুর, আমরা আপাতত শেষ করছি, আবার দেখা হবে পরের সপ্তাহে বন্ধু তোমারই জন্যের এই আসরে প্রতি সোমবার বিকেল 4:35 মিনিটে। নমস্কার।
1: নমস্কার।

0: শুনলেন বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় শাগনিকা চৌধুরী ও দুর্বাদে, সম্পাদনা অঙ্কিতা দাস।
1: ছুটি ছুটি ছুটি, ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতার শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘণ্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘণ্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘণ্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘণ্টা।
0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়, উপস্থাপনায় সুদীপ্তা ব্রহ্ম।

দুই বাংলা শ্রোতা বন্ধুদের পরন্ত বিকেলের এক রাশ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আজ সন্ধ্যায়। নানান কথায় গানে সাজানো এই অনুষ্ঠানে আমি থাকব, আপনাদের মৈত্রী বন্ধু সুদীপ্তা ব্রহ্ম। শুরুতেই জানিয়ে দিই আজ কী কী বিষয় থাকছে এই অনুষ্ঠানে। আজ কিছু অসাধারণ ব্যক্তিত্বের জন্ম তারিখ, সেই সব মহান মানুষের স্মরণে ফিরে দেখব তাদের সেসব স্বর্ণময় অধ্যায়। গল্প বলবো চার অদম্য ইচ্ছের এভারেস্টে পা রাখার। আরো বলবো এই ভীষণ গরমের ঝাঁঝা রোদ মেখে শুধুই রোদের বদনাম না করে বরং রোদকে একটু বন্দি করে তাকে যদি কাজে লাগানো যায় তাহলে কেমন হয়, বলবো। সঙ্গে থাকবে আরো অনেক গল্প, তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজ সন্ধ্যায়।

রাসবিহারী বসু, তাকে নিয়ে আজকের এই গল্পটা শুধু একজন বিপ্লবীর গল্প নয়, বরং এক অদৃশ্য ছায়ার গল্প। এমন একজন মানুষ যিনি ব্রিটিশদের চোখে ছিলেন ভারতের সবচেয়ে বিপজ্জনক মানুষদের একজন, অথচ সাধারণ মানুষের চোখে বহুদিন রয়ে গিয়েছিলেন প্রায় অচেনা। ১৯১২ সাল, দিল্লি, ব্রিটিশ ভারতের ভাইসরয় চার্লস হার্ডিংয়ের, তিনি হাতির পিঠে চড়ে প্রবেশ করছেন নতুন রাজধানীতে। হঠাৎ আকাশ ফাটানো বিস্ফোরণ, ইতিহাসে যেটা হার্ডিং বম কেস নামে পরিচিত। সেই ঘটনার নেপথ্যে ছিলেন রাসবিহারী বসু। বিস্ফোরণে ভাইসরয় আহত হলেও ব্রিটিশ গোয়েন্দারা বহুদিন ধরেও ধরতে পারেনি সেই মানুষটিকে, যিনি পরিকল্পনার কেন্দ্রে ছিলেন। সবচেয়ে অবাক করার বিষয়, তিনি দিনের বেলায় সরকারি চাকরি করতেন দেরাদুনের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে, আর রাতের অন্ধকারে গোপনে বিপ্লবী সংগঠন চালাতেন। ১৯১৫ সালে তিনি সারা ভারতের সেনানিবাসে একযোগে বিদ্রোহের পরিকল্পনা করেছিলেন। লক্ষ্য ছিল ব্রিটিশ ভারতীয় সেনার মধ্যেই বিদ্রোহ ঘটিয়ে স্বাধীনতা ছিনিয়ে নেওয়া। পাঞ্জাব থেকে বাংলা বহু জায়গায় বিপ্লবীরা প্রস্তুত ছিলেন, কিন্তু বিশ্বাসঘাতকতার কারণে পরিকল্পনা ফাঁস হয়ে যায়। ব্রিটিশরা দমন করে সেই অভ্যুত্থান। ইতিহাসে এই ঘটনাকে অনেকে ভারতের অসম্পূর্ণ সশস্ত্র বিপ্লব বলে উল্লেখ করেন। তারপর শুরু হয় এক রুদ্ধশ্বাস পালানো। কখনো তিনি পাঞ্জাবি সেজেছেন, আবার কখনো বাবু, কখনো সাধারণ কর্মচারী, শেষ পর্যন্ত ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে পৌঁছে যান জাপানে। সেখানেও থেমে থাকেননি, কিন্তু তাঁর সবচেয়ে বড় কাজ ছিল বিদেশের মাটিতে

ভারতের স্বাধীনতার জন্য আন্তর্জাতিক সমর্থন তৈরি করা। পরবর্তীকালে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এর ভিত করে দেন এবং সেই দায়িত্ব তুলে দেন সুভাষচন্দ্র বসুর হাতে। আজ যখন আমরা স্বাধীনতার ইতিহাস বলি তখন অনেক বড় বড় নাম উচ্চারিত হয়, কিন্তু সেই ইতিহাসের আড়ালে এমন কিছু মানুষ আছেন যারা আলোয় আসেননি, অথচ ভিত তৈরি করেছিলেন নিঃশব্দে। রাসবিহারী বসু, তিনি ছিলেন তেমনই এক অগ্নিগর্ভ নিরবতা, যিনি বন্দুকের শব্দের থেকেও বেশি ভয় ধরিয়েছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের মনে। মজার ব্যাপার হলো, ব্রিটিশরা তাকে কখনো গ্রেপ্তারি করতে পারেনি। জাপানে বসেই তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের আন্তর্জাতিক মুখ হয়ে ওঠেন। তিনি গড়ে তোলেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সহায়তায় ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে সংগঠনের চেষ্টা করেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, কিন্তু বয়স ও শারীরিক অসুস্থতার কারণে তিনি বুঝতেই পারেন এই আন্দোলনের জন্য আরও শক্তিশালী জনমোহিনী নেতৃত্ব দরকার। তখন তিনি আহ্বান জানান সুভাষচন্দ্র বসুকে। নেতাজি জাপানে পৌঁছালে রাসবিহারী বসু কার্যত আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব তাঁর হাতে তুলে দেন। এক আবেগঘন কথা প্রচলিত আছে, রাসবিহারী বসু নাকি বলেছিলেন, আমি বীজ বপন করছি, সুভাষ সেই গাছকে বড় করবে। 1945 সালে জাপানেই তার মৃত্যু হয়। স্বাধীন ভারতে তিনি দেখে যেতে পারেননি, কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামের আন্তর্জাতিক ভিত গড়ে দেওয়ার পেছনে তাঁর অবদান ছিল অসামান্য। আজ তাঁর জন্মদিবস। এই মহান বিপ্লবীকে জানাই অসীম শ্রদ্ধা এবং তাঁর মতো মানুষকে স্মরণ করতে গিয়ে ভারতীয় হিসাবে নিজের লড়াকু জাত্যাভিমানকে আরও আরও গভীরে অনুভব করি।

ভারতের আধুনিক ভাস্কর্যের কথা উঠলেই যে নামটি প্রথম সারিতে আসে তিনি হলেন রামকিঙ্কর বেইজ। অথচ তার জীবনটা ছিল একেবারেই মাটির কাছাকাছি। বাঁকুড়ার এক সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি নিজের শিল্প দিয়ে বদলে দিয়েছিলেন ভারতীয় ভাস্কর্যের ভাষা। শান্তিনিকেতনের লাল মাটির পথ, সাঁওতাল জীবনের ছন্দ, গ্রামের মানুষ, শ্রম আর প্রকৃতি, এসবই ছিল তাঁর শিল্পের প্রাণ। তিনি শুধু মূর্তি গড়েননি, যেন সময়কে ধরে রেখেছিলেন পাথর আর সিমেন্টের শরীরে। তাঁর বিখ্যাত সৃষ্টি সাঁওতাল ফ্যামিলি আজও ভারতীয় আধুনিক শিল্পের এক অনবদ্য নিদর্শন। সেই সময় যখন অধিকাংশ ভাস্কর্য ছিল রাজা মহারাজা বা ঐতিহাসিক ব্যক্তিত্বদের নিয়ে, তখন রামকিঙ্কর সাধারণ আদিবাসী পরিবারকে শিল্পের কেন্দ্রে নিয়ে এসেছিলেন। এটাই ছিল তাঁর বিপ্লব। তাঁর উল্লেখযোগ্য সৃষ্টিগুলোর মধ্যে কয়েকটি আজও ভারতীয় আধুনিক শিল্পের ইতিহাসে মাইল ফলক। তাঁর উল্লেখযোগ্য ভাস্কর্য যেমন সাঁওতাল ফ্যামিলির কথা তো বললামই, মিলকল, শ্রমজীবী মানুষের জীবন ও শিল্পায়নের ছন্দকে তুলে ধরা এক অসাধারণ কাজ, সুজাতা, যক্ষ যক্ষী, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভবনের সামনে আজও সেই ভাস্কর্য আমরা দেখতে পাই, বুদ্ধ সিরিজ, এরকম একাধিক এক্সপ্রেশনিস্ট কাজ শিল্পমহলে বিশেষ প্রশংসিত। বিশ্বভারতী ইউনিভার্সিটির কলাভবনে তিনি পড়াশুনো করেন, পরে শিক্ষকতা করেন। বলা হয় তিনি অনেক সময় দামি উপকরণ ব্যবহার না করে সিমেন্ট, কাঁকড়, খোয়া যা হাতের কাছে পেতেন সেই দিয়েই সৃষ্টি করতেন অসাধারণ সব শিল্প। তার কাছে শিল্প মানে ছিল না বিলাসিতা, ছিল জীবনের স্পন্দন। আরেকটা কথা বলি, রামকিঙ্কর ছিলেন দারুণ সঙ্গীত প্রেমী। কাজ করতে করতে তিনি গান গাইতেন, বাঁশি বাজাতেন, তাঁর শিল্পে সেই সুরের ছন্দও যেন মিশে আছে। আজকের দিনে দাঁড়িয়ে রামকিঙ্কর বেজ আমাদের শেখান, শিল্প মানে শুধু সৌন্দর্য নয়, শিল্প মানে মানুষের জীবন, সংগ্রাম, তার মাটির গন্ধকে সম্মান করা। তাই তিনি শুধু একজন শিল্পী নন, ছিলেন এক চলমান সাহসের নাম। আজ তাঁরও জন্মদিবস, তাকে জানাই আমার প্রাণের অন্তরের শ্রদ্ধা। বিশ্বভারতীর কথা, রামকিঙ্কর বেজের কথা, এসব কথা যখন উঠলই রবি ঠাকুরের একটা গান তো বড্ড মনে পড়ে যাচ্ছে। শুনে নিই তাহলে সেই গান।

অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম বন্ধুরা, আজ অসাধারণ কিছু মানুষের জন্মের তারিখ। সে তো সবে শুরু। আজ আমরা সবাই জানি আমাদের প্রিয় কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। তার সম্পর্কে বলতে গেলে তো সমুদ্রের মতো বৈচিত্র্যপূর্ণ সৃষ্টির ভাণ্ডার, যার সবটা হয়তো আজও আমরা এক্সপ্লোর করে এখনও করে উঠতে পারিনি। বিদ্রোহের কবি, প্রেমের কবি, মানবতার কবি, এসব পরিচয়ের ভিড়ে আমরা অনেক সময় ভুলে যাই কাজী নজরুল ইসলাম ছিলেন এক অসাধারণ আধ্যাত্মিক সুরস্রষ্টাও। হ্যাঁ, তাঁর কলম যেমন লিখেছে কারা রৈলৌহ কপাট, তেমন সেই একই কলম সৃষ্টি করেছে বল রে জবা বল কিংবা ভবানী দয়ানী। এ যেন এক আশ্চর্য দৈত্য সত্তা, যেখানে বিদ্রোহ আর ভক্তি, আগুন আর আরতি যেন একই আত্মার দুই রূপ হয়ে ওঠে। কাজী নজরুলের শ্যামাসঙ্গীতে মা কালীর রূপ কখনো ভয়ঙ্করী, আবার কখনো স্নেহময়ী জননী। তিনি কেবল দেবী নন, তিনি যেন কবির ব্যক্তিগত আশ্রয়। আমার কালো মেয়ের পায়ের তলায় গানটিতে মাতৃরূপের যে নিবিড় ভালোবাসা ফুটে ওঠে, তা কেবল ধর্মীয় অনুভূতি নয়, এ এক গভীর মানবিক আরতি। আবার বল রে জবা বল গানে শ্যামার প্রতি এক উন্মাদ ভক্তির প্রকাশ দেখা যায়। তার শ্যামাসঙ্গীতে শাস্ত্রীয় সুর, লোকসঙ্গীতের আবহ এবং অন্তরের আকুলতা একসঙ্গে যেন মিলে মিশে গেছে। অন্যদিকে নজরুলের ভজন এক ভিন্ন জগতের দরজা খুলে দেয়। সেখানে তিনি কখনো কৃষ্ণভক্ত, আবার কখনো রাধার বিরহে কাতর এক প্রেমিক আত্মা। বৃন্দাবনের লীলা অভিরাম বা হরি হে তুমি আমার বা ওরে নীল যমুনার জল, এই গানগুলিতে ভক্তি যেন প্রেমের ভাষায় কথা বলে। তার ভজন শুনলে মনে হয় ধর্মের সীমা ভেঙে মানুষ কেবল সৌন্দর্য আর আত্মসমর্পণের কাছে পৌঁছে যাচ্ছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, একজন মুসলিম কবি হয়েও নজরুল এত গভীর আবেগে হিন্দু ভক্তিগীতি

রচনা করেছেন, আবার ইসলামী গানও সমান শক্তিতে লিখছেন। তাঁর সৃষ্টিতে ধর্ম কোনো বিভাজন নয়, বরং মিলনের সেতু। তিনি যেন বলতে চেয়েছিলেন, ভক্তির ভাষা আলাদা হতে পারে, কিন্তু হৃদয়ের আরতি তো এক। এই কারণেই নজরুলের শ্যামাসঙ্গীত ও ভজন শুধু গান নয়, বাংলা সংস্কৃতির এক বিরল সম্পদ। সেখানে বিদ্রোহী কবির হৃদয় নত হয়েছে ভক্তির কাছে, আর সেই নত হওয়ার মধ্যেই সৃষ্টি হয়েছে অনন্ত সৌন্দর্য। বেশ, তার ভক্তিরসের গানের উল্লেখ তো করলাম, এবারে উল্লেখ করব গজলের। হ্যাঁ, তিনি হয়তো সর্বপ্রথম যিনি গজলকে প্রকৃত অর্থে বাংলায় ধরতে পেরেছিলেন। শুনে নি তাহলে সেই অসাধারণ সৃষ্টি।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
2: দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

0: আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।

বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়। যখন বাংলার শিক্ষার আকাশে অন্ধকার, যখন ভারতীয়দের মেধাকে বারবার ব্রিটিশ শাসনের সামনে ছোট করে দেখা হতো, তখন এক মানুষ বজ্রকণ্ঠে দাঁড়িয়ে বলেছিলেন, প্রতিভার কোনো জাত নেই, কোনো প্রভু নেই। সেই মানুষটি হলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, যাকে ইতিহাস বাংলার বাঘ নামে মনে রাখে। তিনি শুধু একজন বিচারপতি ছিলেন না, শুধু একজন শিক্ষাবিদও ছিলেন না, তিনি ছিলেন এমন এক নির্মাতা যিনি ভবিষ্যৎ ভারত গড়ার জন্য মানুষ তৈরি করেছিলেন। আশুতোষ মুখোপাধ্যায়ের ব্যক্তিত্ব ছিল দুর্দমনীয়। কথিত আছে, ব্রিটিশ শাসকদের সামনে মাথা নত করা তাঁর স্বভাবে ছিল না। তাঁর আত্মসম্মান, জ্ঞান এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এমনই প্রবল ছিল যে তাকে টাইগার অফ বেঙ্গল বা বাংলার বাঘ বলা হতো। কিন্তু তাঁর আসল শক্তি ছিল শিক্ষার প্রতি দৃষ্টিভঙ্গি। তিনি বিশ্বাস করতেন, শিক্ষা শুধু চাকরি পাওয়ার জন্য নয়, শিক্ষা এমন হওয়া উচিত যা মানুষের চিন্তাকে স্বাধীন করে। তিনি বহু বছর ধরে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার উপাচার্য হিসাবে কাজ করেছেন এবং এই বিশ্ববিদ্যালয়কে এমন এক উচ্চতায় নিয়ে যান যে তার উদ্যোগে বিজ্ঞান, গণিত, বাংলা, পালি, সংস্কৃত সহ নানা বিষয়ে উচ্চশিক্ষা এবং গবেষণার নতুন পথ খুলে যায়। পরবর্তীকালে যে প্রতিষ্ঠানগুলো ভারতীয় বিজ্ঞানের ভিত্তি শক্ত করে, তার পিছনে তাঁর দূরদর্শী ভূমিকা ছিল অনন্য। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, তিনি শুধুই প্রতিষ্ঠান গড়েননি, তিনি মানুষ চিনতেন, তিনি প্রতিভাকে চিনতেন। পরবর্তীকালে সিভি রমণের মতো বিজ্ঞানীদের উৎসাহ দিয়েছেন তিনি। কিন্তু আশুতোষ মুখোপাধ্যায় শুধু তথ্য দিয়ে তাকে বোঝা যায় না। তাকে বুঝতে হলে একটা দৃশ্য কল্পনা করুন তো, এক ব্যক্তি যিনি ব্রিটিশ শাসনের মধ্যে দাঁড়িয়ে ভারতীয় ছাত্রদের বলছেন, নিজেদের ছোট ভাববে না, আমাদের মেধাই ভবিষ্যৎ বদলাবে। তিনি জানতেন স্বাধীনতা শুধু রাজনীতি থেকে আসে না, রাজনীতির মাধ্যমেও আসে না, স্বাধীনতা আসে শিক্ষায়, আত্মবিশ্বাসে, জ্ঞানে। আজ আমরা যে আধুনিক উচ্চশিক্ষা, গবেষণা বা বাংলার বৌদ্ধিক ঐতিহ্যের কথা বলি, তার ভিত গড়া মানুষদের মধ্যে আশুতোষ মুখোপাধ্যায় অন্যতম। তিনি ছিলেন এক হাতে আইনজ্ঞ, অন্য হাতে গণিতবিদ, আর হৃদয়ে ছিলেন শিক্ষক। তাই তাকে শুধু একজন মানুষ বলা যায় না, তিনি ছিলেন এক প্রতিষ্ঠান, এক মানসিকতা, এক সাহসের নাম। আশুতোষ মুখোপাধ্যায় বিশ্বাস করতেন, কোনো জাতিকে দুর্বল রাখতে হলে প্রথমে তার শিক্ষাকে দুর্বল করে দিতে হয়। তাই ব্রিটিশ শাসনের সময়

তিনি শিক্ষা ক্ষেত্রকেই জাতীয় আত্মমর্যাদার অস্ত্র হিসাবে গড়ে তুলেছিলেন। ইউনিভার্সিটি অফ ক্যালকাটার উপাচার্য হিসাবে তিনি ভারতীয় ছাত্রদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছিলেন। ভারতীয়রাও বিশ্বমানের জ্ঞান চর্চা করতে পেরে, গবেষণা করতে পেরে নেতৃত্ব দিতে পারে। যাতে তাঁর সাহসী ব্যক্তিত্বও স্বাধীনতার আবহে বড় প্রভাব ফেলেছিল।

সেই সময় বহু ছাত্র ও তরুণ তাঁর ব্যক্তিত্ব দেখে অনুপ্রাণিত হতেন। তাই বলা যায় আশুতোষ মুখোপাধ্যায় বন্দুক হাতে স্বাধীনতা আন্দোলনে নামেননি হয়তো, কিন্তু তিনি যে মেধা, আত্মবিশ্বাস ও জাতীয় চেতনার আগুন জ্বালিয়েছিলেন সেটাকে স্বাধীনতার লড়াইকে ভিত থেকে শক্তি দিয়েছিল। ভারতের স্বাধীনতা আন্দোলন, সে আন্দোলনে তাঁর সবচেয়ে বড় অবদান ছিল দাসত্বের মধ্যে থেকেও ভারতীয়দের মাথা উঁচু করে দাঁড়াতে শেখানো। আজ তার মৃত্যুদিন, তাঁকে স্মরণ করে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম।

এবারে বলবো সাহস আর অদম্য ইচ্ছে শক্তির এক অনন্য গল্প। পশ্চিমবঙ্গের মেয়ে মুনমুন ঘোষ বিএসএফ এর সর্ব মহিলা অভিযাত্রী দলের সদস্য হিসাবে একুশে মে 2026 সকাল প্রায় 8টায় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। এই ঐতিহাসিক অভিযানের নাম ছিল মিশন বন্দে মাতরম। মুনমুন ঘোষের সঙ্গে ছিলেন কাউসার ফাতিমা, রেবেকা সিং এবং সেরিং চোরুল। শিখরে পৌঁছে তারা গিয়েছিলেন বন্দে মাতরম, যা এই সাফল্যকে আরও আবেগঘন ও গর্বের মুহূর্তে পরিণত করেছে। হাজার হাজার ফুট উচ্চতায় তীব্র ঠান্ডা আর অক্সিজেনের অভাবেও সেই অভাবের মধ্যেও তারা প্রমাণ করেছে স্বপ্ন আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়। মুনমুন ঘোষ শুধু একটি পাহাড় জয় করেননি, তিনি জয় করেছেন ভয়, ক্লান্তি আর সীমাবদ্ধতাকে। আজ তার এই সাফল্যে অসংখ্য মেয়েকে নতুন করে স্বপ্ন দেখাতে সাহায্য করবে।

এবারে একটা অদ্ভুত অদ্ভুত খবর নয়, তাও কাজের কথাই বলি আর কি। সূর্যের আলো বোতলে বন্দী, লিকুইড সোলার ব্যাটারি। ভাবুন তো, দিনের বেলায় সূর্যের আলো সংগ্রহ করে সেটাকে এমনভাবে জমা রাখা গেল যাতে রাতে সেই শক্তি ব্যবহার করা যায়। শুধু তাই নয়, ব্যাটারির মধ্যে চার্জ হয়ে সেই শক্তি মাসের পর মাস সংরক্ষিত থাকতে পারে। বিজ্ঞান আজ সেই অসম্ভবকে সম্ভব করার পথে এগিয়ে যাচ্ছে, লিকুইড সোলার ব্যাটারি প্রযুক্তির মাধ্যমে। এই প্রযুক্তির মূল ধারণা এসেছে সুইডেন

সুইডেনের গবেষকরা তারা এমন এক বিশেষ তরল পদার্থ তৈরি করেছেন যা সূর্যের আলো শোষণ করে নিজের রাসায়নিক গঠনটা বদলে ফেলে। পরে প্রয়োজন মতো সেই তরলকে একটু বিশেষ অবস্থায় ফেললে সেই জমা শক্তি তাপ হিসাবে বেরিয়ে আসতে পারে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই শক্তি কয়েক ঘন্টা নয়, বরং বহু বছর পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব। অর্থাৎ গরমের দিনে জমিয়ে রাখা সৌরশক্তি শীতের দিনে ব্যবহার করাও সম্ভব। বর্তমানে সৌরশক্তির সবচেয়ে বড় সমস্যা হলো স্টোরেজ বা সঞ্চয়, কারণ সূর্য না থাকলে সাধারণ সোলার প্যানেল বিদ্যুৎ তৈরি করতে পারে না। কিন্তু এই নতুন প্রযুক্তি সেই সীমাবদ্ধতাকেও বদলে দিতে পারে। এটি ভবিষ্যতে বাড়ি গরম রাখা, শিল্প কারখানায় তাপ উৎপাদন, এমনকি বিদ্যুৎ ব্যবস্থার বিকল্প শক্তি হিসাবেও ব্যবহৃত হতে পারে। এই প্রযুক্তিকে অনেকে বলছেন সূর্যের আলোকে তরলে বন্দি করার বিজ্ঞান। বিজ্ঞানীরা মনে করছেন ভবিষ্যতের পৃথিবীতে যেখানে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমবে, সেখানে এই ধরনের প্রযুক্তি নবায়নযোগ্য শক্তির নতুন দিগন্ত খুলে দিতে পারে। হয়তো একদিন এমন সময় আসবে যখন মানুষ সত্যি রোদ জমিয়ে রেখে ব্যবহার করবে। যাক, আপাতত তো আমাদের মানে ঝাঁঝা রোদে পোড়ার মতো অবস্থা, এবং বারান্দায় রোদ্দুর তো আসছেই রোজ, তাই না? তাহলে সেই গান শুনে নিই এবার, আর সময় এবারে আস্তে আস্তে চোখ রাঙাচ্ছে শেষের পথে।

এবারে ছোট্ট করে একটু ট্রেড ডেফিসিট সম্পর্কে বলবো। আমাদের আলোচনার টেবিলে রাখবো ভারতীয় অর্থনীতির এমন কিছু টাটকা সমীকরণ ও পরিসংখ্যান যা আমাদের প্রত্যেকের পকেট এবং দেশের সামগ্রিক আর্থিক পরিস্থিতির ওপর গভীর প্রভাব ফেলছে। মার্কিন ডলারের ক্রমাগত শক্তিবৃদ্ধি, বিশ্ববাজারের অস্থিরতা এবং দেশের আভ্যন্তরীণ আমদানি রপ্তানির ভারসাম্য কীভাবে আমাদের বাজারের চালচিত্র বদলে দিচ্ছে, আজ সেই নিয়ে একটু কথা বলা যাক। বর্তমানে এক মার্কিন ডলারের মূল্য প্রায় 95-96 টাকায় পৌঁছেছে। এই পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নিচ্ছেন। আরবিআই এর তথ্য অনুযায়ী শুধু মার্চ মাসেই প্রায় $13.3 মিলিয়ন FPI বিনিয়োগ ভারত থেকে বেরিয়ে যাচ্ছে। অন্যদিকে দেশের বাণিজ্যিক ঘাটতি ভয়াবহ হারে বেড়েছে। FY 2026-এ ভারতের বাণিজ্যিক ঘাটতি বা ট্রেড ডেফিসিট প্রায় $119.3 বিলিয়ন পৌঁছেছে, কারণ আমদানির পরিমাণ রপ্তানির তুলনায় অনেক বেশি। এর সরাসরি প্রভাব পড়ছে জ্বালানির দামে। ভারত তার প্রয়োজনীয় তেল 80% বেশি আমদানি করে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেশি থাকার সঙ্গে টাকার দুর্বলতার যোগ হওয়ায় পেট্রোল ডিজেলের দাম দ্রুত বাড়ছে, আর জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, যার প্রভাব পড়ে নিত্য প্রয়োজনীয় জিনিস।

এর দামেও। যাই হোক, এই পকেটের টান নিয়েই আমরা মধ্যবিত্ত বাঙালি বেঁচে আছি, আর স্বপ্ন দেখছি আরও খানিকটা ভালো থাকার, ভালো রাখার। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করব বন্ধুরা। খুব ভালো থাকবেন, শুনতে থাকবেন আকাশবাণী মৈত্রী। এতক্ষণে আপনাদের সঙ্গে ছিলাম আজ সন্ধ্যায় অনুষ্ঠানে, আমি সুদীপ্তা ব্রহ্ম।

এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়, উপস্থাপনায় সুদীপ্তা ব্রহ্ম। আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার।

0: Heck, no jury.
1: এক নজরে দেখে নেওয়া যাক এই মুহূর্তে খেলার দুনিয়া। ফরাসি ওপেন গ্রান্ড স্ল্যামের দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ জেভারভ, প্রথম রাউন্ডে পরাজিত টেলর ফ্রিজ, মহিলা সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে মীরা আন্ড্রিভা। মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে আইপিএল প্লে অফ নিশ্চিত করল রাজস্থান রয়্যালস। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে অবনমন এড়াল টটেনহাম, 14 বছর পর অবনমন ঘটল ওয়েস্টহ্যামের। ম্যানেজার পেপ গোয়ার্দিওলা ও ফুটবলার মোহাম্মদ সালাহর বিদায় ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে। স্যাফ মহিলা ফুটবলের প্রথম ম্যাচে আজ ভারত খেলছে মালদ্বীপের বিরুদ্ধে। কানাডিয়ান গ্রাঁপি জিতলেন কিমি আন্তোলি।

নমস্কার বন্ধুরা, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি শুভজিৎ। খেলার দুনিয়ার নানান খবরাখবর এবং খেলার দুনিয়ার ইতিহাস বিশ্লেষণ পরিসংখ্যান সব কিছু নিয়েই আমাদের প্রতিদিনকার মৈত্রী ক্রীড়াঙ্গনের আসর জমে ওঠে। আজ একটি বিশেষ দিন, আজ 25 মে আন্তর্জাতিক ফুটবল দিবস, এই নিয়েই রয়েছে একটি বিশেষ অনুষ্ঠান। এছাড়াও খেলার দুনিয়ার খবরাখবরের সঙ্গে থাকছে প্রতিদিনকার মতনই আজকের দিনের কথা। তবে সবার আগে আসুন চলে যাওয়া যাক আতশ কাঁচের তলায়। আতশ কাঁচের তলায় আজ ফরাসি ওপেন গ্র্যান্ড স্ল্যাম টেনিস। মরশুমের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফরাসি ওপেন টেনিস, পুরুষ সিঙ্গলসের প্রথম রাউন্ডে জয় পেলেন নোভাক জোকোভিচ। রেকর্ড 25তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের অভিযানের শুরুতে কিছুটা বাধার সম্মুখীন হলেন অবশ্য জোকোভিচ। শেষ পর্যন্ত ফ্রান্সের জিওভানি পেটসি পেরিকার্টকে 5-7, 7-5, 6-1, 6-4 হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলেন। রজার ফেডারারকে টপকে সবচেয়ে বেশিবার গ্র্যান্ড স্ল্যাম পুরুষ সিঙ্গলসে নামার রেকর্ড গড়লেন জোকোভিচ। এটি ছিল তার 82তম গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস ম্যাচ। কিন্তু প্রথম রাউন্ডেই বিদায় নিলেন সপ্তম বাছাই টেলর ফ্রিজ। 7-6, 7-6, 6-7, 6-1 ফ্রিজকে হারালেন স্বদেশীয় আমেরিকান নিশেষ বাসাবরেড্ডি। রোলা গাঁড়োয় এই প্রথম ম্যাচ খেললেন বাসাবরেড্ডি ওয়াইল্ড কার্ড পেয়ে। ত্রয়োদশ বাছাই রাশিয়ার কারেন খাচানভ 6-3

0: 7-6, 6-0 ফ্রান্সের আর্থার গিয়াকে হারিয়ে উঠলেন দ্বিতীয় রাউন্ডে। পুরুষ সিঙ্গলসে দ্বিতীয় বাছাই আলেকজান্ডার জেভারভ 6-3, 6-4, 6-2 ফ্রান্সের বেঞ্জামিন বঞ্জিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলেন। মহিলা সিঙ্গলসে অষ্টম বাছাই রাশিয়ার মীরা আন্ড্রিভা 6-3, 6-3 স্ট্রেট সেটে ফ্রান্সের ফিওনা ফোরাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন। 2017 ইউএস ওপেন বিজয়িনী ও 2018 ফরাসি ওপেন রানার্স স্লোয়ান স্টিফেন্স হেরে গেলেন চেক প্রজাতন্ত্রের সারা বেজলেকের কাছে। সারা বেজলেক 6-3, 6-2 হারালেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্টিফেন্সকে। প্রথম রাউন্ডেই বিদায় নিলেন বারবোরা ক্রিজিকোভা, এমা রাদুকানু ও সোফিয়া কেনিন। মার্কিন যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিন 2020 অস্ট্রেলিয়ান ওপেন বিজয়িনী ও ফরাসি ওপেন রানার্স 3-6, 3-6 হেরে গেলেন স্বদেশীয় পেটন স্টান্সের কাছে। 2021 ইউএস ওপেন জয়ী ব্রিটেনের এক নম্বর মহিলা টেনিস তারকা এমা রাদুকানুকে 6-0, 7-6 হারালেন আর্জেন্টিনার সোলানা সিয়ারা। 2021 ফরাসি ওপেন চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রিজিকোভাকে প্রথম রাউন্ডেই 6-7, 7-6, 6-2 হারালেন মার্কিন যুক্তরাষ্ট্রের হেইলি ব্যাপটিস্ট। আতসকাঁচের তলায় আজ ছিল ফরাসি ওপেন গ্রান্ড স্ল্যাম টেনিস। খেলার দুনিয়ার আরও অনেক খবরাখবর রয়েছে। আইপিএলের খবর রয়েছে, আছে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের শেষ দিনের লড়াইয়ের খবর, এছাড়াও তো থাকছে আজকের দিনের কথা। তবে একটু আগেই বুঝি বললাম যে আজ একটি বিশেষ দিন, 25 মে আন্তর্জাতিক ফুটবল দিবস, সেই নিয়েই একটি বিশেষ অনুষ্ঠান আপনাদের জন্য আজ আমরা সাজিয়ে রেখেছি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের ইতিহাস ও তাৎপর্য উদযাপনের জন্য জাতিসংঘ এই 25 মে দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসেবে ঘোষণা করেছে। 1924 সালের 25 মে প্যারিস অলিম্পিক্সে প্রথমবার বিশ্বের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলগুলিকে নিয়ে একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতেই এই 25 মে দিনটিকে নির্ধারণ করা হয়েছে। 2024 সালটি ইতিহাসে প্রথম আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার শতবর্ষপূর্তি চিহ্নিত করে। এরই স্বীকৃতিস্বরূপ 2024-এর 7 মে সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ করা হয় এবং 25 মেকে বিশ্ব ফুটবল দিবস হিসেবে ঘোষণা করা হয়। এই প্রস্তাবে ফুটবলের বিশ্বব্যাপী প্রসারের সঙ্গে বাণিজ্য, শান্তি ও কূটনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাবকে স্বীকার করা হয়েছে এবং এটিও স্বীকৃত হয় যে ফুটবল সহযোগিতার একটি বিশাল ক্ষেত্র তৈরি করে। আসুন শুনি আন্তর্জাতিক ফুটবল দিবস বা বিশ্ব ফুটবল দিবস নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান।
1: একটি শব্দ, কিন্তু সারা পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষের হৃদস্পন্দন বেড়ে যায় এই শব্দটি শুনলে। কেবলমাত্র একটি চামড়ার বল, আর কিছু আলাদা করে লাগে না এই খেলাটি খেলতে, বাকি সবটাই জোগাড় হয়ে যায়। কাদা ভরা মাঠ হোক বা পাড়ার এঁদো গলি, একটা বল পেলেই হলো, তারপরেই শুরু ম্যাজিক। যে ম্যাজিকের সম্মোহনী শক্তি মানুষকে আচ্ছন্ন করে রেখেছে তার জন্ম লগ্ন থেকে। আধুনিক ফুটবলের জন্ম 19 শতকের ব্রিটেনে হলেও এর অনেক বছর আগে থেকেই চীন সহ বহু দেশে ফুটবলের কোন এক প্রাচীন রূপ মোহিত করে রেখেছিল মানব সভ্যতাকে। লক্ষ্যই একটাই, বলকে বিপক্ষের গোলে ঠেলে দেওয়া। এই আপাত সামান্য ব্যাপারটাই কত নান্দনিক, কত সূক্ষ্ম, আবার কত ভয়ঙ্কর বা হিংস্র হয়ে উঠতে পারে তা ফুটবল আমাদের চিনিয়েছে। এবং এর অন্তর্নিহিত সৌন্দর্য, দ্বন্দ্ব ও নাটকীয়তা একে পৃথিবীর প্রিয়তম খেলা করে তুলেছে। আজ বিশ্ব ফুটবল দিবস, রাষ্ট্রসংঘ আজকের দিন 25 মেকে চিহ্নিত করেছে ফুটবলের সামাজিক সম্প্রীতি গড়ার আশ্চর্য ক্ষমতাকে উদযাপন করতে। আজ ক্রীড়াঙ্গনে কথা বলবো আকাশবাণীর বিখ্যাত ফুটবল ধারাভাষ্যকারদের সঙ্গে ফুটবলের এই বিশেষ দিনটি নিয়ে। প্রথমেই প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ও ফুটবল ধারাভাষ্যকার জয়ন্ত চক্রবর্তী জানালেন এই দিবসের ব্যাপারে।

0: এবং ফুটবল খেলার যুগে যুগে বদলের ব্যাপারে।
1: দেখো, প্রথমেই বিশ্ব ফুটবল দিবসে সবাইকে শুভেচ্ছা জানাই। বিশ্ব ফুটবল দিবস এমন একটা দিন যে দিনটি লিবিয়ার একজন রাষ্ট্রদূত তিনি রাষ্ট্রসংঘের কাছে প্রস্তাব দিয়েছিলেন এবং তারপর থেকে 2024 সালে এই প্রস্তাবটি দেন এবং 2025 সালে ওয়ার্ল্ড ফুটবল ডে হিসেবে এই দিনটি পরিণত হয়। উই আর টুগেদার অ্যান্ড লেট আস মেক স্ট্রঙ্গার, অর্থাৎ আমরা একসঙ্গে থেকে আরো বেশি শক্তিশালী হব। আসলে ফুটবলের নান্দনিক সৌন্দর্য তুমি যে প্রশ্নটি করলে সেটা অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে, আমি একথা বলবো। কারণ ফুটবলে শেষ কথা হচ্ছে গোল। ফিফা একটা একটা সময় একটা স্লোগান তুলেছিল, গো ফর গোলস। দেখো, গোলটা যেভাবেই হোক না কেন, যে ফরমেশনই হোক না কেন, শেষ কথা তো গোল। সুতরাং গোলটা হওয়াটা বাণিজ্যিকর একটা দিক আছে এবং সেই দিকটা যদি ঠিক মতো সাধিত হয় তাহলে তার থেকে ভালো আর কিছু হয় না। সব থেকে বড় কথা, ফুটবলে টাকা পয়সা এসছে, ফুটবলে বাণিজ্যিকরণ হয়েছে, এগুলোর প্রয়োজন রয়েছে। ফুটবলাররা টাকা কেন পাবেন না? আজকে রোনাল্ডো মেসি যদি বিশ্বের অন্যতম ধনী খেলোয়াড় হতে পারেন, আমাদের ফুটবলাররা কেন হবে না? ফুটবলে টাকা পয়সা আসুক, কিন্তু ফুটবলের যেটা মূল উদ্দেশ্য ছিল, খেলা দেখে তৃপ্তি, খেলা দেখে চোখের একটা তৃপ্তি, খেলা দেখে মনের একটা আনন্দ, সেটা যদি হারিয়ে যায় তাহলে তার থেকে দুর্ভাগ্যের একটা কিছু হয় না।
0: সেটা কি হচ্ছে আপনার মনে হয়?
1: ফুটবল অনেক বেশি কেজু হয়ে গেছে, ফুটবল অনেক বেশি। আজকে দেখো, একটা সময় আমরা যখন সাংবাদিকতা করেছি বা ধারাভাষ্য দিয়েছি রেডিওতে, তখন যে ফ্রি হ্যান্ডটা আমাদের ছিল সেই ফ্রি হ্যান্ডটা এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে। এখন একজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলতে গেলে মিডিয়া ম্যানেজারের পারমিশন নিতে হয়, মিডিয়া ম্যানেজার পারমিশন দিলে তবে সেই খেলোয়াড়ের সঙ্গে কথা বলা যায়। আগেকার দিনে কিন্তু তেমনটা ছিল না। এর একটা ভালো দিক যেমন আছে তেমন একটা খারাপ দিকও আছে। খারাপ দিকটা হচ্ছে ফুটবলের যে অনাবিলতা, ফুটবলের যে একটা একটা পৌঁছে যাওয়ার তাগিদ, সেই জিনিসটা কোথায় একটা নষ্ট হয়ে গেছে। ফুটবল খানিকটা বাণিজ্যিকরণে সে আবেগটা হয়তো গতি এসছে, বেগ এসছে, কিন্তু আবেগটা অনেকটাই হারিয়ে গেছে। বেগ এসছে, আবেগ হারিয়ে গেছে, এটাই হচ্ছে ফুটবলের শেষ কথা সূর্য আমার মনে হয়।
0: ঠিক, অসাধারণ বললেন শেষ। এই জন্যই ধারাভাষ্যকারদের সাথে কথা বলতে আমরা এত মানে ভালোবাসি, এতটা আমরা সমৃদ্ধ হই।
1: বেগটা না থাকলে তো বেগ আসে না।
0: ঠিক,
1: আবেগ ছিল বলেই আজকে বেগ এসছে। আবেগ ফুটবলকে কেন্দ্র করে আজকে 211টা দেশ ফিফার অ্যাফিলিয়েটেড ইউনিট রয়েছে। মোট বিশ্বে দেশের সংখ্যা 195টি, 211টি সংস্থা এর অন্তর্ভুক্ত। অতএব বুঝতে পারছো ফুটবল কতটা সার্বজনীন হয়েছে। পেলে মারাদোনা আজকে ফুটবলকে পৌঁছে দিয়েছেন ঘরে ঘরে এবং এ বিষয়গুলো বলে দেবার অপেক্ষা রাখে না যে আরো অনেক ফুটবলার এসছেন তার পরবর্তী পর্বে। মেসি এসছেন, রোনাল্ডো এসছেন, এমবাপ্পে এসছেন, তারা সবাই নমস্য ফুটবলার। কিন্তু আমাদের মেখলিগঞ্জের যে অখ্যাত ফুটবলারটি বল পায়ে কৌশল একটা কসরত করছে, তাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। সুতরাং আমার মনে হয় যে ফুটবলে বাণিজ্যিকরণ ভালো, কিন্তু বাণিজ্যিকরণ করার ক্ষেত্রে যদি দেখা যায় যে ফুটবলের নান্দনিক সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে সেটা কোনো মতেই কাম্য নয়। আসলে ফুটবলে সবাই গোল দেখতে চান, সেইটা দেখতে পাওয়াটা খানিকটা দুষ্কর হয়ে যাচ্ছে।
0: ঠিক ঠিক বলেছেন। কেন ফুটবল দ্য বিউটিফুল গেম, তার সৃজনশীল বাচনে ব্যাখ্যা করলেন বর্ষিয়ান ধারাভাষ্যকার নীলিমেশ রায়চৌধুরী।
2: দেখো, ফুটবলের গতি, ছন্দ, একটা সঙ্গীতের মূর্ছনা ফুটবল। ফুটবলের প্রত্যেকটা মানে রন্ধ্রে রন্ধ্রে মানুষের যে কথা চিন্তা রয়েছে, ভাবনা রয়েছে, প্রত্যেকটার মধ্যে ফুটবল জড়িয়ে আছে। এই কারণে যে ফুটবল তো দাঁড়িয়ে থাকার খেলা নয়, গতিময় খেলা। এবং সে গতি ছন্দ হারা গতি নয়, ছন্দের সাথে শিল্পের চাতুরি। কারণ হচ্ছে ফুটবল খেলতে গেলে গোলে পৌঁছতে হবে, গোল প্রতিরোধ করতে হবে। প্রত্যেকের ক্ষেত্রেই খেলোয়াড় পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে যে ডিপেন্ড করে তাকে ডিপেন্ড করতে হয়, আর যাকে গোল করার জন্য যেতে হয় তাকে গোল করার প্রক্রিয়াটাকে চালু রাখতে হয়। এই ছন্দময় গতিময় খেলা ফুটবল। বলবে কেন হকিও তো তাই? না, হকির মধ্যে একটা অবলম্বন আছে, তুমি একটা স্টিককে নিয়ে দৌড়চ্ছ, তোমার একটা অবলম্বন। আর ফুটবল সম্পূর্ণ মাথা থেকে পায়ের নখ পর্যন্ত নিজের সৃষ্ট শিল্প কর্মের উপর নির্ভর করে চলতে হয়। যারা মাঠে দর্শক থাকেন তারা তার সাথে পরিপূর্ণ রূপে মিশে যায়। অতএব প্রত্যেকটি মুহূর্তে প্রাণের সঞ্চার হয়। প্রাণকে বাদ দিয়ে তো জীবন হতে পারে না, আর যেহেতু জীবন প্রাণবন্ত করতে হয়, ফুটবলই ক্রীড়া ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ ক্রীড়া হিসেবে সেই জন্যই প্রতিষ্ঠিত।
0: ঠিক, এত খুব সুন্দর বললেন। সত্যি ফুটবলের অন্তর্নিহিত সৌন্দর্যের নির্যাসটা যেন আপনি তুলে ধরলেন। কিন্তু ফুটবল কতটা বদলেছে নীলিমেশ, আমরা একসময় জানতাম অ্যাটাক হচ্ছে আসল, এখন অনেক ট্যাকটিক্যাল হয়ে গেছে ব্যাপারটা, মানে
2: সবকিছুতে। শিক্ষা দেখো।

0: সংস্কৃতি, কৃষ্টি, ক্রীড়া সব ক্ষেত্রে একটা বিবর্তন আসছে। বিবর্তনটা কিন্তু প্রকৃতির সাথে একেবারে সম্পূর্ণরূপে সম্পৃক্ত হয়ে পরিবর্তন হয়। ফুটবলের পরিবর্তন এসছে গঠনের থেকে, নিয়মের থেকে এবং খেলোয়াড়দের ভাবনা থেকে। আপনার পৌরসেই তো স্বপ্নের জন্ম হয়,
1: অবশ্যই।
0: তাই ফুটবলার সে ভাবনার ভেতর দিয়ে নিজস্ব স্বপ্নকে প্রতিষ্ঠিত করতে চান বলে নতুন নতুন পথ উন্মোচন হচ্ছে, মুখ খুলছে একটার পর একটা। আসলে লক্ষ্য এক, গোলে পৌঁছাতে হবে। সে পৌঁছানোর বিভিন্ন দিক, রূপ, আঙ্গিক সেগুলো তৈরি করতে হয় খেলোয়াড়কে, কারণ তিনি তখন শিল্পী। কোন পথ দিয়ে গেলে পরে দ্রুত পৌঁছাতে পারবো, কোন পথ দিয়ে গেলে পরে প্রতিপক্ষকে প্রতিহত করতে পারবো, প্রতিনিয়ত চিন্তা করে না। অর্থাৎ তুমি যদি এক পথে চলতে থাকো সেটা পুরনো হয়ে যায়, প্রতিপক্ষ ধরে ফেলে, অতএব সে গতিটা তখন তার ছন্দ হারিয়ে ফেলে। তাই নতুন নতুন করেই ভাবনাটাকে তৈরি করতে হয়।
2: সবশেষে কিংবদন্তি ফুটবলার ও বর্তমান যুগের অন্যতম প্রখ্যাত ধারাভাষ্যকার মানস ভট্টাচার্য,
3: দেখো একটা চামড়ার বলকে নিয়ে তুমি যে কথাটা বললে যে উন্মাদনা উত্তেজনা তৈরি হয়, এটা শুধু আমাদের দেশে বলে নয়, সারা বিশ্বেতে রয়েছে। কারণ এই যে 90 মিনিট যখন খেলা হয়, সেই খেলাটা যখন আমরা দেখি, তুমি দেখবে কোনো দিকে তোমার কোনো দৃষ্টি যাবে না। খেলাটাকে এত সুন্দরভাবে আমরা উপভোগ করি, মাঠে প্রচুর প্রচুর দর্শক আসে, টিভির পর্দায় প্রচুর দর্শক খেলা দেখে, রেডিওর মাধ্যমে সে খেলার ধারাবিবরণী পৌঁছে যায় কোনা থেকে কোনায়। এই যে খেলাটার যে উন্মাদনা, এটা একটা বড় ব্যাপার। এবং তুমি জানো পৃথিবীতে সবচাইতে জনপ্রিয় যে প্রতিযোগিতাগুলো হয়, তুমি অলিম্পিক্সকে যদি মাথায় রাখো, তুমি যদি উইম্বলডন টুর্নামেন্টটাকে মাথায় রাখো, এবং বিশ্বকাপ ফুটবলকে যদি তুমি তোমার সামনে আনো, তাহলে দেখবে যে প্রথম তিনটের মধ্যে কিন্তু এই প্রতিযোগিতা কিন্তু এগিয়ে রয়েছে। ফুটবলের প্রতি আকর্ষণ এত বেশি, এবং আমাদের এই পশ্চিমবঙ্গে বিশেষ করে বলতে পারি, আমি জানি কৃষকরা যখন মাঠে কাজ করেন তখন একটা রেডিও থাকে ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলার খবর শোনার জন্য, ফুটবলের টানে তারা ফুটবলের জন্য ওই কাজের মধ্যেও তারা বেঁচে থাকার একটা রসদ পায় ফুটবলের মধ্যে থেকে। আজকে বিশ্ব ফুটবল দিবস আমরা সকলে জানি, আমি খুব গর্বিত এবং আনন্দিত বটে যে আমি এরকম একটা ফুটবল খেলার মধ্যে দিয়েই নিজেকে বড় করতে পেরেছিলাম। অন্য কোনো খেলায় গেলে খেলাতেই আনন্দ আছে, কিন্তু ফুটবলের মতো আনন্দ, তুমি যদি লক্ষ্য করে দেখো আগে অ্যাটাকিং পার্টে বেশি খেলোয়াড় রাখা হতো এবং মাঝমাঠ এবং ডিফেন্সটাতে কম খেলোয়াড় থাকবে, এখন তুমি লক্ষ্য করে দেখবে মাঝমাঠ এবং ডিফেন্সের লোক বেশি রেখে অ্যাটাকিং এ একটা সিঙ্গেল স্ট্রাইকার নিয়ে অনেকে খেলে, উইং থেকে অ্যাটাক তোলার জন্য ফুটবলের ইয়েটাই চেঞ্জ হয়ে গেছে, সিনারিওটাই চেঞ্জ হয়ে গেছে। কারণ 11 জনের মধ্যে 10 জনকেই অ্যাটাকে যেতে হবে, 10 জনকেই ডিফেন্স করতে হবে। এই যে টাফ কম্পিটিশন, এইটা কিন্তু ফুটবলের মাধুর্য আমি বলবো অনেক বাড়িয়েছে। আগে কি একটা প্লেয়ার দেখতে ভালো লাগতো, 3-4 জনকে ড্রিবল করে চলে যাচ্ছে, গোল করছে। আমি পেলের খেলা দেখেছি, জোয়ার্জিনোর খেলা দেখেছি, গ্যারিনচার খেলা দেখেছি, পুস্কাসের খেলা দেখেছি, মারাদোনার খেলা দেখেছি, এখন কিন্তু সেই জায়গাটা পাবে না। তবুও প্রতিভা যদি থাকে, যেমন মেসিকে আমরা দেখি মাঝে মাঝে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে, রোনাল্ডো ব্যক্তিগত দক্ষতায় কিছু ঝলক দেখিয়ে যায়, এই জন্যই তো এই খেলাটার উপর
1: একদম, এটা আমি একদম সহমত যে ওই মুহূর্ত গুলো যখন তৈরি হয় তখনই বোঝা যায় এটা সৌন্দর্যের খেলা, এটা সৌন্দর্যের
3: খেলা। ঠিক,
2: এতক্ষণ বিশ্ব ফুটবল দিবস নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান শুনলেন গ্রন্থনা, সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনা সৌর্য চৌধুরী।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা, শিল্প সুষময়, সৌন্দর্যে এক নান্দনিক শোভা প্রদর্শনকারী সেই ক্রীড়াশৈলী।

সেই ক্রীড়াক্ষেত্র ফুটবল। আজ আন্তর্জাতিক ফুটবল দিবসে শুনলেন একটি বিশেষ অনুষ্ঠান। আসুন এবারে চলে যাই ক্রীড়াঙ্গনের পরবর্তী পর্বে। খেলার দুনিয়ার কিছু খবরাখবর দেব এবং তার সঙ্গেই আজকের দিনের কথা বলব। আইপিএল প্লে অফে চতুর্থ দল হিসেবে যোগ্যতা নিশ্চিত করল রাজস্থান রয়্যালস। গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সকে 30 রানে হারিয়ে প্লে অফে পৌঁছে গেল বৈভব সূর্যবংশীরা। এই জয়ের ফলে 15 পয়েন্টে থাকা পঞ্জাব কিংসকে টপকে 16 পয়েন্ট নিয়ে রাজস্থান শেষ প্লে অফ স্থানটি অর্জন করল। রাজস্থানের জয়ের মূল কারিগর অবশ্যই জোফরা আর্চার, 15 বলে করলেন 32 রান, আবার 17 রানে নিলেন 3টি উইকেট। এবারের আইপিএলে ইতিমধ্যেই আইপিএল প্লে অফ সম্ভাবনা থেকে ছিটকে যাওয়া মুম্বাই ইন্ডিয়ান্স শেষ ম্যাচেও তাদের জয় অধরা রইল। 14টি ম্যাচের মধ্যে মাত্র 4টিতে জয় পেয়ে 8 পয়েন্ট নিয়ে 10টি দলের মধ্যে নবম স্থানে শেষ করল রোহিত শর্মারা। প্রথম ব্যাট করে রাজস্থান 20 ওভারে 8 উইকেটে 205 রান করে। আর্চারের 32 রানে ছিল 3টি 6 ও 1টি 4। 20 ওভারে 9 উইকেটে 175 রানের বেশি পৌঁছতে পারেনি মুম্বাই। প্রথম ওভারই রোহিত শর্মাকে 0 রানে প্যাভিলিয়নে ফেরান আর্চার। মুম্বাই ইনিংসে সর্বোচ্চ রান সূর্যকুমার যাদবের 42 বলে 60। 15 বলে 34 রান করেন হার্দিক পাণ্ডিয়া। আগামী 27 মে নিউ চণ্ডীগড়ে এলিমিনেটর পর্বে রাজস্থান রয়্যালস খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। আগামীকাল 26 মে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স ধর্মশালায়। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে 29 মে নিউ চণ্ডীগড়ে, 31 মে আহমেদাবাদে আইপিএল ফাইনাল। গতকাল অন্য ম্যাচে কলকাতার ইডেন উদ্যানে দিল্লি ক্যাপিটালস 40 রানে হারায় কলকাতা নাইট রাইডার্সকে। রাজস্থানের আগেই প্লে অফ নিশ্চিত করায় এই ম্যাচের ফলাফল কোনো প্রভাব সৃষ্টি করেনি। দিল্লি 6ষ্ঠ ও কলকাতা 7ম স্থানে শেষ করল। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল গতকাল ছিল এক ঘটনাবহুল রবিবার। এ মরশুমে প্রিমিয়ার লিগের শেষ দিনে অবনমন এড়ানো ও ইউরোপিয়ান কোয়ালিফিকেশনের যোগ্যতা অর্জনের লড়াই জমে উঠেছিল। ইতিমধ্যেই আর্সেনাল লিগ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে। শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে 2-1 গোলে হারালো আর্সেনাল। 38 ম্যাচে 85 পয়েন্ট নিয়ে লিগ অভিযান শেষ করল আর্সেনাল। 38 ম্যাচে 78 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। শেষ ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে 2-1 গোলে পরাজিত হল গুয়ার্দিওলার ম্যান সিটি। ম্যান সিটির কোচ হিসেবে পেপ গুয়ার্দিওলার শেষ ম্যাচ ছিল এটি। সমর্থকদের অভিবাদন অর্জন করেন গুয়ার্দিওলা। লিভারপুলের হয়ে দীর্ঘ 9 বছর খেলা মোহাম্মদ সালহা তার শেষ ম্যাচটি খেললেন গতকাল। এটি ছিল লিভারপুলের হয়ে 442তম ম্যাচ। দ্বিতীয়ার্ধে পরিবর্তন হিসাবে মাঠে নামেন লিভারপুল জার্সিতে 257 গোল করা সালহা। ব্রেন্টফোর্ডের সঙ্গে লিভারপুলের খেলাটি 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। 38 ম্যাচে 60 পয়েন্ট নিয়ে লিভারপুল 5ম স্থানে শেষ করল। চতুর্থ স্থানে রইল অ্যাস্টন ভিলা 38 ম্যাচে 65 পয়েন্ট নিয়ে। ষষ্ঠ ও সপ্তম স্থানে থাকা যথাক্রমে বর্নমাউথ ও স্যান্ডারল্যান্ড ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করল। অষ্টম স্থানে থাকা ব্রাইটন কনফারেন্স লিগে খেলবে। গতকাল ব্রাইটনকে 3-0 গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড। 1টি গোল এবং 1টি অ্যাসিস্ট ছিল ব্রুনো ফার্নান্ডেজের। 38 ম্যাচে 71 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করল ম্যানিউ। প্রথম 5টি দল আগামীবারে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। বার্নামাউথ ও নটিংহাম ফরেস্টের খেলা 1-1 গোলে শেষ হয়। স্যান্ডারল্যান্ড 3-1 গোলে হারাল চেলসিকে। 53 বছরে প্রথমবার ইউরোপিয়ান লিগে খেলবে প্রথম মরশুমে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা স্যান্ডারল্যান্ড। অন্যদিকে 10ম স্থানে শেষ করে ইউরোপিয়ান কোয়ালিফিকেশনের যোগ্যতা অর্জনে ব্যর্থ ক্লাব ওয়ার্ল্ড কাপ জয়ী চেলসি। 14 বছর প্রিমিয়ার লিগ খেলার পর অবনমন হল ওয়েস্টহ্যাম ইউনাইটেডের। গতকাল যদিও লিডসকে 3-0 গোলে হারায় ওয়েস্টহ্যাম, কিন্তু টটেনহামও 1-0 গোলে এভারটনকে হারানোয় 2 পয়েন্টে ওয়েস্টহ্যামের থেকে এগিয়ে থেকে অবনমন এড়াল টটেনহাম হটস্পার।

আসুন এবার একটু আজকের দিনের দিকে তাকানো যাক। আজকের দিন অর্থাৎ 25শে মে, দিনটি আন্তর্জাতিক ফুটবল দিবস। এছাড়াও এই দিনে অনেক বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বের জন্মদিন। যেমন 2001 সালে আমেরিকার এরিন ওয়েহেনমায়ার প্রথম দৃষ্টিহীন পর্বতারোহী হিসেবে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন 2001 সালের এরকম 25শে মে তারিখে। এটি একটি বিশেষ যুগান্তকারী ঘটনা। 2001-এর 25শে মে এই অসম্ভবকে সম্ভব করেছিলেন আমেরিকার এরিক ওয়েহেনমায়ার, প্রথম দৃষ্টিহীন পর্বতারোহী হিসেবে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করে। এবারে সেই ক্রীড়া ব্যক্তিত্বদের জন্মদিনের কথা বলব। 2001 সালের 25শে মে যেরকম একটি অসম্ভবকে সম্ভব করার ঘটনা ঘটিয়েছিলেন আমেরিকান পর্বতারোহী এরিক ওয়েহেনমায়ার, সেরকমই ক্রীড়াক্ষেত্রে যুগান্তকারী কিছু কৃতিত্ব অর্জনকারী ক্রীড়া ব্যক্তিত্ব এরকম 25শে মে তারিখেই জন্মেছিলেন। ফ্রান্সের ফুটবলার ইব্রাহিমা কোনাতে, তার জন্ম হয় 1999-এর 25শে মে তারিখে। 2022 ফিফা বিশ্বকাপ রানার্স দলের সেন্টার ব্যাক ইব্রাহিমা কোনাতে, ক্লাব ফুটবলে খেলেন লিভারপুলে। 2024-25 মরশুমে লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হন। 2021-এ প্রথম মরশুমেই লিগ কাপ এবং এফএ কাপ জয়ী দলে ছিলেন ইব্রাহিমা কোনাতে। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার কাগিসো রাবাদা, 1995 সালের 25শে মে তার জন্ম। ডানহাতি ফার্স্ট বোলার, সব ফরম্যাটেই খেলেন কাগিসো রাবাদা। 22 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে, একদিবসীয় আন্তর্জাতিক ক্রিকেট এবং টেস্ট বোলিংয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে 1 নম্বরে উঠে আসেন। সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে টেস্টে 150 উইকেট নেন 2018-তে। 2025-এ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী দক্ষিণ আফ্রিকা দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কাগিসো রাবাদা। এখনও পর্যন্ত 73টি টেস্টে 340টি উইকেট নিয়েছেন 22.03 গড়ে 17 বার 1 ইনিংসে 5 উইকেট নিয়েছেন, ম্যাচে 10 উইকেট পেয়েছেন 4 বার। 106টি একদিবসীয় আন্তর্জাতিক ম্যাচে রাবাদা 168টি উইকেট পেয়েছেন, 78টি টি টোয়েন্টি আন্তর্জাতিকে পেয়েছেন 82টি উইকেট। 2024 টি টোয়েন্টি বিশ্বকাপ রানার্স দক্ষিণ আফ্রিকা দলেও ছিলেন কাগিসো রাবাদা। 2014-এ আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপ চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা দলের ক্রিকেটার কাগিসো রাবাদা তার প্রজন্মের অন্যতম সেরা টেস্ট বোলার। আমেরিকান জিমনাস্ট এলি রাইজমানের জন্ম হয় 1994-এর আজকের দিনে। 2012 লন্ডন অলিম্পিক্সে 2টি সোনা এবং 1টি ব্রোঞ্জ পান তিনি। 2016 রিও অলিম্পিক্সে পান 1টি সোনা 2টি রূপো। বিশ্ব চ্যাম্পিয়নশিপে পেয়েছেন 2টি সোনাসহ 4টি পদক। দক্ষিণ আফ্রিকান সাঁতারু ক্যামেরন ভ্যান্ডার বুর্ক, তার জন্ম হয় 1988-এর 25শে মে তারিখে। অলিম্পিক্সে সোনা ও রূপজয়ী এই সাঁতারু বিশ্ব চ্যাম্পিয়নশিপে 6টি সোনাসহ 19টি পদক জিতেছেন আর কমনওয়েলথ গেমসে পেয়েছেন 4টি সোনাসহ 9টি পদক। পোলিশ স্কাই জাম্পার কামেল স্টোচ, তার জন্ম হয় 1987-এর আজকের দিনে। ইতিহাসে অন্যতম সফল স্কাই জাম্পার তিনি। শীতকালীন অলিম্পিক্সে 3টি ব্যক্তিগত স্বর্ণপদক এবং 2টি বিশ্বকাপ খেতাব জয়ী এই স্কাই জাম্পার। ওয়েলসের সাইক্লিস্ট জেরন থমাসের জন্ম 1986-এর এই দিনটিতে। 3বার বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব এবং 2বার অলিম্পিক সোনাজয়ী এই সাইক্লিস্ট। সেনেগালের ফুটবলার ডেম্বাবার জন্ম হয় 1985-এর এই দিনটিতেই। কেনিয়ার অ্যাথলিট এজেকিয়াল কিম্বয়, তার জন্ম 1982-এর আজকের দিনে। সুইডিশ হাইজাম্পার স্টেফান হোমের জন্ম 1976-এর 25শে মে তারিখে। ইতালিয়ান রানার স্টিফানো বোলদিনির জন্ম হয় 1971-এর আজকের দিনে। 1953-এর 25শে মে জন্ম হয় ইতালিয়ান ফুটবলার গেটানো সিয়ারার, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার

সিয়েরা 78 ম্যাচ খেলেছেন ইতালির হয়ে, 1982 ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য। এক দশকেরও বেশি সময় ইতালির হয়ে খেলেছেন মোট 3টি বিশ্বকাপ এবং 1টি ইউরোকাপ। ক্লাব ফুটবলে অধিকাংশ সময় খেলেন জুভেন্টাসে। জুভেন্টাসের হয়ে 3টি সেরা উয়েফা প্রতিযোগিতায় জিতেছেন। উয়েফা ও ফিফা স্বীকৃত ক্লাব পর্যায়ে সমস্ত আন্তর্জাতিক প্রতিযোগিতা জেতার স্বাদ পেয়েছেন। আর্জেন্টিনার ফুটবলার ড্যানিয়েল পাসারেলার জন্ম 1953-র আজকের দিনে। ভারতীয় ক্রিকেটার রুশি সুরতির জন্ম হয় 1936-এর 25 মে তারিখে। আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় কেসি জোনসের জন্ম 1932-এর আজকের দিনে। ভারতীয় ফুটবলার এবং কোচ গিফট রাইখানের জন্ম 1981-এর 25 মে তারিখে। ভারতীয় অ্যাথলিট সেনি জোসের জন্ম হয় 1987-এর আজকের দিনটিতেই। বন্ধুরা, আজকের দিনের কথা শুনতে শুনতেই কিন্তু ক্রীড়াঙ্গনের সময় একেবারে শেষ। তাই আবার আগামীকাল ঠিক একই সময় কানপাতুন মৈত্রী ক্রীড়াঙ্গনের আসরে। নমস্কার।

0: এতক্ষণ শুনছিলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন শুভজিৎ সরকার। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা আবার উপস্থিত হয়ে গিয়েছি আরও একটি নতুন অনুষ্ঠান নিয়ে। আজকে কথা বলবো অন্য একটি বিষয় নিয়ে। কি বিষয়, সে বিষয়ে যাওয়ার আগে দু চার কথা। আসলে আমরা সাধারণত পশ্চিমবঙ্গের মানুষ ধারাবাহিক চাষ বা প্রথাগত চাষেই বিশ্বাসী, আর সেই জায়গা থেকে এখনও বোধহয় আমরা খুব একটা সরে আসতে পারিনি। কিন্তু সময় তো ক্রমশ বদল হচ্ছে, এবং এই সময় বদলের সঙ্গে সঙ্গে অন্যান্য যে চাষের জিনিসপত্রগুলো রয়েছে বা যে সমস্ত অর্থকরী দিক এই চাষের সঙ্গে সম্পৃক্ত হয়ে রয়েছে, সেই দিকগুলোও কিন্তু আমরা একটু ভেবে দেখতে পারি, এবং তার কতটা কার্যকারিতা রয়েছে সেটা সম্পর্কেও কিন্তু আমরা একটু নতুন করে দিশা তৈরি করতে পারি। এই কথা ভেবে আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি ঠিক করলাম, এবং সেই কারণে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন ডক্টর সুশীল কুমার কোঠারি। ডক্টর সুশীল কুমার কোঠারি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধীন সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেডিসিনাল অ্যান্ড অ্যারোম্যাটিক প্লান্টসের পূর্বতন বৈজ্ঞানিক, এবং সেই সঙ্গে বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের ডিন হিসাবে নিযুক্ত। আর কি নিয়ে কথা বলবো আমরা? আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গে সুগন্ধি ও ঔষধি গাছপালা চাষ, তার সুযোগ এবং সম্ভাবনা, এই বিষয় নিয়ে। তো প্রথমেই বন্ধুরা, আমরা আমাদের স্টুডিওতে স্বাগত জানাই ডক্টর সুশীল কুমার কোঠারিকে। ডক্টর কোঠারি, আসলে আমাদের যে চাষি ভাইরা বা কৃষক বন্ধুরা রয়েছেন, তারা সাধারণত আমাদের যে প্রথাগত চাষবাস সেগুলো নিয়েই এখনো পর্যন্ত মানে চাষাবাদ করতে অভ্যস্ত। তার বাইরে এই যে চারপাশের পরিমণ্ডলটা অনেক পরিবর্তিত হচ্ছে বিশ্বের নিরিখে বা ভারতবর্ষের নিরিখে, সেটা নিয়ে এখনো পর্যন্ত হয়তো জল্পনা কল্পনা ততটা মনে হয় না তারা করে উঠতে পারছেন। তো সেই কারণেই আজকে আমাদের এই বিষয় চয়ন। প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইব, এই যে ঔষধি এবং সুগন্ধি গাছ সেগুলো কী কী, এবং এই যে এই চাষের কথা আমরা বলছি, ঔষধি বা সুগন্ধি গাছ চাষের কথা বলছি, তার তাৎপর্য কতটা সেটা একটু বলেন যদি।
2: ঔষধি ও সুগন্ধি গাছ মানব সভ্যতার ইতিহাস।

0: যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই গাছপালাগুলি তাদের ওষুধ গুণাবলী এবং সুগন্ধির জন্য বিস্তৃতভাবে ব্যবহৃত হয়। ঔষধি গাছগুলি থেকে প্রাপ্ত সক্রিয় যৌগসমূহ, যেগুলোকে আমরা বায়োঅ্যাক্টিভ মলিকিউলস বলি, আধুনিক ও ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয়।
1: আচ্ছা,
0: উদাহরণস্বরূপ যেমন অশ্বগন্ধা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধি গাছ, যার শিকড় থেকে আমরা উইথানোলাইড নামক একটা উপাদান পাই, যেটা মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। দ্বিতীয় উদাহরণ হিসাবে আমি তুলসীর কথা বলতে পারি, যেটা ঘরে ঘরে আমরা লাগাই, অসিমাম স্যাংটাম, যার কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ রয়েছে এবং শ্বাসতন্ত্রে বিভিন্ন সমস্যা সমাধানে এটা আমরা ব্যবহার করি অনেক পুরাতন কাল থেকে।
1: ঠিক।
0: সুগন্ধি গাছগুলো থেকে প্রাপ্ত অপরিহার্য তেল, যেটাকে আমরা এসেনশিয়াল অয়েল বলি ইংরেজিতে, সেটি পারফিউম, সাবান, কসমেটিক্স, খাদ্যশিল্পে ব্যবহৃত হয়। যার উদাহরণস্বরূপ সিট্রোনেল্লা, সিট্রোনেল্লা ঘাস থেকে আমরা যে তেলটা পাই সেটা মসকুইটো রেপেলেন্ট হিসাবে, মশা মাখির নিধনে ব্যবহৃত হয়। ঠিক তেমনি আরেকটা উদাহরণ হচ্ছে ভেটিভার। ভেটিভার গাছের শিকড় থেকে প্রাপ্ত তেল উচ্চমানের পারফিউম তৈরিতে ব্যবহৃত হয়। আন্তর্জাতিক বাজারে এর কিন্তু প্রচুর চাহিদা রয়েছে।
1: আচ্ছা,
0: এই গাছগুলি অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওদের মতে এখনও 80% লোক, মানুষ, প্রাথমিক স্বাস্থ্য সেবার জন্য এই গাছগুলির উপরে নির্ভর। এবং ভারতবর্ষে আমাদের আয়ুর্বেদ, উনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি, এই সিস্টেম অফ মেডিসিন যেগুলো রয়েছে, এগুলোতে প্রায় 8,000-এর বেশি মেডিসিনাল অ্যারোম্যাটিক বা ঔষধি সুগন্ধি গাছের আমরা ব্যবহার করে থাকি।
1: আচ্ছা,
0: এছাড়া পরিবেশগত দিক থেকে বিবেচনা করলে এই গাছগুলো মাটির ক্ষয় রোধ করে, জীব বৈচিত্র্য সংরক্ষণে সাহায্য করে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
1: অর্থাৎ এই গাছগুলি চাষের সঙ্গে কিন্তু আমরা বিভিন্নভাবে উপকৃত হচ্ছি, সেটা অনেক যুগ আগে থেকেই হচ্ছি, আমাদের মধ্যে হয়তো সেই অবগতির অভাব রয়েছে, তাই তো? তাহলে আমি পরের প্রশ্নে এটাই আপনার কাছে জানতে চাইব যে এই যে ভেষজ এবং সুগন্ধি চাষ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং তার যে ইতিহাস, সেই সম্পর্কে যদি একটু বলেন।
0: এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পশ্চিমবঙ্গে ঔষধি ও সুগন্ধি গাছের চাষের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ।
1: আচ্ছা,
0: তার কারণ হচ্ছে এটা ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে। 1860 সালে আমাদের কলকাতাতে যে বটানিক্যাল গার্ডেন আছে, সেখানে কার্যরত বৈজ্ঞানিক ছিলেন ডক্টর থমসন অ্যান্ডারসন, উনি অফিসিয়ালি উনি এখানে রিসার্চ কার্য শুরু করেন মেডিসিনাল প্ল্যান্টসের উপরে ভারতবর্ষে। এটা হচ্ছে ভারতবর্ষে আধুনিক কালে একটা প্রথম আমরা প্রমাণ পাই যে আমরা অনেক আগে এই মেডিসিনাল প্ল্যান্টসের উপরে রিসার্চ কার্য এখানে পশ্চিমবঙ্গলাতে আমরা শুরু করেছি।
1: মানে ভাবনা চিন্তাটা অনেকদিন
0: শুরু হয়েছে, এবং শুধু ভাবনা চিন্তা নয়, তার ইমিডিয়েটলি পরে 1861 সালে আমরা সিঙ্কোনা চাষও শুরু করে দিয়েছিলাম দার্জিলিং পাহাড়ে।
1: আচ্ছা,
0: এবং ওটা কেন করা হয়েছিল সিঙ্কোনা চাষ, কারণ তখন মানুষ ম্যালেরিয়া সংক্রান্ত প্রবলেম নিয়ে প্রচুর সাফার করছিলেন এবং ওষুধের জন্য তখন কোনো বিকল্প আমাদের সামনে ছিল না, যার জন্য এই যে প্ল্যান্টার আমরা চাষ করলাম সিঙ্কোনা, ওর বাকল থেকে আমরা কুইনাইন একটা উপাদান পেতাম যেটা ম্যালেরিয়া রোগের প্রতিরোধ করবার ক্ষমতা যেটাতে রয়েছে।
1: ঠিক।
0: এবং যেহেতু চাষ শুরু হয়েছে তার ইমিডিয়েটলি পরে 1800

0: 74 সালে আমরা কুইনাইন ফ্যাক্টরিও ওখানে এস্টাবলিশ করি মুংপু দার্জিলিংয়ে। তাহলে এই ইতিহাসটা অনেক পুরনো পশ্চিমবঙ্গের জন্য, যে অনেক আগে আমরা শুরু করেছি। ওর পরে আরও অনেক গাছ আমরা ওখানে লাগানো শুরু করি, তার মধ্যে ইপিক্যাক প্রধান হচ্ছে। ইপিক্যাক গাছের যে রসায়নটা পাওয়া যায় তার নাম এমিটিন, যেটি আমাশা রোগকে দূর করার জন্য আমরা ইউজ করে থাকি। এছাড়া আমরা ওখানে ট্যাক্সাস একটা বৃক্ষ আছে, যেটার চাষও আমরা ওখানে শুরু করেছি, এবং এটাও অনেক আগে শুরু হয়েছে। এটা অ্যান্টি ক্যান্সার কম্পাউন্ড এখান থেকে পাওয়া যায়। তো অ্যান্টি ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য এই ট্যাক্সাস থেকে আমরা লাভবান হচ্ছি। বিংশ শতাব্দীতে যে ভেষজ ও সুগন্ধি ফসল চাষের গবেষণা উৎপাদন আরও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, কারণ 1976 সালে আমরা কার্শিয়াংয়ে একটা রিসার্চ সেন্টার আমরা অফিসিয়ালি শুরু করি গবেষণার জন্য।
1: আচ্ছা,
0: এটা 1976 সালে হয়েছে, তো অনেক আগে এটা হয়েছে। এবং তারপরে ওখানে ডায়াসজনিন নামক একটা প্ল্যান্ট, সেটাও আমরা ওখানে কাল্টিভেশন শুরু করেছি, যেটি ইউজ হয় গর্ভ নিরোধক বড়ি তৈরি করবার জন্য।
1: তো এবার আমি যে প্রশ্নটি আপনাকে করব, যে মোটামুটি পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ ঔষধি ও সুগন্ধি ফসলগুলি কি কি?
0: পশ্চিমবঙ্গে ঔষধি গাছের মধ্যে আমি যেগুলোর নাম নিলাম আগে, সেগুলো হচ্ছে কুইনাইন, এমিটিন, এই ওষুধগুলো তৈরি করবার জন্য আমরা যে গাছগুলো দার্জিলিংয়ে লাগিয়েছিলাম সেগুলো আজকেও সেগুলোর দরকার আছে। ওটা ছাড়া আমরা আরও নতুন অনেক গাছ, যেমন অশ্বগন্ধা, থানকুনি, ব্রাহ্মী, আপনার পুনর্নবা, সাতাউরি, গুড়ুচি, এই ধরনের গাছপালার চাষ পশ্চিমবঙ্গে অলরেডি আমরা শুরু করেছি।
1: সুগন্ধির মধ্যে,
0: এবং সুগন্ধির মধ্যে আমরা যেটা চাষ করেছি প্রাইমারিলি ওগুলো হচ্ছে লেমন গ্রাস, সিট্রোনেল্লা, ভেটিভার, পামারোজা ইত্যাদি গাছগুলোর চাষ আমরা এখানে পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে শুরু করেছি।
1: আচ্ছা, এখন যে চাষে অনীহা পশ্চিমবঙ্গে রয়েছে ভেষজ এবং সুগন্ধির ক্ষেত্রে, সেটা কি কোনো কারণে মনে হয় যে জলবায়ু বা মাটির কারণে হচ্ছে? এখানকার কি সেই অনুকূল পরিবেশটা রয়েছে?
0: একদম, পশ্চিমবঙ্গের যে ধরনের জলবায়ু বা ভূপ্রকৃতি আমাদের কাছে রয়েছে সেটা সুগন্ধি এবং ঔষধ গাছ লাগানোর জন্য খুবই ভালো। আমরা এখানে ডিফারেন্ট টাইপের জলবায়ু আমাদের কাছে আছে, সে পাহাড় অঞ্চল থেকে শুরু করে তরাই অঞ্চল বা হচ্ছে আপনার ইয়েতে নদিয়া জেলা যেমন রয়েছে গ্যাঞ্জেটিক অ্যালুভিয়াল সয়েল যেটাকে আমরা বলি, হ্যাঁ, সেই সমস্ত অঞ্চলে জলবায়ু এবং ভূপ্রকৃতিটা আলাদা আলাদা, যার জন্য ডিফারেন্ট টাইপের ডাইভার্সিফাইড মানে আমরা মেডিসিনাল অ্যারোমেটিক প্ল্যান্টকে আমরা চাষ এখানে ভালোভাবে করতে পারি।
1: অর্থাৎ এই যে একটা অনীহা কাজ করছে এই বিকল্প চাষটির ক্ষেত্রে, সেটার বোধহয় তেমন কোনো কারণ নেই, তাই তো?
0: একদম,
1: আপনি চাষিবাইদের তাই বলবেন?
0: একদম একদম, আমি সেটাই বলবো যে আমাদের জলবায়ু, আমাদের ভূমি খুবই উপযুক্ত, এবং আমরা এই চাষগুলো করার নিয়ে আমরা একটু বিবেচনা করার দরকার আছে, কারণ আন্তর্জাতিক বাজারে এবং ভারতবর্ষেও
1: ঠিক
0: এর চাহিদা খুব বাড়ছে
1: এবং ক্রমান্বয়ে বেড়ে চলেছে সেটা। এবং এই যে চাষ করার ক্ষেত্রে প্রথমেই যেটা মনে হয় যে একটা বীজ, উন্নত মানের বীজের প্রচণ্ডভাবে প্রয়োজনটা বেশি, তো সেই উন্নত মানের বীজ বা চারা তার কতটা প্রয়োজন রয়েছে, কোথা থেকে গেলে তারা খুব সহজে সেগুলো পাবে, সেটা যদি একটু আমার বন্ধুদের বলে দেন।
0: ভেষজ সুগন্ধি ফসল চাষের সাফল্যটা ডিপেন্ড করে উন্নতমান বীজের ওপরে,
1: ঠিক,
0: এবং উন্নতমান বীজ আমরা এই জন্য বলি ব্যবহার করার জন্য, কারণ গাছে যে সক্রিয় উপাদান রয়েছে, গাছের যে ফসলের যে প্রবাহ রয়েছে সেগুলো সম্পূর্ণভাবে ডিপেন্ড করে উন্নতমান বীজের উপরে।
1: একদম,
0: ভুল বা নিম্নস্তরের

0: বীজ ব্যবহার করলে ফসলের ফলন তো কম হবেই, তার গুণগত মান ক্ষতিগ্রস্ত হতে পারে।
1: একদমই, মানে ডক্টর কোঠারি, এক্ষেত্রে এটাই বলা যেতে পারে যে যেমন একটি শিশু জন্মানোর আগেই, সে যখন গর্ভস্থ থাকে তখন থেকেই যেমন তার রক্ষণাবেক্ষণ, তার যত্ন করতে হয়, একটি গাছের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকম বন্ধুরা।
0: একদম একদম, এবং এর জন্য আমরা সাজেস্ট করি, আমরা বলি যে যখন কোনো চাষি ভাই এই ধরনের চাষবাস করবার কথা ভাবছেন, তখন সর্বপ্রথমে উন্নত মান বীজ কোথা থেকে পাবো সেই বিষয়ে চিন্তা করাটা খুব দরকার। আমি কিছু আপনাদেরকে জানাচ্ছি যে সিএসআইআরের সেন্ট্রাল ইনস্টিটিউট মেডিসিনাল অ্যারোমেটিক প্ল্যান্টস, যেটা লখনউতে রয়েছে, তারা এই ধরনের উন্নত মান বীজ মোটামুটি সমস্ত গাছগুলো যেগুলো আমি বললাম আপনাকে, সেগুলোর বীজ ওখানে উপলব্ধ আছে।
1: সেক্ষেত্রে কি সেখানে গিয়েই সেটা সংগ্রহ করতে হবে?
0: একদম, সেটা সেখানে গিয়ে, এক হচ্ছে ওখানে গিয়ে সংগ্রহ করা যায়, আরেকটা হচ্ছে ওই গাছগুলো যে উন্নত মানের বীজ বিকশিত করা হয়েছে সেগুলো স্টেট মেডিসিনাল প্ল্যান্ট বোর্ড, এখানে কলকাতাতে যেটা রয়েছে, তাদের কিছু গার্ডেন আছে, তাদের কিছু নার্সারি আছে যেখানে এগুলোকে লাগানো হয়, এবং ওখান থেকেও আপনারা এই বীজগুলো পেতে পারেন।
1: সেটা কতটা ব্যয় সাপেক্ষ?
0: হ্যাঁ, ব্যয় ওটা খুবই কম দামে, স্টেট মেডিসিনাল প্ল্যান্ট বোর্ড যেটা কাজ করে ওটা জাতীয় যে বোর্ডটা আছে, ন্যাশনাল মেডিসিনাল প্ল্যান্ট বোর্ডের অধীনে কাজ করে, আর ওটাতে চাষিদেরকে কিভাবে আমরা হেল্প করতে পারি সেই অনুযায়ী দামগুলো খুবই কম রাখা হয়েছে, নমিনাল, যেমন 5 টাকা 7 টাকা এরকম করে দাম রাখা হয়েছে, কারণ ওগুলো হাইলি সাবসিডাইজড। হ্যাঁ, খুবই কম দামে আমরা ওটা চাষি বন্ধুদেরকে দেওয়ার চেষ্টা করছি।
1: মানে আমাদের সেক্ষেত্রে একটা কথা সকলকে বলতেই হবে যে আমরা এই বিকল্প চাষের যাতে আরও সুযোগ পশ্চিমবঙ্গে বাড়িয়ে তুলতে পারি, তার জন্য কিন্তু সরকারও আপনাদের সহযোগিতার হাত সর্বতোভাবে বাড়িয়ে দিচ্ছে, এবং আপনারাও কোথায় গেলে সঠিক জিনিসটি, সঠিক চারাটি, বীজটি পাবেন সেটা একটু সচেতন হন, জানুন, এবং এই ব্যাপারে আপনারা প্রত্যেকেই উদ্যোগী হন, তাই তো?
0: একদম ঠিক বলেছেন, এবং এটা ছাড়া আর এটা আমাদের রাজ্যে প্রচুর দুটি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং আমাদের UBKV যেটাকে বলি, তো সেখানেও কিন্তু এই মেডিসিনাল অ্যারোমেটিক প্ল্যান্টসের উপরে গবেষণাও হচ্ছে, এবং সেখান থেকেও বীজগুলো ন্যায্য মূল্যে আপনারা ইয়ে চাষি ভাইরা নিতে পারে। মালচিং আরেকটা পদ্ধতি আছে, যেখানে খড় বা প্লাস্টিক বা জৈব পদার্থ দিয়ে মাটিকে ঢেকে দেওয়া হয়, যা আগাছা বৃদ্ধি রোধ করে এবং মাটির আর্দ্রতা সংরক্ষণ করে।
1: আচ্ছা,
0: এটা ছাড়া হ্যান্ড উইটিং, হাত দিয়ে আগাছা পরিষ্কার করা, এটা আমাদের চাষি ভাইরা খুবই ভালো করে জানেন, ওটা আরেকটা প্রসেস আছে যেটা আমরা করে থাকি। আর বড় চাষিদের জন্য, বড় চাষি ভাইদের জন্য আমি বলবো হার্বিসাইড, যেটা প্রি ইমার্জেন্স পোস্ট ইমার্জেন্স হার্বিসাইড যেগুলো বাজারে অ্যাভেলেবেল আছে, এগুলো আমাদের অ্যাগ্রোটেকনোলজি প্যাকেজে আমরা সমস্ত প্রত্যেক ক্রপের জন্য, ফসলের জন্য কোন হার্বিসাইড দিতে হবে, কী মাত্রাতে দিতে হবে, কখন দিতে হবে, এগুলো সবই আমরা অলরেডি ওখানে লিখে রেখেছি, তো সেগুলো নিয়ে আপনারা হার্বিসাইডকেও ইউজ করতে পারেন আগাছা নিয়ন্ত্রণের জন্য। এখন পোকামাকড়ের যে নিয়ন্ত্রণের আরেকটা আপনি যে কথা বললেন, ওটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এখানে আমি সর্বপ্রথমে এটা বলতে চাই যে সাধারণ ফসলে পোকামাকড়ের যে উপদ্রব আমরা দেখতে পাই তার তুলনায় ঔষধি এবং সুগন্ধি ফসলে উপদ্রবটা অনেক কম।
1: তো এটা তো খুব আশার খবর।
0: খুব, হ্যাঁ, একদম আশার খবর। তার কারণ হচ্ছে এই গাছগুলিতে যে উপাদানগুলো রয়েছে সেগুলো একভাবে এই পোকামাকড়কে গাছের কাছে আসতে দেয় না।
1: বাহ,
0: হ্যাঁ। আর ওটা ছাড়া কিছু জিনিস আমরা কিছু গাছে আমরা দেখেছি, যেমন হচ্ছে ছত্রাকজনিত রোগ, হ্যাঁ, পাউডারি মিলডিউ যেটাকে বলে, বা হচ্ছে অ্যাফিড, মাইট, লিফহপার, এই ধরনের ইনসেক্টস মানে পোকা, সেগুলোকেও আমরা কিছু জায়গাতে আমরা দেখতে পাই।

0: বলবো যে যত কম সম্ভব ওটাকে আপনারা ইউজ করুন, ওটা ছাড়া কিছু
1: রাসায়নিকের ব্যবহার
0: কিছু
1: থেকে দূরে থাকতে হবে।
0: হ্যাঁ রাসায়নিক থেকে দূরে থাকতে হবে, এবং কিছু এমন জিনিস আমি বলছি যেগুলোকে প্রয়োগ করুন, করলে পারে আপনি ওর থেকে গাছপালাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন হচ্ছে নিম তেল,
1: আচ্ছা
0: নিমের তেল আমরা জলের সঙ্গে মিশ্রণ করে আমরা স্প্রে করতে পারি ছত্রাকজনিত রোগ থেকে প্রতিরোধ করার জন্য। ঠিক তেমনি কিছু উপকারী পোকা আছে যেটা আমরা লেডি বার্ড বিটল হিসাবে বলা হয়, সেইগুলোকে আমরা স্প্রে করে গাছের মধ্যে আমরা ছড়াতে পারি। তো সেগুলো কি করবে, সেগুলো যে পোকামাকড় যেগুলো আমাদেরকে নোকসান করছে বা গাছের ফলনটাকে কম করে দেয় তাদের নিয়ন্ত্রণের জন্য সাহায্য করবে। তো এই ধরনের জিনিসগুলোকে আমরা করতে পারি। এছাড়া কিছু আরও আছে, যেমন মরিচ, মরিচের স্প্রে, ওটাও কিন্তু একটা কীটনাশক, তো ওটাকেও আমরা করতে পারি। তো এই ধরনের প্রাকৃতিক জিনিসগুলোকে আমরা যদি ইউজ করি তাহলে পারে আমরা উচ্চ মূল্য পাবো আমাদের যে ঔষধি বা আমরা সুগন্ধি ফসলটা যেটা আমরা বিক্রি করতে যাব।
1: তো বিক্রির কথাতেই এবার সরাসরি আসি, কারণ সময়টাও একদমই কমে এসেছে। আমাদের তো আসল উদ্দেশ্য থাকবে যে আমাদের চাষি ভাইরাও যাতে লাভবান হন, দিনের শেষে তাদের মুখে হাসি ফোটে। তো এই চাষ থেকে কতটা লাভবান তারা হতে পারবেন বা কি করে তারা বিপণনের সঙ্গে যুক্ত হতে পারবেন সেটা যদি একটু সংক্ষেপে বলেন।
0: এটা একটা বিপণন ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট চাষি ভাইদের জন্য। ভেষজ সুগন্ধি ফসলের বিপণন ব্যবস্থা মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অর্গানাইজড আরেকটা হচ্ছে আনঅর্গানাইজড। আনঅর্গানাইজড সেক্টরটা আগে বলি আমি। আনঅর্গানাইজড সেক্টর হচ্ছে মানে ভেষজ সংগ্রাহক কিছু আছে বা গাছপালা যারা বিক্রি করেন বা লোকাল ডিলার আছেন, লোকাল মান্ডি আছে যেগুলোকে হাটও আমরা বলি, হ্যাঁ সেখানে গিয়ে কৃষকরা সরাসরি উৎপাদনগুলো বিক্রি করেন, এটাকে আমরা বলি আনঅর্গানাইজড সেক্টর। এটা ছোট চাষিদের জন্য এটা উপযুক্ত এবং ওখানে গিয়ে ওরা এই জিনিসগুলোকে যেগুলো উৎপাদন করেছেন সেগুলোকে বিক্রি করতে পারেন। আর অর্গানাইজড সেক্টর বড় যে ওষুধ কোম্পানিগুলো রয়েছে বা আয়ুর্বেদিক ইউনানি মেডিসিন প্রস্তুতকারক এবং সুগন্ধি তেল প্রস্তুতকারক, এই প্রতিষ্ঠানগুলি কিন্তু অর্গানাইজড কাল্টিভেশনের হিসাবে যারা চাষ করেন তাদের থেকে ডাইরেক্টলি ওরা কিনে নেন ফসলটাকে, একটা নির্দিষ্ট মূল্য আগে থেকে নির্ধারণ করা হয় যেটাকে আমরা কন্ট্রাক্ট কাল্টিভেশন বলি। তো সেখানে চাষি ভাইদের মার্কেটিং সম্বন্ধে বিপণন সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না।
1: আচ্ছা,
0: কারণ আগে থেকেই চাষি ভাইরা জানবেন যে কি দামে আমি ফসলটা কাকে বিক্রি করব। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
1: এক্ষেত্রে সরকারি সহযোগিতা কিছু পাওয়া যাচ্ছে?
0: সরকারি সহযোগিতা আপনি খুবই ভালো কথা বললেন। এখানে আমাদের CSIR এর একটা অ্যারোমা মিশন চলছে যেটা পশ্চিমবঙ্গেতেও চলছে, হ্যাঁ পুরো দেশে চলছে, ওটা ন্যাশনাল অ্যারোমা মিশন পুরো দেশে চলছে। তো CSIR এর যে অ্যারোমা মিশন আছে ওখানে ওরা বিপণনের জন্য চাষি ভাই যারা এই ধরনের ফসল চাষ করতে চান তাদেরকে ডাইরেক্টলি সাহায্য করছেন।
1: আচ্ছা,
0: তো এবং আমি জানি যে ওরা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ওনারা ঘুরছেন এবং ও জেলা অধিকারী থেকে ওনারা চাষি ভাইদের কন্ট্যাক্ট করছেন যে কারা এই চাষ করবার জন্য ইন্টারেস্টেড, এবং তাদেরকে খালি বিপণনের ব্যাপারটা নয় আরও দুটো জিনিস দিয়ে ওনারা হেল্প করছেন। এক হচ্ছে বীজ এবং টেকনোলজি, মানে কিভাবে চাষ করতে হবে সেই জিনিসটা ওনারা দিচ্ছেন। সাইড বাই সাইড ওনারা আরেকটা জিনিস যেটা দিচ্ছেন সেটা হচ্ছে প্রক্রিয়াকরণের জন্য, যেটা আমরা প্রসেসিং বলি। তো যেমন ফসল থেকে তেল বের করা এটা একটা প্রসেসিংয়ের সাবজেক্ট,
1: ঠিক
0: তো সেই প্রসেসিং ইউনিটও ওনারা কিন্তু আর্থিক ওর জন্য সহযোগিতা দিচ্ছেন, যে যদি চাষি ভাইরা চাষটা করতে চান তাহলে পারে ওই

0: ন্যাশনাল অ্যারোমা মিশনের তরফ থেকে আমরা ওই প্রক্রিয়াকরণের জন্য যে সংশোধনটা দরকার সেটা আমরা উপলব্ধি করাচ্ছি।
1: আচ্ছা, এরপরে যে একদম শেষে আমরা চলে যাবো না, বন্ধ করে দেবো আমি শেষে, শুধু আপনার কাছে এইটুকু একটা জানতে চাইছি যে এই যে উৎসাহী হবে চাষিরা সেটা কেন, সেটুকু যদি একটু বলে দেন, একটু নিজে এটার সঙ্গেই জুড়ে দেবো আমরা একবারে।
0: একদম, এটা খুবই ভালো প্রশ্ন। উৎসাহী চাষিদের এই জন্য হবেন, সাধারণ যে ফসলগুলো আমরা লাগাচ্ছি তার থেকে যে লাভ পাচ্ছি চাষি ভাইরা খুব একটা খুশি নন, কারণ লাভের মাত্রাটা আমরা জানি যে অনেক কম, বা অনেক ক্ষেত্রে লাভ থাকেও না। ঔষধ বা সুগন্ধি ফসলের চাষ করে কিন্তু ভালো লাভ পাওয়া যেতে পারে, এটা ইয়েতে কি বলে সম্ভব, এই কারণে যে আমরা যদি উচ্চমানের বীজ, উচ্চমানের টেকনোলজি নিয়ে বড় ওষুধ কোম্পানিকে আমরা যদি এই যে ফসলগুলো আমরা উৎপাদন করছি সেগুলো যদি বিক্রি করতে পারি। আপনাকে উদাহরণস্বরূপ একটুখানি বলবো যে ঔষধি গাছ লাগিয়ে আমরা 10-50 হাজার টাকা প্রতি হেক্টারে একটা চাষি 4-5 মাসের ফসল থেকে ইনকাম করতে পারে বছরে। আর প্যারালাল আমরা যদি সুগন্ধি ফসলের কথা বলি তাহলে পারে কিন্তু ওই লাভের মাত্রাটা অনেক বেশি, 50 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত প্রতি হেক্টর থেকে চাষি ভাইরা পেতে পারে।
1: অর্থাৎ যে বন্ধুরা আমাদের এই অনুষ্ঠান আজকে শুনলেন তারা বুঝতেই পারছেন যে আমরা কিন্তু এই চাষের কথা পশ্চিমবঙ্গে, অর্থাৎ সুগন্ধি বা ঔষধি গাছপালার যে চাষের কথা জানি আমরা, এত কথা আজকে বললাম, তার কথা কিন্তু আপনারা নিঃসন্দেহে ভাবতে পারেন, এবং সেই জন্য আপনাদের যা যা সহযোগিতা লাগে সেই সহযোগিতা করার জন্য বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে, সহযোগিতা করার জন্য সরকার তো রয়েইছেন। আজকে আর বেশি একদম কথা বলা সম্ভব নয়, সময় একেবারে বলছে যে না, এবার বন্ধ করতে হবে। বন্ধুরা, আমরা কথা বললাম পশ্চিমবঙ্গে সুগন্ধি ও ঔষধি গাছপালা চাষের সুযোগ ও সম্ভাবনা এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে আজকের এই আলোচনা সমৃদ্ধ করলেন ডক্টর সুশীল কুমার কোঠারি। ডক্টর সুশীল কুমার কোঠারি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধীন সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্লান্টসের পূর্বতন বৈজ্ঞানিক, এবং সেই সঙ্গে বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের ডিন হিসেবে নিযুক্ত রয়েছেন। ডক্টর সুশীল কুমার কোঠারিকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য এবং এত সুন্দর করে পুরো বিষয়টি বুঝিয়ে বলার জন্য।
0: ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চাষি ভাইদের।
1: নমস্কার বন্ধুরা, আমিও সেই সঙ্গে বিদায় নিচ্ছি, আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও কোনো অন্য বিষয় নিয়ে অন্য কোনো দিন নিশ্চয়ই কথা বলতে চলে আসব। নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
3: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন জলবাহিত রোগ থেকে সাবধান তিন পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তুষারকান্তি সাহা।
4: বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় 3.4 মিলিয়ন মানুষ জলবাহিত রোগের কারণে মারা যান। উন্নয়নশীল দেশগুলোতে, বিশেষ করে এশিয়া ও আফ্রিকায় এই সমস্যা অত্যন্ত প্রকট। পশ্চিমবঙ্গেও বন্যার সময় বা গ্রামাঞ্চলে জলবাহিত রোগের প্রকোপ দেখা যায়। জলবাহিত রোগ কিভাবে ছড়ায়? জলবাহিত রোগ বিভিন্নভাবে মানুষের শরীরে প্রবেশ করতে পারে, যেমন দূষিত নলকূপ বা পুকুরের জল পান করলে, নর্দমার জল বা বর্জ্য জলের সংস্পর্শে আসা খাদ্য খেলে, অপরিষ্কার হাতে খাবার খেলে, অপরিশ্রিত জলের শরবত ও পানীয় খেলে, বন্যার জলে রান্না করা খাবার খেলে, মল মিশ্রিত জলে চাষ করা কাঁচা ফল সবজি খেলে, আর অপরিষ্কার পাত্রে জল সংরক্ষণ করলে। এই সমস্ত কারণে জলবাহিত রোগ ছড়িয়ে পড়তে পারে। এবারে আমরা আলোচনা করব অপরিশ্রিত জলের মাধ্যমে আমাদের যে সমস্ত রোগ হতে পারে সেগুলো নিয়ে। প্রথমেই আসব কলেরা রোগ সম্পর্কে। কলেরা হল ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি মারাত্মক রোগ। দূষিত জল বা খাবার খাওয়ার মাধ্যমে এই রোগ ছড়িয়ে পড়তে পারে। কলেরা রোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে অবিরাম পাতলা পায়খানা, পেটে তীব্র ব্যথা এবং বমি বমি ভাব, খুব বেশি দুর্বলতা অনুভব করা, চোখ বসে যাওয়া বা চামড়া কুচকে যাওয়া। যদি এই লক্ষণগুলো দেখেন তবে দেরি করার কোনো সুযোগ নেই। চিকিৎসা না পেলে মাত্র কয়েক ঘন্টার মধ্যে কলেরা রোগী মারা যেতে পারেন। অনেকে ভাবেন একটু পেটের সমস্যাই তো হয়েছে, ঠিক হয়ে যাবে। এই অবহেলাই কিন্তু প্রাণঘাতী হতে পারে। জলবাহিত রোগ মানেই শরীর থেকে জল ও খনিজ লবণ বেরিয়ে যাওয়া। এটা পূরণ না করলে আমাদের কিডনি বিকল হতে পারে। পশ্চিমবঙ্গে বর্ষার সময় কলেরার প্রকোপ বৃদ্ধি পায়। এবারে দ্বিতীয় যে রোগটি নিয়ে আলোচনা করব তা হল টাইফয়েড। টাইফয়েড জ্বর সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। দূষিত জল বা খাবারের মাধ্যমে এই রোগ ছড়ায়। ক্রমবর্ধমান জ্বর, মাথা ব্যথা, দুর্বলতা, পেট ব্যথা এবং কখনো কখনো ত্বকে গোলাপি ছোপ দেখা যায়। সঠিক চিকিৎসা না হলে টাইফয়েড জ্বরে অন্ত্র ফেটে যাওয়ার মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। এরপর আমাদের তৃতীয় জলবাহিত রোগ হল আমাশয় বা ডিসেন্ট্রি। আমাশয় দু ধরনের হয়, ব্যাসিলারি ডিসেন্ট্রি যা সিগেলা নামক ব্যাকটেরিয়ার দ্বারা হয় এবং অ্যামিবিক ডিসেন্ট্রি যা এন্টামি বা হিস্টোলাইটিকা নামক প্রোটোজোয়া দ্বারা হয়। রক্ত মিশ্রিত মলত্যাগ, প্রচণ্ড পেট ব্যথা, জ্বর এবং বমি ভাব এই রোগের প্রধান লক্ষণ। শিশুদের মধ্যে এই আমাশয় রোগ বেশি দেখা যায় এবং সঠিক চিকিৎসা না হলে গুরুতর হয়ে উঠতে পারে। এবারে যে রোগটি নিয়ে আলোচনা করব তা হল হেপাটাইটিস এ এবং ই। হেপাটাইটিস এ এবং ই একটি ভাইরাসজনিত যকৃতের রোগ যা দূষিত জল ও খাবারের মাধ্যমে ছড়িয়ে পড়ে। জন্ডিস, ক্লান্তি, বমি, জ্বর এবং পেট ব্যথা এই রোগের বৈশিষ্ট্যগত লক্ষণ। বেশিরভাগ ক্ষেত্রে রোগী সুস্থ হয়ে ওঠেন, তবে গুরুতর ক্ষেত্রে যকৃৎ বিকল হতে পারে। পঞ্চম যে রোগটির কথা আলোচনা করব তা হলো ডায়রিয়া।

0: ডায়রিয়া জলবাহিত রোগগুলোর মধ্যে সবচেয়ে সাধারণ এবং শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ। বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস এবং প্রোটোজোয়ার কারণে ডায়রিয়া হতে পারে। ডায়রিয়ার ক্ষেত্রে এক অথবা একাধিকবার একদম জলের মতো পাতলা পায়খানা হওয়া এবং সঙ্গে দুর্বলতা থাকতে পারে। শরীরে জলশূন্যতার লক্ষণও দেখা দিতে পারে, যেমন চোখ বসে যাওয়া, জিভ শুকিয়ে যাওয়া, প্রস্রাব না হওয়া, একদম ঝিমিয়ে যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া। এগুলো হলো গুরুতর জলশূন্যতার লক্ষণ। ডায়রিয়া শিশুদের জীবনহানির কারণও হতে পারে। সবশেষের রোগটি হল জিয়ার্ডিয়াসিস ও ক্রিপ্টোস্পোরিডিয়াসিস। এগুলি প্রোটোজোয়াজনিত রোগ যা দূষিত জলের মাধ্যমে ছড়ায়। পেটে ক্র্যাম্প, ফোলা ভাব, পাতলা পায়খানা এবং ওজন হ্রাস এই রোগের লক্ষণ। সাধারণ ক্লোরিন ট্রিটমেন্টে এই প্রোটোজোয়াগুলি মরে না, সেক্ষেত্রে জল ফুটিয়ে ও ছেঁকে খাওয়া প্রয়োজন আছে। এবারে এই পর্বের আলোচনা শেষে এসে পৌঁছেছি আমরা। এখানে আমরা জানতে পারলাম জলবাহিত প্রধান প্রধান রোগগুলি কী এবং তার লক্ষণ কী কী। বিষয়টি আমাদের ভবিষ্যৎ জীবনে সচেতন থাকতে সাহায্য করবে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন জলবাহিত রোগ থেকে সাবধান তিন পর্বের কথিকার দ্বিতীয় পর্ব। বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তুষার কান্তি সাহা।
2: এতক্ষণ শুনলেন আপনার স্বাস্থ্য, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব আজকের আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই 7টায় শুনবেন বেতার নাটক অমরাবতী, রচনা সাগরিকা রায়, প্রযোজনা সৌমেন বসু। 7:45 শুনবেন নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আকাশবাণী কলকাতার নিবেদন। 9:00 শুনবেন কথায় গানে, উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর। হিমালয়ের খনিজ সম্পদ নিয়ে অধ্যাপক বিমলেন্দু ভট্টাচার্যের সাক্ষাৎকার শুনবেন এই অনুষ্ঠানে। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশন করবেন মধুমিতা চট্টোপাধ্যায়, রাগ কেদার, তবলায় সহযোগিতা করবেন পিনাকী চক্রবর্তী, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়। 12:00 মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: ছুটি ছুটি ছুটি, ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতা শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘণ্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘণ্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘণ্টা 22 মে।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বেতার নাটক অমরাবতী।
1: আজকের নাটক অমরাবতী। রচনা সাগরিকা রায়, প্রযোজনা সৌমেন বসু। নাটক অমরাবতী। আদিগন্ত শুয়ে থাকি চন্দনের খাটে, জ্বেলেছে শিয়রে কেউ দীর্ঘ ধূপ, চন্দনের ধূপ। আমার আকাশে ওড়ে শঙ্খ চিল, সাদা নীল ঘুড়ি। দীর্ঘ নিদ্রা শেষে এই সব দেখি একা একা।
2: কি লিখছো?
1: কবিতা। কেমন হয়েছে শোনো তো?
2: বলে,
1: দীর্ঘ নিদ্রা শেষে এই সব দেখি একা একা। দাঁড়াও একটু, তারপর পাশ ফিরি একদিন অতি ধীর শীতের বিকেলে। কবিতা ছাড়া কবির জীবনে আর কি আছে বলতো বৌদি?
2: কি হবে বলতো এই কবিতা কবিতা করে?
1: আমাকে স্তোক দিও না, বরং আমায় তুমি উত্তাপ দিও। কিছু ওম, কিছু উষ্ণ আলোর কণিকা আঁচলে জড়িও, বরং আমায় তুমি স্বপ্ন কিছু দিও।
2: বুঝেছি, কিন্তু সোহম, যাই দিই না কেন, ওম উষ্ণ আলোর কণিকা সব ঠিক আছে, কিন্তু সময় মতো খাবারটা দিতে না পারলে কি কবিতার বের হবে? আমি যাই, আমার এখন রান্না করতে হবে, তুমি তোমার ওই কবিতা নিয়ে বসে থাকো।
1: যাও নারী, তুমি কি বুঝিবে কবির বেদনা?
3: সোহম
1: বাবা, বলো বাবা।
3: তোমাকে আর নতুন করে কি বলবো, তুমি আজ আমার অফিসে আসছো, মনে আছে?
1: হ্যাঁ মনে আছে, কিন্তু
3: কোনো কিন্তু নেই। তুমি বেলা ১১টার মধ্যে আসছো, মেহেরবাবু আজ আসবেন।
2: বাবা আপনার চা। সোহম আজ মেহেরবাবুর সঙ্গে দেখা করবে বাবা?
3: হ্যাঁ বলেছি তো, এখন তোমার দেওর রত্নটি কতদূর কি করবে কে জানে, কিছুই আর ভালো লাগে না। সত্যম আমার বড় ছেলে, সে সঠিক পথে পা রেখেছে। এই ছেলেটার একটা কিছু হলে আমি মুক্তি পাই, চাকরি করতে যে এত অনীহা কেন?
1: বাবার ফাঁদে পড়ে যাচ্ছিলাম আর কি। কোথাকার কোন মেহেরবাবু, তার সঙ্গে দেখা করার জন্য এখন ছোট তিন মাইল দূর, পাগল নাকি? কিন্তু এই ফাঁদ থেকে আমাকে কে বাঁচাবে? হে কবি, তুমি মৃত্যুমুখী, এই সমাজ সংসার তোমাকে গিলে খেতে আসছে। তোমার কলম এখন থেকে কবিতা নয়, হিসেব কষবে দশটা পাঁচটার যন্ত্রে। তুমি পালাও কবি।
4: সোহম, এই সোহম।
1: কে দিবাকর? এই দিবাকর, তোর ওই বদসুরত আমার এই মুহূর্তে যে কি ভালো লাগছে না, চল তোর সঙ্গে আড্ডা দেবো সারাদিন।
4: আড্ডা? আমার কি আর সে উপায় আছে ভাই?
1: কেন, কি হলো, অসুখ বিসুখ নাকি?
4: আমার সবচেয়ে বড় পরিচয়টাই আমার অসুস্থতা।
1: মানে?
4: আরে ঝেড়ে কাশো হে, আর বলিস না, পাঁচখানা অ্যাপ্লিকেশন করেছি, একটাও লাগলো না। বেকার মানুষের আবার আড্ডা দেবার মতো বিলাসিতা পোষায় নাকি?
1: আরে দেখ, আড্ডা তো বেকারদের জন্যে, চল চল তোর বাড়িতে চল।
4: শোন, তাহলে বরং ক্লাবের বারান্দাতে বসে চল।

0: কেন? আরে তোর কি মাথা খারাপ?
1: এই সময় ঝাঁঝা রোদে ভরা বেলা 10:30 আমি চাকরির জন্যে হন্যে হয়ে না ঘুরে ঘরে বসে তোর সঙ্গে আড্ডা দিলে কাকিমা কি হাল করবে তা জানিস?
0: তাও তো কথা। একটা কথা বলি, তুই চাকরি করবি চা বাগানে?
1: ই আর কি করছিস?
0: না না একদম নয়, এই ঠিকানাটা দিচ্ছি লিখে নে, এর সঙ্গে দেখা কর।
1: দেখা করব, তারপর চাকরিটা হবে বলছিস?
0: হবে বলেই মনে হচ্ছে, বেশি দূর তো নয় লেক টাউনে বাড়ি, চলে যা আজি। হ্যাঁ আমার বাবার কথা বলবি তাহলেই।
1: সোহম সোহম সোহম, তোকে যে আমি কি বলে,
0: আরে বাবা আগে হোক, তারপর একদিন না হয় পেট পুরে তুই আমাকে বাঁচা, কবিকে প্রাণ দে।

0: কি আশ্চর্য, এমন তো হয় না কখনো। কাজের ছেলেটি কি বাড়িতে নেই নাকি?
1: কাকে চান?
0: আমি মানে সতীনাথ।
1: ও হ্যাঁ, আসুন আসুন, দাদা বাড়িতেই আছেন। দাদা।
2: হ্যাঁ, আরে সোহম যে, কি সমাচার, আছো কেমন, অনেকদিন আসনি।
0: আপনি ভালো আছেন? আপনিও তো আমাদের ওদিকে অনেকদিন যাননি।
2: আরে এসো এসো, ভেতরে এসো,
0: চলুন
2: বসো এখানে। আর বলো না ভাই, এই অফিসে ট্যুর চলছে বুঝলে, সময়ই পাচ্ছি না। অমরা, এই চা কর তো চট জলদি। হ্যাঁ, ও আলাপ করিয়ে দি, এই আমার বোন অমরাবতী, এবার বিয়ে ফাইনাল দিয়েছে, থাকে জলপাইগুড়িতে। আর অমরা, একে চিনে রাখ, সোহম আমার অনুজ প্রতিম বলতে পারিস, বিখ্যাত কবি হবার সব সম্ভাবনাই এর মধ্যে রয়েছে।
1: বসুন, আমি একটা চা আনছি।
0: সতীনাথা, আপনার যে বোন রয়েছে তা
2: জানতে না? আর এবার তো জানলে, হ্যাঁ ভালো কথা। তা চাকরি বাকরির চেষ্টা করছো না?
0: চাকরি মানে
2: আর মানে কি আবার, আর এখনই তো হলো সময়, সময়টাকে চলে যেতে দিও না, আটকে রাখো।
1: আপনার চা।
2: কি হলো, আরে চুপচাপ হয়ে গেলে যে, চা পছন্দ হয়নি বুঝি?
0: না না না, দারুণ চা, খুব ভালো চা। আজ তাহলে আসি।
2: যাচ্ছ? এসো আমার। অমরা বল।
1: হ্যাঁ আসবেন প্লিজ।
0: হ্যাঁ হ্যাঁ আসবো, অবশ্যই আসবো।
3: বৌমা
4: যাই।
1: বলুন বাবা।
3: সোহম কোথায়? আমার মুখ রাখলো না ও। মিহিরবাবু অফিসে এসেছিলেন, অথচ আমি মিথ্যে বলতে হলো যে ও একটা বিশেষ কাজে।
1: বাবা আপনার চা এনে দি।
3: না, আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, এক গ্লাস জল দাও তো।
0: যে ছুরিটা মেরেছ ঠিক বুকের মধ্যে, সেই ছুরিটাই আমার কাছে স্মারক চিহ্ন। আয়নার সামনে আমার আমি, কি বলে আমাকে? ওহে সোহম, এবার যে জাগতে হয়, ওঠো জাগো, তোমার আর বসে থাকবার মতো অবস্থা নেই, পরিপূর্ণ উদ্যোগ নিয়ে ঝাঁপিয়ে পড়ো।
1: সোহম, বাবা তোমায় খুঁজছিলেন।
0: চিন্তা করো না, আমি যাব, না হলে কি করে স্বপ্ন হাতের মুঠোয় ধরা দেবে বৌদি?
1: স্বপ্ন? স্বপ্ন সেটা আবার কি জিনিস?
0: সে এক আশ্চর্য স্বপ্ন বৌদি, মেঘলোকে তার অবস্থান। সে এক আশ্চর্য অপূর্ব জগৎ, ইন্দ্রের রাজসভা, সেখানে ক্ষীর নদীর কূল থেকে চন্দন গন্ধা এক তন্নি, সোনা নূপুর পরে হাতে পারিজাতের মালা নিয়ে আসছে, তার নূপুর হতে ঝুনঝুন ঝুনঝুন শব্দ।
1: বলি বলি, তন্নিটি কে?
0: সে আছে একজন।
1: আচ্ছা,

0: সে আছে তাহলে? তাহলে তার নামটা শুনি একবার।
1: হবে হবে, তার আগে এক কাপ চা।
0: চা নয় আগে মিহিরবাবু, যাও, বাবা তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছেন।
1: মিহিরবাবু? ও, চাকরি? যাচ্ছি। কি আশ্চর্য না, এমন একটা কথা আমি ভুলে গেছি, সর্বনাশে থালা সাজি আমি কি না? দিবাকরকে মিহিরবাবু ঠিকানা দিয়েছে, যদি ওর মিহিরবাবু যদি ওকে চাকরিটা, সর্বনাশ, এমনটা হবে কে জানতো। বাবা বাবা, আমি আজই মিহিরবাবুর কাছে যাব।
2: বাহ, মতি ফিরেছে দেখছি।
1: তুমি মিহিরবাবুর বাড়ির ফোন নাম্বারটা দাও, তোমার ডায়েরিতে আছে, তাড়াতাড়ি দাও।
3: হ্যালো হ্যালো,
1: মিহিরবাবু আছেন? নেই, ডুয়ার্সে গেছেন। কবে ফিরবেন? হ্যালো, কবে ফিরবেন? আগামী পরশু? আচ্ছা, ঠিক আছে। উফ, বাঁচা গেল, পরশু আসছেন। তার মানে দিবাকরের আগেই আমি যোগাযোগ করে নেব। অমরাবতী, তুমি কোথায়? কেন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিলে?
4: সোহম, সোহম, এই দেখতো ভাই, অ্যাপ্লিকেশনটা ঠিক ঠিক হলো কিনা
1: দেখি। দারুণ,
4: চা খাবি তো?
1: চা? কাকিমা প্রহার করতে আসবেন না তো? থাক, বাইরে যাব, চল। সিনেমা যাবি?
4: এ দাঁড়া, ব্যাপারটা কি রে?
1: কেন?
4: খুব খুশি খুশি?
1: না না, আচ্ছা আচ্ছা, ওই যে রিক্সার মধ্যে দুজন, তুই বেছে নে কাকে নিবি, পিঙ্ক না অরেঞ্জ?
4: আমি ভাই বরাবর অল্প বয়সের পক্ষে,
1: তাই
4: ওই পিঙ্ক সালোয়ার কুর্তাটাই আমার।
1: বেশ বেশ বেশ, আমি তবে কমলা, ভালো, একটু ঝুনোই ভালো। আমায় তুমি বিদ্ধ করো ভালোবাসায়, আমায় তুমি সিক্ত করো চোখের জলে, তোমার জন্য বুকের কপাট রাখবো খোলা, বিজন পথে রাখবো প্রেমের প্রদীপ জেলে।
4: এই যে কবিরাজ, আমরা এখন কোথায় যাচ্ছি?
1: চা খেতে।
4: কোথায়?
1: অমরাবতীতে।
4: ইয়াকি করবি না, ইয়াকি করবি না। বেটা, আজকে যাত্রা কোম্পানি খুলেছ না?
1: ও, বিশ্বাস হচ্ছে না না, চল তোকে আজ অমরাবতীতে নিয়ে যাই। সতীনাথ আছেন?
5: কে? খুলছি। সোহমজি, এসো এসো এসো, বসো। হ্যাঁ, তারপর তোমার চাকরির খবরটা কত দূরে গেল?
1: এ হলো আমার বন্ধু দিবাকর।
5: আচ্ছা,
1: ছবি আঁকে দারুণ, সর্বনাশ করেছিল এক্ষুনি, কিন্তু কই অমরাবতী তো এলো না এখনো।
5: বিয়েটা করবে তো চাকরিটা হলেই, অমরাবতীর জন্য ছেলে খুঁজছি, বুঝলে।
1: আপনি অফিসে যাচ্ছেন নাকি?
5: অফিসে? এই এখন
1: না, আমরা পরে আসবো, কেমন? আজ চলি, চল চল চল দিবাকর, চল।
5: যা বাবা।
4: সোম সোম, আরে এত জোরে জোরে হাঁটছিস কেন রে?
1: আরে বাবা, হাঁটছি কোথায়,
4: তবে কি উঠছে? এই
1: অমরাবতী কে রে? মেঘ ছুঁতে চাইলেই পারি, যা খুশি তাই পারি আমি। চা বাগানের নিঝুম সন্ধ্যায় কেরোসিনের বাতি লালচে আলোকে কবিতা লিখব, নুপুরের ধ্বনিতে তাঁতের শাড়ির খসখস শব্দে সে আসবে, চাঁদ তারা আমার এই ডান পকেটে, বুঝলে দিবাকর?
0: সোহম, এই সোহম, আরে ওঠো না, কুম্ভ কর্ণ কোথাকা, আরে তোমার বন্ধু এসেছে।
1: নামটা কি, দেখতে কেমন?
0: ইয়ার কি হচ্ছে না, আরে সেই যে লম্বা লম্বা রোগা শ্যামলা।
1: ও ও, দিবাকর দিবাকর,
0: সেই এসেছে বোধ হয়।
1: এই দিবাকর, আরে

0: ঘরে চলে আয়।
1: এই সোহম, সোহম সোহম একটা দারুণ খবর আছে জানিস।
0: তাই নাকি?
1: হ্যাঁ, তাই তো সকাল সকাল দৌড়ে এলাম।
0: বলে ফেল বলে ফেল, আর সাসপেন্স তৈরি করিস না।
1: শোন, ওই মিহির বাবুর সঙ্গে দেখা করেছিলাম বুঝলি, তোর কথা দিয়ে আলাপ হলো, দারুণ ভদ্রলোক। আর তোর কথা বললেন, বলেন ছেলেটাকে অনেকদিন ধরে বলছি, চাকরিতে রাজি হচ্ছে না।
0: মিহির বাবু কোথায় দেখা হলো? মিহির বাবু তো আগামীকাল ফেরার কথা।
1: হ্যাঁ, উনি তো ডুয়ার্সের চা বাগানে গিয়েছিলেন। আরে আমিও তো গতকাল গিয়েছিলাম, ওকে পাইনি, তাই আজ আবার গেলাম। লাকটা খুব ভালো বুঝলি, আমিও গেছি আর উনিও ঠিক সেই সময় ফিরেছেন। হাতে হাতে অ্যাপ্লিকেশনটা দিয়ে দিলাম, কাকার ফোন নাম্বারটাও দিয়ে এসেছি। এই ভালো করিনি?
0: হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিকই।
1: হ্যাঁ এই শোন, আমি এখন যাই, হ্যাঁ অনেক কাজ আছে।
0: আচ্ছা অমরবতী, তুমি কি সব কিছু দেখতে পাচ্ছ? তুমি বুঝতে পাচ্ছ কি ঘটতে চলেছে?
2: পাচ্ছি, সব বুঝতে পাচ্ছি।
0: এখন আমি কি করব বলে দাও, কি করব আমি?
2: আমাকে ছুঁতে পারবে না তুমি সোহম, আমি অনেক দূরে চলে যাচ্ছি, অনেক অনেক মেঘের আড়ালে।
0: না না, তুমি যেতে পারো না, কিছুতেই না। তুমি কি জানো, রক্ত জমাট বেঁধে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে মানুষ মরে যায়? তাহলে তাহলে এখনো কেন বেঁচে আছি আমি?
2: সব হারাতে বসেছ কেন দিবাকরকে তুমি সুখ দিতে চেয়েছিলে? আর এখন কেড়ে নেবে সুখ?
0: সুখ কেড়ে নেব? ঠিক ঠিক বলেছ, যা দিয়েছি তা কেড়ে নেব।
2: কিভাবে
0: জানি না, শুধু একটি কথা জানি, অমরাবতী। এছাড়া অন্য আর একটি কথাও জানবার প্রয়োজন নেই আমার, কিচ্ছু জানতে চাই না
2: আমি। আমি চলে যাচ্ছি সহ, যদি পারো আমাকে ছুঁতে চেষ্টা করো। আমি মেঘের আড়ালে থাকব, চন্দনের সুবাসে থাকব, নূপুরের ধ্বনিতে।
0: অমরাবতী, অমরাবতী, অমরাবতী! আজ এখনই মিহিবাবুকে চাই আমার, যেভাবেই হোক দিবাকরকে আটকাতে হবে। চাকরিটা আমার চাই, দিবাকরের নয়।
3: কি ঘর অন্ধকার করে শুয়ে রয়েছো কেন? কি হয়েছে, শরীর খারাপ?
0: আমার সব কিছু শেষ হয়ে গেল বোধ।
3: ও কথা বলছো কেন, কি হয়েছে, কি হয়েছে আমাকে সব কথা খুলে বলো সোহম।
0: না কিছু বলবার নেই, আমি শেষ হয়ে গেছি।
3: মানে মিহিরবাবু, মিহিরবাবু কিছু বলেছেন বুঝি? ওই ওই চাকরিটা হবে না?
0: মিহিরবাবু কলকাতা চলে গেছেন, 7 দিন পর ফিরবেন।
3: ওফো, এত ছেলে মানুষ তুমি, উনি আসুন তারপর কথা বলো, দেখা হয়নি তো কি হয়েছে রাতে?
0: না, উনি লোক পেয়েছেন, আমাকে ওর আর প্রয়োজন নেই।
3: সে কি লোক পেয়ে গেছেন?
0: হ্যাঁ, না পাপার তো কথা নয় বৌদি, চাকরির জন্য লোকে হন্যে হয়ে ঘুরে। নেহাত বাবার সঙ্গে পরিচয়ের সূত্র ধরে উনি আমাকে ডেকেছিলেন, আমি নিজের ভাগ্য নিজে নষ্ট করে দিলাম।
3: ছি ছি ছি ছি ছি ছি, এত সহজে ভাগ্যের কাছে হেরে যাবে সোহম?
0: ঠিক বলেছ, ভাগ্যের কাছে হারবো না, এত সহজে কেন হারবো? কিন্তু জিততে হবে কোন পথে, কেউ নেই, কেউ নেই আমার পাশে।
3: আমি আছি সোহম।
0: কে তুমি? অমরাবতী এসেছ, মায়া নও তো?
3: কি চাও তুমি সোহম?
0: তোমাকে।
3: তাহলে পথ পেয়েছ?
0: পাইনি, পাইনি, ভাবছি, ইচ্ছে করলেই পারি।
3: দিবাকরের সঙ্গে তুমিও অ্যাপ্লিকেশন করো।

0: চাকরিটা তো তোমারও হতে পারে সোহম।
1: আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে চাকরি দিতে চেয়েছিলেন মিহির বাবু, আর আমি কিনা অ্যাপ্লিকেশন করব, তাও আবার দিবাকরের সঙ্গে।
0: কেন, অসুবিধে কোথায়?
1: আমি ওকে চাকরি দিতে পারি, কিন্তু ওর সঙ্গে প্রতিযোগিতা।
0: তবে অন্য কিছু ভাবো, সোজা পথ ভাবছো না যখন তখন বাঁকা পথ ভাবো।
1: বাঁকা পথ? অমরাবতী, আমি কি নিচ হয়ে যাচ্ছি?
0: তা কেন, যুদ্ধে প্রেমে কৌশল নেওয়া চলে। তুমি একটা যুদ্ধ জিততে চাও, তুমি একজন প্রেমিক।
1: তাহলে উঠে দাঁড়াব, ফোনের কাছে যাব। বেশ, এবার দিবাকরের কাকার ফোনের নাম্বারটা ডায়াল করব। ওপাশে রিং হচ্ছে, এখন
0: বাবু বাবু শুভম, এখন কেবল এগিয়ে চলা। শুভম,
1: হ্যালো। না, আমি সোহম নই এখন, এখন আমি মিহির বাবু।
0: মিহির বাবুর কণ্ঠস্বর কি তোমারই মতো?
1: না না, খুব ভারী। ও, একতলা কাগজ মুখে পড়েনি। হ্যালো, কে কে? দিবাকর আছে?
0: টেলিফোন কে তুলেছে?
2: দিবাকরের কাকিমা।
1: হ্যালো, ওকে দিন প্লিজ।
2: অমরাবতী, কণ্ঠস্বর থেকে অন্যরকম লাগছে, দিবাকরের কাকিমা চিনতে পারলেন না আমাকে?
0: অন্যরকম লাগছে শুভম, মুখের ভিতরে কাগজ পুড়ে নিয়েছ, অন্যরকম তো লাগবেই। কি বলবে, কি বলবে দিবাকরকে তুমি?
2: বলবো আমি মিহির বাবু, ওকে আর দরকার নেই, আমি লোক পেয়ে গেছি, তবে পরে ওর জন্য নিশ্চয়ই চেষ্টা করব।
0: বেশ, দেখো এবার ও কি বলে।
2: দিবাকর আসছে না, ব্যাটার ছেলে ঘুমোচ্ছে বোধহয়,
1: জানে না যে আমি ওর ফাঁসির আদেশ শোনাতে বসে আছি।
0: ও যদি মিহির বাবুর কাছে যায়?
2: আরে যাবে না, যাবে না। মিহির বাবু কলকাতা থেকে 7 দিন পর ফিরবেন,
1: দিবাকর তা জানে না নিশ্চয়ই। ও ফোন পেয়ে আমার কাছে আসবে, আমি তখন যা করার করব। হ্যালো।
3: হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো,
1: দিবাকর, আমি মিহির বাবু, একটা কথা বলবো বলে।
0: শোন, ভয় পাচ্ছ? নার্ভাস?
1: ছি, ভয় পাবো কেন?
0: তাহলে চিন্তা কি, বলো বলো না, দিবাকর যে অপেক্ষা করছে, সোহম যা বলবার ওকে বলে দাও।
1: সত্যি তো, চিন্তা কি আছে?
0: তাহলে ভয়?
1: ভয় করে কোন শালা, একটু থমকে গেছি। না, আর চিন্তা নেই।
0: মুখ থেকে কাগজের তলাটা যে বের করে ফেললে, এখন কি হবে?
1: যা হবার ছিল তাই হবে, বুঝলে। হ্যালো, দিবাকর না কে রে? আমি সোহম, তখন তোকে অভিনন্দন জানাতে ভুলে গিয়েছিলাম, চাকরিটা হোক এই প্রার্থনাই করি।
0: কি করলে তুমি আমার কথা ভুলে গেলে?
1: তোমার কথা না, ভুলিনি, আমি কিচ্ছু ভুলিনি, কিন্তু তুমি বোধহয় একটা কথা ভুলে গেছো।

0: কথা
1: সহ আমি যে কবি সে কথা তুমি ভুলে গেছো। একজন কবির কাছে শত শত অমরাবতী তুচ্ছ।
0: তুচ্ছ অমরাবতীও? হ্যাঁ,
1: একজন কবি পারে অমরাবতীকে তুচ্ছ জ্ঞান করতে। তুমি চলে যাচ্ছ অমরাবতী?
0: না সোহম, অমরাবতী যাচ্ছে না, সে আছে। কি কিছু বুঝতে পারছো না?
1: না, দেখতে পাচ্ছি না কেন? চন্দন ধূপের গন্ধ পাচ্ছি, বৌদি পুজো করছে বুঝি, নূপুরধ্বনি কোথায়? অমরাবতী, অমরাবতী, অমরাবতী! আমায় তুমি বিবিধ করো ভালোবাসায়, আমায় তুমি সিক্ত করো চোখের জলে, তোমার জন্য বুকের কপাট রাখব খোলা, বিজন পথে রাখব প্রেমের প্রদীপ জেলে, বিজন পথে রাখব প্রেমের প্রদীপ জেলে, বিজন পথে।

অমরাবতী নাটকটি শেষ হল। রচনা সাগরিকা রায়, অভিনয় করেছেন সোহমের বাবা প্রমোদ মুখোপাধ্যায়, সোহমের বৌদি জয়শ্রী সেন, সতীনাথ অম্লান চৌধুরী, দিবাকর গৌতম বন্দ্যোপাধ্যায়, সোহম দেবাশিস রায়চৌধুরী, আর অমরাবতীর ভূমিকায় রীতা দত্ত চক্রবর্তী। সম্পাদনা রফি উদ্দিন, প্রযোজনা সৌমেন বসু।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ শুনলেন বাংলা নাটক অমরাবতী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: ছুটি ছুটি ছুটি ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতা শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘণ্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবি বাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘণ্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘণ্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘণ্টা। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45।

বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, শুনতে ভুলবেন না। মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11:00। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8:00 আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11:00।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30।

0: এখন বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে বিশিষ্ট ব্যক্তিদের পদ্ম পুরস্কার প্রদান করেছেন। মোট 131 জন প্রাপকের মধ্যে আজ 66 জনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কেন তা জানতে চেয়ে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় সরকার, এনটিএ এবং সিবিআই এর কাছে জবাব তলব করেছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীর বৈঠক আগামীকাল থেকে নতুন দিল্লিতে শুরু হবে। উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ও মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। দেশে বাণিজ্যিক ও গৃহস্থের প্রয়োজনে ব্যবহৃত এলপিজি গ্যাসের সরবরাহের কোনো ঘাটতি নেই। দৈনিক উৎপাদনের পরিমাণ 50,000 টন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা। ইবোলা রোগ প্রতিরোধে ও নজরদারি আরও দৃঢ় করতে সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এবছরের জন্য 66 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কারে ভূষিত করেছেন। দুজনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওলকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। অভিনেতা স্ত্রী এবং লোকসভার সাংসদ হেমা মালিনী এই পুরস্কার গ্রহণ করেন। ভারতের কিংবদন্তি বেহালা বাদক ডক্টর এন রাজমকেও পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। পদ্মভূষণ বিভাগে জনসেবা বা জনজীবন ক্ষেত্রে অবদানের জন্য উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এছাড়া শিল্পক্ষেত্রে অবদানের জন্য ডক্টর আর গণেশ, বাণিজ্য শিল্পক্ষেত্রে অবদানের জন্য শিল্পপতি উদয় সুরেশ কুমার কোটাক এবং চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডক্টর কাল্লিপাত্তি রামাস্বামী পালাইস্বামীকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। যেসব বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর ভুল্লার এবং বিশিষ্ট তবলা শিল্পী কুমার বোস। অনুষ্ঠান চলাকালীন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 2026 সালের জন্য রাষ্ট্রপতি মোট 131 পদ্ম পুরস্কার প্রদানের অনুমোদন দিয়েছেন, যার মধ্যে রয়েছে 5 পদ্মবিভূষণ, 13 পদ্মভূষণ এবং 113 পদ্মশ্রী পুরস্কার। অবশিষ্ট পদ্ম পুরস্কার প্রাপকদের পরবর্তী সময়ে অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফার অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে। সুপ্রিম কোর্ট আজ নিট পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে বারবার ঘটে চলা ত্রুটি বিচ্যুতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আদালত মন্তব্য করেছে যে এটি অত্যন্ত দুঃখজনক যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আগের প্রশ্নপত্র ফাঁসের বিতর্ক থেকে কোনো শিক্ষাই গ্রহণ করেনি। বিচারপতি পি এস নরসীমা এবং বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকার, এনটিএ এবং সিবিআই এর কাছে এব্যাপারে জবাব তলব করেছে। উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর এনটিএকে সরিয়ে অন্য কোনো শক্তিশালী স্বশাসিত সংস্থা গঠন করার উদ্দেশ্যে সম্প্রতি সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি মামলা করা হয়েছিল। শুনানি চলাকালীন আদালত এনটিএকে নির্দেশ দিয়েছে যেন তারা আগামী বৃহস্পতিবারের মধ্যে এ নিয়ে হলফনামা দাখিল করে। ওই হলফনামায় এজেন্সির কার্যপদ্ধতির আমূল সংস্কারের লক্ষ্যে গত বছর ইসরোর প্রাক্তন প্রধান কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে গঠিত একটি কমিটি যেসব সুপারিশ করেছিল সেগুলোর কতটুকু বাস্তবায়ন করা হয়েছে তার বিস্তারিত বিবরণ থাকতে হবে। পিটিশনগুলোতে অভিযোগ করা হয়েছে যে বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা 22 লক্ষেরও বেশি শিক্ষার্থীর অধিকারকে ক্ষুণ্ণ করেছে। মামলাগুলিতে আগামী পরীক্ষাগুলোর তদারকির জন্য সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পর্যবেক্ষণ কমিটি গঠনেরও দাবি জানানো হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী 28 মে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য অভিন্ন প্রবেশিকা পরীক্ষা স্থগিত রেখেছে। এনটিএ জানিয়েছে ঈদ উল আজহা বা বকরি ঈদের ছুটি সরকার পরিবর্তন করায় পরীক্ষা স্থগিত রাখা হল। পরীক্ষার নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বদা অটল থাকতে হবে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক

আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মত বিনিময় করা হবে। দেশে পেট্রোলিয়াম পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ নতুন দিল্লিতে

0: प्रोडक्शन एलपीजी का इंक्रीज किया गया है एंड इट इज टचिंग अराउंड 50,000 टन पर डे नाउ। एलपीजी घरेलू कुकिंग गैस की सप्लाई के लिए लगभग पिछले चार दिनों में 1.72 करोड़ सिलेंडर्स की डिलीवरी की गई है और 95% जो डिलीवरी हुई है वो डिलीवरी ऑथेंटिकेशन कोड के साथ की गई है। 5 किलो के सिलेंडर पिछले चार दिनों में लगभग 1,96,000 सेल हुए हैं।
1: বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান যে বিদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের সার্বিক মঙ্গল ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কনসুলেটগুলো তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, উপসাগরীয় অঞ্চলে বিপুল সংখ্যক ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন, তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে মন্ত্রক। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ হিমাচল প্রদেশের 1,947 কিলোমিটার দীর্ঘ জাতীয় মহাসড়ক প্রকল্পগুলোর গুণমান এবং রক্ষণাবেক্ষণের অগ্রগতির পর্যালোচনা করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী গড়করি প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করা, গুণমান পর্যবেক্ষণ জোরদার করা এবং পরিকাঠামো স্থায়িত্ব বৃদ্ধির লক্ষ্যে আধুনিক নির্মাণ পদ্ধতি অবলম্বনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি মহাসড়কে যাতায়াতের অভিজ্ঞতা বা রাইডিং কোয়ালিটি উন্নত করা এবং গুরুত্বপূর্ণ করিডোরগুলোতে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উগান্ডায় আরও 2 ইবোলা আক্রান্তের সন্ধান মিলেছে। এই নিয়ে আক্রান্তের সংখ্যা হল 7। কঙ্গোতে ইবোলা সংক্রমণের বাড়বাড়ন্তের ফলে প্রতিবেশী এই দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে উগান্ডার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে কঙ্গোর পূর্বাঞ্চলে ইবোলা আক্রান্তের সংখ্যা 900 পেরিয়েছে। সেদেশের যোগাজোগ মন্ত্রক জানিয়েছে এখনও পর্যন্ত 119 জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আজ নতুন দিল্লিতে ইবোলা ভাইরাস রোগ প্রতিরোধের লক্ষ্যে গৃহীত প্রস্তুতি ও নজরদারি ব্যবস্থা পর্যালোচনা করেছেন। মন্ত্রকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শ্রী নাড্ডা নির্দেশ দেন, বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং স্থল সীমান্ত ক্রসিং সহ দেশের সমস্ত প্রবেশপথে ইবোলা শনাক্তকরণের ব্যবস্থা চালু করতে হবে। তিনি সবাইকে সম্পূর্ণ সতর্ক তৎপর থাকারও নির্দেশ দেন। মন্ত্রী ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলকে নির্দেশ দিয়েছেন যেন রোগ শনাক্তকরণ, পরীক্ষা এবং নজরদারির জন্য প্রয়োজন সমস্ত ব্যবস্থা সর্বদা প্রস্তুত রাখা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত ইবোলা সংক্রমণের কোনো ঘটনা রিপোর্ট করা হয়নি। 2024 সালে দিল্লির যন্তরমন্তরে একটি বিক্ষোভ চলাকালীন পুলিশ কর্মীদের ওপর হামলার ঘটনার দায়ের করা একটি মামলায় দিল্লির একটি আদালত আজ কংগ্রেস নেত্রী অলকা লাম্বাকে দোষী সাব্যস্ত করেছে। অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অশ্বিনী পানওয়ার লাম্বাকে দোষী ঘোষণা করেন। আগামী 5ই জুন তাকে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য পেশ করতে বলা হয়েছে। তামিলনাড়ুতে বিরোধী দল AIADMK এর অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি আজ এক নাটকীয় মোড় নিয়েছে। দলের প্রবীণ নেতা SP ভেলুমানের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর 3 জন বিধায়ক বিধানসভা থেকে পদত্যাগ করে ক্ষমতাসীন দল তামিলগা ভেত্রী কাজাকাম TVK-তে যোগ দিয়েছেন। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আজ নতুন দিল্লিতে নকশাল সন্ত্রাস পরাজিত শীর্ষক একটি বইয়ের উদ্বোধন করেন। বইটি লিখেছেন বিজেপি নেতা তুহিন এ সিনহা। অনুষ্ঠানে মন্ত্রী নকশালপন্থী হিংসার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের বিষয়টি তুলে ধরেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবের বেশ কিছু অংশে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। এছাড়াও রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার বিভিন্ন অংশেও আজ তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, বর্তমানের সংঘাত অবসানের বিষয়টিকে কেন্দ্র করেই মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগোচ্ছে। তিনি আরও বলেন, পারমাণবিক ইস্যু নিয়ে এখনও কোনো আলোচনা শুরু হয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। রুবিও বলেছেন, চলতি বছরের শুরু থেকেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের 1/5 জ্বালানি সরবরাহ করা হয়, কাজেই দ্রুত সমস্যা সমাধানের রাস্তা খুঁজে বার করতে হবে। তিনি বলেন, লেবাননের স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্র অব্যাহত রেখেছে। বাংলাদেশে আজ ভোররাতে টাঙ্গাইল জেলার যমুনা সেতুর পূর্ব দিকে যমুনা অভিমুখী রাস্তায় লোহার রড বোঝা একটি ট্রাক উল্টে গিয়ে অন্তত 15 জন নিহত এবং আরও প্রায় 10 জন আহত হয়েছেন। পুলিশ ও জেলা প্রশাসন দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা প্রদান করছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে বিশিষ্ট ব্যক্তিদের পদ্ম পুরস্কার প্রদান করেছেন। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কেন তা জানতে চেয়ে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় সরকার, NTA এবং CBI এর কাছে জবাব তলব করেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ 7:50।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন আকাশবাণীর সংগ্রহশালা থেকে নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চারণ কবি নজরুল।
1: আকাশবাণী কলকাতা, কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আকাশবাণী কলকাতার সঙ্গীত বিভাগের শ্রদ্ধার্ঘ সঙ্গীত রূপক চারণ কবি নজরুল ইসলাম, রচনা কৃষ্ণা রায়, সঙ্গীত রূপক চারণ কবি নজরুল ইসলাম।

সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলামের গানের জগৎ বিচিত্র, রামধনুর সাত রঙে সাজানো তার বিপুল কীর্তি। তাকে আমরা বিদ্রোহী আর সাম্যবাদী কবি বলেই জানি, কিন্তু একই সঙ্গে কি তিনি এক অসাধারণ চারণ কবিও নন, কিংবা বাউল কবি? সৃষ্টির প্রাচুর্যে তিনি ফুলঝুরির মতো সুর ছিটোতে পারতেন, চারণ কবির মতো বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেরিয়েছেন, হিন্দু মুসলমানকে বিঁধেছেন একই সূত্রে, জাগতিক প্রেমকে ঐশী শক্তির সঙ্গে মিলিয়েছেন, অনায়াসে নিজেকে সঁপেছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের অসীম রহস্যের কাছে, বিধাতার চির বিস্ময় কাজী নজরুল ইসলাম। জন্মদিনের স্মরণ বেলায় সেই বাউল কবিকেই খুঁজে নেব আমরা।

সংবেদনশীল কবি কাজী নজরুল জীবনের শেষ দিকে তিরিশের দশকে ধর্মসঙ্গীত লেখার দিকে ঝুঁকেছিলেন। এ নিয়ে বিতর্ক কম হয়নি। ভারতবর্ষ প্রথাচলিত ধর্মের দেশ, সনাতন ভক্তি ভাবুকতার দেশ। তবে কি তিনি সেই সাধারণ গতানুগতিক ধর্মীয় ভাবের রূপকার? তাঁর বিরুদ্ধে এ প্রশ্ন উঠেছে বারবার।

1930 সালে প্রিয়তম সন্তান বুলবুলকে হারালেন কবি। বিহ্বল কাজী সাহেব প্রথম জীবন কাটিয়েছেন অসহনীয় দারিদ্র্যে। পড়াশোনা অসমাপ্ত রেখে ভারতীয় সেনাবাহিনীর হাবিলদার হয়েছেন। বলেছেন, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। পরবর্তীতে স্ত্রীর পক্ষাঘাত, সন্তানের মৃত্যুতে বিদ্রোহের সংগ্রামের উপকার পরিণত হল ধর্মভাবের উপকারে। কখনো শোকগাথা, কখনো বিষণ্ণ উদাসীন্যে নজরুল লিখলেন অজস্র ধর্মবিষয়ক গান।

মানুষের কবি নজরুল। জীবনে বৈভব বা প্রাচুর্য কোনোটাই ছিল না। ছোটবেলায় একবার গ্রামের পীরের মাজারের খাদেম হয়েছেন, ইমামতি হয়েছেন। সেই অভ্যাস বহুদিন বাদে পরিবর্তিত স্থিতিতে ফিরে এলো। সাধু সন্ন্যাসী ফকির পীরের প্রতি আকৃষ্ট হলেন, অলৌকিকের প্রতি বিশ্বাস তাও হল। শোনা যায় লালগোলা স্কুলের হেডমাস্টার গৃহীযোগী বরদাচরণ মজুমদারের কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন তন্ত্র বলে প্রিয়তম পুত্রকে আবার স্থূল দেহে দেখবার জন্য। ঘরে মা কালীর মূর্তি স্থাপন করে দিনের পর দিন চলতে লাগল যোগ, ধ্যান, প্রাণায়াম আর নজরুলের ভক্তিসঙ্গীত রচনায় বান ডাকল।

জীবনের এই পর্যায়ে অজান্তেই কাজী সাহেব উজাড় করে দিয়েছেন শ্যামাসঙ্গীত, দুর্গা স্তুতি, সরস্বতী বন্দনা, কৃষ্ণ বন্দনা, কিন্তু সর্বশক্তিমান ঈশ্বরের দিকে দৃষ্টি তাঁর। ঈশ্বর যে অন্তরতম, তার গানে তা দেখা দিয়েছে বারবার।

মুজাফফর আহমদের রচনায় দেখা যায় কাজী সাহেব শ্যামাসঙ্গীত লিখতে শুরু করেন গায়ক কৃষ্ণচন্দ্র দের অনুরোধে। আবার ইসলামী সঙ্গীত লেখার আবদার ছিল শিল্পী আব্বাসউদ্দিন আহমেদের। তবে যে প্রতীকই তিনি ব্যবহার করুন না কেন, সমস্ত সম্প্রদায়ের চিত্তের দুয়ারে পৌঁছে গেছে তাঁর গান।

কাজী নজরুলকে তাই গানে সুরে ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, বিতর্কের উঠে গিয়ে বলা যায় যে চোখে বিদ্রোহের স্ফুলিঙ্গ নির্গত হয় সে চোখে কি ভক্তির অশ্রুধারা দেখা দিতে পারে না। জীবনের পট পরিবর্তনে অন্ধকারে খুঁজে বেরিয়েছেন ব্রজের পথরেখা, যে পথ বেয়ে তিনি পৌঁছে গেছেন এই বোধে দহনও তুমি করবে যত, প্রেমের শিখা জ্বলবে তত, সে যে আমার মন্ত্র পূজার তোমার কঠিন ভাষা।

এভাবেই বাউল নজরুলের গান শান্ত শিবম অদ্বিতীয়ম। তিনি মহাশূন্যে অপার রহস্যে নিজেকে নিমগ্ন করে প্রণত হয়েছেন। শ্যামাসঙ্গীত, কীর্তন, নবীর গান, ঈদের গান সব কিছুতেই ভক্তিভাবের ঊর্ধ্বে এক সম্মুখ ঈশ্বর চেতনা। ফৌজি বাউল সেই ধর্মেই স্থিতিশীল হয়ে বললেন, হারালো মোর প্রিয় যারা, তোমার কাছে আছে তারা, আমার কাছে নাই তাহারা, হারাইনি তো কভু।

0: শুনলেন কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে সঙ্গীত রূপক চারণ কবি নজরুল ইসলাম, রচনা কৃষ্ণা রায়, ভাষ্যপাঠে জয়শ্রী ভট্টাচার্য এবং শশাঙ্ক ঘোষ, কণ্ঠসঙ্গীতে দেবস্মিতা দাস, সুস্মিতা হাজরা, দৈপায়ন রায় ও দেবল মুখোপাধ্যায়, যন্ত্রসঙ্গীতে পার্থ মুখোপাধ্যায়, বাবলু বিশ্বাস, সঞ্জয় বন্দ্যোপাধ্যায়, সুব্রত বসু, মলয় মুখোপাধ্যায়। সঙ্গীতায়োজনে শীতাংশু মজুমদার। শব্দ ও সঙ্গীত গ্রহণে জন্মেঞ্জয় বসু ও সঞ্জয় চট্টোপাধ্যায়। প্রযোজনা তপন কুমার পাণ্ডা। এই অনুষ্ঠানটি আকাশবাণী কলকাতার সঙ্গীত বিভাগের নিবেদন।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনলেন আকাশবাণী সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান নজরুল জয়ন্তী উপলক্ষে চারণ কবি নজরুল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। আজ প্রথমেই শোনাব ভূমি ব্যান্ড থেকে গান।

এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার মৈত্রী বন্ধুদের স্বাগত জানিয়ে আকাশবাণী মৈত্রীর আজকের কথায় গানে অনুষ্ঠান শুরু করছি। আজকের কথায় গানে অনুষ্ঠানের আয়োজন জুড়ে রয়েছেন কাজী নজরুল ইসলাম। না, তাঁর বিদ্রোহী রূপ নয়, ভক্তিপূর্ণ লেখনীর কথা। নজরুলের শ্যামা সঙ্গীত বাংলা সঙ্গীত ভাণ্ডারের এক অনন্য সম্পদ, যেখানে দেবী কালীর প্রতি তাঁর গভীর প্রেম, ভক্তি আর আত্মসমর্পণ একাকার হয়ে গেছে। শাক্ত ভাবধারাকে তিনি আপন করে নিয়েছেন। তাঁর কাছে মা কালী কোনো দূরের দেবী নন, তিনি ঘরের মা, অন্তরের আশ্রয়। এই ভক্তির আবহই আজকের কথায় গানে অনুষ্ঠান। প্রথমেই শোনাব কাজী নজরুল ইসলামের সেই আবেগময় সৃষ্টি অনুপ ঘোষালের কণ্ঠে।

কাজী নজরুল ইসলামের শ্যামাসঙ্গীতের অন্যতম বৈশিষ্ট্য ছিল তাঁর অকৃত্রিম আত্মসমর্পণ এবং মায়ের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক। জীবনের কঠিন সময়, বিশেষ করে প্রিয় পুত্র বুলবুলের মৃত্যুর পর, তাঁর সমস্ত বেদনা এসে আশ্রয় নিয়েছিল মায়ের চরণে। তাঁর গানে কখনো আকুল প্রার্থনা, কখনো অভিমান, আবার কখনো গভীর ভালোবাসা ফুটে উঠেছে। এই গান শুধু ভক্তির নয়, এক সন্তানের যেন হৃদয়ের আরতি। সেই অনুভূতিকে আরও গভীরভাবে উপলব্ধি

নজরুলের শ্যামাসঙ্গীত ধর্মের গণ্ডি পেরিয়ে এক সার্বজনীন মানবিকতার কথা বলে। তাঁর কাছে ভক্তি মানে অন্তরের টান, যেখানে জাত ধর্ম কোনো বিভেদ নেই। মা কালী তাঁর কাছে বিশ্বব্রহ্মাণ্ডের শক্তি স্বরূপা, আবার একই সঙ্গে স্নেহময়ী জননী। এই অসাম্প্রদায়িক চেতনা আজও আমাদের এক করে, ভালোবাসতে শেখায়। কবির লেখনীতে যে ভক্তি, যে আত্মসমর্পণ, তা আজও আমাদের পথ দেখায়। অনুষ্ঠানের শেষ লগ্নে শোনাব তাঁর সেই গভীর আত্মনিবেদনের গান অনুক্ষশালের কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি দিব্য দে, সঙ্গে রয়েছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে, পশ্চিম এশিয়ায় শান্তি ফেরানো নিয়ে বর্তমান আলোচনার পরিসরে পরমাণু সংক্রান্ত বিষয় নেই বলল তেহরান, তড়িঘড়ি কোনো চুক্তি নয় জানালেন ডোনাল্ড ট্রাম্প।
1: পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষিতে জ্বালানি সার এবং বৈদেশিক মুদ্রার উপর বিশেষ লক্ষ্য দেওয়ার কথা বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
0: নতুন দিল্লিতে আগামীকাল শুরু হচ্ছে কোয়াড দেশগুলির বিদেশ মন্ত্রীদের বৈঠক।
1: বাংলাদেশের টাঙ্গাইল জেলায় যমুনা সেতুর কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় অন্তত 15 জনের প্রাণহানি।
0: আদালতের নির্দেশে প্রধান বিরোধী দলনেতা পদচ্যুত হওয়ায় তুরস্কে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে।
1: দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ জেলা বাদে সারা পশ্চিমবঙ্গে গ্রামীণ কর্মসংস্থানের লক্ষ্যে ভিভিজি রামজি আইন কার্যকর হচ্ছে।
0: পশ্চিমবঙ্গের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হয়েছেন নীলম মিনা।
1: রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে 66 জনকে পদ্ম পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
0: আসছি বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়ায় সংঘাত মেটানো নিয়ে এখন আপাতত আলোচনা চলছে এবং পরমাণু সংক্রান্ত বিষয়গুলি আলোচনার পরিসরে নেই বলে জানিয়েছেন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকি। তেহরানের তরফে আরও জানানো হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলি থেকে টোল আদায়ের কথা তারা ভাবছে না, বরং জাহাজগুলি যাতায়াত নির্বিঘ্ন করার বিষয়ে ওমানের সঙ্গে কথা চলছে। এর আগে মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বলেছিলেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে ওয়াশিংটনের কথা হচ্ছে ঠিকই, কিন্তু বোঝাপড়া নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট না হলে কিছুতেই তিনি তা মেনে নেবেন না, তবে অন্য ধরনের পদক্ষেপের আগে যাবতীয় কূটনৈতিক প্রয়াস করা হবে। লেবাননে শান্তি ফেরত মার্কিন যুক্তরাষ্ট্র আন্তরিকভাবে উদ্যোগী এবং সেখানকার পরিস্থিতির জন্য দায়ী হিজবুল্লাহ গোষ্ঠী, এমনটাই দাবি করেছেন রুবিও। কোয়াড বৈঠকে যোগ দিতে বর্তমানে তিনি আছেন ভারতে।
1: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তার প্রতিনিধিদের তড়িঘড়ি করে ইরানের সঙ্গে কোনো চুক্তি করতে মানা করেছেন, কারণ তার প্রশাসন 3 মাসের পুরনো উপসাগরীয় যুদ্ধে এখনই অবসান হওয়ার বিষয়ে আশাবাদী নয়। ট্রাম্প আরও বলেছেন, তার প্রশাসনের সঙ্গে ইরানের ভবিষ্যৎ কোনো চুক্তিতে কোনো আর্থিক ছাড় দেওয়া হবে না এবং ওবামার সময় যে চুক্তি হয়েছিল মূলগতভাবে তা পৃথক হবে।
0: ইরানের সর্বোচ্চ নেতা মোস্তাবা খামেনি বর্তমানে অজ্ঞাত জায়গায় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বসবাস করছেন বলে মার্কিন গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের অনুমান। তাঁর সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় সংঘাতের একেবারে প্রথম দিকে মোস্তাবা খামেনি আহত হন। সংঘাত শুরু হওয়ার পর থেকে তিনি আর কখনোই জনসমক্ষে সরাসরি উপস্থিত হননি।
1: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক অন্য মাত্রায় লাভ করেছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে অভিহিত করেন। নতুন দিল্লির ভারত পাণ্ডবামে আমেরিকার স্বাধীনতার 250 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওকে ফোন করেন। তিনি বলেন, দুদেশের সম্পর্ক এর আগে কখনোই এত ঘনিষ্ঠ ছিল না। তিনি নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন বড় ভক্ত বলেও উল্লেখ করেন। শ্রী ট্রাম্প বলেন, ভারত তার উপর 100% ভরসা রাখতে পারে। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময় এলো যখন রুবিও 4 দিনের সফরে ভারতে রয়েছেন। শনিবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন মার্কো রুবিও। এরপর গতকাল তিনি ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেন।
0: পশ্চিম এশিয়ার সংকটের কারণে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জ্বালানি সার এবং বৈদেশিক মুদ্রার উপর বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যে দেশের অর্থনীতি এখনও স্থিতিশীল এবং মজবুত রয়েছে। মুম্বাইতে আজ ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংকের 37তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রীমতী সীতারমণ ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্পক্ষেত্রের পরিকাঠামোকে মজবুত করতে এবং গ্রামীণ শিল্পের আধুনিকীকরণে গতি আনার উদ্দেশ্যে বেশ কয়েকটি পোর্টাল এবং উদ্যোগের সূচনা করেন। শ্রীমতী সীতারমণ বলেন, বিশ্বব্যাপী চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ উন্নয়নকে সুরক্ষিত রাখতে ভারতের নীতিগত পদক্ষেপগুলিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে ভারসাম্যপূর্ণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন যে পেট্রোল এবং ডিজেলের উপর সাম্প্রতিক আবগারি শুল্ক হ্রাসের ফলে রাজস্বের উপর প্রায় 1 লক্ষ কোটি টাকার চাপ পড়বে। তিনি আরও বলেন, অপরিশোধিত তেলের দাম বাড়ার পাশাপাশি সারের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। একই সঙ্গে সোনার উচ্চ মূল্য অর্থনীতির সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।
2: We should please understand the context of these three F's fuel, fertilizer and foreign exchange. And the foreign exchange is for purchase of gold. So we need to understand this, and we also should appreciate that the challenges are more external driven. We must also recognize that India's domestic economic situation remains positive and resilient even today.
0: নির্মলা সীতারামন আরও উল্লেখ করেন, ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প খাতের প্রাপ্য প্রায় 8 লক্ষ কোটি টাকার অর্থ পরিশোধে বিলম্ব হওয়ায় তাদের কার্যকরী মূলধন এবং উন্নয়নের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি সরকারি সংস্থাগুলিকে MSME খাতের প্রতিষ্ঠানগুলির বকেয়া অর্থ নির্ধারিত 45 দিনের মধ্যে পরিশোধ করার আহ্বান জানান।
1: দেশে পেট্রোলিয়ামজাত পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। পশ্চিম এশিয়া সংঘর্ষ নিয়ে আজ নতুন দিল্লিতে আয়োজিত আন্তমন্ত্রক সাংবাদিক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, দেশে LPG উৎপাদন বাড়িয়ে

0: দিন 50,000 টন করা হয়েছে। তিনি বলেছেন, গত চার দিনে দেশে প্রায় 1,72,00,000 ঘরোয়া এলপিজি সিলিন্ডার বিতরণ করা হয়েছে। সুজাতা শর্মা আরও বলেন, চলতি মাসের শুরু থেকে এখনও পর্যন্ত প্রায় 1,56,000 টন বাণিজ্যিক এলপিজি বিক্রি হয়েছে। এর মধ্যে শুধু গত চার দিনেই 24,000 টনের বেশি বাণিজ্যিক এলপিজি বিক্রি হয়েছে।
1: रिफाइनरी प्रोडक्शन एलपीजी का इंक्रीज किया गया है एंड इट इज टचिंग अराउंड 50,000 टन पर डे नाउ। एलपीजी घरेलू कुकिंग गैस की सप्लाई के लिए लगभग पिछले चार दिनों में 1.72 करोड़ सिलेंडर्स की डिलीवरी की गई है और 95% जो डिलीवरी हुई है वो डिलीवरी ऑथेंटिकेशन कोड के साथ की गई है। 5 किलो के सिलेंडर पिछले चार दिनों में लगभग 1,96,000 सेल हुए हैं।
0: বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলে ভারতীয় দূতাবাসগুলি প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা ও সুস্থতার বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছে। তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে বিপুল সংখ্যক ভারতীয় নাবিকদের সব ধরনের সহায়তা দিতে মন্ত্রক সর্বতোভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংযুক্ত আরব আমিরশাহী সফরকে তুলে ধরে শ্রী জয়সওয়াল বলেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এর ফলে ভারতের জ্বালানি নিরাপত্তা আরও জোরদার হয়েছে।
2: Several key agreements were signed during the visit which have given a boost to India's energy security, in particular on supplies of LPG as also strengthening our strategic petroleum reserve. There were agreements on investments, so flow of fresh investments from Abu Dhabi, from UAE to Indian entities in infrastructure and other sectors. In addition, we also signed a framework for the defense strategic partnership which has again given a boost to our defense partnership with UAE.
0: সার বিভাগের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা বলেছেন, দেশে সারের মজুদ সন্তোষজনক অবস্থায় রয়েছে। তিনি বলেন, বার্ষিক চাহিদা 3,90,00,000 মেট্রিক টনের বেশি হলেও বর্তমানে 2 কোটি মেট্রিক টনেরও বেশি সার মজুদ রয়েছে। তিনি আরও বলেন, কাঁচামাল ও তৈরি সারের যোগান নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল এবং সুশৃঙ্খল রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
3: Against the assessment of 390.54 lakh metric ton for this year, the stock as on date is 200.12 LMT, that is more than 51%, and significantly higher than the usual level of 33%. The total domestic production has been about 95 lakh metric ton, and about 22.60 lakh metric tons of imports have reached our shores.
4: পেট্রোলের দাম লিটার প্রতি 2.61 টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে 2.71 টাকা বৃদ্ধি করা হয়েছে। গত 2 সপ্তাহে চতুর্থবার মূল্য বৃদ্ধি করা হলো। এর ফলে দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়াবে লিটার প্রতি 102.12 টাকা এবং ডিজেলের দাম হবে প্রতি লিটারে 95.20 টাকা।
0: পশ্চিম এশিয়ায় উত্তেজনার মাঝেই আজ থেকে শুরু হচ্ছে 5 দিনব্যাপী বার্ষিক তীর্থযাত্রা। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 6,00,000-এরও বেশি ইসলাম ধর্মাবলম্বী মক্কা থেকে তাদের যাত্রা শুরু করে সৌদি আরবের তাবুর শহর মিনায় সমবেত হচ্ছেন। সেখানে তারা রাত্রিযাপন করবেন এবং আগামীকাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হজের মূল অনুষ্ঠান অর্থাৎ প্রার্থনা নিবেদনের উদ্দেশ্যে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন। এবারের হজ তীর্থযাত্রায় ভারত থেকে প্রায় 1,75,000 পুণ্যার্থী অংশগ্রহণ করছেন। দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
4: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে মার্কিন যুক্তরাষ্ট্রের 250 স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বদা অটল থাকতে হবে। ঠিক এই কারণেই সন্ত্রাসবাদ দমনে তাদের পারস্পরিক সহযোগিতা এত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বিশ্ব অর্থনীতিকে ঝুঁকিহীন করা এবং বিশ্বের সামনে আরও অধিক বিকল্পের সুযোগ উন্মুক্ত করে দেওয়ার ক্ষেত্রে দুদেশেরই অভিন্ন স্বার্থ রয়েছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের কথা উল্লেখ করে ডক্টর জয়শঙ্কর বলেন, এই সফর বর্তমান প্রেক্ষাপটে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের গুরুত্বকেই বিশেষভাবে তুলে ধরে। তিনি আরও বলেন যে ঠিক 1 বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুদেশের এই দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের আরও উন্নয়নের লক্ষ্যে একটি রূপরেখা বা কর্মপন্থা নির্ধারণ করে দিয়েছিলেন।
0: কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের পাশাপাশি এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেন ইয়ং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবি অংশগ্রহণ করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মত বিনিময় হবে। এছাড়াও অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করবেন সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রীরা।

0: জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি আজ সন্ধ্যায় দুদিনের সফরে নতুন দিল্লি পৌঁছেছেন। তিনি ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। আগামীকাল নতুন দিল্লিতে তিনি কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন। এরপর তিনি সেবা তীর্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।
1: বাংলাদেশে ভারতের বিদায়ী হাই কমিশনার প্রণয় বর্মা রবিবার সেদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং পরবর্তী কর্মজীবনে তাঁর সাফল্য কামনা করেছেন। ঢাকার সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক আরও দৃঢ় করায় নতুন দিল্লির আগ্রহ পুনর্ব্যক্ত করেন প্রণয় বর্মা। বিকাশের ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের পারস্পরিক সহযোগিতা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। বাংলাদেশে ভারতের হাই কমিশনারের তরফে সামাজিক মাধ্যমে একথা জানানো হয়েছে।
0: বাংলাদেশের টাঙ্গাইল জেলায় যমুনা সেতুর কাছে লোহার রড এবং যাত্রীবোঝা একটি ট্রাক উল্টে যাওয়ায় অন্তত 15 জন প্রাণ হারিয়েছেন, আহত 10 জন। এরা ঈদ উপলক্ষে নিজেদের পৈতৃক ভিটে বাড়িতে যাচ্ছিলেন। মৃতদের 10 জন নওগাঁ জেলার বাসিন্দা। হতাহতদের চিহ্নিত করার কাজ চলছে।
1: ঈদ উপলক্ষে 956 জন কারাবন্দির মুক্তির নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন সায়েদ আল নাহিয়ান। তাদের আর্থিক সহায়তাও করা হবে।
0: তুরস্কের একটি আদালত সেদেশের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির নেতা আজগুর ওজেলকে পদচ্যুত করায় তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। পুলিশ সিএইচপির একটি অস্থায়ী ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ করলে তুমুল সংঘর্ষ শুরু হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার তুরস্কের একটি আদালত অনিয়মের অভিযোগে 2023 সালে দলীয় নির্বাচনের ফল বাতিল করে সিএইচপি নেতা গুজগার ওজেলকে পদচ্যুত করে। গতকাল আঙ্কারার গভর্নর সদর দপ্তরের ভেতরে অবস্থানরত ব্যক্তিদের উচ্ছেদের নির্দেশ দেন। আদালত সিএইচপির প্রাক্তন প্রধান কামাল কিলিচাদারুগুলকে পুনর্বহাল করে। উল্লেখ্য, একই বছর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ওজগুর রাষ্ট্রপতি তাইয়েব এরদোগানের কাছে পরাজিত হয়েছিলেন।
1: শ্রীলঙ্কায় তুমুল ঝড় বৃষ্টিতে প্রায় 80,000 মানুষ ক্ষতিগ্রস্ত, একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। দুর্যোগ আরও বাড়তে পারে বলে সেদেশের আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। মৎস্যজীবী এবং উপকূলবর্তী এলাকায় বসবাসরতদের সতর্ক থাকতে বলা হয়েছে। শুনছেন বিশ্ব পরিক্রমা।
0: দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ জেলাকে বাদ রেখে গ্রামীণ কর্মসংস্থানের লক্ষ্যে গোটা রাজ্যে ভিভিজি রামজি নতুন আইন কার্যকর হচ্ছে। নবান্নে আজ বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিগত সরকারের আমলে ওই দুই জেলায় মনরেগা প্রকল্পে 100 দিনের কাজে সবথেকে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে তদন্ত চলায় আপাতত ওই দুই জেলায় নতুন এই প্রকল্প চালু করা হচ্ছে না বলে জানা গেছে। বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্র এবং রাজ্য 50% করে খরচ বহন করবে। কেন্দ্রের কর্মসূচির আওতাতেই এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি।
1: পশ্চিমবঙ্গে কর্মসংস্কৃতি এবং বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বৈঠকে বসেন। নবান্ন সংলগ্ন সভাগারে আয়োজিত এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও বিভিন্ন দপ্তরের সচিব ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু জানানো না হলেও মূলত নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রেখে সব প্রকল্পকে রূপায়ণের উপর জোর দেওয়া হয়েছে। সরকারি নির্দেশ মেনে সঠিক সময়ে অফিসে আসার কথা বলা হয়েছে। আগে সরকারের সময় স্কুলের ইউনিফর্ম তৈরি নিয়ে যে দুর্নীতি হয়েছিল তা নিয়েও মুখ্যমন্ত্রী সোচ্চার হন। আগামী মাসে নীতি আয়োগের বৈঠক নিয়ে আজ কথা হয়েছে। বিধানসভায় চলতি অর্থ বছরের বাকি 8 মাসের জন্য বাজেট পেশের আগে প্রতিটি দপ্তরকে জুনের 10 তারিখের মধ্যে রিপোর্ট পেশ করার কথা বলা হয়েছে। আগামী 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী সমস্ত দপ্তরের সচিবদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।
0: অনুপ্রবেশের অভিযোগে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি রাজ্য সরকারের নির্দেশের পর তৎপর জেলা প্রশাসন। ইতোমধ্যেই মুর্শিদাবাদ অনুপ্রবেশের অভিযোগে আটক 3 বাংলাদেশি নাগরিককে লালগোলায় পদ্মা ভবনে তৈরি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। অন্যদিকে মালদার ইংরেজ বাজারের চন্দন পার্কের হোল্ডিং সেন্টারে বাংলাদেশি হিসেবে চিহ্নিত 3 মহিলা সহ 9 জনকে রাখা হয়েছে। পান্ডুয়া থেকে এদের আটক করা হয়। উল্লেখ্য, 23 তারিখে বিজ্ঞপ্তি জারি করে বেআইনি অনুপ্রবেশকারীদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ রাজ্য সরকার।
1: রূপান্তরকামীদের জন্য চালু থাকা প্রকল্পগুলির সুবিধা যাতে সহজেই তাদের হাতে পৌঁছয় তা নিশ্চিত করতে আজ আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, আগামী দিনে তিনি রূপান্তরকামীদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবেন। কেন্দ্রীয় সরকারের কল্যাণমূলক প্রকল্প এই রাজ্যে এতদিন কেন চালু করা হয়নি তা দেখার জন্য তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।
0: পশ্চিমবঙ্গ আগামী 100 দিনের মধ্যে নতুন জমি নীতি আনা হবে বলে বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন। কলকাতায় আজ বণিক সভা ভারত চেম্বার অব কমার্সে এক অনুষ্ঠানে তিনি বলেন, এই মুহূর্তে রাজ্যের জমি নীতি এবং ডেটা পলিসির প্রয়োজন। আধুনিক বিশ্বে বিনিয়োগ, বাণিজ্য বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য কিছু নীতিগত পরিবর্তন করতে হবে, আনতে হবে নতুন জমি নীতি।

0: রাজ্য সভাপতি বলেন, অতীতে দল এবং সরকারের মধ্যে একসময় যে সূক্ষ্ম বিভাজন রেখা ছিল, বামফ্রন্ট সরকারের শেষের দিকে তা মুছে গিয়েছিল। বিজেপি অতীতের ঘটনার পুনরাবৃত্তি চায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি কর্মীরা লড়াই করে রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠা করেছে, তবে দল এবং সরকারের মধ্যে সূক্ষ্ম বিভাজন রেখা বজায় রেখেই কাজ করা হবে।
1: কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার আজ উত্তর চব্বিশ পরগনার বরানগরের ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসেবিলিটিসতে 8টি নতুন প্রকল্পের উদ্বোধন করেছেন। দিব্যাঙ্গ শিশু ব্যক্তিদের চিকিৎসা সুবিধাতে ড্রাইভিং স্টিমুলেটর, 2টি অ্যাম্বুলেন্স, 1টি অফিস গাড়ি, স্বল্প দৃষ্টি মূল্যায়ন ক্লিনিক, কম্বিনেশন থেরাপি ইউনিট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি ইউনিট ও বুদ্ধিগত দিব্যাঙ্গদের জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশনের উদ্বোধন করেন তিনি। গোটা প্রতিষ্ঠান ঘুরে দেখে মন্ত্রী প্রতিষ্ঠানের কাজকর্ম খতিয়ে দেখেন। রোগীদের মধ্যে ফল বিতরণ ছাড়াও প্রতিষ্ঠানের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তিনি। মন্ত্রী বলেন, দিব্যাঙ্গজনদের সার্বিক বিকাশে প্রতিষ্ঠান কাজ করে চলেছে।
0: পশ্চিমবঙ্গের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হয়েছেন নীলম মিনা। 1998 ব্যাচের আইএএস আধিকারিক নীলম মিনা মনোজ কুমার আগরওয়ালের স্থলাভিষিক্ত হলেন। নির্বাচন কমিশন আজ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে তাকে অবিলম্বে দায়িত্ব নিতে বলেছে। এর আগে রাজ্য সরকারের তরফে 3 আইএএস আধিকারিকের নাম কমিশনের কাছে পাঠানো হয়েছিল। সেই তালিকায় ছিলেন নীলম মিনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসু। শেষ পর্যন্ত নীলম মিনার নামে শিলমোহর দিল নির্বাচন কমিশন। উল্লেখ্য, মনোজ কুমার আগরওয়াল রাজ্যের মুখ্য সচিব পদে যোগ দেওয়ার পর থেকেই নতুন সিইও নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। আইন অনুযায়ী মুখ্য সচিব পদে থেকে মুখ্য নির্বাচন আধিকারিকের দায়িত্ব পালন করা যায় না।
1: আরজি করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয় বলে জানা গেছে। উল্লেখ্য, আরজি করের ঘটনায় রাজ্য সরকার ইতিমধ্যেই 3 আইপিএস আধিকারিককে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে। সাসপেন্ড করা হয়েছে সেখানকার চিকিৎসক অভিক দেকেও।
0: বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হলেও আজ বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা এবং সংলগ্ন এলাকাতেও ওই দিন থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে অবশ্য সেখানে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
1: রাষ্ট্রপতি ভবনে আজ আয়োজিত প্রথম নাগরিক সম্মাননা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 2026 সালের জন্য 66 বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কারে সম্মানিত করেছেন। তাদের মধ্যে 2 পদ্মবিভূষণ, 6 পদ্মভূষণ এবং 58 পদ্মশ্রী দেওয়া হয়। শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওয়ালকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। অভিনেতার হয়ে তাঁর স্ত্রী তথা লোকসভা সাংসদ হেমা মালিনী এই পুরস্কার গ্রহণ করেন। এছাড়া ভারতের কিংবদন্তি বেহালা ডক্টর এন রাজমকেও পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়। জনসেবামূলক কাজের জন্য উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে পদ্মভূষণ দেওয়া হয়েছে। এর পাশাপাশি শিল্পক্ষেত্রে শতাবধানী ডক্টর আর গণেশ এবং বাণিজ্য শিল্পক্ষেত্রে অবদানের জন্য শিল্পপতি উদয় সুরেশ কুমার কোটাক পদ্মভূষণ সম্মান পেয়েছেন। অন্যদিকে চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডক্টর কাল্লিপট্টি রামাস্বামী পালাইস্বামীকে এই সম্মানে ভূষিত করা হয়। পদ্মশ্রী সম্মানে ভূষিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর বুল্লার এবং শিল্পক্ষেত্রে অবদানের জন্য তাগারাম বিল। অনুষ্ঠান চলাকালীন অন্যদের মধ্যে উপরাষ্ট্রপতি সিবি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, গজেন্দ্র সিং শেখাওয়াত এবং এইচ ডি কুমারস্বামী উপস্থিত ছিলেন। পদ্ম সম্মানে ভূষিতদের মধ্যে আজ পশ্চিমবঙ্গের 6 সম্মান গ্রহণ করেন বিশিষ্ট কাঁথা সেলাই শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়, উদ্ভিদ শিক্ষা পরিবেশবিদ প্রফেসর গম্ভীর সিং ইয়নসন, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর সরোজ মণ্ডল, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বিনারস ঘটনার তবলা শিল্পী কুমার বোসকে আজ সম্মানিত করা হয়। এরা সকলেই পদ্মশ্রী প্রাপক। এছাড়াও আজকের অনুষ্ঠানে প্রখ্যাত নাট্য পরিচালক, নাট্যকার, অভিনেতা হরিমাধব মুখোপাধ্যায়কে মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের 134 পর্ব। রবিবার 31 মে সকাল 11 আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে অনুষ্ঠান শোনা যাবে। এবার খেলার খবর।
1: অ্যাথলেটিক্সে ভারত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ আল্ট্রা রানার্স আয়োজিত এশিয়া ওশেনিয়া চ্যাম্পিয়নশিপে একটি

0: সোনাসহ মোট 5টি পদক জিতে ইতিহাস করেছে। জাপানের হিরোসাকি সিটিতে আয়োজিত এই প্রতিযোগিতায় অমর সিং দেবান্দা 24 ঘন্টায় 282 কিলোমিটার 882 মিটার দৌড়ে সোনা জেতেন। 272 কিলোমিটার 894 মিটার দৌড়ে রুপো জেতেন গিনো অ্যান্টনি। পুরুষের বিভাগে ব্রোঞ্জ পদকও জয় করে ভারত। মহিলাদের বিভাগ কম্বাইন্ড ফরম্যাটে 24 ঘন্টায় মোট 667 কিলোমিটার 722 মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ জিতেছে ভারত। ব্যক্তিগত বিভাগে তেনজিন দোলমা চতুর্থ স্থান অধিকার করেছেন। উল্লেখ্য, বিশ্বের 9টি দেশ থেকে মোট 81 জন অ্যাথলেট এই প্রতিযোগিতায় অংশ নেন। 24 ঘন্টা ধরে একটান দৌড়ের ভিত্তিতে এই প্রতিযোগিতার সেরা নির্বাচিত হন।
1: আজ বিশ্ব ফুটবল দিবস, গোটা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে এই দিনটি। রাষ্ট্রসংঘ আনুষ্ঠানিকভাবে 2024 সালের 25 মে দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসেবে ঘোষণা করে। বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবলের মধ্য দিয়ে শান্তি এবং কূটনৈতিক সম্পর্ক সহ নানা ক্ষেত্রে ফুটবলের স্বীকৃতি দিতে প্রতি বছর উদযাপিত হয় বিশ্ব ফুটবল দিবস। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সহ অন্যান্য ফুটবল সংস্থাগুলো নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে থাকে।
0: এবার দৃষ্টিকোণ। দুজনেই কালোজয়ী প্রতিভার অধিকারী, সরস্বতীর বড় পুত্র, কিন্তু তা সত্ত্বেও দুজনকেই বারে বারে সইতে হয়েছে নানান আঘাত। জীবনে বারবার হানা দিয়েছে মৃত্যুশোক, কিন্তু নতি স্বীকার করেননি তাঁরা। মৃত্যুঞ্জয়ী শাশ্বত জীবনের চিরায়ত জয়গানী এক বিন্দুতে মিলিয়ে দিয়েছে রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলামকে। রবীন্দ্রনাথ ও নজরুলের গান ও কথা নিয়ে আমাদের নিবেদন মৃত্যুঞ্জয়।

0: প্রাণাধিক প্রিয় কনিষ্ঠ পুত্র সোমেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর রবীন্দ্রনাথ লিখেছিলেন, সোমী যে রাতে গেল তার পরের রাতে রেলে আস্তে আস্তে দেখলুম জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে, কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই। মন বললে কম পড়েনি, সমস্তর মধ্যে সবই রয়ে গেছে, আমিও তারই মধ্যে, সমস্তর জন্য আমার কাজও বাকি রইল, যতদিন আছি সেই কাজের ধারা চলতে থাকবে। আর অতি আদরের ধন প্রিয়পুত্রের মৃত্যুতে নজরুল ইসলাম লিখলেন,
1: রবীন্দ্রনাথ আমায় প্রায় বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনে সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বরসায় আচ্ছন্ন করে দিয়েছি, কিন্তু আমারই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত, মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো, কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে, আমার মন তীব্র পুত্রশোকে যখন ভেঙে পড়ছে, ঠিক সেই দিনই সেই সময় আমার বাড়িতে হাসনাহেনা ফুটেছে, আমি প্রাণ ভরে সেই হাসনাহেনার গন্ধ উপভোগ করেছিলাম।
0: প্রিয়জনের মৃত্যু যন্ত্রণা, বিচ্ছেদ বেদনা তাদের যে ভোগ করতে হয়নি এমনটা নয়, বরং বারবার দুঃসহ আঘাত জর্জরিত করতে চেয়েছে এই দুই কবিচিত্তকে। প্রিয়জনের বিয়োগ ব্যথা, বিরহ শোক, সেও তো মৃত্যুরই সমান। আর তার সঙ্গে সঙ্গে জীবন থেকে পত্নী, সন্তান, এদের চিরতরে চলে যাওয়া অমোঘ সত্য হয়ে কঠিন বজ্রের মতো নেমে এসেছে দুজনের ওপরেই।

দুঃখকে তারা অগ্রাহ্য করেননি, মৃত্যু যন্ত্রণাকে অস্বীকার করেননি, কিন্তু এসবের ঊর্ধ্বে মৃত্যু জয়ের মন্ত্র তারা রচনা করেছিলেন, আর তারই বাণী তারা শুনিয়ে গেছেন।

রবি ঠাকুর একই কথা বললেন তার ভাষায়। কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে, নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈন্য।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। পশ্চিম এশিয়ায় শান্তি ফেরানো নিয়ে বর্তমান আলোচনার পরিসরে পরমাণু সংক্রান্ত বিষয় নেই বলল তেহরান, তড়িঘড়ি কোনো চুক্তি নয় জানালেন ট্রাম্প।
1: পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষিতে জ্বালানি সার এবং বৈদেশিক মুদ্রার উপর বিশেষ লক্ষ্য দেওয়ার কথা বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
0: নতুন দিল্লিতে আগামীকাল শুরু হচ্ছে কোয়াড দেশগুলির বিদেশ মন্ত্রীদের বৈঠক।
1: বাংলাদেশের টাঙ্গাইল জেলায় যমুনা সেতুর কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় অন্তত 15 জনের প্রাণহানি।
0: আদালতের নির্দেশে প্রধান বিরোধী দলনেতা পদচ্যুত হওয়ায় তুরস্কে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে।
1: দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ জেলা বাদে সারা পশ্চিমবঙ্গে গ্রামীণ কর্মসংস্থানের লক্ষ্যে ভিভিজি রামজি আইন কার্যকর হচ্ছে।
0: পশ্চিমবঙ্গের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হয়েছেন নীলম মিনা।
1: রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে 66 জনকে পদ্ম পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
0: বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই, নমস্কার।
1: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন অনুষ্ঠান জ্ঞান বিজ্ঞানের আসর।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন জ্ঞান বিজ্ঞানের আসর।

0: আজ শুনবেন ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি আয়োজিত গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পর্কে একটি প্রতিবেদন। এটি তৈরি করেছেন প্রদীপ্তা কুণ্ডু। সিলেবাস ভিত্তিক শিক্ষার পরিসর ছাড়িয়ে পাঠ্য বিষয়ের বিস্তার এবং গভীরতাকে ছাত্রছাত্রীদের কাছে আরও স্পষ্ট করে তোলার ব্যাপারে জোর দিচ্ছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বিশেষ জোর দিয়েছে এক্ষেত্রে। এই প্রকল্পকে বাস্তবায়িত করতে ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি স্নাতক স্তরের গণিতের ছাত্রছাত্রীদের জন্য গত 16 মে থেকে শুরু করেছে আন্ডার গ্র্যাজুয়েট ইন্টার্নশিপ প্রোগ্রাম 2026। 28 দিন ব্যাপী এই কর্মশালায় যোগ দিয়েছে 80 জন ছাত্রছাত্রী। সংস্থার সচিব ডক্টর অরিন্দম ভট্টাচার্য জানালেন প্রোগ্রামটি সম্পর্কে।
1: ক্যালকাটা ম্যাথামেটিক্যাল সোসাইটি সবসময় ম্যাথামেটিক্সের অগ্রগতির জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। তার মধ্যে এনইপি

0: 2020-তে যে একটা সার্কুলার বেরিয়েছিল যে যেখানে ইন্টার্নশিপ প্রোগ্রাম করতে হবে, ইউজি যারা আছে, যারা ক্লাস করছে ইউজিতে, মানে অনার্স নিয়েছে যারা ম্যাথামেটিক্সে, তাদেরকে ইন্টার্নশিপ প্রোগ্রাম করতে হবে। ফলে সেইটা আমরা থার্ড ইয়ার, এই বছরটা থার্ড ইয়ার আমরা ইন্টার্নশিপ প্রোগ্রামটা এনইপি সিলেবাসের আন্ডারে করছি। প্রথম বছর আমাদের বাঘাযতীন কলেজের 19 জন ক্যান্ডিডেট আমরা প্রথমে করেছিল এনইপি সিলেবাসের আন্ডারে ইন্টার্নশিপ প্রোগ্রামটা, সেটাও খুব ফ্রুটফুল হয়েছিল। তারপরে সেকেন্ড ইয়ারে আমাদের 152 জন করেছে, মানে যেটা আগের বছর আমরা 152 জনকে পেয়েছিলাম, কারণ বারাসাত গভর্নমেন্ট কলেজের অনেকগুলো স্টুডেন্ট, 70-72 জন স্টুডেন্ট অ্যাটেন্ড করেছিল। এবছর এখানে অ্যাডমিশনটা এবার একটু কম হয়েছে, এই জন্য এবার আমরা 79 জন পেয়েছি। কিন্তু এবারের উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, এবারে কিন্তু আমাদের সারা ভারতবর্ষ থেকে এই ইন্টার্নশিপ প্রোগ্রামটা করছে, যেটা হচ্ছে 5-6 জন ছেলে অনলাইনে ইন্টার্নশিপটা করছে আর বাদবাকি সবাই অফলাইনে ইন্টার্নশিপটা করছে, এখানে আসছে। এবং এটাতে একটা সুবিধা হচ্ছে, এখানে আমাদের মেন্টররা বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির অধ্যাপকরা তাদেরকে মেন্টর হিসেবে পাচ্ছে, স্টুডেন্টরা তারা বিভিন্ন অঙ্কের বিভিন্ন দিকে তারা রিসার্চ ওরিয়েন্টেড প্রবলেম করে তারপরে তার একটা প্রেজেন্টেশান করে এবং একটা রাইট আপ দিয়ে তবে তারা জিনিসটাকে কমপ্লিট করছে। ফলে একটা টোটাল একটা লার্নিং একটা কন্ডিশন তাদের মধ্যে দিয়ে যেতে হচ্ছে।
1: গ্রীষ্মের ছুটিতে আয়োজিত এই কর্মশালা প্রসঙ্গে যুগ্ম আহ্বায়ক রূপা পাল জানালেন,
2: এবারে ক্যালকাটা ম্যাথামেটিক্যাল সোসাইটির সামার ইন্টার্নশিপ প্রোগ্রামে আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীদেরকে পেয়েছি। তাতে বেশ কিছু ছাত্র আছে যারা পশ্চিমবঙ্গে বাসিন্দা, বাইরে পড়তে গিয়েছে, তারা কলকাতায় সামারে এসে এই অনুষ্ঠানটাতে পার্টিসিপেট করতে পারছে। কিছু ছাত্রছাত্রী আছে যারা বাইরের ইউনিভার্সিটির অনলাইন বাইরে থেকেই অ্যাটেন্ড করছে, এবং আমাদের রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছে যারা ফিজিক্যালি ক্যালকাটা ম্যাথামেটিক্যাল সোসাইটির ক্যাম্পাসে এসে এই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করছে। এবারে আমরা মেন্টর হিসেবে পেয়েছি রাজ্যের বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির 21 জন মেন্টরকে, যাদের কারণে আমরা এই সাবজেক্টটার স্পেকট্রাম বাড়াতে পেরেছি, ছাত্রদের নানা রকম সাবজেক্টের কাজটা করাতে পারছি। এবারে ইন্টার্নশিপের জন্য আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্সের মতো বিভিন্ন সাবজেক্ট ইনকর্পোরেট করার সুযোগ পেয়েছি আমাদের মেন্টরদের সাহায্যে। এই অনুষ্ঠানটাকে বেশ ভালো রকম করে একটু স্ট্রাকচার দেওয়া গেছে, যাতে করে কিনা প্রত্যেক শনিবার আমাদের সাবজেক্ট এক্সপার্ট বিভিন্ন ডোমেন থেকে এসে এই ইন্টার্নদের সাথে সময় কাটাবেন, তার একটা লেকচারের মধ্যে দিয়ে বিভিন্ন সাবজেক্টের বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, কিছু হ্যান্ডস অন ট্রেনিংয়ের জায়গা আছে, এবং রিপোর্ট রাইটিং, ল্যাটেক ইত্যাদি, যাতে এই নতুন ছাত্রছাত্রীরা তাদের ভাবনা চিন্তা পড়াশুনোকে লেখার আকারে, রিপোর্টের আকারে প্রেজেন্ট করতে শেখে, এই দিকটার কথাও মাথায় রাখা হয়েছে। কাজেই মনে হচ্ছে আমরা আগামী দিনে আমাদের কমিটি বা সোসাইটির পক্ষ থেকে যে ইন্টার্নশিপগুলো প্ল্যান করতে চলেছি তাতে আমরা আরও বেশি করে স্ট্রাকচারালি অনুষ্ঠানটাকে অর্গানাইজ করতে পারবো এবং আরও ভালোভাবে বিভিন্ন ছাত্রছাত্রীর সাড়া পাবো।
1: এবছরে কর্মশালার পরিকল্পনা কেমন, বললেন যুগ্ম আহ্বায়ক গোকুল সাহা।
3: ক্যালকাটা ম্যাথামেটিক্যাল সোসাইটি 16 May 2026 থেকে 13 June 2026 যে স্টুডেন্ট ইউজি অ্যান্ড পিজি ইন্টার্নশিপ প্রোগ্রাম, সেখানে বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসররা তারা লেকচার ডেলিভার করবেন। তার মধ্যে উল্লেখযোগ্য প্রফেসর রাজকুমার রায়চৌধুরী, ফর্মার প্রফেসর ISI কলকাতা, প্রফেসর অশোক নন্দ আইজার কলকাতা, প্রফেসর মহুয়া বসু মল্লিক ইনস্টিটিউট এডুকেশন ফর ওমেন, আরও অনেকেই। প্রোগ্রামের ভ্যালিডিটি সেশন হবে 13 June 2026। প্রোগ্রাম শেষে লাস্ট দিন প্রত্যেক স্টুডেন্টকে বিভিন্ন ইউনিভার্সিটির যে রিকোয়ারমেন্ট আছে, ক্যালকাটা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট 15 days, অন্য অনেক ইউনিভার্সিটির 28 days, আমরা টোটালটা অ্যাকর্ডিং টু তাদের ইউনিভার্সিটি সার্টিফিকেট দেয়া হবে।
1: ছাত্রছাত্রীরা এই ধরনের ইন্টার্নশিপ প্রোগ্রাম থেকে কীভাবে উপকৃত হতে পারে, অন্য আর কোথায় কোথায় এমন ইন্টার্নশিপ প্রোগ্রাম, এ প্রসঙ্গে বললেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কল্লোল পাল।
4: আমরা যখন ক্লাসরুমের মধ্যে শিক্ষায় ব্যস্ত থাকি তখন আমাদের কোর্সের একটা প্রেশার থাকে, এবং আমাদের টাইমের একটা কনস্ট্যান্ট থাকে। এখানে কি হচ্ছে, যে ছাত্র যে টপিকটা ভালোবাসে সেই টপিকের উপর তার যে চিন্তাভাবনা, তার যে ফর্মালি যে সে কীভাবে এগিয়ে যেতে পারবে, বিশেষ করে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে লজিক এবং অ্যানালাইসিস রিজনিং সেগুলোকে গুরুত্ব দিয়ে

0: সাবজেক্টটা আস্তে আস্তে কিভাবে ডেভেলপড হচ্ছে বা ওই টপিকে বর্তমানে সারা বিশ্বে কিভাবে কাজকর্ম হচ্ছে সেই দিকে ওকে এগিয়ে নিয়ে যাওয়া, যেটা আমাদের ক্লাসরুমের মধ্যে প্রায় অসম্ভব সময়ের অভাবে। সারা ভারতবর্ষে অনেক জায়গাতেই হয়, অনেক ইনস্টিটিউটে হয়। কলকাতায় ক্যালকাটা মেকানিক্যাল সোসাইটি গত বছর থেকে শুরু করেছে, এটা খুব সাধু উদ্যোগ এবং আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়েও অনেক মাস্টারমশাইরা করান এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অনেকে করান, ফর্মেলিগে ইনস্টিটিউটগুলোতেও হয়। খুবই ভালো জিনিস এটা, ছাত্ররা একটু নিজেদের মতো করে চিন্তাভাবনা করার অবকাশ পায় এবং ওয়ান টু ওয়ান মেন্টরের অ্যাটেনশন পাচ্ছে, যে এই টপিকটাতে তার যদি কোনো গোলমাল থাকে, তার যদি কোনো বোঝার ভুল থাকে, সেগুলোকে সে শুধরে নিতে পারছে এবং আগামী দিনে ওই চিন্তাভাবনাটাকে ও এগিয়ে নিয়ে গিয়ে কীভাবে ফাইনালি একটা জায়গায় পৌঁছতে পারে সেটাও একটা বিশাল ওর কাছে একটা পাওয়া। একটা সার্টিফিকেটের ভ্যালু আছে যে আপনি যখন পড়াশোনা করেছেন তখন আপনি ইন্টার্নশিপ প্রোগ্রাম করেছেন, মানে তার মানে হচ্ছে আপনি রিগোরাসলি সাবজেক্টের প্রতি ইনভলভ ছিলেন, সেটার একটা উপকারিতা আছে। আরেকটা উপকারিতা হচ্ছে ও যে এই যে ক্লাসরুম টিচিংয়ের বাইরে ধরুন সে রিসার্চের দিকে বা অ্যাপ্লিকেশনের দিকে সে ফোকাস করে যে পড়াশোনা করতে পারছে, সেটা তার কাছে একটা অ্যাডভান্টেজ হবে কর্মজীবনের ক্ষেত্রে। সেখানে সে তার সার্টিফিকেটে লিখতে পারবে যে আমি এই ধরনের ইন্টার্নশিপ প্রোগ্রাম করছি যেখানে আমি একটা প্রবলেমকে নিয়ে গিয়ে চিন্তাভাবনা করে এগিয়ে নিয়ে এই জায়গায় এসেছি, বা আমি এই টপিকটা যেটা আমি থিওরিটিক্যালি জানতাম সেটার অ্যাপ্লিকেশন সম্বন্ধে আমি জ্ঞান লাভ করেছি। এগুলো তো ডেফিনেটলি তার কাছে পজিটিভ জিনিস।
1: শুনলেন ক্যালকাটা ম্যাথমেটিক্যাল সোসাইটি আয়োজিত গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পর্কে একটি প্রতিবেদন। এটি তৈরি করেছেন প্রদীপ্তা কুণ্ডু।

0: জ্ঞান বিজ্ঞানের আসরে সব শেষে শুনবেন কথিকা, হিমালয়ের পাখি। লিখেছেন ডক্টর অসীম মিত্র।
1: সতীনাথ ভাদুড়ির চকাচকি নামের অসাধারণ গল্পটা পড়েছেন? ধামদাহা হাটের চকাচকি। বিয়ের 50 বছর পরও এক অবাঙালি দম্পতি বিয়ের সময়ের মনের উপচে পড়া ভাব বজায় রেখেছে দেখে লেখক তাদের নাম দিয়েছিলেন চকাচকি। গ্রামের লোকেদের কাছে তারা দুবেজি ও দুবেনি নামে পরিচিত ছিলেন। পরে চকাচকি নামটি জেলা শুদ্ধ ছড়িয়ে পড়েছিল। তা এত নাম থাকতে দুই বয়স্ক নরনারীর প্রেম ভালোবাসা বোঝাতে লেখক চকাচকি নামটা বেছে নিলেন কেন? আমরা জানি চকাচকি একটা পাখির নাম। পুরুষ পাখিটি চকা ও স্ত্রী পাখিটি চকি। স্ত্রী ও পুরুষ পাখি একসঙ্গে জোড়ায় জোড়ায় থাকে বলে চকা ও চকি নাম দুটিকে জুড়ে দিয়ে চকাচকি করে দেওয়া হয়েছে। সত্যচরণ লাহা তার কালিদাসের পাখি বইতে লিখছেন, প্রবাদ আছে যে চক্রবাক মিথুন সারাদিন একত্র অবস্থান করিয়া দিবাবসানে পৃথক হইয়া যায়। পক্ষী রহিল নদীর এপারে, পক্ষিনী পরপারে। এই অবস্থায় পরস্পর পরস্পরকে ডাকাডাকি করিতে থাকে। বিদেশী পক্ষীতত্ত্ববিদ অনেকে সকর্ণে নদীর উভয় পার্শ্ব হইতে নিশীথে এই প্রকার অবিরাম পক্ষীকণ্ঠধ্বনি শুনিয়া ব্যাপারটি লিপিবদ্ধ করিয়া রাখিয়াছেন। কিন্তু বৈজ্ঞানিক হিসাবে এবং বাস্তব পক্ষী জীবনের দিক হইতে দেখিলে এই চকাচকির বিরহ প্রসঙ্গ কতদূর সত্য তাহা আজ পর্যন্ত কেহ যে ভালো করিয়া পরীক্ষা করিয়া দেখিয়াছেন এমন মনে হয় না। দিবাভাগে উহারা যে যুগ্মাবস্থায় নদী তটে একত্র অবস্থান করে তাহা ব্ল্যানফোর্ড প্রমুখ অনেক পক্ষীতত্ত্বজ্ঞই লক্ষ্য করিয়াছেন। কিন্তু দিবাবসানে পক্ষী মিথুন পরস্পর পৃথক রাত্রি যাপন করে কিনা এই সম্বন্ধে পক্ষীতত্ত্ববিদগণের স্পষ্ট প্রমাণ পাওয়া যায় না। সত্যচরণ লাহা চকাচকির কথা বলতে গিয়ে পাখিটির আরও কিছু নাম উল্লেখ করেছেন, যেমন চক্রবাক। কালিদাসের মেঘদূত কাব্যগ্রন্থেও চক্রবাকের উল্লেখ রয়েছে। চক্রবাক মিথুন, পক্ষী মিথুন এই দুটি নামেরও উল্লেখ রয়েছে তার লেখাতে। কাজী নজরুল একটা গানে এদের প্রেমের জয়গান গেয়ে লিখেছেন, মোরা আর জনমে হংস মিথুন ছিলাম, ছিলাম নদীর চরে, যুগল রূপে এসেছি গো মাটির ঘরে। কবি হংস মিথুন বলতে এখানে চকাচকিকে বুঝিয়েছেন। সত্যচরণ লাহা লিখছেন, সহচর দূরীভূতা সন্ধ্যাগমে পৃথক বিচরণশীল স্বল্প

0: মুখরা চক্রবাকীর প্রতি বীরহর্তা কামিনীর সমবেদনা আরোপ করিতে এত দেশীয় কবিগণ কুণ্ঠিত হন নাই। কালিদাসও এই চিরন্তন পদ্ধতির ব্যতিক্রম না করিয়া যক্ষপত্নীকে বিরহজর্জরিতা অনাথা চক্রবাকীর সহিত তুলনা করিয়াছেন। লেখক এখানে মহাকবি কালিদাসের মেঘদূত কাব্যগ্রন্থের কথা বলতে চেয়েছেন। স্টুয়ার্ট বেকার 1921 সালে প্রকাশিত তার ডাকস অ্যান্ড দেয়ার অ্যালিস বইতে লিখেছেন যে রাত্রিতে খাবার সময় পক্ষী দম্পতি একে অপরের থেকে অনেক দূরে চলে যায়। এমন সময় একে অপরকে ডাকার শব্দ শোনা যায়। অজয় হোম তার চেনা অচেনা পাখি বইটিতে চকাচকির বিশদ বিবরণ দিয়েছেন। ইংরেজিতেও এই পাখির দুটি নাম রয়েছে, ব্রাহ্মিণী ডাক ও রুডি শেল ডাক। অনেকের মতে পুরুষ ও স্ত্রী পাখি জীবন জুড়ে জোড় বেঁধে থাকে। সত্যচরণ লাহার মতে এই চক্রবাক সমগ্র শীতকাল ভারতবর্ষে যাপন করিয়া গ্রীষ্মকালে হিমাচলস্থ উপত্যকায় লাদাখ তিব্বত প্রভৃতি স্থানে প্রয়াণ করিয়া গার্হস্থ ব্যাপারে লিপ্ত হয়। নোনা হ্রদের জলে এরা বাস করে। 4200 থেকে 4600 মিটার উচ্চতায় মে থেকে জুলাই মাসে প্যানগঙ্গং ও চুশুল জলাভূমি এদের প্রজনন ক্ষেত্র। 2018 সালে প্রকাশিত জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ফনাল ডাইভার্সিটি অফ ইন্ডিয়ান হিমালয়া গ্রন্থে দেখা যাচ্ছে ভারতের হিমালয়ের সব জায়গাতেই চকাচকির দেখা পাওয়া যায়। বেশ কয়েক বছর আগে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে আমি ছাঙ্গু লেকে একজোড়া চকাচকি দেখেছিলাম। শীতকালে পশ্চিমবাংলার পূর্ব বর্ধমান জেলার চুপিচরের গঙ্গায়, কুচবিহার জেলার তোর্ষা নদী ও ওড়িশার মঙ্গলজড়িতে চকাচকির দেখা পেয়েছি। অজয় হোমের লেখা থেকে বোঝা যায় একসময় পূর্ব কলকাতার জলাভূমিতে চকাচকির দেখা পাওয়া যেত। হিমালয়ে এযাবৎ ভারতীয় হিমালয়ে 940 প্রজাতির পাখি নথিভুক্ত করা হয়েছে। পশ্চিম হিমালয়ের দ্বিগুণ সংখ্যক পাখি প্রজাতির দেখা মেলে পূর্ব হিমালয়ে। এশিয়ার সবচাইতে বেশি সংখ্যক বিপন্ন পাখি প্রজাতির বাসভূমিও এখানেই, বিশ্বের 34টি জৈব বৈচিত্র্যপূর্ণ এলাকার অন্যতম আমাদের এই হিমালয়। ভারতের হিমালয় পৃথিবীর কিছু অপূর্ব সুন্দর পাখির বাসস্থান। এদের মধ্যে রয়েছে হিমালয়ের মোনাল, স্কারলেট মোনাল, ব্লাড ফেজান্ট, চির ফেজান্ট, গ্রেট হর্নবিল ইত্যাদি। এছাড়া রয়েছে হিমালয়ের গোল্ডেন ইগল, হিমালয়ান গ্রিফন ভালচার, হিমালয়ান স্নোকক ইত্যাদি।
1: এতক্ষণ শুনলেন কথিকা হিমালয়ের পাখি, লিখেছেন ডক্টর অসীম মিত্র। শেষ হল
2: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জনকে 2026-এর পদ্ম পুরস্কারে সম্মানিত করেছেন। শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওলকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়ার সংকটের মধ্যেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি, সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের ওপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। সরকার আজ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস যোগান ও সরবরাহ নীতি সংক্রান্ত 2026 সালের সংশোধিত নির্দেশের বিজ্ঞপ্তি জারি করেছে। জম্মু কাশ্মীরে উত্তর বারামুলা জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব-23 এশিয়ান কুস্তি প্রতিযোগিতায় ভারত আজ 2টি স্বর্ণপদক জিতেছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পাওয়া 131 জনের মধ্যে আজ 66 জনের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। তাদের মধ্যে 2 জনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জনকে বিশিষ্ট পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওলকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়। অভিনেতার স্ত্রী

0: এবং লোকসভার সাংসদ হেমা মালিনী এই পুরস্কার গ্রহণ করেন। ভারতের কিংবদন্তি বেহালা বাদক ডক্টর এন রাজামকেও পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। পদ্মভূষণ বিভাগে জনসেবা বা জনজীবন ক্ষেত্রে অবদানের জন্য উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। যেসব বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর ভুল্লার এবং শিল্পক্ষেত্রে অবদানের জন্য টাগা রামভিল। পশ্চিমবঙ্গের ছজন আজ সম্মান গ্রহণ করেন। বিশিষ্ট কাঁথার সেলাই শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়, উদ্ভিদ শিক্ষা ও পরিবেশবিদ প্রফেসর গম্ভীর সিং ইয়ানজন, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর সরোজ মণ্ডল, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বেনারস ঘরানার তবলা শিল্পী কুমার বোসকে আজ সম্মানিত করা হয়। এরা সকলেই পদ্মশ্রী প্রাপক। এছাড়াও আজকের অনুষ্ঠানে প্রখ্যাত নাট্য পরিচালক, নাট্যকার ও অভিনেতা হরিমাধব মুখোপাধ্যায়কে মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়া সংকটের মধ্যে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি, সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের ওপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। মুম্বাইতে আজ ক্ষুদ্র শিল্পোন্নয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার 37তম বর্ষপূর্তিতে শ্রীমতী সীতারামন এমএসএমই ক্ষেত্রের পরিমণ্ডল জোরদার করতে একগুচ্ছ কৌশলগত প্রকল্পের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতের নীতিগত সিদ্ধান্ত অভ্যন্তরীণ বিকাশকে সুরক্ষিত রেখেছে।
1: The West Asia crisis not only is a diplomatic or a geopolitical issue. For businesses and common people, it can mean higher fuel cost, delayed cargo, costlier shipping, shortage of inputs, pressure on working capital and uncertainty in export orders. All of them coming together, it's a big challenge. India's domestic economic situation remains positive and resilient even today.
0: সরকার আজ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস যোগান ও সরবরাহ নীতি সংক্রান্ত 2026 সালের সংশোধিত নির্দেশের বিজ্ঞপ্তি জারি করেছে। এর ফলে গৃহস্থালির এলপিজি উপভোক্তারা অতিরিক্ত ছাড় পাবেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, এর অধীনে পাইপবাহিত গ্যাস বা পিএনজি সংযোগ পাওয়ার 30 দিনের মধ্যে উপভোক্তারা এলপিজি সংযোগ ছিন্ন করার জন্য আবেদন জানাতে পারবেন। পিএনজি চালু নেই এমন এলাকায় গ্রাহকরা ভবিষ্যতে এলপিজি সংযোগ পুনরায় চালু করার ব্যাপারে একটি ট্রান্সফার ভাউচার পাবেন। এই সংস্থানে মূলত বদলিযোগ্য চাকরিজীবী, ভাড়াটিয়া, শিক্ষার্থী বা বসবাসের স্থান বদল করতে হয় এমন ব্যক্তিদের জন্য সহায়ক হবে। দেশে পেট্রোলিয়াম পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রক ব্রিফিংয়ে বক্তব্য পেশ করার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশে এলপিজি শোধনাগার উৎপাদন দৈনিক 50,000 টনে উন্নীত করা হয়েছে। গত মার্চ মাস থেকে 8 লক্ষেরও বেশি পিএনজি সংযোগে গ্যাস সরবরাহ চালু করা হয়েছে এবং আরও 2,87,000 সংযোগের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হয়েছে। গত 4 দিনে সারা দেশে প্রায় 1,72,00,000 গার্হস্থ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে বলে শ্রীমতী শর্মা জানান।
2: রিফাইনারি প্রোডাকশন এলপিজি কা ইনক্রিজ কিয়া গয়া হ্যায় ইট ইজ টচিং অরাউন্ড 50,000 টন পর ডে নাও। এলপিজি ঘরেলু কুকিং গ্যাস কি সাপ্লাই কে লিয়ে লগভগ পিছলে 4 দিনো মে 1.72 করোড় সিলিন্ডার কি ডিলিভারি কি গই হ্যায় অর 95% জো ডিলিভারি হুই হ্যায় ও ডিলিভারি অথেন্টিকেশন কোড কে সাথ কি গই হ্যায়। 5 কিলো কে সিলিন্ডার পিছলে 4 দিনো মে লগভগ 1,96,000 সেল হুয়ে হ্যায়।
0: বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বিদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের সার্বিক মঙ্গল ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কনসুলেটগুলো তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। সার বিভাগের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানান, দেশে সারের সামগ্রিক মজুত পরিস্থিতি বর্তমানে বেশ ভালো অবস্থায় রয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাত মেটানো নিয়েই আপাতত এখন আলোচনা চলছে এবং পরমাণু সংক্রান্ত বিষয়গুলি এই আলোচনার পরিসরে নেই বলে জানিয়েছেন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাক। তেহরানের তরফে আরও জানানো হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলি থেকে টোল আদায়ের কথা তারা ভাবছে না, বরং জাহাজগুলি যাতায়াত নির্বিঘ্ন করার বিষয়ে ওমানের সঙ্গে কথা চলছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বর্তমানে অজ্ঞাত জায়গায় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বসবাস করছেন বলে মার্কিন গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের অনুমান। তার সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অর্কেস্ট্রা, ডান্স বার, বিভিন্ন নাচের গ্রুপ, অশ্লীল নাচ গানের অনুষ্ঠান, ম্যাসাজ পার্লার, স্পা এবং বিভিন্ন সেলুনে শিশুদের কাজে লাগানো অবিলম্বে নিষিদ্ধ করার দাবিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নোটিশ জারি করেছে। এ ব্যাপারে জাস্টিস রাইটস ফর

0: চিলড্রেন্স অ্যালায়েন্স নামক এক সংগঠন শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্চলির বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছে বিষয়টি অত্যন্ত গুরুতর। পশ্চিমবঙ্গের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হয়েছেন নীলম মিনা। 1998 ব্যাচের আইএএস আধিকারিক নীলম মিনা মনোজ কুমার আগরওয়ালের স্থলাভিষিক্ত হলেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে আইআর নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরে উত্তর বারামুলা জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, গুলমার্গ পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ, জম্মু কাশ্মীর সশস্ত্র সেনা, সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থার অন্যান্য শাখা এই উদ্ধার অভিযানে অংশ নেয়। জানা গেছে, আজ সকালে কারিগরি ত্রুটির কারণে গন্ডোলা কেবল কার খারাপ হয়ে যায়। মাঝ আকাশেই 65টি কেবল কারে আটকে পড়েন প্রায় 300 পর্যটক। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী মোতিকি তোশিমিৎসু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মত বিনিময় করা হবে। জাপানের বিদেশমন্ত্রী মোতিকি তোশিমিৎসু আজ কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দুদিনের ভারত সফরে নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। তিনি আজ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে অংশ নিয়ে জয়শঙ্কর বলেন, ভারত ও জাপানের মধ্যে এক বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্ব রয়েছে।
1: Between India and Japan, of course, we have a special strategic and global partnership, and that signals that our ties have a larger implication, importance, impact. Today, I look forward to discussing our bilateral cooperation, to discussing global and regional issues, particularly in this current situation, and West Asia is important.
0: শ্রীলঙ্কায় তুমুল ঝড় বৃষ্টিতে প্রায় 80,000 মানুষ ক্ষতিগ্রস্ত, একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। দুর্যোগ আরও বাড়তে পারে বলে সেদেশের আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। উগান্ডায় আরও 2 ইবোলা আক্রান্তের সন্ধান মিলেছে। এই নিয়ে আক্রান্তের সংখ্যা হল 7। কঙ্গোতে ইবোলা সংক্রমণের বাড়বাড়ন্তের ফলে প্রতিবেশী এই দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে উগান্ডার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে কঙ্গোর পূর্বাঞ্চলে ইবোলা আক্রান্তের সংখ্যা 900 পেরিয়েছে। ভিয়েতনামের দানাঙে অনূর্ধ্ব 23 এশিয়ান কুস্তি প্রতিযোগিতায় ভারত আজ 2 স্বর্ণপদক জিতেছে। 57 কেজি ফ্রিস্টাইল বিভাগে অক্ষয় তানাজি ধেরে ইয়াল্লামান আমাঙ্গেলদিয়েভকে 4-2 ব্যবধানে পরাজিত করে শীর্ষস্থান দখল করেন। এদিকে 97 কেজি ফ্রিস্টাইল বিভাগে ভিকিওর সেরজত পোয়নভের বিরুদ্ধে 7-5 ব্যবধানে জিতে স্বর্ণপদক জয় করেন। গোয়ার মারগাওয়ে আজ সন্ধ্যায় মহিলাদের সাফ কাপ ফুটবলে ভারত 11-0 গোলে মালদ্বীপকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জনকে 2026 পদ্ম পুরস্কারে সম্মানিত করেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়ার সংকটের মধ্যেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি, সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের উপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হলো।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন জানিয়ে দেব, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 26 মে মৈত্রী প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময়ে সকাল 5:56। সকাল 6:05 শুনবেন অনুষ্ঠান সুচিন্তন, ভগিনী নিবেদিতার রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ, রাগ কালিংড়া ও গুণকেলি। 6:30 এই মহাজীবন অনুষ্ঠানে শুনবেন কাজী নজরুল ইসলামের জীবনকথা। 6:35 বাংলাদেশ সংবাদ পর্যালোচনা। 6:40 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শিল্পী সুরঙ্গনা গুপ্ত। 6:55 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানে থাকবে কথিকা, বিষয় মশারির মধ্যে বেগুন গোত্রীয় ফসলের চাষ। এই বিষয়ে বলবেন সোমা গিরি। 7:05 লোকগীতির অনুষ্ঠান। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান হাফলং আসাম, উপস্থাপনায় স্পন্দন দাস। 7:35

৩৮ মিনিটে সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস, ৮টা বেজে ৩০ মিনিটে ঐতিহাসিক শহরের কথা, শহর পণ্ডিচেরি, উপস্থাপনায় ডক্টর শ্রেয়া দত্ত রায়, সম্পাদনা শিরোপা রায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, ৮টা বেজে ৪৫ মিনিটে কথাকার, অনুষ্ঠানে শুনবেন নদিয়া পর্বের নজরুল, বলবেন অমৃতাভ দে। সকাল ৯টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার পরিবেশন করবেন শিবশঙ্কর মুখোপাধ্যায়, রাগ বিলাস খানি টোড়ি, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন পিন্টু দাস। ৯:৩০ মনের মতো গান, উপস্থাপনায় উৎসব সিনহা। ১০টা বেজে ৩০ মিনিটে রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুল গীতি, শিল্পী সুধা বিশ্বাস, এরপরে পুরাতনী, শিল্পী তানিয়া দাম। ১১টায় গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠানে বাল্য বিবাহ মুক্ত ভারত, এই বিষয়ে আলোচনায় থাকবেন ডক্টর সুপর্ণা গঙ্গোপাধ্যায়, ডক্টর ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায় এবং স্বাগতা মণ্ডল মল্লিক। ১১:৩০ রম্যগীতির অনুষ্ঠান, দুপুর ১২টায় যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় মেঘবালিকা আচার্য। ১২টা বেজে ৩০ মিনিটে নাটক রাক্ষসী, রচনা কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ বৈদ্যনাথ মুখোপাধ্যায়, প্রযোজনা বিশ্বনাথ দাস। দুপুর ১টা বেজে ৪০ মিনিটে বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান, দুপুর ২টো বেজে ৩০ মিনিটে মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর ৩টে বেজে ৩০ মিনিটে। দুপুর ৩টে বেজে ৩৫ মিনিটে শুনবেন অনুরোধের আসর, বিকেল ৪টে বেজে ৫ মিনিটে মহিলাদের আসরে রেডিও ক্লিনিক, উপস্থাপনায় রীনা গড়াই দত্ত, বিকেল ৪টে বেজে ৩৫ মিনিটে অন্বেষা বিজ্ঞান সংবাদ। ইমিউনোথেরাপি ক্যান্সার চিকিৎসার নতুন দিগন্ত, এ সম্পর্কে বলবেন অধ্যাপক তানিয়া দাস। ৫টা বেজে ৫ মিনিটে আজ সন্ধ্যায়, উপস্থাপনায় সুকন্যা রায়, ৫টা বেজে ৫০ মিনিটে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়, ৬টা বেজে ২০ মিনিটে ক্ষেত খামারের কথা, সশক্ত ভারতের লক্ষ্যে মহিলা কৃষক, আলোচনা ডক্টর মানসী চক্রবর্তী, ডক্টর পল্লবী চট্টোপাধ্যায় এবং স্বাগতা মণ্ডল মল্লিক। ৬টা বেজে ৫০ মিনিটে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বিষয় জলবাহিত রোগ থেকে সাবধান, শুনবেন অনুষ্ঠানের তৃতীয় পর্ব, বলবেন ডাক্তার তুষারকান্তি সাহা। ৭টায় যুববাণী থেকে অনুষ্ঠান দিশারি, ৭টা বেজে ৪৫ মিনিটে কবিকণ্ঠে কবি রণজিৎ দাসের স্বরচিত কবিতা পাঠ, আলাপচারিতায় থাকবেন শর্মিষ্ঠা সরকার, শুনবেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব, প্রযোজনা তনয়া বিশ্বাস। রাত ৮টা বেজে ১৫ মিনিটে একমাটি একসুর অনুষ্ঠানে লোকশিল্পী মৌমিতা সাহার সাক্ষাৎকার, শুনবেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব, সাক্ষাৎকারটি নিয়েছেন শৈলেন চক্রবর্তী, প্রযোজনা শুভেন্দু বাগ। রাত ৯টায় কথায় গানে, উপস্থাপনায় পল্লবী সিনহা। ৯টা বেজে ১৫ মিনিটে বিশ্ব পরিক্রমা, ৯টা বেজে ৪৫ মিনিটে কলকাতা কলতান, নিউ টাউন নজরুল তীর্থ, অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন বেবি ঘরামি। ১০টা বেজে ১৫ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলায় রূপক এবং ঝাঁপতাল পরিবেশন করবেন সুব্রত মান্না, তাঁকে হারমোনিয়ামে সহযোগিতা করবেন হিরণময় মিত্র। ১০টা বেজে ৪৫ মিনিটে উপমহাদেশের খবর, রাত ১১টায় হারানো দিনের গান, উপস্থাপনায় পল্লবী সিনহা। রাত ১২টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী মধুমিতা চট্টোপাধ্যায়, রাগ কেদার, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন পিনাকী চক্রবর্তী, হারমোনিয়ামে সহযোগিতা করবেন সোমনাথ বর্ধন। শিল্পী মধুমিতা চট্টোপাধ্যায়, খেয়াল, রাগ কেদার।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে কেদার রাগেশ খেয়াল পরিবেশন করলেন মধুমিতা চট্টোপাধ্যায়। তবলায় সহযোগিতা করলেন পিনাকী চক্রবর্তী, হারমোনিয়ামে সহযোগিতা করলেন সোমনাথ বর্ধন। একটু পরেই উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি অগ্নিবীণ চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন দিব্য দে। আজকের শিরোনাম, পশ্চিম এশিয়ায় শান্তি ফেরানো নিয়ে বর্তমান আলোচনার পরিসরে পরমাণু সংক্রান্ত বিষয় নেই, বলল তেহরান। তড়িঘড়ি কোনো চুক্তি নয়, জানালেন ট্রাম্প।
1: পশ্চিম এশিয়ায় সংকটের প্রেক্ষিতে জ্বালানি, সার এবং বৈদেশিক মুদ্রার উপর বিশেষ লক্ষ্য দেওয়ার কথা বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
0: নতুন দিল্লিতে আগামীকাল শুরু হচ্ছে কোয়াড দেশগুলির বিদেশ মন্ত্রীদের বৈঠক।
1: বাংলাদেশের টাঙ্গাইল জেলায় যমুনা সেতুর কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় অন্তত 15 জনের প্রাণহানি।
0: রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে 66 জনকে পদ্ম পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
1: আসছে বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়ার সংঘাত মেটানো নিয়ে এখন আপাতত আলোচনা চলছে এবং পরমাণু সংক্রান্ত বিষয়গুলি এই আলোচনার পরিসরে নেই বলে জানিয়েছেন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকি। তেহরানের তরফে আরও জানানো হয়েছে হরমুজ প্রণালীতে যাতায়াতকারী জাহাজগুলি থেকে টোল আদায়ের কথা তারা ভাবছে না, বরং জাহাজগুলি যাতায়াত নির্বিঘ্ন করার বিষয়ে ওমানের সঙ্গে কথা চলছে। এর আগে মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বলেছিলেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে ওয়াশিংটনের কথা হচ্ছে ঠিকই, কিন্তু বোঝাপড়া নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট না হলে কিছুতেই তিনি তা মেনে নেবেন না। তবে অন্য ধরনের পদক্ষেপের আগে যাবতীয় কূটনৈতিক প্রচেষ্টা করা হবে। লেবাননে শান্তি ফেরাতেও মার্কিন যুক্তরাষ্ট্র আন্তরিকভাবে উদ্যোগী এবং সেখানকার পরিস্থিতির জন্য দায়ী হিজবুল্লাহ গোষ্ঠী, এমনটাই দাবি করেছেন রুবিও। কোয়াড বৈঠকে যোগ দিতে বর্তমানে তিনি আছেন ভারতে।
0: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তার প্রতিনিধিদের তড়িঘড়ি করে ইরানের সঙ্গে কোনো চুক্তি করতে মানা করেছেন, কারণ তার প্রশাসন 3 মাসের পুরনো উপসাগরীয় যুদ্ধেও এখনই অবসান হওয়ার ব্যাপারে আশাবাদী নয়। ট্রাম্প আরও বলেছেন, তার প্রশাসনের সঙ্গে ইরানের ভবিষ্যৎ কোনো চুক্তিতে কোনো আর্থিক ছাড় দেওয়া হবে না এবং ওবামার সময় যে চুক্তি হয়েছিল মূলগতভাবে তা পৃথক হবে।
1: ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বর্তমানে অজ্ঞাত জায়গায় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বসবাস করছেন বলে মার্কিন গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের অনুমান। তার সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

0: পশ্চিম এশিয়ার সংঘাতের একেবারে প্রথম দিকে মোজতাবা খামেনি আহত হন। সংঘাত শুরু হওয়ার পর থেকে তিনি আর কখনোই জনসমক্ষে সরাসরি উপস্থিত হননি।
1: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক অন্য মাত্রা লাভ করেছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে অভিহিত করেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আমেরিকার স্বাধীনতার 250 পূর্তি উদযাপন উপলক্ষে আজ এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওকে ফোন করেন। প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন রুবিও 4 দিনের সফরে ভারতে রয়েছেন।
0: পশ্চিম এশিয়া সংকটের কারণে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জ্বালানি, সার এবং বৈদেশিক মুদ্রার উপর বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যে দেশের অর্থনীতি এখনও স্থিতিশীল এবং মজবুত রয়েছে। মুম্বাইতে আজ ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংকের 37তম বার্ষিক উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রীমতী সীতারামন ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্পক্ষেত্রের পরিকাঠামোকে মজবুত করতে এবং গ্রামীণ শিল্পের আধুনিকীকরণে গতি আনার উদ্দেশ্যে বেশ কয়েকটি পোর্টাল এবং উদ্যোগের সূচনা করেন। শ্রীমতী সীতারামন বলেন, বিশ্বব্যাপী চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ উন্নয়নকে সুরক্ষিত রাখতে ভারতের নীতিগত পদক্ষেপগুলিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে ভারসাম্যপূর্ণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন যে পেট্রোল এবং ডিজেলের উপর সাম্প্রতিক আবগারি শুল্ক হ্রাসের ফলে রাজস্বের উপর প্রায় 1,00,000,000,000 টাকার চাপ পড়বে। তিনি আরও বলেন, অপরিশোধিত তেলের দাম বাড়ার পাশাপাশি সারের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। একই সঙ্গে সোনার উচ্চ মূল্য অর্থনীতির সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।
2: We should please understand the context of these three F's, fuel, fertilizer and foreign exchange. And the foreign exchange is for purchase of gold. So we need to understand this and we also should appreciate that the challenges are more external driven. We must also recognize that India's domestic economic situation remains positive and resilient even today.
0: নির্মলা সীতারমন আরও উল্লেখ করেন, ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্প খাতের প্রাপ্য প্রায় 8,00,000,000,000 টাকার অর্থ পরিশোধে বিলম্ব হওয়ায় তাদের কার্যকরী মূলধন এবং উন্নয়নের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি সরকারি সংস্থাগুলিকে MSME খাতের প্রতিষ্ঠানগুলির বকেয়া অর্থ নির্ধারিত 45 দিনের মধ্যেই পরিশোধ করার আহ্বান জানান।
1: দেশে পেট্রোলিয়ামজাত পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। পশ্চিম এশিয়ার সংঘর্ষ নিয়ে আজ নতুন দিল্লিতে আয়োজিত আন্তমন্ত্রক সাংবাদিক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, দেশে LPG উৎপাদন বাড়িয়ে প্রতিদিন 50,000 টন করা হয়েছে। তিনি আরও বলেন, গত 4 দিনে দেশে প্রায় 1,72,00,000 ঘরোয়া LPG সিলিন্ডার বিতরণ করা হয়েছে। সুজাতা শর্মা আরও বলেন, চলতি মাসের শুরু থেকে এখনও পর্যন্ত প্রায় 1,56,000 টন বাণিজ্যিক LPG বিক্রি হয়েছে। এর মধ্যে শুধু গত 4 দিনেই 24,000 টনের বেশি বাণিজ্যিক LPG বিক্রি হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলে ভারতীয় দূতাবাসগুলি প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা ও সুস্থতার বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছে। তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে বিপুল সংখ্যক ভারতীয় নাবিকদের সব ধরনের সহায়তা দিতে মন্ত্রক সর্বতোভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংযুক্ত আরব আমিরশাহী সফরকে তুলে ধরে শ্রী জয়সওয়াল বলেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এর ফলে ভারতের জ্বালানি নিরাপত্তা আরও জোরদার হয়েছে। সার বিভাগের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা বলেছেন, দেশে সারের মজুদ সন্তোষজনক অবস্থায় রয়েছে। তিনি বলেন, বার্ষিক চাহিদা 3,90,00,000 মেট্রিক টনের বেশি হলেও বর্তমানে 2 কোটি মেট্রিক টনেরও বেশি সার মজুত রয়েছে। তিনি আরও বলেন, কাঁচামাল ও তৈরি সারের যোগান নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল এবং সুশৃঙ্খল রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
0: পেট্রোলের দাম লিটার প্রতি 2.61 টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে 2.71 টাকা বৃদ্ধি করা হয়েছে। গত 2 সপ্তাহে চতুর্থবার মূল্য বৃদ্ধি করা হলো। এর ফলে দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়াবে লিটার প্রতি 102.12 টাকা এবং ডিজেলের দাম হবে প্রতি লিটারে 95.20 টাকা।
1: পশ্চিম এশিয়ায় উত্তেজনার মধ্যেই আজ থেকে শুরু হচ্ছে 5 দিনব্যাপী বার্ষিক হজ তীর্থযাত্রা। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 6,00,000-এরও বেশি ইসলাম ধর্মাবলম্বী মক্কা থেকে তাদের যাত্রা শুরু করে সৌদি আরবের তাঁবুর শহর মিনায় সমবেত হচ্ছেন। সেখানে তারা রাত্রিযাপন করবেন এবং আগামীকাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হজের মূল অনুষ্ঠান অর্থাৎ প্রার্থনা নিবেদনের উদ্দেশ্যে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন। এবারের হজ তীর্থযাত্রায় ভারত থেকে প্রায় 1,75,000 পুণ্যার্থী অংশগ্রহণ করছেন। শুনছেন উপমহাদেশের খবর।

বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে

0: ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বদা অটল থাকতে হবে। ঠিক এই কারণেই সন্ত্রাসবাদ দমনে তাদের পারস্পরিক সহযোগিতা এত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বিশ্ব অর্থনীতিকে ঝুঁকিহীন করা এবং বিশ্বের সামনে আরও অধিক বিকল্পের সুযোগ উন্মুক্ত করে দেওয়ার ক্ষেত্রে দুদেশের অভিন্ন স্বার্থ রয়েছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের কথা উল্লেখ করে ডক্টর জয়শঙ্কর বলেন, এই সফর বর্তমান প্রেক্ষাপটে ভারত মার্কিন সম্পর্কের গুরুত্বকেই বিশেষভাবে তুলে ধরে। তিনি আরও বলেন যে ঠিক এক বছর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুদেশের এই দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের আরও উন্নয়নের লক্ষ্যে একটি রূপরেখা বা কর্মপন্থা নির্ধারণ করে দিয়েছিলেন।
1: কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে শুরু হবে। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতায় এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে কথা হবে। এছাড়াও অন্য আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রীরা।
0: জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি আজ সন্ধ্যায় দুদিনের সফরে নতুন দিল্লি পৌঁছেছেন। তিনি ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। আগামীকাল নতুন দিল্লিতে তিনি কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন। এরপর তিনি সেবা তীর্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।
1: বাংলাদেশে ভারতের বিদায়ী হাই কমিশনার প্রণয় বার্মা রবিবার সেদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তাঁকে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং পরবর্তী কর্মজীবনে তাঁর সাফল্য কামনা করেছেন। ঢাকার সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক আরও দৃঢ় করায় নতুন দিল্লির আগ্রহ পুনর্ব্যক্ত করেন প্রণয় বার্মা। বিকাশের ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের পারস্পরিক সহযোগিতা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। বাংলাদেশে ভারতের হাই কমিশনের তরফে সামাজিক মাধ্যমে একথা জানানো হয়েছে।
0: বাংলাদেশের টাঙ্গাইল জেলায় যমুনা সেতুর কাছে লোহার রড এবং যাত্রীবোঝাই একটি ট্রাক উল্টে যাওয়ায় অন্তত 15 জন প্রাণ হারিয়েছেন, আহত 10 জন। এরা ঈদ উপলক্ষে নিজেদের পৈতৃক ভিটে বাড়িতে যাচ্ছিলেন। মৃতদের 10 জন নওগাঁ জেলার বাসিন্দা। হতাহতদের চিহ্নিত করার কাজ চলছে।
1: শ্রীলঙ্কায় তুমুল ঝড় বৃষ্টিতে প্রায় 80,000 মানুষ ক্ষতিগ্রস্ত, একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। দুর্যোগ আরও বাড়তে পারে বলে সেদেশের আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। মৎস্যজীবী এবং উপকূলবর্তী এলাকায় বসবাসরতদের সতর্ক থাকতে বলা হয়েছে। নেপালের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহানির্দেশক হিসেবে নিযুক্ত হয়েছেন মুকেশ ডঙ্গল। তিনি এতদিন ওই সংস্থার অস্থায়ী মহানির্দেশক হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। দুর্নীতির অভিযোগে আগের মহানির্দেশক প্রদীপ অধিকারী অপসারিত হওয়ার পর তিনি ওই দায়িত্বে আসেন।
0: দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ জেলাকে বাদ রেখে গ্রামীণ কর্মসংস্থানের লক্ষ্যে গোটা রাজ্যে ভিবিজি রামজি নতুন আইন কার্যকর হচ্ছে। নবান্ন আজ বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিগত সরকারের আমলে ওই দুই জেলায় মনরেগা প্রকল্পে 100 দিনের কাজে সবথেকে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে তদন্ত চলে আপাতত ওই দুই জেলায় নতুন এই প্রকল্প চালু করা হচ্ছে না বলে জানা গেছে। বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্র এবং রাজ্য 50% করে খরচ বহন করবে। কেন্দ্রের কর্মসূচির আওতাতেই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি।
1: পশ্চিমবঙ্গে কর্মসংস্কৃতি ও বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বৈঠকে বসেন। নবান্ন সংলগ্ন সভাগারে আয়োজিত এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও বিভিন্ন দপ্তরের সচিব ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু জানানো না হলেও মূলত নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রেখে সব প্রকল্পকে রূপায়নের উপর জোর দেওয়া হয়েছে। সরকারি নির্দেশ মেনে সঠিক সময় অফিসে আসার কথা বলা হয়েছে। আগের সরকারের সময় স্কুলের ইউনিফর্ম তৈরি নিয়ে যে নীতি হয়েছিল তা নিয়েও মুখ্যমন্ত্রী সোচ্চার হন। আগামী মাসে নীতি আয়োগের বৈঠক নিয়ে আজ কথা হয়েছে। বিধানসভায় চলতি অর্থ বছরের বাকি 8 মাসের জন্য বাজেট পেশের আগে প্রতিটি দপ্তরকে জুনের 10 তারিখের মধ্যে রিপোর্ট পেশ করার কথা বলা হয়েছে। আগামী 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী সমস্ত দপ্তরের সচিবদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।
0: অনুপ্রবেশের অভিযোগে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি রাজ্য সরকারের নির্দেশের পর তৎপর জেলা প্রশাসন। ইতিমধ্যে মুর্শিদাবাদে অনুপ্রবেশের অভিযোগে আটক 3 বাংলাদেশি নাগরিককে লালগোলায় পদ্মা ভবনে তৈরি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। অন্যদিকে মালদার ইংরেজ বাজারে চন্দন পার্কের হোল্ডিং সেন্টারে বাংলাদেশ হিসেবে চিহ্নিত 3 মহিলা সহ 9 জনকে রাখা হয়েছে। পান্ডুয়া থেকে এদের আটক করা হয়। উল্লেখ্য, 23 তারিখ বিজ্ঞপ্তি জারি করে বেআইন অনুপ্রবেশকারীদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দেয় রাজ্য সরকার।
1: রাষ্ট্রপতি ভবনে আজ আয়োজিত প্রথম নাগরিক সম্মাননা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 2026 সালের জন্য 66 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কারে ভূষিত করেছেন। এদের মধ্যে 2 জনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্মশ্রী দেওয়া হয়। শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওলকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। অভিনেতার হয়ে তাঁর স্ত্রী তথা লোকসভা সাংসদ হেমা মালিনী এই পুরস্কার গ্রহণ করেন। এছাড়া ভারতের কিংবদন্তি বেহালাবাদক ডক্টর এম রাজমকেও পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়। 2026 সালের জন্য রাষ্ট্রপতি 5টি পদ্মবিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী সহ মোট 131টি পদ্ম পুরস্কারের অনুমোদন দিয়েছেন। প্রাপকদের মধ্যে পশ্চিমবঙ্গের 6 জন আজ সম্মান গ্রহণ করেন।

0: বিশিষ্ট কাঁথা সেথাই শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়, উদ্ভিদ শিক্ষা পরিবেশবিদ প্রফেসর গম্ভীর সিং ইয়নজন, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর সরোজ মণ্ডল, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বীরানস খানার তবলা শিল্পী কুমার বোসকে আজ সম্মানিত করা হয়। এদের সকলেই পদ্মশ্রী প্রাপক। এছাড়াও আজকের অনুষ্ঠানের প্রখ্যাত নাট্য পরিচালক, নাট্যকার, অভিনেতা হরিমাধব মুখোপাধ্যায়কে মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিকই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। রবিবার 31 মে সকাল 11টায় আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে।
0: অ্যাথলেটিক্সে ভারত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব আল্ট্রা রানার্স আয়োজিত এশিয়া ও ওশানিয়া চ্যাম্পিয়নশিপে একটি সোনা সহ মোট 5টি পদক জিতে ইতিহাস করেছে। জাপানের হিরোসাকি সিটিতে আয়োজিত এই প্রতিযোগিতায় অমর সিং দেবান্দা 24 ঘন্টায় 282 কিলোমিটার 882 মিটার দৌড়ে সোনা জেতেন। 272 কিলোমিটার 894 মিটার দৌড়ে রূপো জেতেন গিনো অ্যান্টনি। পুরুষদের বিভাগে ব্রোঞ্জ পদকও জয় করে ভারত। মহিলাদের বিভাগে কম্বাইন্ড ফরম্যাটে 24 ঘন্টায় মোট 667 কিলোমিটার 722 মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ জিতেছে ভারত। ব্যক্তিগত বিভাগে তেনজিন তোলমা চতুর্থ স্থান অধিকার করেছেন।
1: আজ বিশ্ব ফুটবল দিবস। গোটা বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি। রাষ্ট্রসংঘ আনুষ্ঠানিকভাবে 2024 সালের 25 মে দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসেবে ঘোষণা করে। বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবলের মধ্য দিয়ে শান্তি এবং কূটনৈতিক সম্পর্ক সহ নানা ক্ষেত্রে ফুটবলের স্বীকৃতি দিতেই প্রতি বছর উদযাপিত হয় বিশ্ব ফুটবল দিবস। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিম এশিয়ায় শান্তি ফেরানো নিয়ে বর্তমান আলোচনার পরিসরে পরমাণু সংক্রান্ত বিষয় নেই বলল তেহরান। তড়িঘড়ি কোনো চুক্তি নয় জানালেন ডোনাল্ড ট্রাম্প।
0: পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষিতে জ্বালানি, সার এবং বৈদেশিক মুদ্রার উপর বিশেষ লক্ষ্য দেওয়ার কথা বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
1: নতুন দিল্লিতে আগামীকাল শুরু হচ্ছে কোয়াড দেশগুলির বিদেশ মন্ত্রীদের বৈঠক।
0: বাংলাদেশের টাঙ্গাইল জেলায় যমুনা সেতুর কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় অন্তত 15 জনের প্রাণহানি।
1: রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে 66 জনকে পদ্ম পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন অনুষ্ঠান হারানো দিনের গান, উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়।

বাংলা সিনেমার আউটডোর শ্যুটিংয়ের গল্প মানেই একটা অসাধারণ অভিজ্ঞতা। কখনো কঠিন পরিশ্রমের কাহিনী, আবার কখনো মজার স্মৃতিতে ভরা এক অনন্য যাত্রা। স্টুডিওর চার দেয়ালের বাইরে বেরিয়ে প্রকৃতির কোলে বা জনজীবনের মাঝে ক্যামেরা বসিয়ে ছবি তোলার যে চ্যালেঞ্জটা, তা বাংলা সিনেমার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। একসময় বাংলা সিনেমায় আউটডোর শ্যুটিং করাটা ছিল বেশ কঠিন, উন্নত প্রযুক্তি ছিল না, ফলে রাস্তায় ভালো ফটোগ্রাফি করা বা ভিডিওগ্রাফি করা সম্ভব হতো না। তাই তখন ব্যাক প্রজেকশন নামক একটি পদ্ধতি ব্যবহার করা হতো। স্টুডিওর ভেতরে একটি দৃশ্যের পিছনে রাস্তার দৃশ্য প্রজেক্টর দিয়ে চালানো হতো, আর তার সামনে চরিত্রদের দাঁড় করিয়ে শ্যুটিং করা হতো। মনে হতো যেন চরিত্ররা আউটডোরেই আছে। তবে এই প্রক্রিয়া খুব সহজ ছিল না, ছিল বেশ জটিল। পুরনো দিনের বাংলা সিনেমার আউটডোর শ্যুটিংয়ের এমন অনেক মজার এবং মনে রাখার মতো ঘটনা ঘটেছে যা আজও মানুষের মুখে মুখে ফেরে। সেই সময়ের প্রতিকূলতা, প্রযুক্তিগত সীমাবদ্ধতা আর কলাকুশলীদের স্বতঃস্ফূর্ততাই জন্ম দিত অবিস্মরণীয় ঘটনার। আজ মৈত্রী প্রচার তরঙ্গে এইরকমই কিছু ঘটনার ঝুলি নিয়ে সঙ্গে রইলাম আমি অনন্যা। বাংলা সিনেমার ইতিহাসে আউটডোর শ্যুটিংকে এক নতুন মাত্রা দিয়েছিলেন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনের মতো পরিচালকেরা। পথের পাঁচালী

সিনেমার কথা বলি। এই সিনেমার শুটিংয়ের সময়কার একটি ঘটনা খুবই জনপ্রিয়, অপু আর দুর্গার বিখ্যাত কাশবনের দৃশ্য, এবং তার জন্য সত্যজিৎ রায় দিনের পর দিন অপেক্ষা করেছেন। প্রথমবার যখন কাশবন ভরাট পূর্ণ রয়েছে তখন শুটিং শুরু হলো, কিন্তু কিছু দৃশ্যের পরেই হঠাৎ করে বৃষ্টি চলে এলো, ফলে শুটিং বন্ধ রাখতে হলো। এরই মধ্যে কাশবন কেটে পরিষ্কার করে ফেলা হলো অন্য কাজে, কিন্তু আগের দৃশ্যের কন্টিনিউটি বজায় রাখতে হবে। সত্যজিৎ রায় হার মানলেন না, তিনি পরের বছর আবার সেই সময়ই সেই কাশবনের অপেক্ষায় রইলেন। পুরো একটি বছর পর যখন আবার কাশবন তৈরি হল তখন তিনি আবার ওই দৃশ্যের শুটিং করলেন। এই ধৈর্য আর প্রকৃতির প্রতি তাঁর অগাধ ভালোবাসাই বাংলা সিনেমাকে এমন এক একটি কালজয়ী দৃশ্য উপহার দিয়েছে। শুধু কাশবনই নয়, বৃষ্টিতে দুর্গার ভিজার দৃশ্যের জন্যেও তিনি দু মাস অপেক্ষা করেছিলেন, কারণ তাঁর পছন্দসই বৃষ্টি তিনি কিছুতেই পাচ্ছিলেন না। সত্যজিৎ রায়ের কথা যখন বলছি, গুপি গাইন বাঘাবাইনের কথা তো বলতেই হবে। গুপি গাইন বাঘাবাইনের আউটডোর শুটিংয়ের গল্প। উখরিতে শ্যুট হচ্ছে, সিমলার থেকেও উঁচুতে, বেজায় ঠান্ডা। পাঁচতলা একটা স্লোপিং দেখিয়ে সত্যজিৎ রায় তাঁর বাঘা এবং গুপি তাদেরকে বললেন, ওখান থেকে ঝাঁপ দিতে পারবে তোমরা? চোখের সামনে স্থানীয় লোকজন তরতর করে উঠে যাচ্ছে, ঝপাঝপ ঝাঁপ দিচ্ছে, দেখে শুনে ওরাও এক কথায় রাজি হয়ে গেলেন। কিন্তু চূড়ায় উঠে হাত পা পেটের মধ্যে ঢুকে যাওয়ার জোগাড়, কনকনে হাওয়া, ঠান্ডা, তার উপর ক্যামেরা গণ্ডগোল পাকিয়েছে, ফলে অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। বেশ খানিকক্ষণ পরে ঝাঁপ দেওয়ার তলব এসছে। এরপরের ঘটনা, এক সাক্ষাৎকারে রবি ঘোষ বলেছেন যে ঝাঁপ তো দিলাম, সে নাকি ছিল এক এক্সাইটিং ফিলিং, মনে হলো পেঁজা তুলোর ওপর দিয়ে গড়িয়ে এলেন, কিন্তু যেটা হলো হাত পা পুরো জমে বরফ, স্টিফ। তাড়াতাড়ি করে তারপর তাদেরকে ভ্যানে তোলা হলো, গরম দুধ খাওয়ানো হলো, সবই প্রস্তুত ছিল, তবু হাত পায়ের সার ফিরতে লেগেছিল পাক্কা 24 ঘন্টা। গুপি গাইন বাঘাবাইন ছবি থেকে গান শোনাই অনুপ ঘোষাল এবং রবি ঘোষের কণ্ঠে।

উম্মার বদলে একবার শুধু ভুলে উমা বলে ফেলেছিলেন, তাতেই তেড়ে ফুড়ে উঠে দাঁড়িয়েছিল বাঘটা। 10 ফুটই তাগড়াই চেহারা, এক থাবায় সাবার করে দিতে পারে। করেনি, তবু জীবনের শেষ দিন পর্যন্ত রবি ঘোষ বলেছেন, মাদ্রাজি ওই বাঘের সঙ্গে অভিনয় করাটাই ছিল জীবনের সেরা চ্যালেঞ্জ। হীরক রাজার দেশের আউটডোর, গানটার কথা বুঝাই যাচ্ছে নিশ্চয়ই, পায়ে পড়ি বাঘ মামার বিখ্যাত শট। গুপি আর বাঘা বাঘের ডেরায় ঢুকবে চাবির খোঁজে, তারই টেক নেওয়া চলছে তখনকার মাদ্রাজে। ট্রেন্ড বাঘ, ভয় কম, পা ছড়িয়ে ঘরের দেওয়াল ঘেঁষে শুয়ে, পাশে বসে ভিজে তোয়ালে বুলোতে হবে তার পিঠে, আর মুখে আদর করার ঢঙে বলে যেতে হবে উম্মা উম্মা। সঙ্গের মহিলা ট্রেনারটি জলের মতো বুঝিয়ে দিয়েছেন, এই বাঘকে বসে আনার এটাই দস্তুর। সময় মতো ক্যামেরা চলবে, প্রায় মিনিট দশেক আদর চলছে, ঠিক এই মুহূর্তেই মাঝখানে বিপত্তি, উম্মার বদলে উমা বেরিয়ে গেছে মুখ দিয়ে, গড়গড় করে উঠে দাঁড়িয়েছে বাঘ। দূর থেকে ট্রেনারের লাঠির ঠকঠক আওয়াজে আর উম্মা উম্মা শব্দে আবার তিনি শান্ত হলেন, আর তারপর শুটও হলো।

ঋত্বিক ঘটকের সিনেমাগুলিতেও আউটডোর লোকেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর্থিক প্রতিকূলতা ছিল, কিন্তু তার মধ্যেও তিনি আউটডোরে কাজ করেছেন। সুবর্ণরেখা ছবির আউটডোরের শুটিং হয়েছিল জাফুলিয়াতে। এমনকি শুটিংয়ের জন্য র স্টক ফিল্ম পাওয়ার জন্যে তাঁকে রাতে ট্রেনের অপেক্ষা করতে হতো। মৃণাল সেনের আউটডোরের শুটিংয়ের কথা বলি। নীল আকাশের নিচে ছবির মতো তার বেশ কিছু ছবিতে উত্তরবঙ্গের তিস্তা নদীর ধারে আউটডোর শুটিং হয়েছে। খণ্ডহর ছবির শুটিং বীরভূমের রায়পুর রাজবাড়িতে হয়েছিল, যা তার জন্মশতবর্ষে প্রদর্শনী করে স্মরণ করা হয়েছে। নীল আকাশের নিচে ছবি থেকে পরবর্তী গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

বিশ্ব জন্ম দিয়েছিল নতুন করে জন্ম হওয়া এক ভবিষ্যৎ সম্পর্কের। সেই দৃশ্য যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় উৎকণ্ঠায় ঘন ঘন সিগারেট খাচ্ছেন আর ঘড়ি দেখছেন যে চিঠির লেখা বিশ্বাস করে রাধা কি আসবে তার সঙ্গে দেখা করতে, একে অপরের কাছে ধরা দেবে কি শ্যামরাই। মনে পড়েছে তো? এবার বলুন তো, যে স্টেশনে শ্যাম অপেক্ষা করছিল তার নাম কি? হ্যাঁ ঠিক, মেদিনীপুর। এই দৃশ্যটি মেদিনীপুর স্টেশনেই শ্যুট করা। আসলে বসন্ত বিলাপ ছবির বিভিন্ন দৃশ্যের শুটিংই করা হয়েছিল মেদিনীপুরের বিভিন্ন জায়গায়। ছবিতে দেখা গিয়েছে স্টেশন রোড, শেখপুরা চার্চের সামনের রাস্তা, চিন্ময় রায় বা সিধু অর্থাৎ চিন্ময় রায় অভিনীত যে চরিত্র সিধু, বিখ্যাত পুকুরে ঝাঁপ দেবার যে দৃশ্যটি সেটি তোলা হয়েছিল কোতবাজারের কাছে শাহাদের বাড়ির পুকুরে। মেদিনীপুরের এখন লুপ্ত হয়ে গেছে বহু জায়গা, মহুয়া সিনেমা হল, শাহাদের পুকুর, মেদিনীপুর স্টেশন, জল ট্যাঙ্কি, শেখপুরা চার্চ, রাস্তাঘাট, রিক্সাওয়ালাদের সঙ্গে সে সময়কার ছবি উঠে এসেছিল চলচ্চিত্রে। মেদিনীপুর তথা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা নানাভাবে উদ্ভাসিত হয়েছে চলচ্চিত্রের সঙ্গে। এখানকার ভূপ্রকৃতি, অর্থনীতি এবং সামাজিক জীবন বহু চলচ্চিত্রের সঙ্গে জড়িয়ে রয়েছে। বসন্ত বিলাপ ছবি থেকে পরবর্তী গান আরতি মুখোপাধ্যায় এবং সুজাতার কণ্ঠে।

0: রাজবাড়ির সঙ্গে নানান চলচ্চিত্রের নাম অমর হয়ে রয়েছে। 1967 সালে সুনীল বন্দ্যোপাধ্যায় পরিচালিত অ্যান্টনি ফিরিঙ্গি ছায়াছবি। এই ছায়াছবির জন্য জারা রাজবংশের রায়বাড়ির দুর্গা দালান এবং তার সামনের নাটমন্দিরের ছবি তুলে ব্যবহার করা হয়েছিল। এতে অভিনয় করেছিলেন স্বয়ং উত্তম কুমার। ভোলা ময়রার সঙ্গে বিখ্যাত কবির লড়াইয়ের সেই গানের দৃশ্যে দেখা যায় এইখানকার ছবি। সে গানের কথা উঠল যখন অধীর বাগচি এবং মান্নাদের দ্বৈত কণ্ঠে সেই গান রইল।
1: শোনো হে অ্যান্টনি, তোমার একটি কথা কই, এসে এদেশে এবেশে তোমার গায়ে কেন কুর্তি নেই, এসে এদেশে এবেশে তোমার গায়ে কেন কুর্তি নেই। শোনো হে অ্যান্টনি সাহেব ওহে মহাশয়, শোনো হে অ্যান্টনি সাহেব ওহে মহাশয়,

0: দেখি দিস কেমন হে পা।
1: ছেলে মাথা খা মাথা খা মাথা খা।
2: সাহেব মিথ্যে তুই কৃষ্ণ পদে মাথা মুড়লি, সাহেব মিথ্যে তুই কৃষ্ণ পদে মাথা মুড়লি, ও তোর পাদ্রী সাহেব শুনতে পেলে গালে দেবে চুনকালি, তোর পাদ্রী সাহেব।

মহিষাদল রাজবাড়ির ঐতিহ্যশালী লোকেশনে বহু ছায়াছবির শুটিং হয়েছে, যেমন সৌমিত্র চট্টোপাধ্যায় ও সুচিত্রা সেন দত্তা সিনেমায় পালকিতে করে যাওয়ার দৃশ্য। নারায়ণগড়ের হাঁদলাগড় রাজবাড়ি ও মহিষাদল রাজবাড়িতে শুটিং হয়েছে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের পরিচালনায় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা মনোজদের অদ্ভুত বাড়ি। এতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্ধ্যা রায়। এছাড়াও বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গর্বে তার গনগনিতে এর শুটিং হয়েছিল। তমলুক রাজবাড়িতে শুটিং হয়েছে পাহাড়ি সান্যাল ও লিলি চক্রবর্তী অভিনীত কেদার রাজা সিনেমাটি। কেদার রাজা সিনেমা থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে পরবর্তী গান।

0: ラブパルカ
1: এখন জানিয়ে দেব আগামীকাল 26 মে মঙ্গলবার হারানো দিনের গানের বিষয় সম্পর্কে। যিনি কথা, সুর আর বিদ্রোহের মেলবন্ধনে বাংলা সংস্কৃতিকে নতুন আলোয় ভরিয়ে দিয়েছিলেন, যে কবি এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর অন্য হাতে রণতূর্য নিয়ে বাংলা সাহিত্যে উল্কার মতো আবির্ভূত হয়েছিলেন চুরুলিয়ার সেই দুখুমিয়ার জন্মতিথিতে। হারানো দিনের গান শুনবেন তাঁর সৃষ্টির আড়ালের মানুষটিকে নতুনভাবে জানার কিছু অনন্য মুহূর্ত। কথকের ভূমিকায় পল্লবী সিনহা। ঠিক রাত 11টায় শুধুমাত্র আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। আজ বলছি বিভিন্ন সিনেমার আউটডোর লোকেশনের মজার মজার ঘটনার কথা। ঝাড়গ্রাম রাজবাড়িকে লোকেশন করে বহু জনপ্রিয় ছায়াছবি তৈরি হয়েছিল। পীযূষ বসুর বাগবন্দি খেলা, রাজবংশ, অমল দত্তের বেহুলা লখিন্দর, 1975 পীযূষ বসুর সন্ন্যাসী রাজা প্রভৃতি এবং বর্তমানকালের বহু ছবির শুটিংও। বাগবন্দি খেলার দৃশ্যায়ন ঝাড়গ্রাম রাজবাড়ি ছাড়াও সরডিহা রেল স্টেশন, সরডিহার একটি চালকল এবং রাস্তাঘাটে হয়েছে। বেহুলা লখিন্দরে চাঁদ সৌদাগরের প্রাসাদ যেটা ছিল সেটিই ছিল ঝাড়গ্রাম রাজবাড়ি। আর ভেলায় চড়ে যাওয়ার যে দৃশ্য

সেই দৃশ্যের শুটিং হয়েছিল ঘাঘরাতে। কলাবনির জঙ্গলেও ছবি তোলা হয়েছিল বেশ কিছু। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা অবলম্বনে 1978 সালে কাঁকড়াঝোড়ে শুটিং হয়েছিল উমানাথ ভট্টাচার্য পরিচালিত চারমূর্তি সিনেমাটি। অভিনয় করেছিলেন চিন্ময় রায়, সন্তোষ দত্ত, রবি ঘোষ, বিপ্লব চট্টোপাধ্যায়, কাজল গুপ্ত সহ স্থানীয় গোপীনাথ মাহাতো। পরবর্তী গান শোনাব সন্ন্যাসী রাজা, ছায়াছবি থেকে মান্নাদের কণ্ঠে।

অনেক সময় আউটডোর শ্যুটিংয়ে অপ্রত্যাশিত কিছু পরিস্থিতি তৈরি হতো, যেমন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাওয়া, সূর্যের আলো কমে আসা বা স্থানীয় ভিড় সামলানো। এই সময় পরিচালক এবং কলাকুশলীদের দ্রুত বুদ্ধি খাটিয়ে সমাধান করতে হতো। কোনো দৃশ্যে আলোর অভাব হলে প্রাকৃতিক আলো কম থাকায় সূর্যোদয়ের আগে বা সূর্যাস্তের পর সেই দৃশ্যে শ্যুট করতে হতো। লোকাল ট্রেন চলে এলে বা কোনো গাড়ি চলে এলে সেই শট বাতিল করে আবার নিতে হতো। এই ধরনের ঘটনাগুলি সিনেমার ইতিহাসের অংশ

হয়ে রয়েছে, যা দেখায় যে কতটা পরিশ্রম আর সৃজনশীলতা দিয়ে এক একটি সিনেমা তৈরি করা হয়। গণদেবতা সিনেমার কথা বলি, তরুণ মজুমদার পরিচালিত। ছবির শুটিং হয়েছিল বীরভূমের সাঁওতাল পরগনা অঞ্চলের বিভিন্ন গ্রামে। সিনেমার একটি দৃশ্যে গ্রামের মেঠো পথ ধরে হাতি আসার কথা ছিল। গ্রামের মানুষ এমন বড় মাপের শুটিং আগে কখনো দেখেননি। যখন হাতি নিয়ে আসা হলো, তখন গ্রামের ছোট ছেলেমেয়েরা তো বটেই, বড়রাও অবাক হয়ে গিয়েছিলেন। শুটিং দেখতে আসা মানুষের ভিড় সামলানোই ছিল ইউনিটের কাছে একটা বড় চ্যালেঞ্জ। গ্রাম্য পরিবেশে এমন একটি বিশালাকার প্রাণীর উপস্থিতি স্থানীয়দের কাছে ছিল এক দারুণ মজার অভিজ্ঞতা। অনেকে আবার হাতিকে ছুঁয়ে দেখার জন্যেও ভিড় জমিয়েছিলেন। গণদেবতা ছবি থেকে আরতি মুখোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে এই গানটি।

0: করে গাছ দে দুর্গা, আমার গাইতে সাজ হচ্ছে।
1: কে মানা করছে? গা না গা, গাইতে পারলে গা কেনে?
0: হলো সই দেখে যা রে দেখে যা, ডাগর নয়ন ছোবল মেরেছে, বিষ মাথায় উঠেছে।

0: দুগ্গা রে, অ দুগ্গা, দুগ্গুনি বুঝিস
1: কি?
0: দুগ্গুনি বুকের ভেতরটা যেন হাঁপড়ের মতো হুসুস হুসুস করে খালি ধুকপুক ধুকপুক করছে, কেন বল দিনি?
2: স্বপ্নে সে মাস চেনা গোর ভরা ভাদুর মাসে,

1959 সালে বিকাশ রায় পরিচালিত মরুতীর্থ হিংলাজ সিনেমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে শুটিং করা হয় ওদলচুয়ার কেটকি ঝর্ণা এলাকায়। এছাড়া দহিজুড়ি থেকে কংসাবতী যাওয়ার সময় বসন্তপুরের কাছে এলাকাটি অনেকটাই মরুভূমির মতো, সেখানেও দৃশ্যায়ন হয়েছিল। হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া পথের ক্লান্তি ভুলে গানটি দেখলেই এই দৃশ্যের অনুধাবন করা যায়। সে সময় উত্তম কুমার, বিকাশ রায়, সাবিত্রী চট্টোপাধ্যায়রা ঝাড়গ্রামে না থেকে থাকতেন ঘাটশিলাতে, সেখান থেকে এসে শুটিং করতেন। এটাই ঝাড়গ্রামের বুকে প্রথম কোনো বাংলা ছায়াছবির শুটিং। ঝাড়গ্রামের বিভিন্ন স্থানে উত্তম কুমার অভিনীত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা দুই পুরুষের কাহিনী

মজুমদারের নিজের কাহিনী ও নিজের চিত্রনাট্য নিয়ে পরিচালিত ছবি পথ ভোলা। এর শুটিংয়ের কথা একটু বলি। এই ছবির আউটডোর শুটিং হয়েছিল শিমুলতলা থেকে 12 কিলোমিটার দূরে এক পাহাড়িয়া অঞ্চলে, যার নাম কেবল বৃন্দাবন। রুক্ষ মাটি, শাল শিমুলের বন। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত শুটিং হয়েছিল এখানে। অভিনয়ে ছিলেন তাবড়ো তাবড়ো নাম, উৎপল দত্ত, সন্ধ্যা রায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিষেক চট্টোপাধ্যায়, তাপস পাল প্রমুখ আরও অনেকে। শিমুলতলাকে পরিচালক বিভিন্ন অ্যাঙ্গেলে ছবির গল্পের খাতিরে ব্যবহার করেছেন। 1971-এর নিমন্ত্রণ ছবি তরুণ মজুমদারের, সেই ছবির শুটিং হয়েছিল সিউড়ি, ইমামবাজার প্রভৃতি জায়গায় শুটিং হয়েছিল সেই ছবির। বাঙালির পশ্চিম বলতে মূলত বোঝানো হতো বর্তমান ঝাড়খণ্ডের মধুপুর, দেওঘর, গিরিডিহ এলাকা, শিমুলতলা, জোশীডি, মুঙ্গের, ভাগলপুর, দুমকা, রাঁচি, হাজারিবাগ প্রভৃতি জায়গাকে। একটা সময় বাঙালিরা হাওয়া বদলের জন্য প্রায়শই পশ্চিমে যেতেন চিকিৎসকদের পরামর্শে। অপর্ণা সেন এবং মৃণাল সেনের মতো বহু বিখ্যাত পরিচালকদের জন্য ধান্যকুড়িয়া একটি প্রিয় শুটিং স্পট ছিল। এই গ্রামে বহু ছবির শুটিং হয়েছে, যার মধ্যে রয়েছে অপর্ণা সেন অভিনীত শ্বেতপাথরের থালা, তরুণ মজুমদারের পরিচালনায় দাদার কীর্তি, তরুণ মজুমদারের ভালোবাসা ভালোবাসা ছবির শুটিং হয়েছে এইসব এলাকায়। এই এলাকায় ছবির শুটিংয়ের জন্যই এই এলাকা বিখ্যাত ছিল। পরবর্তী গান শোনাব ভালোবাসা ভালোবাসা ছবি থেকে, শিবাজী চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

1964 সাল, পরিচালক সলিল দত্ত, গৌরীপ্রসন্ন মজুমদারের স্ক্রিপ্ট, একটি কমেডি ছবি। চিত্রনাট্যের একটু অদল বদল করে শুধু একটি বছর নামে ছবি হবে বলে ঠিক হলো। আউটডোর শুটিং লোকেশন ঠিক হলো উদয়পুরে, দিল্লি হয়ে উদয়পুর যাওয়া হবে। কিন্তু দিল্লি পৌঁছে দেখা গেল টিকিট বাতিল হয়েছে উদয়পুরের মহারানীর সেদিন যাওয়া ছিল বলে। উত্তম কুমার বললেন তিনি আনরিজার্ভড কামরাতেই যাবেন। দলে দলে গ্রাম্য মানুষজনের ভিড়ে ঠাসা হয়ে গেল কামরাটি, আর তাদের মালপত্র ধুমধাম করে পড়তে লাগলো মাথার উপরে। এইভাবেই রাতটা কেটে গেল। সকালবেলা গিয়ে পৌঁছানো হলো উদয়পুরে, তারপরে শুরু হলো ছবির শুটিং। উত্তম কুমার অভিনীত পরবর্তী ছবি অমানুষ, জনপ্রিয় বাংলা হিন্দি দ্বিভাষিক চলচ্চিত্র এবং সুপারহিট। ছবিটি মুক্তি পেয়েছিল 1975 সালে। এই ছবির পরিচালক ছিলেন শক্তি সামন্ত। ছবিটির মূল কাহিনীকার শক্তিপদ রাজগুরু। দীর্ঘদিন সুন্দরবনের বাদাবন এলাকায় তিনি ছিলেন। সেখানকার মানুষের দৈনন্দিন জীবনযাপনকে তুলে ধরেছিলেন তার নয়া বসত উপন্যাসে। সেই উপন্যাস থেকেই শক্তি সামন্ত এই ছবি তৈরি করেন। এই ছবিটির শুটিং হয়েছিল সুন্দরবনের সন্দেশখালীতে। যে গ্রামে শুটিং হয়েছিল তার নাম ভাঙাতুষখালী। চলচ্চিত্রে সেই গ্রামের নাম দেখানো হয়েছিল ধনেখালী। শুটিংয়ের প্রয়োজনে এখানে প্রায় 40টি ঘর, জমিদার বাড়ি, ডাক্তারখানা, বাজার, রাধাগোবিন্দর মন্দির, থানা, স্কুল তৈরি করা হয়েছিল। সে রাধাগোবিন্দর মন্দির এবং উত্তম কুমার যে কাঠের বাংলোটিতে থাকতেন সেটি আজও রয়েছে, আছে সেই লঞ্চটিও। শোনা যায় যে শুটিং চলাকালীন সহজেই গ্রামের মানুষদের সঙ্গে মিশে যেতেন উত্তম কুমার। অমানুষ ছবি থেকে কিশোর কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

ষাটের দশকে শক্তি সামন্তের পরিচালনায় ছবি অনুসন্ধান, নায়ক হলেন অমিতাভ বচ্চন। উত্তরবঙ্গের কালীঝোড়া নামক স্থানকে কেন্দ্র করে সেই জায়গায় হলো শুটিং। এরকম বহু ছায়াছবির পুরো চিত্রনাট্য বা বিশেষ কোনো গান বা দৃশ্য শুট হয়েছে কলকাতার বাইরে বিভিন্ন জায়গায়। দর্শকের মনোরঞ্জনের প্রয়োজনে, স্টুডিও নির্ভরতা কাটিয়ে চিত্রনাট্যের প্রয়োজনে এবং দৃশ্যের বিশ্বাসযোগ্যতা আনার জন্য কখনো ছায়াছবির পটভূমি, আবার কখনো বা শুধুই গান বা বিশেষ কোনো দৃশ্যের জন্য প্রয়োজন পড়ে আউটডোর লোকেশনের। ধনরাজ তামাং ছবির শুটিং হয়েছিল পাহাড়ে, চা বাগানে। পাহাড়ে শুটিং প্রসঙ্গে আরেকটি ছায়াছবির কথা মনে পড়ছে, লালকুঠি ছায়াছবি থেকে গান কারো কেউ নয় কো আমি, অভিনয়ে ড্যানি ডেনজংপা। শুট হয়েছিল দার্জিলিংয়ের কালিম্পং অঞ্চলে। অদ্বিতীয় ছবি থেকে চঞ্চল মন আনমনা হয় গানটি, দৃশ্য একটি নদীর ধারে। এই শুটিংটি হয়েছিল গিরিডিতে। আরও বহু গল্প বাকি রয়ে গেল, আবার কোনো একদিন হারানো দিনের গানের অনুষ্ঠানে বলবো সেই সব আউটডোর লোকেশনে শুটিংয়ের গল্প, মজার মজার ঘটনা যা আজও আমাদের মনের মণিকোঠায় উজ্জ্বল। আজ তবে এই পর্যন্তই, সঙ্গে ছিলাম আমি অনন্যা।

মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন হারানো দিনের গান, উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 31 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:30 হয়ে 20 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12টা, আর এখন ডিটিএইচ বাংলা পরিষেবায় আপনাদের জন্য আধুনিক

বাবার খুব শখ ছিল উকিল বন্ধুদের বাড়িতে ডেকে এনে আসর বসাতেন, আর সেই আসরে ঘুম থেকে টেনে তুলে আমাকে বলতেন, খোকা ওরে খোকা, শুনে দিয়ে সকলকে অশোক আর দেবিকার ওই গানটা তাড়াতাড়ি। আর আমি সেই আসরে গান শুনিয়ে পেয়েছি কত সম্মান, কত ক্যাশ, কত কড়ি। তখন আমি কি গান গাইতুম জানেন?

এখন কিশোর কুমার হারিয়েছে গাঙ্গুলি, বুঝলেন না? বোঝাচ্ছি, আমি গায়ক হলাম, খুব নাম হলো, আমি অভিনেতা হলাম, আরো নাম হলো। আরে কায়র নিকলতা কেউ নহীঁ বাহার, পূজা কর উস ঔরত কি জো তেরে জুতে খোলনে মে আপনা স্বর্গ সমজতি হ্যায়, মগর তু তো উস ঔরত কি পূজা কর রহা হ্যায় জিসকে জুতে তুঝে খোলনে পড়তে হ্যায়। হঠাৎ হঠাৎ আমার জীবনের আকাশে উঠল ঝড়, ঝড় না ঝড় না কর, আয় কর আমায় করলো দেশান্তর সংসারে।

আধুনিক গান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এরপর হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে পরপর কয়েকটি গান।

রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরে।

আজ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ। আমি যাই তারি দিন পঞ্জিকা লিখে, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ঘটে অবাধ্য তার ঢেউ, এত বিদ্রোহ।

উদ্দাম কলরব শুনেছ স্বপ্ন চূড়ার থেকে নেমে এসো সব শুনেছ শুনেছ উদ্দাম কলরব শুনেছ নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট লিখেছে নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট রক্তে রক্তে আঁকা প্রচ্ছদ পট প্রত্যহ যারা ঘৃণিত আর পদানত দেখো আজ তারা সবে গিয়ে সমুদ্যত তাদেরই দলের পিছনে আমিও আছি তাদেরই দলের পিছনে আমিও আছি তাদেরই মধ্যে আমিও যে মরি বাঁচি তাই তো চলেছি দিনপঞ্জিকা লিখে বিদ্রোহ আজ বিপ্লব চারিদিকে বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ আমি যাই তারই দিনপঞ্জিকা লিখে

আধুনিক গান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। হেমন্ত মুখোপাধ্যায়ের পর সন্ধ্যা মুখোপাধ্যায়, তার কণ্ঠে পরপর কয়েকটি গান শুনুন।

ডিটিএইচ বাংলা পরিষেবা এতক্ষণ আধুনিক গান শুনছিলেন, এখন বাংলা ছায়াছবির গান শুনবেন। পিতা পুত্র ছায়াছবি থেকে পরপর কয়েকটি গান। প্রথম গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, তারপর হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে,

স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 3:03। এখন নানা রঙের গান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ এফএম রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী সুনীল চ্যাটার্জি, শুনবেন রাগ গুর্জারি টোড়ি, তবলায় কিংসুক মুখার্জি, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। গুর্জারি টোড়ি রাগে খেয়াল, পরিবেশনায় সুনীল চ্যাটার্জী।

এতক্ষণ শুনছিলেন খেয়াল, সুনীল চ্যাটার্জির পরিবেশনায়। শুনছিলেন রাগ গুর্জারি টোড়ি। প্রভাতিতে এরপর শুনবেন বাঁশি, শিল্পী পাঞ্চজন্য দে। শুনবেন রাগ আহির ভৈরব, তবলায় অনির্বাণ দাশগুপ্ত। আহির ভৈরব রাগে, বাঁশি পরিবেশনায় পাঞ্চজন্য দে।

0: এতক্ষণ শুনলেন বাঁশি আহির ভৈরব রাগে পরিবেশনায় পাঞ্চজন্যদে। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: ভোর 5:40 সময়, রবীন্দ্রনাথের গানের আজকের 107 MHz FM রেইনবো আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি। আজকের আনন্দধ্বনির প্রথম শিল্পী শ্রীকান্ত আচার্য।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: রবীন্দ্রনাথের গান আপনাদের সাথে স্টুডিওতে আমি তপারতি। আজকের অনুষ্ঠানের প্রায় অর্ধেক সময় পৌঁছেই গেছি। এরপরের শিল্পী প্রথমে শুনব গান শ্রাবণী সেনের কণ্ঠে, তারপরে দেবব্রত বিশ্বাস।